তারাপ্রসন্ন বললেন, কতগুলো চিঠি আছে। ডাক্তারনী এরপর স্পষ্ট করিয়া বলিলেন, টাকা কত আনলে? তারাপ্রসন্ন বলিলেন, বিধুভূষণের কাছে 5 টাকা হাওলাত করে এনেছি। অবশেষে দ্রাক্ষায়ণী যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন, তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল। নিশ্চয়ই দোকানদার তাহার স্বামীকে ঠকাইয়াছে এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে। অবশেষে সহসা মনে হইল, যাহাকে নিজের প্রতিনিধি করিয়া স্বামীর সহিত পাঠাইয়াছিলেন সেই বিধুভূষণ দোকানদারদের সহিত তলে তলে যোগ দিয়াছেন, এবং যত বেলা যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন ওপাড়ার বিশ্বম্ভর চাটুজ্যে তাহার স্বামীর পরম শত্রু, নিশ্চয়ই ওই সমস্ত তাহারই চক্রান্তে ঘটিয়াছে। তাই বটে, যেদিন তাহার স্বামী কলিকাতায় যাত্রা করেন তাহার দিন দুই পরেই বিশ্বম্ভরকে বটতলায় দাঁড়াইয়া কানাই পালের সহিত কথা কহিতে দেখা গিয়াছিল। কিন্তু বিশ্বম্ভর মাঝে মাঝে এই কানাই পালের সহিত কথাবার্তা কয় নাকি কয় না, এই জন্যে তখন কিছু মনে হয় নাই, এখন সমস্ত জলের মতো বোঝা যাইতেছে। আমাদের সবাইই কিন্তু এরকম হয়, যখন কোনো অসাফল্য আসে বা অবাঞ্ছিত ঘটনা ঘটে তখন আমরা তার দায়ভার কার উপর চাপাবো বোঝার জন্যে চারপাশ দেখতে আরম্ভ করি। ডাক্তারিনীও তার থেকে কোনোরকম ব্যতিক্রম কিছু নন। যাই হোক, এদিকে দ্রাক্ষায়ণীর সাংসারিক দুর্ভাবনা ক্রমেই বাড়িতে লাগিল। যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হইল তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহার চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল। বিশ্বম্ভর, বিধুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসীদিগকে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না, সমস্তই একলা নিজের স্কন্ধে তুলিয়া লইতে হইল। কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে তাহাদিগকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন। অহরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি রহিল না। আসন্ন প্রসবকালে দ্রাক্ষায়ণীর শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল। নিরুপায় তারাপ্রসন্ন পাগলের মতো যাইয়া বিশ্বম্ভরের কাছে গিয়া বলিল, দাদা দাদা, আমার এই খান 50 বই বাঁধা রাখিয়া যদি কিছু টাকা দাও তো আমি শহরিতে ভালো দায় আনাই। বিশ্বম্ভর বলিল, ভাই সেজন্যে ভাবনা নাই, টাকা যাহা লাগে আমি দিব, তুমি বই লইয়া যাও। এই বলিয়া কানাই পালের সহিত অনেক কথা বলা কওয়া করিয়া কিঞ্চিৎ টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিধুভূষণ স্বয়ং গিয়া নিজে হইতে পাথেয় দিয়া কলিকাতা হইতে ধাত্রী আনিল। যাদের সম্বন্ধে এরকম ভেবেছিল দ্রাক্ষায়ণী তাদের কিন্তু কাজ সম্পূর্ণ উল্টো। সুতরাং মানুষের মনের দুঃখগুলো, মনের জ্বালাগুলো অন্য লোককে সম্বন্ধে নেতিবাচক চিন্তা তৈরি করায়। রবীন্দ্রনাথের এই ছোট ছোট কাজগুলো লেখার মধ্যে দ্রাক্ষায়ণী কি মনে করিয়া স্বামীকে ঘরে ডাকাইয়া আনিলে এবং মাথার দিব্য দিয়া বলিলেন, যখনই তোমার সেই বেদনার উপক্রম হইবে স্বপ্নলব্ধ ওষুধটা কিন্তু খাইতে ভুলিও না, আর সেই সন্ন্যাসীর মাদুলিটা কিন্তু কখনোই খুলিয়া রাখিও না। আর এমন ছোটোখাটো সহস্র বিষয়ে স্বামীর দুটি হাত ধরিয়া অঙ্গীকার করাইয়া লইলেন আর বলিলেন, বিধুভূষণের ওপর কিচ্ছু বিশ্বাস নাই, সেই তাহার সর্বনাশ করিয়াছে, নতুবা ওষুধ মাদুলি মাথার দিব্য সমেত সমস্তটা স্বামীকে দিয়াও তিনি এই সাফল্য পান নাই। তারপর মহাদেবের মতো তাহার বিশ্বাসপ্রবণ ভোলানাথ স্বামীটিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারে বারে সতর্ক করিয়া বলিলেন, চুপি চুপি দেখো, আমার যে মেয়েটি হবে সে যদি বাঁচে তাহার নাম রাখিও বেদান্ত প্রভা, তারপরে তাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেই চলিবে। এই বলিয়া স্বামীর পায়ের ধুলো মাথায় লইলেন, মনে মনে কহিলেন, কেবল কন্যা জন্ম দিবার জন্যেই স্বামীর ঘরে আসিয়াছিলাম, এবার বোধ হয় সে আপদ ঘুচিল। ধাত্রী যখন বলিলেন, মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে, মা একবার চাহিয়া নেত্র নিমিলন করিলেন।

মৃদুস্বরে বলিলেন, বেদান্ত প্রভা। রবীন্দ্রনাথের এই তারাপ্রসন্নের কীর্তি গল্পটি গল্পগুচ্ছে থেকে নেওয়া। আসলে রবীন্দ্রনাথের মজার ধরনটা একদম অন্যরকম, কিন্তু পরতে পরতে জীবনের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম জিনিসগুলোকেও কি সুন্দর করে তুলে এনেছেন রবীন্দ্রনাথ তার লেখার মধ্যে। আগামী রবিবার আমি আবার আসবো আপনাদের কাছে রবীন্দ্রনাথের অন্য একটা গল্প নিয়ে। আর বলেছিলাম রবীন্দ্রনাথের একটা কবিতা শোনাবো, তবে তার আগে আপনারা যারা বার্তা পাঠিয়েছেন সেই বার্তাগুলোকে চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা অনেক ভাবনা চিন্তা করে অনেক সকালে উঠে অনুষ্ঠান শুনে এই বার্তাগুলো পাঠান। সুতরাং এটা কিন্তু আমার একটা ভালো লাগা আপনাদের বার্তাগুলো পড়া, এবং অবশ্যই একটা আমার নৈতিক দায়িত্বও বটে। যারা যারা পাঠিয়েছেন একটু চট করে পড়তে শুরু করি, কারণ সময় তো দৌড়ায় আমাদের সঙ্গে না। শুভ সকাল দাদা ভাই, গল্প শোনার জন্য অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে 5টার সময় লিখেছেন, ধন্যবাদ। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে, তাই রবি কিরণে হৃদয় মাঝে সদা আলোর বেণু বাজে। গল্প গানে আজও ভালো লাগে প্রভাতী চিরন্তনী, আরও ভালো লাগে গান গল্পের মোড়কে শাশ্বত বাণী। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী শুরু হল রবীন্দ্রনাথের গান আর গল্প, মন ছুঁয়ে যাওয়া গল্পের অপেক্ষায় রইলাম। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি বিবেকনগর তে মাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, উজ্জ্বল সাথে হচ্ছি উজ্জ্বল চিরন্তনী আসরে বিশ্ব রেডক্রস দিবসেতে শুক্রবারের বাসরে, ঋষিকবির জন্মদিনের ঠিক আগের ভোরে বিশ্বকবির কথা গান আনলে সবার দোরে, সপ্তাহের প্রথম চিরন্তনীতে আলোয় ভরার কথন নিত্য নব সুধা পেতেই তোমাতে করি যাপন। বিশ্বকবির শ্রেষ্ঠ সৃষ্টি চিরকালের কৃষ্টি, কবির কথাও গানে স্বচ্ছ হয় কো দৃষ্টি। জীবন মানে ওঠা পড়া তা তো সবাই জানি, ব্যথা ভরা যাপনেতেই হৃদয়ের কথন মানি। উদাত্ত কণ্ঠে পেলেম গল্পগুচ্ছের পঠন, জীবনের হরেক দ্বন্দ্ব যোঝার পথেই যাপন। নতুন পাওয়ার ধারা আজও পেলাম তোমার থেকে, তারাপ্রসন্নের কীর্তি তুমি শোনালে বৈচিত্র্য রেখে। আসুন সবে সাপ্তাহিক এই মধুর যাপন সাথে সপ্তাহের শেষ তিনটি দিনের ভোরবেলাকার প্রাতে। অরিজিৎ দাস অধিকারী সেজ্যোতি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে, প্রতিদিনই খুব সুন্দর করে লেখেন আপনি ছন্দে বেঁধে। এরপর লিখছেন প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে, প্রিয় উজ্জ্বলদা আপনাকে ও সকল শ্রোতা বন্ধুদের জন্য জানাই সুপ্রভাত। চিরন্তনী একটা এমন অনুষ্ঠান আজকের এই ডিজিটাল যুগেও প্রাসঙ্গিক ও সফল, যা আপনাদের অসামান্য উপস্থাপনার সবচেয়ে বড় কারণ, সাথে অসাধারণ সঙ্গীত চয়ন অনুষ্ঠানকে শ্রুতিমধুর করে তোলে। এভাবেই আপনাদের পরিবেশন উপভোগ করতে চাইব, কিন্তু সপ্তাহে তিন দিন মাত্র, তবে ভালো জিনিস কমই সই। আজকেও ভালো গল্প গান শোনার জন্য অপেক্ষাতে আছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসতে থাকুন। প্রবাল শর্মা অধিকারী, অনেক ধন্যবাদ প্রবাল আপনাকে। এরপরে লিখছেন মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আমি প্রবাসী বাঙালি, সপ্তাহের প্রতি তিনটি দিনের অপেক্ষায় থাকি চিরন্তনীর গল্প শুনতে, আমার খুব ভালো লাগে। আমি মর্নিং ওয়াকার সাথে এটা শুনি, ভালো থাকবেন। হ্যাঁ, যারা সকালে ওঠেন তাদেরকে আমরা সবাই বলি যে আপনারা একদিন শুনুন চিরন্তনী, তারপরে আমরা চেষ্টা করব এমনভাবে আপনাদের বেঁধে রাখতে যেন আপনারা কোথাও না যান। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বলদা, আকাশ আমায় ভরল আলোয়, শুরু হয়ে গেল আজ চিরন্তনী রবীন্দ্রনাথ শুনছি দাদা, এগিয়ে চলুন সাথে আছি, সুখে দুঃখে আমার ভরসা রবীন্দ্রনাথ, প্রণাম জানাই। আমরা সবাই প্রণাম জানাই আমাদের সেই চিরকালের সখাকে, তাই নাই? নিবেদিতা সেন শাহরাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শুক্রবারে চিরন্তনীতে শুনছি গান নতুন গল্প। গল্প আমাদের শিক্ষা দেয়, অনুপ্রেরণা যোগায় এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখে। গল্প পড়া বা শোনা আমাদের মানসিক মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়, তাই চিরন্তনী

অনেক কিছু দেয় সত্যি, একথা ঠিক। এমন অনেক মানুষ আছেন মুখচোরা, যারা সঙ্গে সঙ্গে কথার উত্তর দিতে পারেন না। আজ এই মজার গল্প শুনছি, জীবনের কথা, আমাদের পারিপার্শ্বিক সব মানুষের কথা। হয়তো লেখার ধরনটা সেই সময়ের মতো করে, কিন্তু ঘটনাগুলো এখনও প্রাসঙ্গিক, তাই না? এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বল ভাই, লিখছেন কে, বিদ্যুৎ রায়, নিউ টাউন জলপাইগুড়ি থেকে। আমাদের এখানে আকাশ মেঘে ভরে আছে, বৃষ্টি হচ্ছে। আজ গানের ডালিও কথার চয়ন খুব ভালো লাগছে। জলপাইগুড়ি শহরের বুক চিরে চলেছে করলা নদী, তাই নিয়ে দু লাইন। FDI-কে বাঁক পাশে রেখে একটু এগিয়ে গেলে শহরের বুকে শান্ত শীতল করলা নদীকে পেলে। সেখানে নদীর দুই পারে দেখো ফুল গাছ সারি সারি, পাখির কূজন গন্ধে মাতানো নানা বিধ গাছগাছালি। ক্লাব রোডে আজ ইউরোপিয়ান সভাঘর এক আছে, তার খুব কাছে বট পাকুরার কৃষ্ণচূড়ার মাঝে কিং সাহেবের নাম লেখা এক ঘাটে পারাপার হতো নোঙর ফেলতো নৌকো যে কত শত। বহু যুগ আগে চরের ট্যাক্স নিয়ে তিস্তায় বুকে ধুলোবালি মেখে বাহি চরেতে যেত। নদী ছিল বটে তন্নি করলা, শান্ত ও ধীর গতি, কুলুকুলু রবে স্রোতের টানেতে ভেসে যেত নিরবধি। বাহ, খুব সুন্দর একটা ছবি তুলে ধরেছেন এই কবিতার মধ্যে বিদ্যুৎ রায়, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন রামকৃষ্ণ দাস, দেবী পারুলিয়া, খড়গ্রাম, মুর্শিদাবাদ থেকে। খুব সুন্দর একটা সকাল শুরু করলাম আপনার কথন শৈলীর জাদু দিয়ে। ভাষার যোগান পাবার অনুশীলন কিভাবে করা যায় তার দিকে যদি আলোকপাত করেন ভালো থাকবেন। আসলে দেখুন, ভালোভাবে কথা বলার একটাই উপায়, অন্তত আমি নিজে খুব একটা সময় অসম্ভব ছোটবেলায় মুখ চোরা ছিলাম, একটা কথার পর কি কথা বলা বলবো জানতাম না। এই নিয়ে কখনো একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে কিছু রাখবো, দেখা যাক, মানে এই রবীন্দ্র পর্বটা মিটে যাক নিশ্চয়ই, কারণ এটা শুধু একটা মানুষের সাইকোলজিক্যাল চেঞ্জ না, একটা ফিলোসফিক্যাল চেঞ্জ, সে কথাটাই জীবনের মধ্যে আসে যে ফিরে ফিরে। সুখেন্দু ঘোষ লিখছেন গুরুপল্লী থেকে, শান্তিনিকেতন থেকে। সুপ্রভাত, ব্যস্ত উঠে ভোরবেলাতে জল খেয়েছি, এবার চা, ঠেলে ফেললে মহাসমুদ্রে, যা এবার সাঁতার কেটেই যা মহাসাগর। ইচ্ছে করে কখনো সাঁতার কাটতে নামিনি, শুনতে গিয়ে রবির কথা জীবনে কখনো থামিনি। লুটে পুটে নিচ্ছে সবাই আজ রবির গল্প কথা গান, ধন্য সকাল, ধন্য দিবস রাত, ধন্য সব তার দান। গুরুপল্লী শান্তিনিকেতন থেকে লিখেছেন সুখেন্দু ঘোষ। সুতরাং সত্যি সত্যি তো গুরুদেবের প্রতি আপনার এই শ্রদ্ধার্ঘ, আমরা সবাই কিন্তু সেই শ্রদ্ধার্ঘে মাথা প্রণত করলাম। ধন্যবাদ সুখেন্দুবাবু। এরপর লিখছেন অর্জুন সিং তামিলনাড়ু থেকে, আজকের গল্পটা খুব ভালো লাগলো। আমরা সবাই যখন অসাফল্য আসে তখনই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে অভ্যাসে পরিণত করি, অথচ নিজেদের পেছনের ভুলগুলো ব্যাখ্যা করি না। খুব সুন্দর একটা পয়েন্ট আপনি কিন্তু রেস করেছেন। এভাবেই আমাদের জীবনটা কিন্তু আমরা যদি ভাবতে পারি, যে যে কথাগুলো আমরা ভাবি অন্যের সম্বন্ধে, আয়নাটাতে যদি দেখি নিজেকে, নিজের কিছু পরিবর্তন তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমার বাঞ্ছিত কাঙ্ক্ষিত যে গন্তব্য সেখানে আমরা পৌঁছতে পারি। এখানে তারাপ্রসন্ন পৌঁছতে পারেনি, তার লেখার যে সহজলভ্যতা কিংবা অন্যের কাছে বোঝার যে অক্ষমতার কারণে যেটা আমরা বুঝতে পারি না, সেটাকে আমরা হ্যাঁ খুব ভালো খুব ভালো বলে এড়িয়ে যাই, সেটাকেও সে বুঝে উঠতে পারেনি, সেটা মানুষের এড়িয়ে যাওয়া। যাই হোক, এরপরে কে লিখছেন, শুভ সকাল শ্রবণবন্ধু উজ্জ্বল দাদা, রবীন্দ্রসঙ্গীত আমার বরাবরই ভালো লাগে, আজও অন্যথা হয়নি, আর গল্পটা আমার হৃদয় স্পর্শ করলো, জয় গুরু, সকলে ভালো থাকবেন, নমস্কার ও ধন্যবাদ। অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি, আদকপাড়া, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখেছেন কে, বৃষ্টি ধোয়া সকালের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ কাড়া, তরুণ কাঁড়ার ডানকুনি থেকে, লিখেছেন অসাধারণ, অনেক ধন্যবাদ আপনার এই ছোট্ট কথাটুকু। তারাপ্রসন্নর গল্পখানি শুনলাম, ভালো লাগলো। এক্ষুনি বৃষ্টি শুরু হবে, গত 36 ঘন্টায় হয়নি আমাদের, তাই এলাকার পশ্চিম দিকে মেঘ করেছে ঘন কালো। রাখি দাদা ভাই, দণ্ডবত, প্রফুল্ল কুমার সিংহ, রাঙ্গাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। হ্যাঁ, ওখানে তো বৃষ্টি হবে, কারণ বেশ মেঘ জমেছে, অন্তত ম্যাপে তো তাই দেখলাম আমরা। এরপরে লিখছেন উৎপল মাইতি বেহালা থেকে, হাই উজ্জ্বলদা, আজ এক অন্যরকমের চিরন্তনী শুনলাম, 25শে বৈশাখ আগাম শুভেচ্ছা, গল্প এগিয়ে নিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে। সত্যি তাই, চেষ্টা করি প্রতিবার প্রতিদিন অন্যরকমভাবে রাখতে। কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, শুভ সকাল দাদা ভাই, গল্প খুব ভালো লাগলো, ধন্যবাদ চিরন্তনীকে, অনেক ধন্যবাদ আপনাকেও।
আজম আলী বেথুয়াডাহরি নদিয়া থেকে লিখেছেন।

সকাল আজকের গল্পটি খুব সুন্দর, যা জীবনের কথা বলে। রবীন্দ্রনাথ যুগে যুগে যে প্রাসঙ্গিক এই গল্পটাই তা প্রমাণ করে। সত্যি তাই, আমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুর মধ্যে জড়িয়ে আছেন সেই মানুষটা, যাকে নিয়ে আমরা কথা বলতে আরম্ভ করলে সত্যি সত্যি শেষ হবে না। সোনালী ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে লিখেছেন, গুড মর্নিং দাদাভাই, চিরন্তনীর গল্প আমার খুব ভালো লাগে, আর ভালো লাগে আপনার সুন্দর উপস্থাপনা। ভালো থাকবেন, আপনারাও ভালো থাকবেন মনে হচ্ছে।

হবে। গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রবীন্দ্রনাথ বাই ইউর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসুনা। অনেক ধন্যবাদ রাজবন্ধুকে। এরপরে শুভ কবিপক্ষের শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, সবাইকে জানাই প্রভাতী শুভেচ্ছা উজ্জ্বল ভাই। রাবীন্দ্রিক আবহে রবীন্দ্রনাথের গান, ডালি আর গল্পের নাটকীয় উপস্থাপনা খুব ভালো হচ্ছে। আজ ওয়ার্ল্ড রেড ক্রস ডে, আজ আবার ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। মনের যদি অসুখ করে হাকিম কোথায় পাই, হাত বাড়ালেই মুশকিল আসান, অসুখ বলে পালাই পালাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চিরন্তনীর আসরে অবশ্যই আসুন শুক্র শনি ও রবির ভোরে, কেমন? নিশ্চয়ই আমরা সবাই মিলিত একটা বৃহত্তর পরিবার, সবাই না থাকলে কি ভালো লাগে। এরপরে লিখছেন পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে, সপ্তাহের প্রথম চিরন্তনী অনুষ্ঠানে শুভ সকালে শুভেচ্ছা অভিনন্দন, গানে গল্পে চিরন্তনী আজ খুব ভালো লাগছে, জমে উঠেছে, অনেক ধন্যবাদ আপনাকেও। আজ চিরন্তনীতে রবীন্দ্রনাথের তারাপ্রসন্নের গল্প গানে উজ্জ্বলার উপস্থাপনা অসাধারণ। মৌলি লিখছেন ঢাকুরিয়া থেকে, রবি ঠাকুরের চরণে জানাই আমার ভক্তি শ্রদ্ধা ভালোবাসায় ভরা শতকোটি প্রণাম। রবি ঠাকুরকে বলি, তোমার চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে বিধন জাগে গো, না চিনিতেই ভালোবেসেছি, এত ভালোবাসি এত জারে যাই, মনে হয় না তো সে যে কাছে নাই, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, ভরা থাক স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি, মিলনের উৎসবে তাই ফিরাই দিও আনি। গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম, রবি ঠাকুরের জন্মদিন আমার কাছে প্রতিটি দিন এবং প্রতিটি মুহূর্ত। খুব সুন্দর করে প্রতিটি গানগুলোকে এত সুন্দর সুন্দর করে বেঁধেছেন, গেঁথে খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ মৌলি আপনাকে। এরপরে লিখছেন কে, শিখা গুপ্ত লেক গার্ডেন্স পোস্ট অফিস থেকে, শুভ সকাল ভাই, ভোরবেলায় উঠেই চিরন্তনী শুনে মনটা ভালো হয়ে যায়, কাজে এনার্জি আসে, বেশি করে রবীন্দ্রনাথের গান শোনাও, শোনালে আরও যেন ভালো লাগে, ভালো থাকবেন সকলে, আপনার কথা ও গল্প সত্যি খুব ভালো লাগলো, ভালো থাকুন, আমরাও বলি ভালো থাকুন, খুব ভালো থাকুন। এরপরে লিখছেন প্রিয় উজ্জ্বল ভাই, সুপ্রভাত চিরন্তনী সবাইকে জানাই সুপ্রভাত, কবিগুরুর জন্মদিনের পুণ্যলগ্নে তার হৃদয় স্পর্শ করা গল্প খুব ভালো লাগলো, সেই সঙ্গে তোমার উপস্থাপনা। গঙ্গা বিষ্ণু বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে কে কে লিখেছেন একটু চট করে দেখে নিই, আর কেউ পাঠিয়েছেন, সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিমমটর থেকে লিখছি, আজ সুন্দর পাঠের মধ্যে দিয়ে চিরন্তনী শুরু হলো, গল্পের সাথে গানের আবহ খুব ভালো, সবাই খুব ভালো থাকবেন। আপাতত আর কোনো বার্তা এই মুহূর্তে নেই, আমি জানি না যিনি খুব রাগ করে বলেছিলেন তিনি অনেকদিন লিখছেন না, তিনি শোনেন কি না অনুষ্ঠান। আসলে এই বার্তাগুলো তো শুধু বার্তা নয়, এগুলো মনের কথা, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই বার্তার সঙ্গে সঙ্গে অনেক কথা উত্থাপিত হয়, সে কথাগুলো আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বলি, কারণ জীবনের ভালো লাগার জিনিসগুলো খোঁজাই তো আমরা সবাই একসঙ্গে করি, তাই না? তবে বলেছিলাম গানের কথায়, প্রথম গানের কথায় যখন আমরা গানটা চালিয়েছিলাম যে আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে, সেই গানের কথা দিয়ে রবীন্দ্রনাথের একটি কবিতা শোনাব। তুমি যখন গান গাহিতে বলো, গর্বে আমার ভরে ওঠে বুক, দুই আঁখি মোর করে ছল ছল, নিমে সারা চেয়ে তোমার মুখে, কঠিন কটু যা আছে মোর প্রাণে, গলিতে চাই অমৃতময় গানে, সব সাধনা রাধনা মম, উড়িতে চায় পাখির মতো সুখে, তৃপ্ত তুমি আমার গীত রাগে, ভালো লাগে তোমার ভালো লাগে, জানি আমি এই গানেরই বলে বসি গিয়ে তোমারই সম্মুখে। কি সুন্দর লাইনটা দেখুন, জানি আমি এই গানেরই বলে বসে গিয়ে তোমারই সম্মুখে, আমার তো আর কিছু নেই, শুধু এই গান আছে, এই গানের ভরসাতেই তোমার সামনে যাওয়ার ক্ষমতা অর্জন করেছি আমি। মন দিয়ে যার নাগাল নাহি পাই, গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যাই, ঘুমের ঘোরে আপনাকে যাই ভুলে, বন্ধু বলে ডাকি মোর প্রভুকে।

আর পি আপনাদের জন্য অপেক্ষা করছে এরপরে। নমস্কার কলকাতা এবং ভোরাই নিয়ে আগামীকাল ইন্দ্রাণী আসবে নমস্কার আপনাদের সঙ্গে চিরন্তনীতে। এই মুহূর্তে বন্দে মাতরম।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। One zero seven FM Rainbow Day.

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: বৈশাখ মানে কিন্তু একটা অন্য মেজাজ। গ্রীষ্মের সেই রৌদ্র তাপশেষে কোথায় যে আমাকে আপনাকে আমাদের সকলকে একবারে দুলিয়ে দিয়ে যায়, ঘরমাক্ত করে দিয়ে যায়, তা কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। গ্রীষ্ম বর্ষায় আমাদের মাথার উপর কে থাকে? থাকে যেমন সূর্যদেব, যেমন আকাশ, যেমন বরুণ দেব, যেমন বৃষ্টির দেবতা ঝমঝমি আমাদের একেবারে ভিজিয়ে দিয়ে যান, ঠিক তেমনিভাবে সেই গ্রীষ্মের তরুণ তাপস, প্রখর তাপস, তিনি আমাদের একেবারে ঘামে ঘামে ঘরমাক্ত করে দিয়ে যান। আর সেই ঘরমাক্ত যাতে আমরা না হই, যতটা সম্ভব যাতে এড়িয়ে চলতে পারি, সেই গ্রীষ্ম বর্ষায় ছাতাই আমাদের ভরসা। আচ্ছা, গ্রীষ্মে যদি হারায় ছাতা তাহলে কি হবে? তাহলে আজ ছাতার কথা না, ছাতার মাথা বলবেন না, বরং আজ ছাতার কথা। গ্রীষ্ম বর্ষে আমরা ছাতা মাথায় দিই, কিন্তু ছাতার ইতিহাস সে আমরা জানি কজন। ভরা বর্ষায় ছাতার খুঁটিনাটি তখনও কিন্তু আমাদের জানতে ইচ্ছে করে, এই এটা কিন্তু ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে, সেটা ঠিক করতে হবে, বাপরে বাপ সাঁতারে পড়ে আছে আর কোথায় বের কর না, নানা রকম কথা কিন্তু আমাদের মাথায় ঘুরপাক খায়। আসলে ছাতা ব্যাপারটা কিন্তু ভীষণ ভীষণ রোমান্টিক। ধরে যাক প্রেমিক যুগল রাস্তা দিয়ে হাঁটছে, হঠাৎ করে ঝেপে বৃষ্টি নামলো, আর তখন প্রেমিকা কোন গান গেয়ে উঠবে? হয়তো বা গিয়ে উঠতে পারে ছাতা ধরো হয়ে দেওরা, হেসান সুন্দর খোঁপা আমার ভিক কেলাইরা, হতেই পারে, কি দারুণ ব্যাপার তাই না? কিন্তু এই যে শীত গ্রীষ্ম বর্ষা, যখনই আপনি ধরুন কোথাও বেরোচ্ছেন, রাস্তায় বেরোচ্ছেন, ভিক্টোরিয়াতে ঘুরতে যাচ্ছেন, যুগলের সঙ্গে ছাতা চোখে পড়বেই পড়বে, যেন রং বেরঙের প্রজাপতিরা ডানা মেলে বসে আছে। অবশ্য শুধু ভিক্টোরিয়া বা কেন বলি, প্রেমের শহর কলকাতার আনাচে কানাচে চোখ রাখলেই কিন্তু প্রেমিক যুগলের সঙ্গে এই ছাতা আমি আপনি পাবই পাবো। রোদ হোক কিংবা বৃষ্টি, এক ছাতার নিচে প্রেমিকের হাত ধরে হাঁটতে কার না ভালো লাগে? তবে শুধু প্রেমিক প্রেমিকার ছাতা নিয়ে হাঁটে সেটা কিন্তু ঠিক নয়। তীব্র রোদ থেকে, ত্বককে বাঁচাতে কিংবা ঝড়ো ঝড়ো বৃষ্টির হাত থেকে এক ঢাল চুলকে রক্ষা করতে সৌন্দর্য সচেতনরাও কিন্তু ছাতাকে একেবারে সঙ্গী করে চলেন। আজ আজ সেই ছাতার কথা না, আবারও বলছি ছাতার মাথা এমনটা বলবেন না, বরং বৈশাখকে আমরা আসুন না একটুখানি বৈশাখকে ওয়েলকাম জানাই আরও একবার পয়লা বৈশাখের মতো আজ এই ছাতা কথার দিনে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বিশেষ করে যারা সৌন্দর্য সচেতন, সে ছেলে হোক কিংবা মেয়ে, পুঁচকি হোক কিংবা বেশ বয়স্ক কিংবা বয়স্কা, তাদের কিন্তু মাথা এমনিতেই গ্রীষ্মকালে গরম, তারপর আরও বেশি বেশি করে কিন্তু গরমা গরম হয়ে যায়। কিন্তু যে ছাতা নিয়ে, যে ছাতা আমাদের কাছে একেবারে মাথার ছাতা হয়ে থাকে, সেই ছাতার জন্মবৃত্তান্তে যদি একটুখানি আমরা ঢু মারি, তাহলে অনেক অনেক অজানা অচেনা কথা আজ উঠে আসতে পারে। যেমন ধরে যাক, ইতিহাস যদি আমরা একটু ঘাঁটতে শুরু করি, তাহলে দেখব প্রায় হাজার চারেক বছর আগে মানুষের মধ্যে ছাতা ব্যবহারের প্রচলন ছিল। হ্যাঁ, হাজার চারেক

বছর আগে যীশু খ্রিস্টের জন্মের ঢের ঢের আগে থেকেই এই ছাতা ছিল আমাদের মাথার ছাতা। তবে সে সময় শুধুমাত্র রোদ থেকে বাঁচার জন্যই ছাতার ব্যবহার করা হতো। ছাতার ইংরেজি শব্দ হচ্ছে কি বলুন তো? আমরা তো জানি সেই ছোট্টবেলায় পুঁচকেবেলায় আমরা পড়েছি আমব্রেলা। আমব্রেলা শব্দটি কিন্তু লাতিন শব্দ আমব্রা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ছায়া। হ্যাঁ, আমব্রা মানে হচ্ছে ছায়া। আর ছাতা শব্দটি এসেছে লাতিন শব্দ টগেইজা থেকেও, এর অর্থও কিন্তু সেই ছায়া। টগেইজা আর ওদিকে আমব্রা দুটোই কিন্তু ছায়া ছায়া। ওহো, ছায়া ছায়া, মায়া মায়া, কায়া কায়া। প্রাচীন মিশরীয় সভ্যতায় ছাতার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। সে সময় ফেরাওরা বা ফেরাও যেভাবেই আপনি উচ্চারণ করুন না কেন, ছাতা ব্যবহার করতেন। আর সেই ছাতা তৈরি করা হতো কোন গাছের পাতা দিয়ে? তৈরি করা হতো তাল গাছের পাতা দিয়ে, পালক আর কাঠ দিয়েও। এছাড়াও 2500 থেকে 2400 অব্দের দিকে রাজা এবং দেবতাদের জন্য চার কোণা সমতল ছাতা ব্যবহার করা হতো। আর এই চার কোণা ছাতা ব্যবহারে নিদর্শন মিশরীয় চিত্রলিপি এবং মন্দির বা সমাধিতে আঁকা ছবি থেকে পাওয়া গিয়েছে। যদি বলি 1100 খ্রিস্টপূর্বের সময় থেকে চীনারা তাদের নিজস্ব ডিজাইনের ছাতা তৈরি করতে শুরু করে। প্রথম প্রথম ছাতা তৈরি করত গাছের পাতা থেকে।

2500 থেকে 2400 অব্দের দিকে রাজা এবং দেবতাদের জন্য চার কোণা সমতল ছাতা ব্যবহার করা হতো। আর এই চার কোণা ছাতা ব্যবহারে নিদর্শন মিশরীয় চিত্রলিপি এবং মন্দির বা সমাধিতে আঁকা ছবি থেকে পাওয়া গিয়েছে। যদি বলি 1100 খ্রিস্টপূর্বের সময় থেকে চীনারা তাদের নিজস্ব ডিজাইনের ছাতা তৈরি করতে শুরু করে। প্রথম প্রথম ছাতা তৈরি করত গাছের পাতা থেকে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: এই মুহূর্তে আমরা যন্ত্রের যন্ত্রণায় পড়েছি না। আজকে প্রযুক্তির দিনে প্রযুক্তি যদি ঠিকমতো সাথ না দেয় তাহলে খুব মুশকিল, খুব খুব খুব খুব কিন্তু মুশকিল হয়ে পড়ে। এখনও কিন্তু সেই মুহূর্তে আমরা রয়েছি, যন্ত্রেরা তারা কিন্তু আজ ভোরে খুব একটা সাথ দিচ্ছে না, আগেই বলে রাখা ভালো। না, নতুন করে গান শোনানো এই মুহূর্তে জানি না কতটা সম্ভব, কিন্তু আমরা ছাতার কথায়

ছাতার কথাই কিন্তু আপাতভাবে আসার চেষ্টা করি, যতটুকু পারা যায় আপনাদের সঙ্গ থাকার বা সঙ্গ দেওয়ার সঙ্গে থাকার আমরা চেষ্টা করি। ভারতবর্ষের ইতিহাসেও কিন্তু ছাতার ব্যবহার অনেক অনেক প্রাচীন কাল থেকে শুরু হয়েছে। খ্রিস্টপূর্ব 300 অব্দে রচিত বৌদ্ধদের যে প্রাচীন গ্রন্থ পাওয়া যায়, সেই থেকে এই ছাতার ব্যবহার সম্বন্ধে আমরা জানতে পারি। সে সময় রাজাদের মধ্যে রাজছত্র ব্যবহার ছিল একেবারে ঐতিহ্যের অংশ। ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান সমস্ত শাসকেরাই রাজছত্রকে বিশেষ মর্যাদার আসনে বসিয়েছিলেন। একটা সময়ে চীনেও যে শুধুমাত্র অভিজাত বংশের লোকেরাই ছাতা ব্যবহার করতেন এটার প্রমাণ 1275 খ্রিস্টাব্দেই পেয়েছিলেন পরিব্রাজক মার্কোপোলো। তিনি কোবলাই খানের দরবারে গিয়েছিলেন, সেখানে গিয়ে রাজদরবারে আঁকা অসংখ্য ছাতার ছবি তিনি দেখতে পেয়েছিলেন। আর সেই ছবিতে তিনি দেখেছিলেন সেনাপতির মাথায় সম্মানসূচক ছাতা মেলে ধরা হয়েছে। মনে করা হয় চীন থেকেই জাপান এবং কোরিয়ায় রাজছত্রের ব্যবহার চালু হয়েছিল। কোরিয়া এবং জাপানে 100 বছর ধরে শুধুমাত্র রাজারাই ছাতা ব্যবহার করতে পারতেন, যাকে বলা হতো রাজছত্র। আর সেই রাজছত্র কিন্তু বারবার করে উল্লেখ করে গিয়েছেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, রবীন্দ্রনাথ ওরা কাজ করে সেই কবিতায় রাজছত্র ঢলে পড়ে। রাজার মাথার যে ছাতা, সেই ছাতা আমরা আমাদের প্রতিবেশী দেশ নেপালের কথা যদি বলি, সেখানেও কিন্তু রাজার মাথায় ছাতা ধরতেই হয়। যদি বলি ভুটানের কথা, সেখানে কিন্তু সেই রাজার মাথায় ছাতা ধরতেই হয়। আর আমরা আমাদের যদি গপ্পগাছাগুলো এই বাংলার কিংবা সারা ভারতবর্ষের যে কোনো রাজার কথা যদি বলি, জমিদার কথা বলি, জোরদারের কথা বলি, সেখানে আমরা দেখতে পেতাম, দেখতে পাই না, এখন কি আর জমিদার আছে, এখন কি আর দেখতে পাবো, না তেমনটা না হলেও দেখতে পেতাম ইতিহাসে আমাদের গপ্পগাছায় তাঁরা রয়ে গিয়েছেন মাথার ছাতা নিয়ে। এমনকি আজও যখন কোনো ঠাকুর দেবতাকে কোথাও থেকে নিয়ে যাওয়া হয়, নিয়ে আসা হয়, গ্রামাঞ্চল, মফস্বল, শহর, সে যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, মাথার উপর একটা ছাতা দেওয়ার রীতি রয়েছে। আর এই ছাতা যে কত রকম হতে পারে তার কোনো শেষ নেই। নানা রকমভাবে ছাতাগুলোকে সাজিয়ে তোলা হয়। এমনকি আপনি যদি পুরী যান, পুরীতে সেই রথযাত্রার সময় যদি দেখেন, সেখানেও কিন্তু বিশাল বিশাল ছাতা সেসবের ব্যবহার রয়েছে। না, এখনও কিন্তু যন্ত্র আমাদের সাথ দেয়নি। একটা কাজ করা যাক, আমরা যে সুবর্ণার গানটা দিয়ে শুরু করেছিলাম সেই গানটা আরও একবার শোনা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় আমাদের কাছে নেই। ক্ষমা করবেন, শুরুতেই বলে নিয়েছি ওই যে যন্ত্র সাথ দিচ্ছে না। যন্ত্র সাথ দিলে ডেফিনেটলি আপনাদের কানে নানা রকম গান পৌঁছে দেবে। আরবি আবারও বলছি ক্ষমা করবেন, আবারও শিশু মনার সঙ্গে আমাদের এই মুহূর্তে ভরাইতে পথ চলা।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: চরবিজি 37 মিনিট হয়ে 52 সেকেন্ড চলেছে আর পিকি তুনা এখনও আমাদের যন্ত্র সাথ দেয়নি, অতএব সেই পুরনো গান ফিরে ফিরে শোনা এবং কিছু কথা বলা। একটা সময় চীনেও যে শুধুমাত্র অভিজাত বংশের লোকেরাই ছাতা ব্যবহার করত এটার প্রমাণ 1275 খ্রিস্টাব্দেই পেয়েছিলেন পরিব্রাজক মার্কো পোলো। তিনি কুবলাই খানের দরবারে গিয়েছিলেন, সেখানে গিয়ে রাজ দরবারে আঁকা অসংখ্য অসংখ্য ছাতার ছবি তিনি দেখতে পেয়েছিলেন। আর সেই ছবিতে তিনি দেখেছিলেন সেনাপতির মাথায় সম্মানসূচক ছাতা মেলে ধরা হয়েছে। মনে করা হয় চীন থেকেই জাপান এবং কোরিয়ায় রাজছত্রের ব্যবহার চালু হয়েছিল। কোরিয়া এবং জাপানে 100 বছর ধরে শুধুমাত্র রাজারাই ছাতা ব্যবহার করতে পারতেন, যাকে বলা হতো রাজছত্র, আর এই ছাতা ছিল রাজকীয় প্রতীক। রাজছত্রের প্রচলন শুধুমাত্র আমাদের দেশে নয় বা চীনে নয়, আফ্রিকা মহাদেশেও কিন্তু ছিল। আফ্রিকায় রাজকীয় ছাতা ব্যবহারের উল্লেখ পরিব্রাজক ইবন বতুতার লেখা থেকে আমরা জানতে পারি। আবারও ওই যে ছাতা ধরো হে দেওরা, যে গানটা এই আজকে ছাতার মাথা কিংবা মাথার ছাতা সেই নিয়ে কথা বলতে বসে ভীষণ ভীষণ জরুরি, সেই গানটা আরও একবার শোনা আর চেষ্টা করবে আরপি যন্ত্রের যন্ত্রটা পেরিয়ে একেবারে আপনাদের কানে নতুন গান পৌঁছে দেওয়ার জন্য।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

আমরা একটু একটু করে কাটিয়ে ফেলার চেষ্টা করছি সেই অসুবিধেগুলো, আর সেই অসুবিধেগুলো পেরিয়ে আজকে ওই যে মাথায় যদি ছাতা না থাকে যেমন অসুবিধায় আমরা পড়ি, ঠিক তেমনিভাবে আজকেও কিন্তু ভোরবেলা একেবারে গলদ ঘর্ম অবস্থা, সত্যি তাই। সেই গলদ ঘর্ম অবস্থা পেরিয়ে আমরা চেষ্টা করছি আপনাদের কানে পৌঁছে দেওয়া নতুন নতুন গান, আর সেই নতুন নতুন গানের সঙ্গে এমন কিছু কথা, এই যে বলেছিলাম রাজছত্র, আমাদের প্রতিবেশী দেশগুলোই যদি ধরি, নেপাল বলুন, ভুটান বলুন, নিজেদের দেশের আগেকার কথা যদি বলি, বিশেষ করে স্বাধীনতার আগেকার কথা, তাহলে সেখানেও কিন্তু আমরা কি দেখতে পাবো, সেখানে দেখতে পাবো রাজার মাথায় ছাতা ধরার কথা। আর সেই রাজার মাথায় যে ছাতা, সেই

ছাতার ব্যবহার, সেই ছাতার তৈরি করার যে পদ্ধতি, যে প্রসেস, যে প্রোডাকশন, সেটাও কিন্তু একেবারে অন্য রকম। আর আজকের এই ফেব্রিকেশনের যুগে সেখানেও কিন্তু সেই ছাতাতেও আমাদের রং তুলি পৌঁছে গিয়েছে। হ্যাঁ, আর সেই ভালোবাসা যাক, তাহলে সেই ছাতাকেই না হয় একটা কাজ করা যাক, তোমাকে চেয়ে, হ্যাঁ তোমাকে চেয়ে আমাদের অনেক অনেক অনেক অনেক চাহিদা রয়েছে। দেখা যাক সেই তোমাকে চেয়ে আমরা কী করতে পারি।

সাধারণ মানুষ, ঠিক তেমনিভাবে আজ কিন্তু এমন কিছু সাধারণ হয়তো কথা আরপি শেয়ার করেছে আপনার সঙ্গে, যেগুলো আপাতভাবে সাধারণ বলে মনে হলেও সত্যি কিন্তু সাধারণ নয়। আজ যে আমরা যে ধরনের ছাতা দেখতে পাই সেটা কিন্তু প্রথম তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 400 অব্দে। ভাবুন একবার, মহিলারা যেহেতু নিজের প্রসাধনী হিসেবে ছাতা বেশি ব্যবহার করতেন, সেই কারণে অভিজাত শ্রেণীর মহিলাদের পাশাপাশি সাধারণ শ্রেণীর মহিলারাও ছাতা ব্যবহার করতে শুরু করেন। কিন্তু ওই যে অভিজাত শ্রেণীর মানুষেরা ব্যবহার করেন আর সাধারণ লোকেরা সেটাই ব্যবহার করবে, না, এটা সহজ কাজ ছিল না। সহজভাবে কিন্তু এটা নিতে পারা যায়নি। তো যাই হোক, একটা সময় এই ছাতা নিয়েও আন্দোলন হয়। যেমনভাবে আন্দোলন হয়েছে বর্ণ বৈষম্যকে ঘিরে, ঠিক তেমনিভাবে ছাতা ব্যবহার করার অধিকার সেটাও কেড়ে নিতে হয়েছে অভিজাত শ্রেণীর হাত থেকে অন্তজ শ্রেণীর মধ্যে। 1600 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে ছাতা প্রসাধনী থেকে প্রয়োজনীয় হয়ে উঠেছিল, যেহেতু তখন ছাতা শুধুমাত্র রোদ নয় বৃষ্টিতেও ব্যবহার করা যেত। সেই কারণে ইউরোপিয়ানদের মধ্যেও ছাতা ব্যবহার শুরু হয়ে যায়। সে সময় শুধুমাত্র লন্ডন নয়, যে সমস্ত জায়গায় বৃষ্টির প্রকোপ বেশি ছিল সেই সমস্ত জায়গাতে ছাতার ব্যবহার লক্ষণীয়ভাবে চোখে পড়তে থাকে। আর এই সময় ছাতা সিল্কের কাপড় দিয়ে তৈরি হতো এবং হ্যান্ডেলটা তিমি মাছের হাড় বা কাঠ দিয়ে তৈরি হতো। ভাবুন একবার, তিমি মাছের হাড় বা কাঠ দিয়ে তৈরি হতো হ্যান্ডেল। বৃষ্টির জল যাতে গায়ে না পড়ে সেই জন্য তার উপরে তেল এবং মোমের প্রলেপ দেওয়া হতো। আগে শুধুমাত্র মহিলারাই ছাতা ব্যবহার করতেন, পুরুষরা পাত্তাই দিতেন না। ওসব রোদ্দুর লাগুক, ট্যান পড়ুক, একটু আমরা কালো হয়ে যাই, নো প্রবলেম। কিন্তু শুধুমাত্র মহিলাদের সেই অধিকার থেকে ছাতার ব্যবহার চলে আসে একটু একটু করে পুরুষদের মধ্যে। পুরুষরা ছাতা ব্যবহার শুরু করেন এবং এই যেসব পুরুষ ছাতা ব্যবহার করতেন তাকে নিয়ে টন্ডে টিটকিরি সেসবও হতো। মোটামুটিভাবে 1700 খ্রিস্টাব্দে এর কিছু পরে ইংরেজ পরিব্রাজক জোনাস অ্যানওয়ে ইংল্যান্ডের রাস্তায় প্রথম ছাতা নিয়ে বেরিয়েছিলেন। সেই পরিব্রাজক যে ছাতা নিয়ে বেরিয়েছিলেন সবাই তাকে নিয়ে তুমুল হাসি ঠাট্টা করেছিল। দীর্ঘ 30 বছরে সমস্ত সহ্য করেও ছাতার ব্যবহার তিনি চালিয়ে যান আর তারপরেই সাধারণ মানুষের চোখ খুলে যায় যে শুধুমাত্র মহিলার নয় পুরুষদেরও এই ছাতা ব্যবহার জরুরি। তাহলে ছাতা, আপনার ছাতা, আপনার একান্ত প্রয়োজনীয় ছাতা, সেই ছাতা না মোটেই কিন্তু একেবারে হাত ছাড়া করবেন না। এই গ্রীষ্ম, এই ঝড়জল রোদ্দুর সবই তো থাকবে, আর তার মাঝখানে এই ঝড়জলের ভোরে আজ আজ আহা বারান্দায় রোদ্দুর উঠবে কিনা জানি না, কিন্তু যাও পাখি বলো কিংবা ফেরারি মন, হ্যাঁ সেটা কিন্তু আমরা একটু শুনে নিতেই পারি। আর একটু পরেই অবশ্যই কি রয়েছে, অবশ্যই রয়েছে জহর খবর, তারপর ফিরে আসা। নমস্কার কলকাতায়।

চুয়ান্ন মিনিট হয়ে 34 সেকেন্ডস রয়েছে আর পি আপনার কানে 107-এ। আর ওই যে বললাম একটু একটু করে বাধা প্রতিপত্তি ইত্যাদি ইত্যাদি পেরিয়ে যেমনভাবে মাথায় ছাতা তুলে নিয়েছেন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম সহ পাঁচ রাজ্যে সরকার গঠনের তোড়জোড় চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের একটি বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ ভাণ্ডার 6.4 কোটি টন ছাড়িয়েছে। বাধ্যতামূলক মজুদের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুদ, দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান, প্রযুক্তি ও মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ মন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিসের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে একটি ম্যারাথনের আয়োজন করা হবে। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনটি আকাশবাণী ভবন থেকে শুরু হয়ে কৃষি ভবন, রেল ভবন এবং আরবিআই ভবনের পাশ দিয়ে পুনরায় আকাশবাণী ভবনে এসে শেষ হবে। সমাজমাধ্যমে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি ডিজিটালি বিকৃত ভুয়ো ভিডিও পাকিস্তানের প্রচার মাধ্যম সমর্থিত অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে পিআইবির তথ্য অনুসন্ধান শাখার পক্ষে জানানো হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতের 4টি রাফাল যুদ্ধবিমান নামানো হয়েছে, সেটি ডিপ ফেক দিয়ে তৈরি বলেও জানানো হয়েছে। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে চলেছে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতায় রয়েছে। কিন্তু একটু একটু অসুবিধা হবে, ঠিক আছে, কিন্তু তবুও আমরা কিন্তু আপনাদের সঙ্গে থাকব, আপনাদের সঙ্গে একেবারে জড়িয়ে থাকা, আপনাদের মনের কথাগুলোকে শেয়ার করা আজ 107 FM রেইনবোতে। একই সঙ্গে কিন্তু টাটকা তাজা মজার মজার ইনফরমেশন শেয়ার করবে আর পি আজ নমস্কার কলকাতায়। তাহলে এই মুহূর্তে চলুন, এই মুহূর্তে কোথায় যাব আজ? ফিল্ম সং, ওহো হো হো, রাইট, সেই ফিল্ম সং, নতুন নতুন গান এবং সেই সঙ্গে মনের কাছাকাছি পৌঁছে দেওয়া এই গানের মাধ্যমে।

0: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরো নমস্কার অসংখ্য নমস্কার প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতায় রয়েছে আরপি।
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: 7:07 হয়ে 11 সেকেন্ডস রয়েছে আরপি 100 সাথে। হ্যাঁ, 107 রয়েছে আরপি আপনাকে সাত পাকে একেবারে বেঁধে ফেলার জন্য। জানেন কি, সাত পাকে বাঁধবে এই মাসে। হ্যাঁ, এই মাসে কিন্তু সাত পাকে বাঁধবে কে? এই মাসেই আকাশে দেখা যাবে নীল চাঁদ, ব্লু মুন, রাইট? আশ্চর্য দৃশ্য আপনি কিভাবে দেখবেন, কখন দেখবেন জানাবে আরপি সে কথা আজ নমস্কার কলকাতায়। ওকে ওকে ওকে। এবং সেই সঙ্গে কিন্তু কি হবে, সেই সঙ্গে কিন্তু আজ থাকবে মাটির গভীর থেকে উঠে এলো কি পাতালের বাসিন্দা। আরে ভাই, অহিরাবণ মহিরাবণ তার কথা বলছেন? সেই রামায়ণের যুগে কি আরপি নিয়ে যাবে আপনাকে, হয়তোবা কিংবা তারও আগের যুগে, সেই প্রাগৈতিহাসিক যুগে নিয়ে যেতে পারে আজ আরপি আপনাকে। মানে ওই যে প্লুটো, আপনি ছোট্ট পুচকেটা, আপনার বাড়ির পুচকেটা বলে প্লুটো কোথা কার, মানে গ্রহের যে মর্যাদা পেয়েছিল সেই গ্রহের মর্যাদা সেটা কাটিয়ে ফেলেছে। তারপর বলছি, না তুমি বামন, তুমি ছোট পুচকে। সেই প্লুটোকে সত্যি সত্যি ফিরে পাবে গ্রহের মর্যাদা। কি বলছে নাসা, সে কথা থাকবে আজ নমস্কার কলকাতায়। শুধুমাত্র তাই নয়, এই যে মাধ্যমিকের ফলাফল, সেই মাধ্যমিকের ফল প্রকাশ কোথায় কখন কিভাবে দেখবেন, একেবারে জরুরি, আজকের জন্য বিশেষ করে জরুরি, সে কথাও শেয়ার করবে আরপি নমস্কার কলকাতায়। জানেন কি, কলকাতা পুলিশের নামে একের পর এক ভুয়ো বিজ্ঞপ্তি, সেই ভুয়ো বিজ্ঞপ্তির সঙ্গে আপনি জড়িয়ে নেই তো প্লিজ ওদিকে যাবেন না। একবার যদি ধরা পড়েন না, আপনার নামে এমন এমন কেস আসবে যেখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিলের। প্লিজ এমনটা করবেন না, এই ভুয়ো বিজ্ঞপ্তি ছড়াবেন না, বরং শান্তি কিভাবে আমরা বজায় রাখবো সে কথাই বারবার করে লাল বাজার শেয়ার করেছে আমাদের সঙ্গে। সেই শেয়ার করা কথাগুলো আরপি শেয়ার করবে আপনাদের সঙ্গে। ইতিহাসে এই দিনে কি কি ঘটেছিল জানাবে সে কথা। জানেন কি, যে রাইটার্স বিল্ডিংয়ে নতুন সরকার আসতে চলেছে, সেই রাইটার্স বিল্ডিং কিভাবে তৈরি হয়েছিল, কেনই বা রাইটার্স এই কথাটা রয়েছে, কিভাবে তৈরি হয়েছিল, কেন হয়েছিল লাল রং, আজ সব কথা নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে নমস্কার কলকাতায় কোন গান ওকে ওকে ওকে ওকে ওকে আপনার সঙ্গে এই মুহূর্তে কিন্তু না, এই মুহূর্তে আড়ি করবে না, কিন্তু গানে গানে আড়ি তো করতেই পারি আমরা ঠিক এভাবেই।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 7:13 রয়েছে আর কি, আফটার কারে কোন কোন কথা কোন কথা শেয়ার করবে। আর আজ আজ আপনি ঠিক কোন কথা নিয়ে টুঁচি পুঁই পুঁই চুঁই চুঁই করে মেসেজ পাঠাবেন, রাইটে না, সে কথা এক্ষুনি নয়, বরং একটু পরে, একটু পরে, বরং এই মুহূর্তে অন্য একটা কথা। কী করবেন? আহা, আচ্ছা, স্ন্যাক্সের রেসিপি যদি দিয়ে দিই তাহলে কেমন হয়? আজ শুক্রবার, শনিবার, রবিবার, হয়তো বা আপনার কাছে ছুটির দিন, হয়তো বা বেরোতে পারবেন না আপনি, কলকাতায় জ্যামজট হবে, কারণ রথী মহারথীরা তারা কলকাতায় আসছেন এবং একই সঙ্গে নাকা চেকিং চলছে সারা কলকাতা জুড়ে। আজই ধরুন না, আজই আমরা যখন আসছিলাম আমাদেরও গাড়ির দিকে খুলে, হ্যাঁ এটা কী আছে, ওটা কী আছে, এটা আপনি কোত্থেকে যাচ্ছেন, কেন যাচ্ছেন এত সকালবেলা, এত ভোরবেলা কিসের দরকার, এইরকম জিজ্ঞাসার কিন্তু মুখোমুখি হতে পারেন আপনি, কারণ বর্তমান পরিস্থিতিতে সত্যি সত্যি এটা জরুরি, এই খানা তল্লাশিটা যে জরুরি সেটা কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। চতুর্দিকের যা অবস্থা, সেই অবস্থায় আপনি আমি আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন, যারা একটু সচেতন, তারা যদি এগিয়ে না আসে, তারা যদি শান্তি বজায় না রাখে, তাহলে অশান্তি, অশান্তির মা সে তো চেঁচাবেই চেঁচাবে, আর অশান্তির ওই যে রক্তবীজের বংশ, সেই রক্তবীজের বংশেরা কিন্তু ছড়িয়ে পড়ে।

পেয়ে পড়বে। অতএব কোনোভাবে কোনোভাবে কোনো প্ররোচনায় কোনো প্রলোভনে পা দেবেন না, বরং শান্ত রাখুন, শান্তি বজায় রাখুন। আমাদের যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, তাকে বজায় রাখুন। সারা ভারতবর্ষের কাছে, বিশ্বের কাছে বাঙালিকে, বাংলাকে হেয় করতে দেবেন না। সকলের কাছে এটা মিনতি এবং বারবার করে বলছি, এই মিনতি যেন থাকে, আমরা যাতে শান্ত থাকতে পারি। আমাদের মন মেজাজ জানি অনেক সময় খারাপ হয়, অনেক সময় একটু আলো দেখে, অনেক সময় অন্ধকার পেরিয়ে সেই আলোর মুহূর্তে পৌঁছানোর সময় আবার আমরা অন্ধকারে জড়িয়ে পড়ি। প্লিজ সেটা করবেন না, বরং আজ সন্ধ্যে কিংবা কাল সন্ধ্যে আপনি আপনি যে স্ন্যাক্স বানাতে চলেছেন তার রেসিপি আরপি বরং শেয়ার করবে, এবং সেই আরপির শেয়ার করা রেসিপি আপনি চুটে পুটে চেটে পুটে আপনি খেতে পারবেন। আর ঠিক কোন টপিকে আপনি আজ কথা বলবেন জানবে আরপি, কিন্তু তার আগে আসো না, বরবাদ মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: 107 FM রেইনবোতে। কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। 7:57 হয়ে 57 সেকেন্ড। স্যার, এই মুহূর্তে আরপি শেয়ার করবে, ওহো, অনেকের অনেকের মুখে, কত লাখো লাখো ছাত্রছাত্রীর মুখের মধ্যে ধুকপুক ধুকপুক ধুকপুক ধুকপুক দুমদুম হচ্ছে, এবং সেই সঙ্গে তাদের গার্জেনদের, তাদের অভিভাবকদের মুখটা আজকে একটু জানে না কেমন, জানে বিষাদে বিষণ্ণতায় এই মুহূর্তে ঢেকে আছে। আসলে বিষাদ ওই অর্থে বিষাদ নয়, বরং টেনশনের বিষাদ। কি হবে, কতটা ভালো রেজাল্ট করবি, ও একটু যদি ভালো করে পড়াশোনা করতো, আর একটু ভালো করে রেজাল্ট করতে পারতো, এমন ভাবি হয়তো মায়েরা ভাবছেন, বাবারা ভাবছেন, আশেপাশের প্রতিবেশীরা, ওরে বাবরে বাবরে, এই ছেলে তো ফেল না করে যায় না। হয়তো বা সেই ছেলেটি কিংবা সেই মেয়েটি এমন একটা রেজাল্ট করলো সবার মুখে তাক লাগিয়ে দিল, একেবারে মিষ্টি মুখ করিয়ে দেবেন আরপিকে, আপনার আপনার ঘরে আপনার ঘরের মুচকেটা, ওই যে না মুচকেটি বলে যায় না, কিশোর কিশোরী যারা এবারে মাধ্যমিক দিয়েছিল, তারা ডেফিনেটলি ভালো রেজাল্ট করবে। আর সেই রেজাল্টের খুশির খবরে আরপি
1: মিস্টেক করবে গো।
0: ওকে ওকে ওকে, কিন্তু কখন আপনি রেজাল্ট দেখবেন সেই ব্যাপারটাও তো বলতে হবে। আজ শুক্রবার সকালবেলায় মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ। সকাল 9টার পর ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তারপর থেকে দেখা যাবে রেজাল্ট কোথায় কখন কিভাবে দেখা যাবে, সেই ফলাফল জানাবে আরপি। কিন্তু এই সূত্রে বলে রাখি, আচ্ছা বলুন তো,
2: সত্যি না বলবেন কিন্তু,
0: শেয়ার করবেন আজ 9903655992 তে কোন কথা, মাধ্যমিকের রেজাল্ট বেরোবে ওই পুঁচকে একটা খবরে, তখন একটি, আমাদের সময় বিশেষ করে বলছি, তখন অন্যান্য কাগজে না প্রকাশ করতো না, একটি মাত্র কাগজে, একটি পার্টির মুখপত্রে, সেটা পুঁচকে করে 5 লাইন 6 লাইন করে সেখানে বের। তখন তো না ছিল ওয়েবসাইট, না ছিল অন্যান্য সোশ্যাল মিডিয়া, এখানে দেখবেন ওখানে দেখবেন, কোনো সুযোগ ছিল না, একেবারে স্কুল থেকে রেজাল্ট কালেক্ট করতে হতো। তো ওইটুকু দেখেই এতজন প্রথম বিভাগে পাস করেছে, এতজন দ্বিতীয় বিভাগে, আচ্ছা আমি কোন বিভাগ রয়েছি, প্রথম বিভাগে মাত্র এতজন, তার মধ্যে কি থাকতে পারবো। হ্যাঁ ছিলাম, ডেফিনেটলি ছিলাম, এবং খুব, যাই হোক, নিজের রেজাল্টের কথা কী করে বলি, কিন্তু আপনি ওই মাধ্যমিক রেজাল্ট বেরোনোর আগের দিন থেকে যখন জানতে পেরেছিলেন, কিংবা ভোরবেলা উঠে হয়তো কারুর কাছে, পাড়া প্রতিবেশীর কাছে শুনেছেন,
1: এই তোর মাধ্যমিকের রেজাল্ট, এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস,
0: আরে না না, মানে জেগে গেলে কি হবে, ও কি নাম্বার দিয়ে চেঞ্জ করে দিয়ে আসবে, তা তো হবে না, পড়ে পড়ে ঘুমোলেও যা হবে আর জেগে থাকলেও তাই হবে। তো সেই দিনের কতটা কতটা রোমাঞ্চ, কতটা আপনাকে ভয় আঁকড়ে ধরেছিল, প্যান্টের খাঁজে কি
1: ছোট্ট করে
0: হয়ে গিয়েছিল নাকি ফুরফুরেছিল, আরে হেভি পড়াশুনো করেছি, নো প্রবলেম, নো টেনশন, আমি স্টার পাবোই পাবো, কেমন কেমন ছিল অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা, সেই এক্সপিরিয়েন্স শেয়ার করুন 9903655992 তে। আর এই মুহূর্তে আলাদিন, এই তুমি চলে এসো, আমাদের প্রত্যেক বন্ধুর রেজাল্ট খুব ভালো করে দাও।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে আজ সকাল 9:30 নাগাদ ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশ করবেন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি ফল প্রঘোষণার পর সকাল 10:15 থেকে অনলাইনে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল 10:00 থেকে ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা সংগ্রহ করার পর পড়ুয়ারা বিদ্যালয় থেকে সেই রেজাল্ট কালেক্ট করতে পারবে। ওকে, কিন্তু কোথায় দেখা যাবে ফলাফল জানিয়ে দিচ্ছে আরপি। সবার প্রথমে পরীক্ষার্থীদের মধ্যশিক্ষা পর্ষদের সরকারি ওয়েবসাইট যেটা রয়েছে www.wbbseda.com সেখানে যেতে হবে। তারপর রেজাল্ট লেখা ট্যাবে ক্লিক করতে হবে। নতুন পেজ খোলার পর সেখানে পড়ুয়ারা নিজেদের রোল নাম্বার, বার্থডে মানে জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য দেওয়ার পর রেজাল্ট দেখা যাবে। পাশে প্রিন্টের অপশন থাকবে, প্রয়োজন হলে সেই রেজাল্ট প্রিন্ট করে নিতে পারবেন পড়ুয়ারা। এছাড়াও বিভিন্ন রকম এখনকার দিনের মানে কি বলবো প্রাইভেট সেক্টরগুলো, তারাও কিন্তু রেজাল্ট দেখার ব্যবস্থা করে। ওই যে লিঙ্কটা থাকে সেই লিঙ্কটা তাদের মানে ওয়েবসাইটে লগ ইন করবার ব্যবস্থা করে দেয়, সেসব জায়গা থেকেও কিন্তু দেখা যাবে। তাহলে আজ কিন্তু সেই উৎকণ্ঠার পালা, সেই কৌতূহলের পালা, সেই আগ্রহ নিয়ে ওয়েট করা, কী রেজাল্ট করলি? আর রেজাল্ট যদি খারাপ হয় প্লিজ বকাঝকা নয়, মারধর নয়, বরং আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে কোথায় আমাদের খামতি ছিল, কোথায় আমাদের গলত ছিল, কীভাবে পড়লে আরও বেশি ভালো রেজাল্ট করা যেত, নাকি অন্য কোনো প্রবলেম ছিল। যে বাচ্চাটা ভালো রেজাল্ট করলো না অথচ তার মেরিট রয়েছে, মেরিটোরিয়াস ট্যালেন্টেড বাচ্চা, সে কেন করলো না? কারণ আগামী দিনে কিন্তু উচ্চ মাধ্যমিক রয়েছে। সেই উচ্চ মাধ্যমিক এমন একটা ভিত, এমন একটা ফাউন্ডেশন যেখানে যদি নড়বড়ে হয়ে যায় তাহলে ইন ফিউচার যে কোনো ধরনের কাজ পেতে, জীবনে এগিয়ে যেতে, তাহলে কিন্তু মারাত্মক রকম অসুবিধে হবে। মাধ্যমিকটাই শেষ কথা নয়, এটাকে ভেবেই কিন্তু আপনি আপনার পরিকল্পনা সাজিয়ে দিন আর পাঠিয়ে দিন। আপনি মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের কতটা ভয় পেয়েছিলেন কিংবা কতটা টেনশন ফ্রি ছিলেন, দেখি কার বুকে কতটা সাহস রয়েছে, কে কীভাবে ছিলেন, আসুন না শেয়ার করুন না আজ 9903653992 তে। রাইট, আর এই মুহূর্তে অরিজিৎ সিং মন মাঝিরে।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এই মুহূর্তে কিন্তু ঝড় ঝড়

রোদুরের খবরাখবর, হ্যাঁ অফিসের হালচাল, 7:35 হতে চলেছে। আর এই মুহূর্তে কিন্তু সেই কথা, হ্যাঁ হালচালের কথা। আজ কেমন কি থাকবে? আজও কিন্তু জেনারেলি ক্লাউডি স্কাই এবং সেই সঙ্গে থান্ডারস্টর্ম উইথ লাইট টু মডারেট রেইন ভেরি লাইকলি টু অকার। ওকে ওকে ওকে, এই ব্যাপারটা, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কি বলা হয়েছে, আজ ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার 23 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 30.8 ডিগ্রি সেন্টিগ্রেড -4.8, মিনিমাম টেম্পারেচার ছিল 20.2 ডিগ্রি সেন্টিগ্রেড -6.6, ম্যাক্সিমাম হিউমিডিটি 98%, মিনিমাম হিউমিডিটি 74%। এবং সেই সঙ্গে বৃষ্টি, তার কিন্তু পরিমাপ করা গেছে, কত পরিমাপ করা গেছে, 48.7 মিলিমিটার বৃষ্টির কিন্তু পরিমাপ করা গেছে। এবং সেই সঙ্গে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে চান তাদের জন্য সতর্কবার্তা নেই, আবার সতর্কবার্তা আছে। কীরকম, যেমন বলা হচ্ছে যে একেবারে মোটামুটিভাবে সমুদ্র কিছুটা উত্তাল থাকবে, বিশেষ করে আমাদের ওড়িশা এবং আমাদের এই পশ্চিমবঙ্গের যে কোস্টাল এরিয়া রয়েছে সেখানে কিন্তু মাঝে মধ্যে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে। তবে যারা সমুদ্র অথবা নদীতে মাছ ধরতে যান তাদের জন্য মারাত্মক কোনো সতর্কবার্তা নেই। 7:36 হয়ে 33 সেকেন্ড, আর এই মুহূর্তে আপনার জন্য রয়েছে এই গান।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: মনে করে নিন এটাই হচ্ছে ফ্ল্যাশব্যাক সং। আজ ওই যে বললাম একটি যন্ত্রের যন্ত্রণা রয়েছে, সেই কারণে যেভাবে আমরা চলি, যেভাবে আমরা বলি না, সেভাবে হয়তো পারছি না, হয়তো কেন পারছি না, অতএব তবু একটু ক্ষমাকেন না করে দেবেন। ওকে, ফ্ল্যাশের সঙ্গে এই মুহূর্তে অক্ষয় কুমারের সেই ভূমি।

আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

না এমনি আমি চাঁদের রাতে নয়, হ্যাঁ বরং আজের সকালবেলায়। সত্যি সত্যি কি চাঁদের রাতের আপনি স্বপ্ন দেখছেন? তাহলে আজ সকালবেলায় এই গান আপনার কানে শুধুমাত্র 107 এ। কিন্তু

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, আরও একবার আপনাকে বলছি গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, এবং সেই সঙ্গে নমস্কার, নমস্কার, নমস্কার, এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার। আজ কিন্তু না, আজ কিন্তু গান মিলানতে রিকোয়েস্ট পাঠানো যাবে না, কারণ আপনাদের পছন্দের গান আজ খুঁজে পাওয়াটা মুশকিল, পাওয়াটা মুশকিল। ওই যে বললাম, একটু যন্ত্রের যন্ত্রণা রয়েছে, যেখানে বুঝতেই পারছেন, ফলে আজ গান মিলানতে নয়, বরং যে গানগুলো শোনাবে আরপি, সেগুলো প্রত্যেকটা গান কিন্তু আমাদের একেবারে মন ছুঁয়ে যাওয়া সুপার ডুপার হিট গান। সেই সুপার ডুপার হিট গানের কালেকশন থেকে আজ আপনাদের শুনিয়ে দেবে। শর্মিষ্ঠা রিকোয়েস্ট পাঠিয়েছিল, ওকে, ধূমকেতু সিনেমার গান শুনতে চেয়েছিল, কিন্তু না ভাই আজকে পারবে না আরপি, চেষ্টা করবে বরং ওই যে প্রাণ ছুঁয়ে যাওয়া, মন ছুঁয়ে যাওয়া যে গানগুলো আরপি স্টকে রয়েছে, সেখান থেকে তোমাদের শুনিয়ে দিতে। ওকে ওকে ওকে ওকে ওকে। আর এই মুহূর্তে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কে খুব চিন্তায় ছিল। সৌভিক, সৌভিক কোথেকে পাঠিয়েছে? কসবা হালদু থেকে পাঠিয়েছে। সুপ্রভাত দাদা, মাধ্যমিকের রেজাল্টের দিন আমার অভিজ্ঞতা ছিল ওয়া ওয়া গা ছমছম, কি হয় ভয় ছিলাম খুব, আরও বেশি টেনশান দিচ্ছিল প্রতিবেশী এবং আত্মীয় স্বজনেরা। হ্যাঁ, তারা ফোন করে কেউ কেউ বাড়িতে পর্যন্ত চলে এসেছিল, ভাবুন একবার। এই মাধ্যমিকের রেজাল্ট জানতে হবে না, সেখানে বাড়ি বয়ে চলে এসছে, ভাবুন একবার। সেই সঙ্গে কিন্তু ঘোষণা হচ্ছে রেজাল্ট, আর আমি ওইদিকে চাপে আছি, পুরো চিকেন চাপ মাটন চাপের মতো হয়ে গেছে অবস্থা। আর বেশি চাপে ছিলাম, রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম তো, তাই
2: কি রামকৃষ্ণ মিশনে পড়েছিস? এই তোর হচ্ছে রেজাল্টের হাল? হ্যাঁ, ছি ছি ছি ছি ছি ছি, এতগুলো বছর, এত চেষ্টা, এত কষ্ট,
1: এমন শুনতে হতো, সবাইকে শুনতে হয় খারাপ রেজাল্ট করলে। সৌভিকের ক্ষেত্রেও কিন্তু তেমনটাই ছিল, কিন্তু রেজাল্ট শেষে দেখা গেল ওয়েবসাইট দেখে ও কিন্তু মরেছিল, কারণ হেবে রেজাল্ট করেছিল আমাদের বন্ধু সৌভিক। হ্যাঁ, খুব ভালো রেজাল্ট করেছিল মাধ্যমিকে, তার জন্য ঢিকাছিকা কোন গানে শুধু নাচছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওইভাবেই নাচানাচি করছিল হয়তো। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? রজতের মেসেজ, বার্নপুর নদিয়া থেকে পাঠিয়েছে। গুড মর্নিং দাদা, খুব চিন্তায় ছিলাম মাধ্যমিকের রেজাল্ট নিয়ে, রেজাল্ট বেরোনোর তীরে। সবাই বলতো আর টেনশন নিয়ে কি হবে, পরীক্ষা শেষ, যেমন পরীক্ষা হয়েছে রেজাল্টও তেমন হবে, অত টেনশন করে লাভ নেই, ভালোই হবে। তবু জীবনের বড় পরীক্ষা বলে কথা, টেনশন তো ছিলই। আজ যাদের রেজাল্ট বেরোচ্ছে প্রত্যেককে জানাই যে সববার রেজাল্ট কিন্তু ভালো হবে, আসল পরীক্ষা তো এখন অনেক অনেক বাকি আছে। রজত কিন্তু এই খুব জরুরি কথাটা আরও একবার মনে করিয়ে দিয়েছে। এই মুহূর্তে কার মেসেজ? প্রবালের মেসেজ, প্রবাল শর্মা অধিকারী কোথেকে পাঠিয়েছে? বিলাসপুর ছত্তিশগড় থেকে পাঠিয়েছে। কে লিখেছে? প্রিয় শ্রবণ সাথী আরপি, তোমাকে আর সকল শ্রোতা বন্ধু জানি সুপ্রভাত, ভোরাই থেকে শুনছি, ছাতা কথা শুনে সমৃদ্ধ হলাম। টপিকের বিষয়ে বলি, 2005 আমি মাধ্যমিক পাশ করেছিলাম, 31 মার্চ দিনটা ছিল রেজাল্ট বেরোনোর দিন। তবে আগের রাতে সারা রাত ওই নমো সরস্বতী নমো, নমো সরস্বতী নমো, মা মা এবারটা পার করিয়ে দাও, এরপর ফাটিয়ে দেবো একেবারে পড়াশুনো করে।

পরীক্ষার্থীকে জানাই শুভকামনা, রেজাল্ট যাই হোক দেশের মান উঁচু করো। আগামীর শুভেচ্ছা, সকলে ভালো থাকুক ঈশ্বরের কাছে, এমনটাই প্রার্থনা করেছে আমাদের বন্ধু প্রবাল বিলাসপুর ছত্তিশগড় থেকে, কিন্তু এমনটাই লিখে পাঠিয়েছে। কে কে কে কে? হ্যাঁ, তোমার কাছে, আপনার কাছে। জানতে চাইছে আরপি, মাধ্যমিকের রেজাল্টের দিন ঠিক কেমন হয়েছিল, কিংবা আজ যাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তারাও যদি সাহস করে পাঠাতে পারো, আজ তোমার ফিলিংসটা কেমন, কিংবা আপনি যদি তার গার্জেন হন, আপনার বাড়িতে ওই বাচ্চাটা, আপনার বাচ্চাটা সে কী করছে, মনমরা হয়ে আছে, ঘরের চাবি তালা লাগিয়ে দিয়েছে, নাকি একেবারে এখনো কাঁথামুড়ি দিয়ে শুয়ে আছে, সেটাও কিন্তু শেয়ার করতে পারেন আরপিকে 9903653992 তে। আর এই মুহূর্তে ভুলাইয়া।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: 7:55 হয়ে 10 সেকেন্ডস রয়েছে আর আপনার কানে 107-এ। ওই যে বলছিলাম শেয়ার করার কথা, মাধ্যমিকের রেজাল্টের দিন না আপনার মুখ ধুকপুক কতটা হয়েছিল, কতটা আপনি একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন। শেয়ার করুন, শেয়ার করুন। আর বিও কিন্তু শেয়ার করছি তার নিজস্ব অভিজ্ঞতার কথা, আর বলবেন না, হাত পোনা পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই যে বলেছিলাম ছোট একটা পুঁচকে খবর, 500 লাইনের খবর বেরিয়েছিল,

0: ঠিক রেজাল্ট বেরোনোর আগের দিনে অন্যান্য কাগজ ঘেঁটে দেখলাম না কোথাও কোনো খবরাখবর নেই, আর সেখানে ছিল যে এতজন পাশ করেছে, এত পার্সেন্ট পাশ করেছে, এবং একই সঙ্গে ফার্স্ট ডিভিশন পেয়েছে এতজন, সেকেন্ড ডিভিশন পেয়েছে এতজন, না থার্ড ডিভিশন বা প্রি ডিভিশন তার কোনো উল্লেখ ছিল না। শুধু মনে হচ্ছিল এরে সেকেন্ড ডিভিশনের মধ্যে নেই তো, ফার্স্ট ডিভিশনের মধ্যে আছে তো। এই ব্যাপারটা কিন্তু মারাত্মক মারাত্মক রকম পেয়ে বসেছিল। আর তারপর রেজাল্ট যখন আনতে গেছে, আমি নিজে যাইনি, আমার দাদা গিয়েছিল, দাদা বলছে কি রেজাল্ট করেছিস, ছি ছি ছি ছি ছি হয়ে গেছে, শুনে তো হয়ে গেছে। তারপর যখন এসে বলল ঠিক আছে করেছিস, ফার্স্ট ডিভিশন পেয়েছিস আর স্টার পেয়েছিস, এমন কিছু বেশি করিসনি। হ্যাঁ আরে স্টার পেয়েছে তারপরেও, মানে ভাবুন একবার স্টার পাওয়ার পরেও, আমাদের সময় বুঝতে পারছেন বেশ কয়েক বছর আগে, তখন স্টারটার পেলে লোকজন দেখতে আসতো, মিষ্টি খাওয়াতে আসতো, উলি বাবলি আমার ছেলেটা কত পড়াশুনো করেছে। তো এমনই যখন অবস্থা, তখনও আমার দাদার কাছে আমাকে ইহেও হতে হয়েছে, মানে ব্যাপারটা কিছুই নয়। এমনকি ম্যাথামেটিক্সে 100-এ 100 স্কোর করেও কি আর করেছিস, 100-এ 100 পেয়েছি আর এমন কি, ও অনেকেই পায়। মানে ওই যে সামান্যটুকু একটু ঠিক আছে না, খুব ভালো হয়েছে রেজাল্ট, না আরপির কপালে শোনা যায়নি, শুধু মা, একমাত্র মা কিন্তু সাপোর্ট করেছিল। হ্যাঁ স্টার পেয়েছে, কটা ছেলে বা কটা বাচ্চা স্টার পায়, ওই একমাত্র স্কুলে স্টার পেয়েছে, আর তারপরে তুই তাকে বলছিস এরকম করে, এমনটা কিন্তু গঞ্জনা খঞ্জনা অঞ্জনা রঞ্জনা না। তারপরেই লাইফে এসেছিল, মানে মাধ্যমিকের পরে যখন উড়ু যখন হলো, তখনকার কথা বলছি আর কি। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু কে রয়েছেন, কে রয়েছে, রয়েছে রায়কিশোরী। না রায়কিশোরী বললো না, আমি কিন্তু চলবো না তোমার সঙ্গে, তোমার সঙ্গে চলবো না। ওকে ওকে ওকে ওকে ওকে আচ্ছা আচ্ছা, টনিক যদি বলি, আয় টনিক ভাই তুই চলো আমার সঙ্গে, চলো দেখি। টনিক শুনতে শুনতে আমরা কিন্তু চলে, মানে টনিক পেতে পেতে, টনিক খেতে খেতে, টনিক কানে রাখতে রাখতে আমরা চলে যাব খবরে, এবং তারপর ফিরে আসা নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়।
1: আমি টনিক।

আকাশবাণী কলকাতা FM রেইনবোর প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম সহ পাঁচ রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের তোড়জোড় চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া AI এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারক

0: চুক্তিপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সেদেশের স্বাস্থ্য দপ্তর DGHS এর তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হাম ও হামের মতো উপসর্গে আরও 12টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে 6টি শিশু। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি TS শিবগানম SIR ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত বলে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। উল্লেখ্য, গত 5 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালের কাজ করেছেন প্রাক্তন প্রধান বিচারপতি শিবগানম। মোট 1,777 জন ভোটারের আবেদনের নিষ্পত্তি করেছেন তিনি। চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হুগলির খানাকুলের 4 বাসিন্দার মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কয়েকজন রোগী ও তাদের পরিজন বেঙ্গালুরু যাচ্ছিলেন। তিরুপতি এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলে গীতা চক্রবর্তী, ব্রজ দোলই, যতীন দোলই এবং রিতেশ পণ্ডিত নামে ওই 4 জনের মৃত্যু হয়। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হতে চলেছে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: মন ভরিং আর জল ভরিং দুটোই সমান নমস্কার কলকাতায়। এই এই দ্বিতীয় ঘন্টার শুরুতে সেই জল ভরিং।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজ কিন্তু টাটকা তাজা মজার কথা ডেফিনেটলি রয়েছে, আর সেই সব কথা শেয়ার করবে, আপনি শেয়ার করবেন আপনার সেই যে প্রথম দিন, মাধ্যমিকের রেজাল্টের দিন, কিংবা তার আগের রাতটা। ওহো, বালিশ কি ভিজিয়ে ফেলেছিলেন! মা সরস্বতী গো, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, এই পরীক্ষাটা একটু ভালো রেজাল্ট করাও, তারপর দেখবে আমি জান প্রাণ পুরো কয়লা করে দিয়ে আমি পড়াশোনা করব, কি রেজাল্ট করব, তখন তোমাকে হেল্প করতে হবে না। আর এই হাঁস বাবা জীবনকে তখন মনে হচ্ছে আহা কি আদুরে আদুরে, একটু যদি হাঁসকে যদি গেড়িগুড়ি খাওয়াতে পারতাম তাহলে হয়তো আশীর্বাদ করতেন মা সরস্বতী। কিংবা ওই যে প্যাক ঘরের নামটা কি আপনি শুরু করেছেন, প্যাক একে প্যাক, প্যাক দুয়ে প্যাক, প্যাক প্যাক তিনে প্যাক প্যাক প্যাক, এমনটা হতেই পারে, হতেই পারে। মনের মধ্যে কত কিছু আকুলি বিকুলি উথাল পাথাল, কেমন ছিল সেই মাধ্যমিকের আগের রাত শেয়ার করতে পারেন 9903653992। আর এই মুহূর্তে আপনার জন্য এগিয়ে যাও, এগিয়ে দে সেই গান, এগিয়ে রাখার গান শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: 107 FM রেইনবোতে।
1: এই মুহূর্তে কোন খবর, এই মুহূর্তে কোন খবর আপনার জন্য রয়েছে, সেই খবরে কিন্তু নিয়ে যাচ্ছে আরবি আপনাকে। কারণ এইসব খবরাখবরগুলো অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, না হলেই যে পিছিয়ে পড়তে হবে। রাইট রাইট রাইট। গ্রহের মর্যাদা, হ্যাঁ গ্রহের মর্যাদা সত্যি কি প্লুটো হারিয়ে ফেললো নাকি পাবে? গ্রহের মর্যাদা ফিরে পাবে বামন প্লুটো? নাসা কর্তা কি করেছেন, কোন মন্তব্য করেছেন, সেই মন্তব্যে কোন জল্পনা ছড়িয়ে পড়েছে? 2026 সাল নয়, একেবারে আজ থেকে প্রায় 20 বছর আগে 2006 সাল পর্যন্ত প্লুটোই ছিল সৌরজগতের দূরতম গ্রহ। তাকে গ্রহ বলার বিস্তর কারণও ছিল, কিন্তু তারপর কেটে গিয়েছে একেবারে দুটো দশক, একবারে গুণাগুন্তি করে দুটো দশক, আর ফেরেনি প্লুটোর কলিনত। কিন্তু এবার কি সুদিন ফিরবে সৌরজগতের প্রান্তিক ওই বাসিন্দার? নাসার সিনিয়র কর্তা আইজ্যাক ম্যান ইতিমধ্যেই কিন্তু আবেদন করেছেন প্লুটোর বিষয়টা পুনর্বিবেচনা করার জন্য। 2006 সাল পর্যন্ত প্লুটোই ছিল সৌরজগতের, ওই যে বললাম, দূরতম গ্রহ। তাকে গ্রহ বলার বিস্তর কারণও ছিল, প্রথমত সেও সূর্যকে চক্কর কাটে, দ্বিতীয়ত তার আকার মূলত গোলাকার। কিন্তু বিজ্ঞানীরা দাবি করেন কক্ষপথ থেকে ধ্বংসাবশেষ অপসারণ করার মতো পর্যাপ্ত মহাকর্ষীয় শক্তি নেই কিন্তু প্লুটোর, আর সেই কারণেই শেষমেশ এই বামন গ্রহ হিসেবে প্লুটোকে চিহ্নিত করে দেওয়া হয়। তারপর গত বছর 28 মে আইজ্যাক ম্যান এক মার্কিন সেনেট কমিটির সামনে আবেদন করেন আমি আবারও প্লুটোকে গ্রহ হিসাবে স্বীকৃতির পক্ষে। এক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে আইজ্যাক ম্যান জানিয়েছেন নাসা বর্তমানে এমন কিছু গবেষণাপত্র নিয়ে কাজ করছে, আর সেসব তারা বৈজ্ঞানিক মহলে উপস্থাপিত করতে যায় যাতে এই সংক্রান্ত আলোচনার পুনরায় সূত্রপাত ঘটানো যায়। আর এ বর্তমান সময়ে বাজেট বিষয়ক একটি শুনানির সময় কিন্তু এই প্রসঙ্গ উঠে এলে আইজ্যাক ম্যান 1 ঘন্টারও বেশি সময় ধরে তিনি এই বিষয়ে প্লুটোকে কেন কেন কেন গ্রহ হিসাবে মনে করা হবে, মেনে নেওয়া হবে, সেই বিষয়ে তিনি বলেন। আর এরপরই সেনেটর জেরি মোরান তাকে প্লুটো প্রসঙ্গে প্রশ্ন করেন। সেই সময় তিনি জানান প্লুটোকে গ্রহ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হোক। এখানে বলে রাখি যে 1930 সালে আবিষ্কৃত হয় এই প্লুটো, যার ব্যাস প্রায় 2376 কিলোমিটার, যা পৃথিবীর চাঁদের চেয়েও ছোট। এর উপরের অংশটা অত্যন্ত শীতল এবং একেবারে বরফে ঢাকা, সেখানে নাইট্রোজেন এবং মিথেন গ্যাসের পাতলা বায়ুমণ্ডল রয়েছে। পরবর্তী 7 দশক গ্রহ হিসাবে টিকে থাকলেও আপাতত বামন হয়ে একটু ডর্ফ হয়েই কিন্তু রয়ে গিয়েছে আমাদের গ্রহ প্লুটো। সে কি ফের তার গ্রহের সে আগের স্বীকৃতি ফিরে পাবে? আপাতত এই এই উত্তরের জন্য আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। জানেন কি, আমাদের ভারতের একটি ছোট্ট পুঁচকে মেয়ে, সেও কিন্তু নাসার কাছে চিঠি লিখেছিল যে চলো আমাকে আমাকে আমাদের ওই প্লুটোকে গ্রহ করে দাও, প্লিজ আমাকে গ্রহ করে দাও। আসলে ওই বাচ্চাটার নামও ছিল প্লুটো, রাইট? এখন ইতিমধ্যে বিভিন্ন সংস্থার নামও কিন্তু আপনি দেখতে পাচ্ছি প্লুটো হিসেবে। ভাবুন, প্লুটো ছোট্ট পুঁচকে একটু আদরে এমনটাই করার মতো। এমনটা বকবক করতে করতে 8:14 হয়ে 16 সেকেন্ড। স্যার এই মুহূর্তে কোন গান ওয়েট করছে আপনার জন্য? ওকে ওকে ওকে ওকে, একটু অন্য ধরনের গান আজ। নমস্কার কলকাতায়।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: আবার কিন্তু আপনাদের মেসেজে পেরে 9903652992, হ্যাঁ সেই মেসেজে কিন্তু আপনাদের ফিরিয়ে নিয়ে যাওয়া আর ফিরও কিন্তু ফিরে আসা। এই মুহূর্তে কার মেসেজ? নমস্কার, শুভ সকাল আরবিরা। আমি 2001 মাধ্যমিক পাশ করি, সে সময় সত্যি অনলাইন না এসব কিচ্ছুই ছিল না। পাস তো করবই, কিন্তু দু একটা বিষয়ে আশানুরূপ ফল হয়নি। মনের মধ্যে একটু ধুকপুক এমন ভাব ছিল। কিন্তু এটা ঠিক যে বাড়িতে বাথরুম করে গিয়েও স্কুলে পৌঁছে আবার বাথরুমে, ও কতবার যে হয়েছে তার কোনো ঠিক নেই। রেজাল্ট নিতে যাই দক্ষিণ দিনাজপুর কোষমন্ডি থেকে, প্রলয় এমনটাই কিন্তু লিখে পাঠিয়েছে এবং গান বিলানতে রিকোয়েস্ট করেছে। কিন্তু না, আজ গান বিলানতে রিকোয়েস্ট কিন্তু রাখতে পারবে না, কারণ একটু মানে ওই যে যন্ত্রের যন্ত্রণা রয়েছে, ফলে আমরা পৌঁছতে পারছি না। আপনাদের গানগুলো সার্চ করে যে বের করতে পারবো সেই সুযোগটা আজকে অন্তত হচ্ছে না। এই মুহূর্তে কার মেসেজ? সুভাষের মেসেজ, উত্তর বাল থেকে পাঠিয়েছি। গুড মর্নিং আরপি, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের আগের দিন থেকেই চিন্তায় বুক একবারে উথাল পাথাল করতে থাকে গো। ফার্স্ট ডিভিশন পাবো তো এই ভাবনা পেয়ে বসে, তবে কাঙ্ক্ষিত ফলে কিন্তু খুশি হয়েছিল। ওয়াও, থ্যাংক ইউ সুভাষিত, সুভাষ আমাদের বন্ধু, ওয়াও থ্যাংক ইউ। ফার্স্ট ডিভিশন সেখানে পাওয়াটা কিন্তু খুব চাপের ছিল। আজকের দিনে আমরা যত বলি গাছে তো গন্ডা গন্ডা করে পায়, অনেক কারণ আছে। আজকের দিনে আগেকার তুলনায় কিন্তু ছেলেপুলেরা অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশুনো করে, আর একটি দুটি বাচ্চা সেই কারণে তাদের পেছনে এত এত টিউশনস পার সাবজেক্টে। এমনও দেখা গেছে হয়তো ম্যাথে তিনজন টিউশন পড়ান, অর্থাৎ ঘষে মেজে একবার চকচকে ঝকঝকে। আমাদের সময় সব ছিল না, আমাদের অনেকের টিউশনসই ছিল না, এবং সেই সঙ্গে কারোর যদি টিউশন থাকতো হয়তো একজন টিচার, তিনি একবারে হ্যাঁ মানে কি বলবো, ম্যাথমেটিক্স থেকে শুরু করে হিস্ট্রির বাবর পানিপথের যুদ্ধ পর্যন্ত হ্যাঁ তিনি একাই সামলাতেন। এমনটাও কিন্তু দেখেছি, আর তেমনটাই কিন্তু ঘটতো। ওকে, সুপ্রভাত আর পি দাদাভাই, যেসব গান বাজাচ্ছেন খুব ভালো লাগছে। গান মেলান দিতে অনুরোধ না করলেও চলতো, তবু একটা গানের অনুরোধ করলাম, লোভ সামলাতে পারলাম না। গানটা হলো শ্রেয়া ঘোষালের কণ্ঠে মধু মালতী ডাকে, ওই যে বললাম।

আজ কিন্তু খুঁজে নেওয়ার, বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। হাতের কাছে আরপির স্টকে যা রয়েছে সেখান থেকে আপনাদের শুনিয়ে দেওয়া। মাথায় এমনটাই রিকোয়েস্ট পাঠিয়েছে বহরু ঘোষপাড়া থেকে। আর আপনার জন্য যারা এইমাত্র 107 টিউন করলেন তাদের জন্য জানিয়ে রাখি, মাধ্যমিক পরীক্ষার আগের রাতে কিংবা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর একেবারে সকালবেলায় আপনার মনে কতটা ধুকপুকি ধুকপুকি দুম দুম দুম হচ্ছিল সেটাই শেয়ার করুন 9903659992। কারণ আজ কিন্তু এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন 9টায় আমাদের সভাপতি তিনি ঘোষণা করবেন, এবং আমাদের পোচকেরা ছেলেপুলেরা কিশোর কিশোরীরা তারা কিন্তু মোটামুটি 10:30 সময় থেকে তারা রেজাল্ট দেখতে পারবে বলে এমনটি জানানো হয়েছে। হয়তো সামান্য এদিক ওদিক হতে পারে, কিন্তু মোটামুটি এই সময়টা জানানো হয়েছে। তাহলে এই মুহূর্তে না, এই মুহূর্তে অন্য কথা। ওকে, কোন কথা কোন কথা কোন কথা এই মুহূর্তে চলুন আমি টুর থেকে সেই গান।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এই গানটা শোনানোর পিছনে একটা গভীর গভীর ষড়যন্ত্র ছিল। বাঙালি যে প্রথম যন্ত্রটা আবিষ্কার করেছিল, কি বলতো, বাঙালির আবিষ্কার করা প্রথম যন্ত্রটার নাম কি? গডিদার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় সে বলবে,
2: কেন কেন কেন কাকু
1: কেন? বাঙালির প্রথম আবিষ্কার যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র।
2: ষড়যন্ত্র? ওরে বাস, তুই কি মাধ্যমিক দিয়েছিস নাকি মাধ্যমিক দিবি? গডিদার ছেলে
1: মাটির গভীর থেকে উঠে এসেছে কিন্তু পাতালের বাসিন্দা স্তম্ভিত বিজ্ঞানীরা সূর্যের আলো অক্সিজেন এনে গভীর ভূগর্ভে কি করে বাস করে ওই সব প্রাণী? হ্যাঁ, পাতালের গভীর থেকে উঠে এসেছে এমন এক প্রাণী যাকে দেখে চমকে গিয়েছেন বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকার সোনার খনির অন্দর থেকে উদ্ধার হওয়া জীবটির দৈর্ঘ্য অবশ্য না বেশি নয়, বড়জোর একটা চালের দানার মতো। হ্যাঁ, চালের দানার মতো তার হচ্ছে আকার আকৃতি, কিন্তু বিশেষত্ব এই তার বাসস্থানের গভীরতায়। নেমোটোডো বা নেমেটোডো যেভাবেই বলুন না কেন, সেই নেমোটোডো পর্বের এই কৃমি জাতীয় প্রাণীটি এত গভীরে বসবাস করে, যেখানে থাকার কথা খুব দুরূহ অবস্থানে বসবাসকারী প্রাণীদের পক্ষেও সম্ভব নয়। তবে এই আবিষ্কার কিন্তু নতুন নয়, একবারে দু হাজার এগারো সালে পৃথিবীর গর্ভে প্রায় 1.3 কিলোমিটার গভীর থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। গভীরতা

কতটা তা বোঝাতে জানানো হয়েছিল চারটি এম্পায়ার স্টেট বিল্ডিং পরপর দাঁড় করালে যে উচ্চতা হবে তার সমান। গত দেড় দশক ধরে এই নিয়ে চর্চা চলছে, আসলে মাটির অতটা গভীরে ব্যাকটেরিয়া ভাইরাসের মতো আদ্য প্রাণী থাকতেই পারে, কিন্তু তাই বলে বহুকোষী প্রাণী এর আগে তেমন কারো দেখা মেলেনি। আর এখানেই কিন্তু অবাক হওয়া, বিস্মিত হওয়া, আসলে দক্ষিণ আফ্রিকার ওই খনিও কিন্তু কোনো সাধারণ অন্ধকার গর্ত নয়, যেখানে এখানে সেখানে যেখানে সেখানে পাথর এবং আদিম ভূকোষীয় জলে ভরে রয়েছে, যা লক্ষ লক্ষ বছরের আদিম অন্ধকারে ঢাকা। সূর্যের আলো এখানে কখনোই পৌঁছতে পারে না, কোনো খাদ্য শৃঙ্খলও তাই তৈরি হয়নি, সেই সঙ্গে প্রবল চাপ রয়েছে, তাপ রয়েছে, অক্সিজেনও প্রায় নেই বললেই চলে। তো এমন এক অঞ্চলে এই প্রাণী কিভাবে টিকে রয়েছে সেই নিয়ে জিজ্ঞাসার শেষ নেই। সম্প্রতি, অতি সম্প্রতি কিন্তু এই প্রাণীটিকে নিয়ে আবারও লেখালেখি হচ্ছে, চর্চা হচ্ছে, আর সেই চর্চার মাঝে আমরা যেটা করতে পারি, আমরা এই মুহূর্তে কি হেঁটেছি স্বপ্নের পথে।

0: हमारी जीत और टीबी की हार।
1: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
2: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
0: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: आपने सुनछेन नमस्कार कोलकाता, शुधुमात्र 107 FM रेनबो ते।
4: 8:31 হয়ে 24 সেকেন্ড রয়েছে আর আপনার কানে 107 এ আবারও কিন্তু ফিরে আসে আপনাদের পাঠানো মেসেজে 9903650992 তে। রাইট, প্রচুর মেসেজ কিন্তু ওয়েট করছে আজ এই স্পেশাল ডেতে। ওকে, গুড মর্নিং, আবারও সেই কিন্তু বারবার করে বলছি, আসলে কেউ হয়তো খেয়াল করছে না বা একেবারে গান মিলে দিতে রিকোয়েস্ট যখন পাঠানো যায় তখন যা খুশি আজকে রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু কার মেসেজ এসছে প্রজাপতি 2 মুভি থেকে। গান শুনতে চেয়েছেন কে? শিবু শ্যাম, দুর্গাপুর স্টেশন বাজার, পশ্চিম বর্ধমান থেকে। ওই যে বারবার করে বলছে আরপি, আজকে একটু মানে যন্ত্রের সঙ্গে আমাদের ভাব ভালোবাসা, মিতালি, বন্ধুত্ব সেটা খুব একটা নেই। আজকে যন্ত্রের আমাদের থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছে, ফলে আরপির স্টক থেকেই কিন্তু শোনাচ্ছে বেশ কিছু গান, অন্তত চেষ্টা করছে। শ্যাওড়াফুলি থেকে নিবেদিতাকে লিখেছে, গুড মর্নিং আরপিদা, আমার খুব মানে আরে লেখাটা পাঠাতে গেলে ঠিকঠাক করে পাঠাতে, আমার মানে পড়লে না কি বলবো আর, আমার খুব নিশ্চিন্ত ছিলাম পাস্তা করব, সেটা তো জানা কোনো ডিভিশন যাব সেটাই লক্ষ্য, এবং আমার বন্ধুর কোন ডিভিশন, মানে একটু লেখার সময় কি খেয়াল রেখে লেখা যায় না? এরপর কিন্তু মেসেজ পড়াতে জাস্ট বন্ধ করব। এটা বারবার একই ঘটনা, এতবার করে বলার পরেও যখন হচ্ছে না, ঠিক হচ্ছে না, আমি জানি এটি ইচ্ছে করে করা হচ্ছে, তখন না পড়াটাই বেটার। ওকে, থ্যাংক ইউ। মেসেজ পাঠানোর আগে প্লিজ একটু সেন্টেন্সগুলো দেখুন, আপনি কী লিখছেন, কী লিখছেন সেটা চট জলদি আমাদের পক্ষে দেখে তক্ষুনি পড়া, পড়তে গিয়ে নানা রকম ভুল পড়ার চাইতে না পড়াটা বেটার। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। কী লিখেছেন? আজ প্রথম কথা লিখেছেন, আপনার অসাধারণ উপস্থাপনাতে ছাতা বৃত্তান্ত, ছাতার ইতিহাস এবং মন ছুঁয়ে যাওয়া গানগুলো শুনলাম, খুবই ভালো, এবং সুস্থ থাকবেন আমার প্রিয় দাদাভাই, এমনটাই লিখে পাঠিয়েছেন। ওকে, সুপ্রভাত আর যে আরপি দাদাভাই, একই সঙ্গে লিখছেন, নমস্কার সহ বৈশাখী শুভেচ্ছা জানাই। আমাদের সময় মাধ্যমিক ছিল না, ছিল একেবারে হায়ার সেকেন্ডারি। নিজেকে এমনভাবে তৈরি করেছিলাম যাতে পরীক্ষার সময় কোনো টেনশন না হয়। ঠিক তাই আমি কোনো টেনশন না নিয়ে পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষার ফল ভালোই হয়েছে। আজ মাধ্যমিকের যাদের রেজাল্ট বের হবে তাদের জন্য রইল অনেক অনেক অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা, এমনটাই পাঠিয়েছেন যাদবেন বাবু একেবারে মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে। এই মুহূর্তে কার মেসেজ? হাই আরপিদা, রেজাল্ট নিয়ে কোনো টেনশন ছিল না, টেনশনে ছিলাম না, পাস না করলে বাবার ব্যবসায় সময় দেব, কি আর করা যাবে, টেনশন কিসের? উৎপল এমনটাই লিখেছে, কিন্তু পাস করেছিল কি না সেটা তো কই লিখেনি, সে আবার কি নাকি নতুন করে আবার কি বলবো, সে কি আবার এক্সাম দেবে, কী জানি বাবু কী জানি। এই মুহূর্তে কার মেসেজ? সুপ্রভাত দাদা, 1987 প্রশ্ন ফাঁস হওয়ার জন্য মাধ্যমিক পরীক্ষা 2 মাস পিছিয়ে গিয়েছিল, আমি সেই বছরের পরীক্ষার্থী ছিলাম। রেজাল্ট বেরোনোর দিন বর্ষায় আমার রেজাল্ট জলে ভিজে যায়, তখন কম্পিউটার ছিল না, হাতে লেখা নাম্বারগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল। কে লিখেছে? চিতব্রত, জয়রামপুর, হাওড়া থেকে লিখেছে। আরে ভাই, তারপর কি হলো? নতুন করে কি অ্যাপ্লাই করে তোমার মার্কশিট পেয়েছিলে? আরে সেটাও তো লিখতে পারতে, কৌতূহল, একেবারে ছোট গল্পের মতো কৌতূহল জাগে আমাদের বন্ধু চিতব্রত আমাদের টেনশনে রেখে দিল। ওকে, নো টেনশন, ওনলি পেনশন, না পেনশন বলতে আজ জানি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে আর প্রচুর খাওয়া দাওয়া হবে, বাইরে খাওয়া দাওয়া হবে। কিন্তু একটা কথা বলে রাখি, কলকাতায় কিন্তু রীতিমতো নাকা চেকিং চলছে, চতুর্দিকে যা যা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যাতে শান্ত থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, একে অন্যকে আক্রমণ না করি, সেই কথাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে লালবাজারের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক নেতার পক্ষ থেকে, একই সঙ্গে FM রেইনবো।

ওর পক্ষ থেকে। সত্যি আমরা কিন্তু কোনোভাবেই হিংসায় জড়াবো না, কাউকে আক্রমণ না করে বরং আমরা আমাদের কাজের কাজটা করব। কাজ কিন্তু আমাদের পরিচয়, কর্মই আমাদের কাছে ধর্ম, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সমাজকে আরও অনেক বেশি সুন্দর করে তুলব, পড়াশুনোর ক্ষেত্রে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সেগুলো আরও বেশি এগিয়ে যাবে বলে আমাদের আস্থা রয়েছে। আর সেই আস্থা রেখে এই মুহূর্তে আপনার জন্য কোন গান রয়েছে? হবে আর হবে রে, হচ্ছে আসুন তো অন্যরকম গান।

0: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। থ্যালাসেমিয়া একটি
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হেম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: 8:44 একেবারে কাঁটায় কাঁটায়। আর এই মুহূর্তে আপনার জন্য ঠিক কোন খবরাখবর রয়েছে আপনার কাছে? ওকে ওকে ওকে ওকে, সেই যে পাতাল প্রবেশ। পাতালে মানে মাটির গভীর থেকে উঠে এসেছে যে পাতালের বাসিন্দা, এবং সে ওখানে কি করে থাকে, কি করে কি সব করে, তা কিন্তু আমাদের জানা নেই। একই সঙ্গে আজ কিন্তু প্লুটো সে কি সত্যি সত্যি পুনরায় গ্রহের মর্যাদা ফিরে পাবে, পাবে কিনা জানা নেই। একই সঙ্গে কলকাতা পুলিশের নামে একের পর এক ভুয়ো বিজ্ঞপ্তি, এবং সেগুলো যথারীতি ভাইরাল। প্লিজ এটা করবেন না, এর সঙ্গে জড়াবেন না। নেপথ্যে কে রয়েছে তদন্তে কিন্তু গোয়েন্দারা, ফলে সেই কারণেই বলছি, বারবার করে বলছি যে এই বিষয়গুলোয় কিন্তু জড়াবেন না। গত পরশুদিন আরপি যখন নমস্কার কলকাতা করছিল, ঠিক ওই সময়টা কিন্তু আরপির কাছে একটা ফেক একটা খবর আসে। কি না, আমার যে যাওয়ার পথ, বাড়ি ফেরার পথ, সেই সব জায়গা নাকি প্রচুর পরিমাণে হাঙ্গামা হচ্ছে, প্রচুর পরিমাণে দাঙ্গাটাঙ্গা শুরু হয়ে গেছে কলকাতায় হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি ফ্যাক্ট চেক করলাম, লালবাজারকে জানলাম যে কিচ্ছু হয়নি, ওটা ফেক। ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল, ওরা দেখলো, আমি ফরওয়ার্ড করলাম ওদের, এবং ফরওয়ার্ড করার পর ইতিমধ্যে মানে জাস্ট মিনিট পাঁচেকের মধ্যে কিন্তু ওরা অ্যালার্ট জারি করলো যে এরকম কোনো কিছু ঘটেনি। ফলে যখন কেউ এইভাবে কোনো রকম এই গুজবের কথা পাবেন, সঙ্গে সঙ্গে লালবাজারের সঙ্গে যোগাযোগ করুন।

কিংবা ওখানে দেখবেন নাম্বার রয়েছে, 100 রয়েছে, 101 রয়েছে, বিভিন্ন নাম্বারে যোগাযোগ করলেও তারা আপনাদের প্রকৃত তথ্যটা দেবেন, সেই তথ্যগুলো, সঠিক তথ্যগুলো বরং আমরা শেয়ার করি, আমরা আমাদের এই রাজ্যকে সুস্থ রাখি। বুধবারের ঘটনাটার কথা একটুখানি বলি। বুধবারই কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট করে জানিয়েছিলেন যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা বুধবারের কথা বলছি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাও কিন্তু রুজু করা হয়েছে। ব্যাপারটা কি না, 15 বছর বাদে কিন্তু রাজ্যে পালাবদল ঘটেছে। আমরা জানি সংখ্যাগরিষ্ঠের বেশি আসন নিয়ে কী কী হয়েছে আমাদের সেগুলো জানা আছে, কিন্তু মুশকিলটা হলো যে কলকাতা পুলিশের একাধিক ভুয়ো নির্দেশিকা ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে, যা নিয়ে পাবলিকের মনে ছড়াচ্ছে আতঙ্ক। এবার এই বিষয়ে তথ্য অনুসন্ধানের নামে লালবাজার গোয়েন্দা পুলিশ পরিস্থিতির সুযোগ নিয়ে কে বা কারা এই ভুয়ো নির্দেশিকা ভাইরাল করছে তা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও কিন্তু স্পষ্ট জানানো হয়েছে। আবারও বলি, আবারও মনে করিয়ে দিই যে সম্প্রতি সমাজ মাধ্যমে কলকাতা পুলিশের একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়ে পড়ে, যেখানে শহরের বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে বলে দাবি করা হয়। শুধু তাই নয়, অন্য একটি বিজ্ঞপ্তিতে আরও বেশ কয়েকটি জায়গার কথা তুলে বিজ্ঞপ্তি ভাইরাল করা হয় এবং তা লালবাজার পুলিশের নজরে আসতেই পদক্ষেপ গ্রহণ করে কলকাতা পুলিশ। দুটি বিজ্ঞপ্তি ভুয়ো জানিয়ে সমাজ মাধ্যমে লালবাজারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিও কিন্তু জারি করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতার পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণে রয়েছে, স্বাভাবিক রয়েছে, তাও কিন্তু জনসাধারণকে সচেতন করে বার্তা দিয়েছে কলকাতা পুলিশ। ফলে এরকম ফেক নিউজ পেলে আপনি ফ্যাক্ট চেক করুন, আর সেটাও যদি করা সম্ভব না হয় আপনার পক্ষে, তাহলে সঙ্গে সঙ্গে লালবাজারের নির্দিষ্ট যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন, জানান বিষয়টি। অকারণে আতঙ্ক অবশ্যই আতঙ্কগ্রস্ত হবেন না এবং সেই আতঙ্ক ছড়িয়ে দেবেন না, এটাই কিন্তু সচেতন নাগরিক হিসেবে আমাদের 16 আনায় 18 আনা দায়িত্ব। আর এমনটা বলতে বলতে কোন গান এই মুহূর্তে আপনার জন্য রয়েছে, ওকে, খোদা জানে, খোদা কে জানে ভাই।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: আরো একবার কিন্তু মনে করিয়ে দেওয়া, আজ কিন্তু মাধ্যমিকের ফলাফল আরে একটু বাদে কিন্তু ফ্রেশ মিনিটের রয়েছে। হ্যাঁ, কখন কোথায় দেখবেন ব্যাপারটা আরো একবার আপনাদের জানিয়ে দেওয়া দরকার। ফেব্রুয়ারিতে হয়েছিল কি মাধ্যমিক পরীক্ষা, এবছরের মাধ্যমিক পরীক্ষা এপ্রিলে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পরেই কিন্তু প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। সেই দিনক্ষণ ধরেই মাধ্যমিক পরীক্ষা শেষের 90 দিনের মাথায় 8ই মে এই বছরের ফল বেরোচ্ছে। ওকে, কোথায় এবং কখন কিভাবে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা আরও একবার জানিয়ে দিচ্ছে আরপি। কি বলছে? সকাল 9টায় ফল ঘোষণা করবেন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল 10:15 থেকে অনলাইনে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা, অর্থাৎ সকাল 10:15 থেকে, কখনো বলা হচ্ছে আবার 10:30 থেকে। তো যাই হোক, এই 10:15 এর মধ্যে কিন্তু পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে, স্কুলগুলো সেখান থেকেই তা সংগ্রহ করবে। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে আরপি জানিয়ে দিচ্ছে এই মুহূর্তে। পারলে আপনি হাতে কাগজ পেন্সিল সব কিছু রাখুন, www.wbseda.com সেখান থেকে দেখতে পারেন, অথবা www.wbse.wb.gov.in সেখান থেকে দেখতে পারেন, অথবা www.icapitalresults.in সেখান থেকে দেখতে পারেন, অথবা দেখতে পারেন www.indiaresults, সবই কিন্তু স্মলে হবে, ইন্ডিয়া রেজাল্টস সবই স্মলে, তারপর .com সেখান থেকে দেখতে পারেন, অথবা দেখতে পারেন www.results সবই স্মলে থাকবে, রেজাল্টস লিখে ডট দেবেন, তারপর লিখবেন শিক্ষা SIKSHA। এখানে যদি আপনি না ট্রাই করেন তাহলে করতে পারেন results.exambangla.com-এ। হ্যাঁ, results.exambangla.com-এ। চলতি বছরে কিন্তু এই রেজাল্ট বেরোচ্ছে আজকে, আর যতদূর সম্ভব এখনও পর্যন্ত যা ঠিকঠাক হয়ে রয়েছে, যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, তাদের রেজাল্ট বেরোবে আগামী 14 তারিখ। হ্যাঁ, 14 মে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে। সকলকে অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা। আজ ভূতু ভাইজান সে কি বলছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য?

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: নো চাপ, ওনলি চিকেন চাপ, মাটন চাপ। আজ রেজাল্ট বেরোনোর পরে আর সেই কারণেই এই ছোট্ট গানটা শুনতে শুনতে আমরা চলে যাব নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টা। আর তৃতীয় ঘন্টার শুরুতে অবশ্যই রয়েছে জবর খবর, এবং তারপর অবশ্যই আবার ফিরে আসা 3-1-3 গানের হ্যাট্রিক নিয়ে আর পেয়েছে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুদের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুদ, দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে, ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রেড ক্রস দিবস উদযাপিত হচ্ছে। এদিনটি রেড ক্রিসেন্ট ডে নামে পরিচিত। রেডক্রসের প্রতিষ্ঠাতা জিয়ান হেনরি ডুনান্ট এর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি উদযাপিত হয়ে থাকে। জরুরি পরিস্থিতিতে মানুষের সেবার কাজ রেডক্রসের মূল লক্ষ্য। বিশ্ব রেডক্রস দিবসের এবারের মূল ভাবনা মানবতাকে বাঁচিয়ে রাখা। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এরাজ্যে রেলের বেশ কিছু দীর্ঘকাল ধরে আটকে থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে রেলের তরফে জানানো হয়, রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক মেলবন্ধনের ফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হতে চলেছে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। অনুকূল পরিস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আগামীকাল থেকে তা ফের বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

শুনছেন এফএম রেইনবো 107 এফএম রেইনবো। নমস্কার কলকাতা, আর সেই নমস্কার কলকাতায় 3-1-3 গানের হ্যাট্রিক, সেই গানের হ্যাট্রিকের সেকেন্ড সং।

নরমজি আরবিন শোয়ে আঠাশ সেকেন্ড স্যার, এই মুহূর্তে কিন্তু তিন একে তিন গানের হ্যাট্রিকে, কোন গান তুই ছুলি যখন।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: জটিল রোগ আর সেই জটিল রোগে কিন্তু কি হচ্ছে, ভেজাল ওষুধ ছড়ানো হচ্ছে গোটা দেশে, অসাধু চক্রের পর্দা ফাঁস হচ্ছে। ফলে আপনাকে, আমাকে, আমাদের সকলকে কিন্তু অবশ্যই অবশ্যই এই মেডিসিন কিনতে গিয়ে সচেতন হতে হবে। পুলিশের অভিযানে বিপুল পরিমাণে ভেজাল ওষুধ, নকল লেবেল, প্যাকেজিং সামগ্রী এবং বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার হয়েছে একেবারে সম্প্রতি। মানে আমি যদি বলি আজকে 8 তারিখ, গতকাল কিন্তু এই বিষয়ে নানা রকম খোঁজ খবর খবরাখবর অলরেডি আপনি পেয়েছেন, আমরা পেয়েছি। সে কথাই বারবার করে মনে করিয়ে দেওয়া, ক্যান্সার, লিভারের গুরুতর রোগ, অন্যান্য জটিল রোগের নকল ওষুধ তৈরি করা হতো আর সেই ওষুধ ছড়িয়ে দেওয়া হতো দেশের বিভিন্ন প্রান্তে। ভেজাল ওষুধ চক্রের পর্দাফাঁস করেছে দিল্লি পুলিশ। অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। ফলে আমাদের সাবধান থাকতে হবে, আমরা কোন ওষুধ কিনছি সেখানে অনেক সময় দেখবেন স্পিরিট দিয়ে ঘষে না, ওই যে ডেটটা থাকে, এক্সপায়ারি ডেটটা থাকে, সেটা পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়। সেটা ভালো করে দেখবেন, একটু যদি অস্পষ্ট লাগে তাহলে কোনোভাবেই নেবেন না। এবং যে ফয়েল পেপারগুলো থাকে, ফয়েল প্যাক থাকে, সেটার দিকে একটু তাকাবেন যে একটু কি পুরনো, একটু কি নোংরা লেগে আছে, কিংবা একটু কি ম্যাড়ে, তাহলে ওটি চেঞ্জ করে দিতে বলুন ওষুধ দোকানিকে। আসলে জাল ওষুধ চক্রের পিছনে নানান ব্যক্তির, বিভিন্ন রাজ্যের নানান ব্যক্তির যোগাযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর যে সার্জিক্যাল গ্লাভস এবং মাস্কের ব্যবসা, সেখানেও কিন্তু এই জাল, এই নকল, এই বিষয়টা কিন্তু উঠে এসেছে। এমনকি আমাদের এই কলকাতা শহরে কিন্তু তার শিকড় ছড়িয়ে পড়েছে। অভিযানে বিপুল পরিমাণ এই ধরনের নকল ওষুধ, সেগুলোর সন্ধান পাওয়া গেছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে। ফলে আমাদের সচেতন থাকতে হবে, সচেতন গ্রাহক হিসেবে, আমাদের সচেতন ভোক্তা হিসেবে আমাদের এই দেশটাকে আরও অনেক বেশি কলুষতা মুক্ত করতে হবে, অনেক বেশি সুন্দর করতে হবে। সেই অঙ্গীকার, সেই শপথ যেন আমরা প্রত্যেকেরই। এমনটা বলতে বলতে কোন গানে এই মুহূর্তে নজর লাগ যায়।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আজকের দিন, হ্যাঁ আজকের দিন কোন কোন ক্ষেত্রে স্পেশাল, আর আজ কারা জন্মেছিলেন, আজ কোন কোন স্পেশাল ডে সারা বিশ্ব সেলিব্রেট করছে, সে কথাই শেয়ার করছে আরপি আপনার কানে শুধুমাত্র 107-এ। 1860 ভারতে প্রথম, ভারতে প্রথম রেডক্রস দিবস কিন্তু উদযাপিত হয় 1924। এই দিনে বাংলাদেশি সঙ্গীত শিল্পী কলিম সারাভি, বিখ্যাত সেই শিল্পীর জন্মদিন কিন্তু আজকে। 1962 রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়। 1966 দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য যুগের পরবর্তী সংবিধান, নতুন সংবিধান চালু হয়। আর সেই সঙ্গে আপনি জানাচ্ছে 1906 রোবার্তো রোসেলিনি, ইতালীয় চলচ্চিত্র পরিচালক, তিনি কিন্তু আজকের দিনে জন্ম নিয়েছিলেন। শুধু কি তাই, 1909 অর্থাৎ 1909 এই বছর কিন্তু আজকের দিনে জন্মেছিলেন জ্ঞান প্রকাশ ঘোষ, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতজ্ঞ। এবং এই বিখ্যাত শিল্পীর সঙ্গে আমাদের আকাশবাণীর যোগাযোগ কতটা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই সঙ্গে গিরিজা দেবী, 1929 গিরিজা দেবী, সোনিয়া এবং বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, সেই বিখ্যাত শিল্পীর জন্মদিন কিন্তু আজকে। শুধু তাই নয়, নিমাই ঘোষ, ভারতীয় বাঙালি আলোকচিত্রী, 1904 বঙ্গভঙ্গের ঠিক আগের বছর, 1905 যখন বঙ্গভঙ্গ শুরু হয়েছিল তার ঠিক আগের বছর জন্মেছিলেন নিমাই ঘোষ, বিখ্যাত আলোকচিত্রী। সেই সঙ্গে দেবী শেঠী, পদ্ম সম্মানে সম্মানিত খ্যাতনামা ভারতীয় কার্ডিয়াক শল্য চিকিৎসক, সেই দেবী শেঠীর কিন্তু আজ হ্যাপি হ্যাপি বার্থডে। সেই সঙ্গে কিন্তু আজ বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট ডে। শুধুমাত্র তাই নয়, একই সঙ্গে আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসও। হ্যাঁ, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবং অন্যদিকে বিশ্ব রেডক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস। তাহলে জানিয়ে দিল আজ কোন কোন স্পেশাল ডে রয়েছে সেই বিষয়ে। এই মুহূর্তে গানে গানে কানে কানে 107-এ আরপি রয়েছে ও জীবন তোমার সাথে, ইমন আপনার কানে শুধুমাত্র 107-এ।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এফএম রেইনবোতে নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু ফ্ল্যাশব্যাক সং, আজ টিউন ছাড়া।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: হ্যাঁ কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু আপনাদের পাঠানো মেসেজ 9903653992 তে সেগুলো কিন্তু জমে রয়েছে। ওকে, এই মুহূর্তে কার মেসেজ। গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, আমি অমিত মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে বলছি। এখন রেজাল্ট বেরোলে বাড়িতে বসেই দেখা যায় অনলাইনে, তারপরে তুমি স্কুলে গিয়ে মার্কশিট নিয়ে নাও, বাস এটুকুই। আমাদের সময় কিন্তু অনলাইন রেজাল্টের ব্যাপারটা ছিলই না, দেখার কোনো ব্যবস্থাই ছিল না, স্কুলে গিয়েই দেখতে হতো। সালটা ছিল 1999, যেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ভয়ে ভয়ে ছিলাম আমি, স্কুল থেকে কিছুটা দূরে দাঁড়িয়েছিলাম যে আমার মানে দাঁড়িয়েছিলাম যে আমার কোনো বন্ধুরা আগে গিয়ে রেজাল্ট দেখে এলে যদি বলে পাস করেছি তাহলে স্কুলে ঢুকবো, না হলে স্কুলে তো আমাদের পাড়ারই একজন দাদা এসে বলল, তোর নাম রয়েছে রে, তুই পাশ করেছিস। তাও আমি বিশ্বাস করলাম না। আরও একজন এসে বলতে তারপর গিয়ে দেখলাম এবং খুব আনন্দ পেয়েছিলাম। সত্যি কথা বলতে এখন ছেলেদের পেছনে এত মাস্টার, এত প্রাইভেট টিউটর, আর কত ধরনের সহায়িকা বই দেওয়া হয়। কিন্তু আমি যখন মাধ্যমিক দিই শুধু টেক্সট বই ছাড়া আর কিছুই ছিল না। মাধ্যমিকে অবশ্য খুব ভালো রেজাল্ট করতে পারিনি, এখনও মনে আছে কত পেয়েছিলাম। ঠিক আছে, যা পেয়েছিলে আরে বাস, তাই সেটাই যথেষ্ট। অমিত, এই মুহূর্তে কার মেসেজ? ভেরি ভেরি গুড মর্নিং আর পি, ভেরি নাইস টপিক। মাধ্যমিকের রেজাল্ট বেরোবার আগে আমার কোনো টেনশন ছিল না, কারণ যা এক্সাম দিয়েছিলাম ভালো রেজাল্ট করবই, আর আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছিলাম। সোমনাথ এমনটা কিন্তু বুক ঠুকে বলেছে, কি কোথেকে? দমদম ক্যান্টনমেন্ট থেকে। ওয়াও, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ? নমস্কার দাদা, সুপ্রভাত, বুধবারের পরে শুক্রবারে আপনাকে ফিরে পাওয়া মন্দ কি। আজকের ভোরাইতে ছাতা নিয়ে অনেক অজানা তথ্য জানলাম, বেশ ভালো লাগছে। আর বিষয়ের কথা এইটুকু বলবো যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন একটু

কণ্ঠা টেনশন তো ছিল, তবে বড় ধরনের কিছু নয়। আজকের এই বিশেষ দিনে সকল পড়ুয়াদের এবং অভিভাবকদের কাছে আমার এই আবেদন, মাধ্যমিকের পরীক্ষার ফল জীবনের প্রথম গুরুত্বপূর্ণ সোপান, কিন্তু এটাই শেষ গুরুত্বপূর্ণ নয়। যদি কোনো পরীক্ষার্থীর প্রত্যাশা মতো নম্বর না আসে, না পায় সে, তাহলে ভেঙে না পড়ে আগামী দিনে যে সকল পরীক্ষা আসবে তার জন্য প্রস্তুতি নিতে হবে, পরিকল্পনা মাফিক এগোতে হবে। এমনটাই এই সুবুদ্ধি দিয়েছে, এই পরামর্শ দিয়েছে আমাদের কোন বন্ধু, কৃষ্ণেন্দু পায়রাডাঙ্গা রানাঘাট থেকে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি শর্মিষ্ঠা পাল, ওকে, আমার পাসওয়ার্ড যেমন 2026, তাই সহজেই খোলা যায়। আচ্ছা, এইটুকু জানলে আমার কী লাভ হবে? আমি মাধ্যমিকের রেজাল্ট কী আজকে, এটা দিয়ে শর্মিষ্ঠা দেখবে, সেইটুকু শেয়ার করেছে। ওকে, যদি আজ তোমার রেজাল্ট বেরিয়ে থাকে, মানে বেরোনোর সময় আজ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু আগাম অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা। শর্মিষ্ঠা শর্মিষ্ঠা পাল কোথেকে লিখেছে সেটাও কিন্তু জানায়নি। রয়েছে আরও বেশ কিছু মেসেজ, সেগুলো নিয়ে ফিরবে আরপি, কিন্তু তার আগে কোন গান আসুন না, টয় ট্রেনে চেপে এখনই চলে যাই অন্য কোথাও, দূরে কোথাও।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: এই মুহূর্তে কোন খবর আপনার জন্য রয়েছে? টেনশন বাড়ছে, মাধ্যমিকের রেজাল্ট নিয়ে টেনশন বাড়ছে। ডেফিনেটলি যে বাড়িতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল, অতএব সেই বাড়িতে জিজ্ঞাসা, কৌতূহল, কী করবি না করবি, ওহ এরপর কী নিয়ে পড়বি, এরকম নানা রকম জিজ্ঞাসা রয়েছে। কিন্তু এই মুহূর্তে কলকাতার ইতিবৃত্ত যদি আমরা ঘাঁটতে যাই, তাহলে সেখানে কাকে পাবো? অবশ্যই আজ, আগামীকাল, আগামী বেশ কয়েকদিন কেন, যে চর্চায় থাকবে তার নাম হচ্ছে রাইটার্স বিল্ডিং। 99 নতুন শাসক দল, তারা কিন্তু কোথায় তাদের কার্যপদ্ধতি, কর্মপদ্ধতি শুরু করবে না একেবারে রাইটার্স বিল্ডিংয়ে। এই রাইটার্স বিল্ডিং নামের পেছনের গল্পটা কি ছোট্ট করে বলবে আরবি? বলতে ইচ্ছে করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তরুণ কিরানি বা লেখকদের, অর্থাৎ রাইটার্সদের বাসস্থান এবং অফিস হিসেবে ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছিল, আর সেই কারণে নামটা দেওয়া হয়েছিল রাইটার্স বিল্ডিং। আবারও বলি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরুণ কিরানি বা লেখকদের, অর্থাৎ রাইটার্সদের বাসস্থান এবং অফিস হিসেবে ব্যবহারের জন্যই কিন্তু এই রাইটার্স বিল্ডিং তৈরি হয়েছিল। 1780 সালে এটা তৈরি হওয়ার পর কলকাতার প্রথম তিনতলা বিশিষ্ট ভবন হিসাবে রেকর্ড গড়েছিল। আর 1930-এর কথা যদি আমরা ধরি, তাহলে 1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত, যাকে আমরা ছোট করে বলি বিনয়, বাদল, দীনেশ, যাকে আরও ছোট করে বলি বিবাদী, এমনকি তাদের নাম অনুসারে বিবাদী বাঘ, ইউরোপীয় পোশাক সেজে এই ভবনে ঢুকে অত্যাচারী পুলিশ অফিসার NS সিমসনকে হত্যা করেছিলেন, যা ইতিহাসে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। ভবনটির লাল রং কেন? ভবনটির বর্তমান লাল রঙের ইট এবং গ্রেকো রোমান স্থাপত্যশৈলী এটিকে দূর থেকেও কিন্তু আমাদের আকৃষ্ট করে, আমাদেরকে অনেক বেশি চোখ টানতে বাধ্য করে। সেই কারণে কিন্তু এর লাল রং, ভবনটির বর্তমান রং হচ্ছে লাল, অর্থাৎ লাল রঙের ইট এবং সেই সঙ্গে গ্রেকো রোমান স্থাপত্যশৈলী এই বিল্ডিংয়ের গায়ে। ভাস্কর্যের কথা যদি বলি, তাহলে বলতেই হয় ভবনের ছাদে জাস্টিস, কমার্স, সায়েন্স এবং এগ্রিকালচার এর প্রতীকী ভাস্কর্য রয়েছে। হ্যাঁ, জাস্টিস, কমার্স, সায়েন্স এবং এগ্রিকালচার, ভাবুন, যেগুলো আমাদের জীবনে অত্যন্ত জরুরি সেইগুলোকে কিন্তু ওখানটায় এক জায়গায় করা হয়েছে। প্রতীকী ভাস্কর্য রয়েছে যা উইলিয়াম ফ্রেডরিক উডিংটন তৈরি করেছিলেন। ঐতিহাসিক এই ভবনটির সংস্কার কাজে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ফাঁপা ইট, যা শব্দ দূষণ এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করবে। আর সেই রাইটার্স বিল্ডিং নিয়ে এখন হই হই রই রই, একেবারে হইচই। আর এই মুহূর্তে চলো, লেটস গো এই কলকাতার বুক ছেড়ে অন্য কোথাও।

0: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: সুপ্রভাত ভাই, আর পেয়ে সারা জীবন ভয় পায়নি, সারা জীবন ভয় পায়নি, পরীক্ষা কঠিন যত সাহস রাখো সবাই ঠিক আমার মতো। কে লিখছেন, কে এভাবে শুরু করছেন? সুখের দুঃখ গুরু পল্লী শান্তিনিকেতন থেকে। কে লিখছেন, যেমন করবে কর্ম, যেমন করবে কর্ম হবে তেমন ফল, চরম সত্যি কথা, চলে না হেথা জল, পরীক্ষা যেমন আমার রেজাল্ট সেটাও মোর, ভালো হবেই হবে কাটতো না শিখর, গেলাম জানলাম ফিরলাম আনন্দ চোখে মুখে, যা হয়েছে ভালোই তা, ঘুমাতাম মহাসুখে, চিন্তা ছেড়ে যাও রেজাল্ট নিয়ে এসো, পড়াশোনা জীবনের ব্রত, তাকে সদা ভালোবেসো। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুখেন্দুবাবু, আরও একবার আপনার লেখায় মুগ্ধ আরপি। ওকে ওকে, এই মুহূর্তে গোপাল সিনহা বশুনগর মধ্যগ্রাম থেকে লিখছেন, শুভ সকালে, আজকের টপিকের বিষয় বলে, আমার জীবনের প্রথম বড় পরীক্ষা, মাধ্যমিকের ফলাফল বেরোনোর দিন, টেনশন চিন্তা এসব তো ছিলই, বেশি পরিমাণে ছিল, তারপরে আবার অঙ্কে ছিলাম খুব কাঁচা, যাই হোক শেষ বৈতরণে কিন্তু পেরিয়ে গিয়েছিলাম। জীবনের পরীক্ষাতে রেজাল্ট ভালো খারাপ সে তো হবেই, সেটাকে মেনে নিয়ে ভেঙে না পড়ে, হতাশ না হয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে।

সামনে ভালো ফলাফল, কিন্তু তাহলেই অপেক্ষা করবে। বি পজিটিভ, বি পজিটিভ, ইউ হ্যাভ টু ডু ইট, এমনটাই বলতে হবে। সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেছেন কে, শুভেচ্ছা জানিয়েছেন কে? গোপাল সিনহা, বসুনগর মধ্যগ্রাম থেকে। ওয়াও, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ? শাওন আজকে একবারে শেষ বেলায় পাঠিয়েছে, 12টা থেকে। মাধ্যমিকের ফলাফল বেরোনোর আগে আগে বাবা আমাকে মানে আগে আগে বাবা আমাকে

অনেকদিন পর শুনলাম টিউনটা, শুনে বেশ ভালোই লাগলো। আসলে আজকে একটু যন্ত্র দেবতারা বিশ্বকর্মা একটু বিগড়ে গিয়েছেন, তাই সেই পুরনো আরপির যা কালেকশনে ছিল সেই কালেকশন থেকেই আজ শুনিয়ে দেওয়া। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ? প্রশান্ত মেসেজ পাঠিয়েছে বাওয়ালি বড়পুল বেনিয়াপাড়া থেকে। কে লিখেছে, পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, তবে ভালো রেজাল্ট করার চেষ্টা করতাম। 2003 30% পাস করি। ওকে, ওটা ব্যাপার নয়, কিন্তু পাস করেছো সেই তোমার রেজাল্ট নিয়ে বড্ড খুশি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে আরও কিন্তু মেসেজ রয়েছে। আহা হা, কার কথা বলি, কার কথা বলি? হাই আরপি, এই আমি তোমার স্কুলে পড়তাম, আমি তোমার স্কুলে পড়তাম, আমি তোমার রেজাল্টের ব্যাপারে জানি। তুমি হিস্ট্রিতেও 80 ওপর স্কোর করেছিলে। কে পারিছে? শাশ্বতী এবং লীনা আচার্য। রাইট রাইট রাইট। ওকে ওকে ওকে, আরে ভাই আমার রেজাল্ট সবটা জানে, সবটা জানে। এবং সেই সঙ্গে লিখে, তুমি ম্যাথমেটিক্সে 100 স্কোর করেছিলে, সেটা আমাদের স্কুলের গর্ব। ওকে, থ্যাংক ইউ শাশ্বতী, থ্যাংক ইউ লীনা। এমনটা মনে করি না, এমনটা মনে আরপি রয়েছে, তোমরা যে আবার মনে করতে পারে এবং তোমরা যে আমাকে শোনো তার জন্য অনেক অনেক থ্যাংকস, অনেক অনেক থ্যাংকস। ওকে, না আর কোনো কথা নয়, এবার কিন্তু, এবার কিন্তু একেবারে থ্যাংক গড, থ্যাংক গড মুভি থেকে সেই ফটাফাটি গানটা শুনিয়ে দেওয়া, কারণ আরপির রেজাল্টও কিন্তু আজ ফাঁস হয়ে গেল।

0: বরাবরই এই গানটা শুনলে রে আহা মনটা যেন উড়ু উড়ু ঘুরু ঘুরু পুরু পুরু এমনটাই করে থাকে।
1: আপনি শুনছেন নমস্কার কলকাতা, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: এই মুহূর্তে কিন্তু ডান্স বোর্ডের আরো একটা গান শুনতে শুনতে আপনি বলছে জয় গুরু এনজয় গুরু ট্যাপাটিরি ট্যাপাটিরি, কিন্তু বারবার করে একটাই কথা বলার, একেবারে কোনো রকম কোনো

ফাঁদে পা দেবেন না, কোনো অশান্তিতে জড়াবেন না, কারণ পুলিশ প্রশাসন যেভাবে কঠোর সিদ্ধান্ত নিয়েছে, কোনো ফেক নিউজে জড়িয়ে পড়বেন না, সেটা শেয়ার করবেন না, আগে ফ্যাক্ট চেক করুন, প্রয়োজনে লালবাজারের সঙ্গে যোগাযোগ করুন, তারপর সেটা না হয় সোশ্যাল মিডিয়াতে দেবেন। প্লিজ প্লিজ প্লিজ, জয় গুরু, এ জয় গুরু, খুব ভালো থাকুন।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। এবছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। মোট পাশের হার 86.83%। পাশের হারে প্রথম কালিম্পং, সেখানে পাশের হার 95.51, দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর 94.82, তৃতীয় স্থানে কলকাতা 92.31, চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। প্রথম দশে আছেন 19 জেলার 131 জন পড়ুয়া। প্রথম স্থানাধিকারী পেয়েছেন 99.71%। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান পেয়েছেন বীরভূমের সরোজিনী দেবী স্মৃতি মন্দির স্কুলের প্রিয়তোষ মুখার্জি, তার প্রাপ্ত নম্বর 696। তৃতীয় স্থানে রয়েছেন 3 জন, তাদের প্রাপ্ত নম্বর 695। এবার পরীক্ষা দিয়েছিল মোট 971,000 পরীক্ষার্থী। রাজ্যে বিধানসভা নির্বাচন মিটতেই সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ রাজ্যে আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নামও। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মহাকরণ থেকে পরিচালিত হবে সরকার। সেই লক্ষ্যে মহাকরণে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলেছে দ্রুত গতিতে। ইতোমধ্যে সেখানে আরও 300 জন কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে ওই ভবনটিতে 60টি ক্যামেরা থাকলেও নিরাপত্তার জন্য আরও 80টি নতুন অত্যাধুনিক ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে। কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার 671 কোটি টাকার বেশি মূল্যের একটি প্রকল্প মঞ্জুর করেছে। এই প্রকল্পের আওতায় মেট্রোর এই করিডোরে 291 কোটি টাকা

থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। থ্যালাসেমিয়া

ভাঙা একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মোট পাশের হার 86.83%। পাশের হারের প্রথম স্থানে রয়েছে কালিম্পং, সেখানে এই হার 95.51%। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর 94.82%। তৃতীয় স্থানে কলকাতা 92.31%। প্রথম দশে আছেন 19 জেলার 131 জন পড়ুয়া। 99.71% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র, তাঁর প্রাপ্ত নম্বর 698। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এরাজ্যে রেলের বেশ কিছু দীর্ঘকাল ধরে আটকে থাকা প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে রেলের তরফে জানানো হয়, রাজ্য কেন্দ্রের প্রশাসনিক মেলবন্ধনের ফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান হতে চলেছে। আকাশবাণীর 90তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নতুন দিল্লিতে একটি ম্যারাথনের আয়োজন করা হয়। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনটি আকাশবাণী ভবন থেকে শুরু হয়ে কৃষি ভবন, রেল ভবন এবং আরবিআই ভবনের পাশ দিয়ে পুনরায় আকাশবাণী ভবনে এসে শেষ হয়েছে। মার্কিন নৌবাহিনী জাহাজগুলির উপর ইরানের হামলা জবাবে মার্কিন সেনা ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমও পশ্চিম তেহরানে বিস্ফোরণের শব্দ ও গোলাগুলি চলার খবর দিয়েছে। দক্ষিণ ইরানে বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আইএসএল ফুটবলে হায়দ্রাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে আজ স্পোর্টিং দিল্লি ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 31 সেকেন্ড, আর আমরা কিন্তু চলে এসেছি গান্দরিয়া নিয়ে। গান্দরিয়ায় আমরা ভেসে যাবো বেলা 1টা পর্যন্ত, এবং গান্দরিয়ায় আমরা বলতে আমি মৌসুমী
1: আর আমি সুদীপ্ত রায়।
0: এবং আজকে আমরা শুক্রবার মানে আজকে গান্দরিয়ায় আমরা কিন্তু ভাসবো কাজী নজরুল ইসলামের গানের সাথে, তাই তো? কিন্তু গানের সাথে সাথে তো আমাদের কথাও থাকে, কি নিয়ে কথা বলবো একটু গান শুনে নি, তারপর না হয় সেটা বলা যাবে।
1: বেশ বেশ।

0: একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হেম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হেম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।
1: আমরা শুধু একটু আগে আমরা কথা প্রসঙ্গে বলছিলাম যে কাজী নজরুল ইসলামের কোনো একটা দিক নিয়ে কথা বলবো। কোনো একটা দিক নিয়ে বলতে গেলে তার তো সব দিকেই সেইভাবে অবাধ যাতায়াত ছিল। একটা দিক যেটা আমরা বেশিরভাগ লোক হয়তো জানি হয়তো বা জানি না, যে সাংবাদিক হিসেবেও কিন্তু তিনি যথেষ্ট সফল ছিলেন। এখন আমরা এখনকার যুগে দাঁড়িয়ে হয়তো বলতে পারি সাংবাদিক হতে গেলে এই করতে হবে, ওই করতে হবে, এই কোর্স করতে হবে ইত্যাদি ইত্যাদি, তা কিন্তু নয়। শুধু কবি, শুধু সাহিত্যিক সেটা তো ছিলেন না, অত্যন্ত সাহসী এবং আপোষহীন সাংবাদিক, মানে সাংবাদিকতা করতে গেলে এই শব্দটাও দেখবে খুব উঠে আসে যে আপোষহীন সাংবাদিক, কোনো কিছুর সামনে যেন মাথা না ঝোঁকায় সেরকম। এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয়েছিল, সাম্যবাদ প্রতিষ্ঠা হয়েছিল, বা যে সব মানুষেরা শোষিত হয়েছিলেন তাদের যে অধিকার আদায়, সাংবাদিকতাকে কিন্তু অস্ত্র হিসেবে তিনি ব্যবহার করেছিলেন, যে কারণে অনেকগুলো পত্রিকার সম্পাদক হিসেবে তিনি বাংলা সংবাদপত্রের ইতিহাসে বলা যায় ছিলেন, যেমন নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, গণবাণী। তার মানে বুঝতেই পারছ, যখন তিনি সম্পাদক সেই সব পত্রিকার, তাহলে তাকে কতটা নির্ভীক এবং আপোষহীন হতে হয়েছিল।
2: যেটা বিষয় সেটা হচ্ছে যে 1918 সালে তিনি বঙ্গীয় মুসলমান পত্রিকার গ্রাহক হলেন, তখন তিনি বেঙ্গল রেজিমেন্টে রয়েছেন। এই যে বঙ্গীয় মুসলমান পত্রিকার গ্রাহক হওয়া, সেখান থেকে কিন্তু তার সাংবাদিকতার যে বীজ যেটা সুপ্ত অবস্থায় ছিল সেটা কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হতে শুরু করলো। কীরকমভাবে না, এই গ্রাহক হওয়া এবং গ্রাহক হওয়ার মধ্যেই তিনি চিঠিপত্রের আদান প্রদান শুরু হল, এবং তারা রেজিমেন্টের বেশ কয়েকজন বন্ধু সেনা যারা ছিলেন তারা গ্রাহক হয়েছিলেন। এই গ্রাহক হওয়ার পরে যখন তিনি চিঠিপত্রের আদান প্রদান, এবং সেই চিঠিপত্রে যে শুধুমাত্র স্তুতিবাক্য ছিল সেটা কিন্তু নয়, সে চিঠিপত্রে রীতিমতো সমালোচনা, মতামত, এই সব কিছুর আদান প্রদান চলতে থাকলো। আর এটাই কিন্তু একদম শুরুতে তাঁর সাংবাদিকতার হাতেখড়ি। পরবর্তীকালে আমরা দেখেছি যে তাঁর যে অগণিত সাহিত্য রচনা, গান, তাতে কিন্তু তার প্রথম জীবনের যে সাংবাদিকতা, মানে একদম সিরিয়াস সাংবাদিকতা যেটাকে বলতে চাইছি, কারণ পত্রপত্রিকায় সে সময় অনেকেই লিখেছেন, কিন্তু একদম সিরিয়াসলি সাংবাদিক হিসাবে যে কাজ করা সেটা কিন্তু ডেফিনেটলি অনেকটা প্রভাবিত হয়েছিল। আমরা থাকবো সে কথায়, তবে তার আগে একটি গান।

থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: গান্দুরিয়ায় আজকে আমরা কাজী নজরুল ইসলামের গান শুনছি, আর তার সাংবাদিক জীবনের কথা বলছি। যেমন তুমি বললে একদম প্রথমে 1918 সালের কথা বললে, যে তখন যে তিনি হাতে খড়ি আর কি বলা যেতেই পারে। কথা প্রসঙ্গে আমরা বলেছি যে 1920 থেকেই কিন্তু তারপর এ কে ফজলুল হকের সম্পাদনায় একটা দৈনিক বেরোতো, সান্ধ্য দৈনিক নবযুগ, সেইখান দিয়ে কিন্তু তার শুরু হলো। ধূমকেতু, সেটাও বলেছি ধূমকেতুর কথা, বা 1922 সালে তিনি মানে নিজের সম্পাদনায় ধূমকেতু প্রকাশ করেন। এবং সেই মুহূর্তে 1922 সাল মানে বুঝতেই পারছো তখন পরাধীনতার যুগে ব্রিটিশদের যে ভীত বলা যেতে পারে নাড়িয়ে দিয়েছিল। আর নবযুগ যেটা 1920 কথা বললাম, সেটা অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলনের প্রেক্ষাপটে, মানে ওই নিয়েই সেখানে লেখা হতো। ধূমকেতুতে সাম্রাজ্যবাদ বিরোধী বিপ্লবী ধারার একটা পত্রিকা, এবং ধূমকেতু যথেষ্ট নাম করা পত্রিকা বলা যেতেই পারে, তার জন্য তিনি কারাবরণও করেছিলেন। লাঙ্গল, সেই দেখো লাঙ্গল শব্দটা শুনলেই তখন একটু শ্রমিক শ্রেণী এদের কথা মনে হয়, তাই না? সেই পার্টির আর কি স্বরাজ পার্টির মুখপত্র ছিল, এবং গণবাণী সেটা সাম্যবাদী ভাবধারার একটা পত্রিকা, সবাই সমানভাবে থাকবে বাঁচবে এই মানসিকতা নিয়ে কিন্তু সেইগুলো লেখা হতো।
1: আচ্ছা, এখানে একটা চমৎকার মজার বিষয় আছে, যে সেটা হচ্ছে যে তুমি এ কে ফজলুল হকের কথা বললে। এর ফজলুল হকের কথা বললে আমরা প্রথমত ফজলুল হক, যিনি বাংলার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলা তো তখন হয়েছিলেন, তার কথা চলে আসে। এই ফজলুল হক কিন্তু সেই ফজলুল হক নন, ইনি হচ্ছেন আবুল কাসেম ফজলুল হক, ইনি অ্যাডভোকেট ছিলেন।
0: তো এ কে ফজলুল হক, আবুল কাসেম
1: ফজলুল হক, এবং ইনি একটা চমৎকার কথা বলছেন নজরুলকে, বলছেন যে আমার কাছে কিছু টাকার একটা প্রেস আছে।
0: আচ্ছা,
1: তোমাদের যদি সংবাদপত্র চালাবার সাহস থাকে তবে আমি কিন্তু সাহায্য করতে প্রস্তুত। তো এই যে দেখো, আমরা কথাতেই বলি যে সাংবাদিকতা সেই হতে পারে, মানে নির্ভীক সাংবাদিকতা, যে প্রশ্ন বারবার উঠে আসে আজকের দিনেও, যে কথাটা অত্যন্ত প্রাসঙ্গিক, নির্ভীক সাংবাদিকতা,
0: আপোষহীন।
1: তো এই যে নির্ভীক সাংবাদিকতা, যেটা যা কাউকে ভয় পাবে না, যে সত্যিকে সত্যি, আলোকে আলো অন্ধকারকে অন্ধকার এই কথা বলবে, সেই যুগেও কিন্তু এটা একই রকমভাবে বাস্তব ছিল। সেই জন্য আবুল কাসেম ফজলুল হক বলছেন নজরুলকে যে তোমাদের যদি সাহস থাকে, তো নজরুলের মধ্যে এবং তার অভিন্ন হৃদয় বন্ধু একটু দাদা মুজাফফর আহমেদের মধ্যে সে সাহস ছিল, তাই তারা সংবাদপত্র চালানোর যে চ্যালেঞ্জ সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন, সে কথায় আসবো। তবে তার আগে আমরা আরেকটি গানে চলে যাই, ফিরে আসবো, তখন আবারও আলোচনা করব সাম্যবাদী সত্তা নিয়ে, এই নজরুলের যে সাংবাদিক সত্তা। নজরুল বললে বারবার সাম্যবাদী সত্তার কথা চলেই আসে, তো যাই হোক, সাম্যবাদী সত্তা উঠে আসবে, কারণ তাঁর যে রচনা, তাঁর যে সংবাদপত্রের লেখা, তার মধ্যে তিনি একাধিকবার তাঁর এই সাম্যবাদী সত্তা উঠে এসেছে, শুধু নয়, তিনি বারবার তার কথা উল্লেখ করেছেন।
0: এবং এই যে গণবাণী পত্রিকার কথা বললাম, লাঙ্গল, এই নামগুলো শুনলেই মনে হয় না কি বলতে চাইছেন, কি নিয়ে লিখতে চাইছেন, মোটামুটি একটা আভাস।
1: লাঙ্গলের একটা গল্প আছে, আমি বলবো সেটা, যে কীভাবে লাঙ্গল তৈরি হলো, তার বিশেষত্ব কী ছিল, তো সেসবে আসবো। তার আগে এই গানটি চন্দ্রবলি রুদ্রদত্তের কণ্ঠে।

0: আমরা সাংবাদিক নজরুলকে নিয়ে কথা বলছি, এবং যে কথাটা বলছিলাম তোমাকে যে নজরুলের সাংবাদিকতার মধ্যে বারবার যে সাম্যবাদ, বারবার যে মানুষের কথা উঠেছে, এবং তুমি যেটা আমাকে ক্লু দিয়েছিলে একটা, যে লাঙ্গল পত্রিকার কথা আমি বলেছিলাম যে লাঙ্গল পত্রিকার মধ্যে কিছু এক্সক্লুসিভ ব্যাপার আছে যেটা বলবো। লাঙ্গল পত্রিকা শুনেই বোঝা যাচ্ছে যে মূলত কৃষিজীবী মানুষের জন্য এই পত্রিকা লেখা হয়েছিল। লাঙ্গল পত্রিকা যেটা সবথেকে অভাবনীয় ব্যাপার ছিল, তার যে এমব্লেম,
1: আচ্ছা,
0: সেটা ছিল একজন কৃষক কাঁধে লাঙ্গলের ছবি, সেটা ছিল লাঙ্গল পত্রিকার সব থেকে বড় বিশেষত্ব। মানে আমি পুরো যে সাংবাদিকতার যে তার যে সত্তা, তুমি যদি সেটাকে দেখো সেখানে দেখতে পাবে যে শুধুমাত্র তিনি যে সংবাদ পরিবেশন করেছেন তা নয়। একেবারে প্রথম জীবনে, যখন আমি বললাম বেঙ্গল রেজিমেন্টের কথা, ১৯১৮ সালে বেঙ্গল রেজিমেন্টে, তখন তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পরিষদে পত্রিকার গ্রাহক হলেন। এবার গ্র্যাজুয়ালি সময় যতটা এগিয়েছে, যত তিনি এগিয়ে গেছেন, তত কিন্তু দেখা যাবে যে প্রথম দিকে তিনি কবিতা লিখছেন, প্রথম দিকে তিনি সম্পাদকীয় জন্য চিঠি লিখছেন, তারপরে যখন তিনি সিরিয়াস সাংবাদিকতায় আসছেন, শুধুমাত্র তিনি যে সাংবাদিকতা সংবাদ পরিবেশন বিষয় নিয়ে তিনি ভাবছেন তা নয়, সংবাদের কী ডিজাইন হবে, কী লোগো হবে, এবং বিদ্যাপতি, চণ্ডীদাস, রবীন্দ্রনাথ কোট করে তিনি সংবাদপত্রের শিরোনাম সেটা যাতে আকর্ষণীয় হয় সেই ব্যবস্থাও কিন্তু তিনি করছেন। এতটা অভাবনীয় এবং এতটা বিস্তৃত ছিল তাঁর ক্ষেত্র।
1: তার মানে সাংবাদিক হতে গেলে নির্ভীক বা আপোষহীন এই কথাটা আমরা যেটা বলছি, তার পাশাপাশি একটা পত্রিকা চালাতে গেলে, মানে এ টু জেড যদি তুমি বলো, একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা, এই যে তুমি এমব্লেমের কথাটা বললে বা কি যাবে কি বৃত্তান্ত, পুরোটাই তিনি কিন্তু দায়িত্ব নিয়ে করেছিলেন। মানে এতটাই বিস্তৃত ছিল তার এই সাংবাদিক জীবন।
0: একদম, আমরা কথা বলবো, তবে তার আগে একটা গানে চলে যাবো আমরা।
1: না, তার আগে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন আছে, এবং তারপরে আমরা যাব গানে।
0: বেশ,
2: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: জীবন নিয়ে আমরা কথা বলছি, মানে বলছি কবি, সাহিত্যিক, গদ্যকার, কবি কাজী নজরুল, এবং তার পাশাপাশি তার সাংবাদিক জীবনের কথা। তুমি বললে লাঙল পত্রিকার কথা, আর উৎসাহী হলেও মানে পত্রিকা বার করার জন্য একটু আগেই যে কথাটা বললে, মুজাফফর আহমেদের সঙ্গে একটা পত্রিকা বের করতে উৎসাহী হলেও সেই আর্থিক সামর্থ্য না থাকাতেই কিন্তু এ কে ফজলুল হক রাজি হয়েছিলেন। আর নবযুগ ছাড়ার, নবযুগ যে পত্রিকার প্রকাশ বন্ধ হয়ে যায় 1921 সালে জানুয়ারিতে, নবযুগ ছাড়ার 4-5 মাস পর নজরুল কিন্তু দৈনিক সেবক পত্রিকায়, মানে দেখো আমরা যে পরপর পত্রিকাগুলোর নাম বলে যাচ্ছি, একটা পত্রিকার মধ্যে তিনি কিন্তু সীমাবদ্ধ তা নন। একটা পত্রিকা ছেড়ে দিয়েছেন বা বন্ধ হয়ে গেছে, 4-5 মাসের মধ্যে আবারও একটা পত্রিকায় যোগদান করেছেন, এবং এই পত্রিকার যিনি মালিক ছিলেন মাওলানা আকরম খা। 1921 সালের 1 ডিসেম্বর সেবক ওই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়, এবং ডিসেম্বরের 10 তারিখে অগ্রসর এই নাম দিয়ে, শীর্ষ নাম দিয়ে সরকার বিরোধী একটা সম্পাদকীয় প্রকাশ পায়, এবং যে কারণে দেখবে সম্পাদকীয় যে কোনো কাগজে তার লেখাটার একটা যথেষ্ট গুরুত্ব থাকে, এবং যে কারণেই সরকার কর্তৃক সেই পত্রিকাটি কিন্তু নিষিদ্ধ হয়। এটা খুব স্বাভাবিক, সেই ব্রিটিশ আমলেও ছিল, পরবর্তীকালেও হয়েছে, যখনই তুমি ভিন্ন মত মানে স্রোতের প্রতিকূলে যেতে চাইবে, তুমি যদি গানা ভাষাও, তখনই কিন্তু সেটা নিষিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এই সম্পাদকীয় লেখার অজুহাতে একই দিনে ওই যে মাওলানা আকরম খাঁকে ভারতীয় দণ্ডবিধির 124 ধারায় গ্রেফতার করা হয়, এবং কিছুদিন পর অবশ্য তার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলে আবার সেটা প্রকাশ করা হয়, এবং কাজী নজরুল ইসলাম, আবুল কালাম, শামসুদ্দিন এরা যুক্ত হন, আবার আসেন। মানে দেখো বাধাপ্রাপ্ত হচ্ছেন, সরকার বন্ধ করে দিচ্ছেন, নিষিদ্ধ করছেন, তারপরেও কিন্তু তিনি আবার একটা পত্রিকার মধ্যে যাচ্ছেন বা লেখা লেখি এবং সম্পাদক, পাশাপাশি এই যে লেখা, তার কবিতা, তার গান, তার প্রবন্ধ, এই যে লেখা এর পাশাপাশি পত্রিকা চালানো এবং সম্পাদকের দায়িত্ব পালন করা, তাই না?
1: একদম, মানে পত্রিকা চালানো, সম্পাদকের দায়িত্ব পালন করা, এবং আরেকটা বিষয় যেটা তোমাকে আমি তখন বললাম সেটা হচ্ছে যে তিনি পত্রিকার ক্যাপশন কি হবে সেটা ভাবছেন, পত্রিকা যাতে নান্দনিক ক্যাপশন হয় সেজন্য তিনি রবীন্দ্রনাথকে কোট করছেন, সেজন্য তিনি চণ্ডীদাসকে কোট করছেন, সেজন্য তিনি বিদ্যাপতিকে কোট করছেন। ভেবে দেখো, একই সঙ্গে পত্রিকার বিজ্ঞাপন কি হবে সেটা ভাবছেন, এমব্লেম কি হবে, সর্বত্র মানে পত্রিকার ডিজাইন থেকে শুরু করে তার সম্পাদকীয় সব বিষয়ে কিন্তু নজরুলের একদম তীক্ষ্ণ নজর ছিল।
0: আজকের গান্দরিয়ায় সুদীপ্ত মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে, আমরা কাজী নজরুল ইসলামের গান শুনছি, এবং অবশ্যই সাংবাদিক নজরুল সেই কথা একটুখানি ভাগ করে নিচ্ছি আপনাদের সম্পর্কে।
1: একদম,

0: হ্যাঁ, তা আমরা সে বিষয়ে আলোচনা করছিলাম এবং বিশ্বে মানে গোটা পৃথিবীতে এমন অনেক এক্সাম্পল পাওয়া যায়, এমন অনেক উদাহরণ রয়েছে যারা কিন্তু এই নজরুলের মতোই, মানে যাদের পরবর্তীকালে যাদের সত্তা, যাদের সাংবাদিক সত্তা তাদের সাহিত্যকে প্রভাবিত করেছে। এরকম বিখ্যাত মানুষদের মধ্যে আমরা যদি উদাহরণ খুঁজি, তার মধ্যে প্রথমে উঠে আসবে জর্জ ওরওয়েলের নাম, উঠে আসবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নাম। এদের সকলেই, এরা প্রথম জীবনে সাংবাদিকতা করেছেন এবং পরবর্তীকালে তাদের এই যে সাংবাদিকতা সত্তা বা সাংবাদিক সত্তা, সেটা কিন্তু পরবর্তীকালে তাদের সাহিত্যকে, তাদের লেখনীকে প্রভাবিত করেছে।
1: এবং আমরা, তুমি বললে যাদের নাম, কিন্তু আমরা যদি নজরুলের কথাতেই দেখি, ১৯২২ সালের অগস্টে কিন্তু নজরুলের সম্পাদনায় ধূমকেতু, এই ধূমকেতু পত্রিকাটা নিয়ে কিন্তু আমরা বারবার বলছি, তাকে নিষিদ্ধ করা হয়, তারপর আবার সেখান থেকে আবার মানে ছেড়ে দেওয়া হয় যে মালিক, তাকে কারাবরণ করেন তিনি, ইত্যাদি ইত্যাদি। এবং এই পত্রিকাটি ১২ই আগস্ট, কেউ কেউ বলেন ১১ই আগস্ট প্রকাশিত হয়। কমরেড মুজাফফর আহমেদ এবং কাজী নজরুল দুজনেই একদম স্বাধীনভাবে তাদের যে রাজনৈতিক বক্তব্য ছিল দুজনেই কিন্তু সেইটার জন্য লিখতেন, এবং সেই রাজনৈতিক বক্তব্যটা যাতে প্রচার হয় সেই লক্ষ্যেই কিন্তু তারা এটা প্রকাশ করেন। এর প্রকাশক ছিলেন আফজাল উল হক। এই পত্রিকার মানে প্রথম ছটা বেরিয়ে গেছে, ধরো সপ্তম সংখ্যা পর্যন্ত কবি নজরুল নিজের নামেই সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন। অনেক সময় হয় না, দেখবে কবি কিন্তু সম্পাদকীয় যখন লিখছেন তখন একটা অন্য নামে, ছদ্মনাম থাকে, কিন্তু সপ্তম সংখ্যা পর্যন্ত তিনি কিন্তু নিজের নামেই সম্পাদক হিসেবে ছিলেন। ধূমকেতুর যে রচনা তার সম্পাদকীয় বলাই বাহুল্য, কারণ সম্পাদকের লেখা যে গুরুত্ব পায়, যে প্রাধান্য পায় একটা পত্রিকাতে, তাকে কতটা নির্ভীক বলিষ্ঠ হতে হয় বা তার লেখনী কতটা সেরকম বলিষ্ঠ হতে হয়, সেই ১৩ই অক্টোবর সংখ্যায় কবি নজরুল প্রথম ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা দাবি করেছিলেন। ধূমকেতুর পথ, মানে সম্পাদকীয় তো একটা শিরোনাম থাকে, ধূমকেতুর পথ এই নাম দিয়ে, এবং তাতে তিনি লিখেছিলেন, সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, স্বরাজ টরাজ মানি না, ভারতবর্ষের এক পরমাণু অংশ বিদেশির অধীনে থাকবে না, যারা এখন রাজা বা শাসক হয়ে এদেশে মোড়লি করে দেশকে শ্মশানভূমিতে পরিণত করছেন, তাদের পাত্তাড়ি গুটিয়ে মোচকা পুটুলি বেঁধে সাগর পাড়ে পাড়ি দিতে হবে।
0: ঠিক।
1: এবং উনি দাবি করেছিলেন যে এটাই প্রথম এই ধরনের পত্রিকা যে ব্রিটিশের বিরুদ্ধে যাদের লেখা
0: সরাসরি
1: একদম একদম আক্রমণ।
0: একদম। আমরা একটা গান শুনে নেব ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

আমরা কথা বলছিলাম কাজী নজরুল ইসলামকে নিয়ে, কথা বলছি ইনফ্যাক্ট, কিন্তু স্টুডিওর ঘড়ি যেটা সময় দেখাচ্ছে 11:58, মানে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পরবর্তী ধাপ, সে পরবর্তী ধাপে পা রাখব। তো পরবর্তী ধাপে যাওয়ার আগে, তার আগে একটা ছোট্ট সংবাদের বিরতি রয়েছে। সংবাদের বিরতির পর আমরা আবার আমাদের মূল আলোচনায় এবং গানে আসব। তবে তার আগে যেটা না বললেই নয় যে নজরুলের এই যে বহুমুখী জীবন বা নজরুলের জীবনের এই যে বিভিন্ন ফেজ, তো সেখানে সাংবাদিকতা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এবং এই যে সাংবাদিকতার যে পর্বটা, এই পর্বটা আমি একটু আগেই বলছিলাম, জর্জ অরওয়েলের কথা বলছিলাম, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের কথা বলছিলাম,

0: তো নজরুলের সব থেকে আমার যেটা ইন্টারেস্টিং লাগে, যে আমি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে ব্রিটিশ সেনার যখন 49 নম্বর বাঙালি রেজিমেন্ট যখন ভেঙে গেল এবং তিনি যখন কলকাতায় চলে এলেন, তো প্রথমে তিনি শৈলজানন্দ মুখোপাধ্যায় রমাকান্ত স্ট্রিটের যে বোর্ডিং হাউস ছিল সেখানে উঠলেন, তারপরে কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির যে অফিস সেখানে তিনি থাকা শুরু করলেন। এই যে দিনগুলো, একেবারে শুরুতে যে রেফারেন্স আমি ইউজ করেছিলাম, এই দিনগুলোতে কিন্তু তিনি সাংবাদিক হিসেবে ধীরে ধীরে পরিণত হয়ে উঠছেন বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। তো ওই যে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে তিনি থাকা শুরু করলেন, তো সেই সমিতিরই কর্মকর্তা ছিলেন পরবর্তীকালে যিনি নজরুলের অভিন্ন হৃদয় বন্ধু হয়ে উঠবেন, সেই মুজাফফর আহমেদ। তো ওই যে সময়টা, তো তখন নজরুল কবি হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু কবি হিসাবে পরিচিত হলেও তার সাংবাদিকতার পথ চলা কিন্তু শুরু হয় মুজাফফর আহমেদের হাত ধরেই। তো তুমি একটু আগে যে কথা উল্লেখ করলে যে দৈনিক নবযুগ এবং সম্পাদকীয় লিখছেন পরবর্তীকালে, যেটা যুগবাণী নামে গ্রন্থের আকারে প্রকাশিত হয়েছিল, এবং দেখো এই যে যুগবাণীর যে প্রবন্ধগুলো যেগুলো তিনি সেই সময় রচনা করেছিলেন সেগুলো কিন্তু কালোত্তীর্ণ হয়ে গেল
1: অবশ্যই,
0: এবং সময়ের যে বেড়াজাল, সময়ের যে প্রতিবন্ধকতা সেটাকে অতিক্রম করে, সেটাকে পার করে সেই প্রবন্ধগুলো আজকের দিনেও সমাজেও কিন্তু একই রকম প্রাসঙ্গিক, একই রকম ভাস্কর, যেগুলো আমরা এখন যুগবাণী বই আকারে যেটা পাঠ করি।
1: এবং এই সাংবাদিকতার এই যে সময়টা, দীর্ঘ সময়টা যেখানে তিনি নিজেকে তৈরি করছেন, তুমি বললে কলকাতায় এসে পরবর্তীকালে কিন্তু তার ছাপ, সেটা কিন্তু আমরা তার লেখার মধ্যে দেখেছি। এবং পাশাপাশি কিন্তু তখন তিনি কবিতাও লিখছেন, প্রবন্ধও লিখছেন, গল্পও লিখছেন, কিন্তু কী লিখছেন বা লিখছেন না সেই কথা আরও পরে বলবো, কিন্তু আমরা এক্ষুনি চলে যাব সংবাদের বিরতিতে।
0: একদম, এবং সংবাদ বিরতির পর আমরা ফিরে আসব, ফিরে এসে আবার আমরা
2: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটু আগে কলকাতা এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ সহ বিজেপি পরিষদীয় দলের নির্বাচিত সদস্যরা। বিমানবন্দর থেকে সরাসরি তিনি দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছেন, এরপর পরবর্তী কর্মসূচিগুলিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালের ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বার উদ্ঘাটন করেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে এই তথ্য জানিয়েছেন। তিনি সোমনাথ মন্দিরকে ভারতের সভ্যতা, শক্তি ও সহনশীলতার প্রতীক হিসাবে উল্লেখ করেন। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ভারতের অভিবাসন নীতি, প্রবাসীদের সুরক্ষা, তাদের দেশ ছাড়াও দেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বকেই তুলে ধরে। মন্ত্রী নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী মিশনে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন সমীক্ষা মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 698 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান পেয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। 696 পেয়ে দ্বিতীয় হয়েছে বীরভূমের সরস্বতী শিশু মন্দির হাইস্কুলের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তৃতীয় স্থানে আছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজিয়েট স্কুলের ছাত্র মৈনাক মণ্ডল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, এবার 1 থেকে 10-এর মধ্যে 19টি জেলার 83টি স্কুলের 131 জন ছাত্রছাত্রী রয়েছে। এবছর প্রতিযোগিতা খুব বেশি, প্রথম স্থান অধিকারীর নম্বরের হার 99.71% এবং দশম স্থানাধিকারীর নম্বরের হার 98%। এই মুহূর্তের খবর এই পর্যন্তই, পরে খবর শুনবেন দুপুর 1টায়।
3: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হেম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচার।

ಇದು ಇಂಡಿಯನ್ ಸೊಸೈಟಿ ಆಫ್ ಹಿಮಾಟೊಲಾಜಿ ಅಂಡ್ ಬ್ಲಡ್ ಟ್ರಾನ್ಸ್ಫ್ಯೂಷನ್. ছেলেমেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: গান্ধরিয়ার দ্বিতীয় পর্যায়ে তো আমরা চলে এসেছি সুদীপ্ত। আমরা সাংবাদিক কাজী নজরুল নিয়ে আজকে কথা বলছি। আমরা কথা প্রসঙ্গে বারবার আসছে ধূমকেতু পত্রিকার কথা এবং 26 সেপ্টেম্বর 1922 যে সংখ্যা প্রকাশিত হয়েছিল তাতে কাজী নজরুলের একটি কবিতা প্রকাশিত হয় আনন্দময়ীর আগমনে। নামটা শুনে হয়তো ভাববে ঈশ্বর বিষয়ক, ঠাকুর দেবতা বিষয়ক, কিন্তু না, পুরোটাই মানে একটু প্রচ্ছন্নভাবে হলেও রাজনৈতিক কবিতা। তার ফলে কি হয়, সেই সংখ্যাটি, ওই পত্রিকার সংখ্যাটি নিষিদ্ধ করা হয় এবং কাজী নজরুলের যে প্রবন্ধ গ্রন্থ যুগবাণী,
1: এই আনন্দময়ীর আগমনী প্রসঙ্গে বলি, যেটা নিষিদ্ধ হয়েছিল, নজরুলকে কারাবরণ করতে হয়েছিল, যেখানে তিনি বলছেন যে আর কতকাল থাকবি বেটি মাটির ঠেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে, দেখো রাজনীতিটা, দেখো কবিতার যে রাজনীতি, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল, দেব সেনাদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, ভূভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী। তো এর মধ্যে যে প্রচ্ছন্ন এবং পরিষ্কার ইঙ্গিত যে ভূভারত আজ কসাইখানা, কারণ কি না, দেব সেনাদের মারছে চাবুক আর বীর যুবাদের দিচ্ছে ফাঁসি, মানে ভারতবর্ষের এই যে ব্রিটিশের অত্যাচার এবং তারা যেভাবে নিজেদের স্বৈর শাসন, নিজেদের যে মত সেটাকে যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে কিন্তু নজরুল গর্জে উঠেছেন। স্বভাবতই রাজশক্তি নজরুলের এই যে ভূভারত আজ কষা এখানে আসবি কখন সর্বনাশী এই কথায়, বা দেবসেনাদের মারছে চাবুক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি এই কথায় তারা খুশি হতে পারেননি, খুশি হওয়ার কথাও নয় তাদের, এবং তারা নজরুলকে কারা অভ্যন্তরে নিক্ষেপ করেছিলেন। কিন্তু নজরুলের কলম কিন্তু থামেনি, নজরুলের কলম কিন্তু তারপরেও সোচ্চার থেকেছে, তারপরেও অন্যায়ের বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে নজরুল কিন্তু কথা বলেছেন।
0: 1 বছর কারাদণ্ড তিনি ভোগ করেছিলেন এবং তারপরে এসেও যে কথাটা তুমি বললে, যে কারণে কাজী নজরুল একদম প্রথমে বললেই আমরা ছোট থেকে যখন নজরুলের কবিতা পড়েছি বা এমনিও বিদ্রোহী কবি, বিদ্রোহী কবি এরকম একটা তকমা তাকে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি একটা জায়গায় বলছেন যে শুধুই কি আমি বিদ্রোহী কবি, বিদ্রোহ করি সব কিছুর এগেনস্টে বা বিপক্ষে গিয়ে, তা নয়, আমি ভালোবাসারও কবি, আমি ভালোবাসতেও জানি। এবং শিশু কবি কাজী নজরুল, এটাও আমরা একটা জায়গায় আমি একদিন পড়ছিলাম, তখন দেখলাম যে

0: যতটা বিদ্রোহী সত্তাটা তার কাজ করেছে বা আমরা মনে রেখেছি, শিশু কবি কাজী নজরুল ঠিক ততটাই কিন্তু প্রাসঙ্গিক, ততটাই কিন্তু তার কি বলবো সেই প্রভাবটাও কিন্তু রয়েছে, মানে সব দিকেই কিন্তু তার সেই অবাধ যাতায়াত, তার লেখনীর তার কলমের অবাধ যাতায়াত। আর সাংবাদিক হিসেবে তো আমরা প্রথম থেকেই বলছি যে নির্ভীক, আপোষহীন, বলিষ্ঠ লেখনী থাকবে তার, সাদাকে সাদা কালোকে কালো বলার সাহস থাকবে তার, সেইটা কিন্তু নজরুল বারবার তার লেখার মাধ্যমে দেখিয়েছেন। এবং যে যে পত্রিকার কথা আমরা বলছি তার পরিবর্তে কিন্তু এই লেখার পরিবর্তে যে আনন্দময়ীর আগমনে কবিতার কথা আমরা বললাম বা তুমি কবিতার চার লাইন বললে তার জন্য কারাবরণ করেছেন, তাতে কিন্তু তিনি পিছিয়ে যাননি, তিনি কিন্তু আবার সামনে এসে আবার কিন্তু কলম ধরেছেন, আবার তার কাছ থেকে আমরা সেই বলিষ্ঠ লেখা পেয়েছি।
1: একদম, আমরা একটি গানে চলে যাবো, অজয় চক্রবর্তীর কণ্ঠে, আবার ফিরে আসবো আলোচনায় কথায়।

ডায়রিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, যে বিষয় নিয়ে আলোচনা করছি এবং দীর্ঘ কথা আমরা বললাম, আলোচনা করছিলাম যে নজরুলের এই যে প্যাটার্নটি নিয়ে যেভাবে তিনি কথা বলছেন, যেভাবে তিনি লিখছেন, তার আনন্দময়ী আগমনের রেফারেন্স যেটা আমরা উল্লেখ করলাম, এই সবটাই আসলে একটা বিপুল সম্ভাবনার জন্ম দিচ্ছে। যে সম্ভাবনা, এবং তুমি খুব ক্যাটাগরিক্যালি যদি দেখো যে 1920 সালে তিনি যে লেখাটা লিখছেন সংবাদপত্রে, তার সাহিত্যে কিন্তু সেম উঠে আসছে পরবর্তীকালে 1930 সাল নাগাদ।
1: এবং এই যে লাঙ্গল পত্রিকার কথা তুমি একটু আগে বললে, লাঙ্গলের সম্পাদক হিসেবে কিন্তু নাম থাকতো নজরুলের সৈনিক জীবনের বন্ধু মণিভূষণ মুখোপাধ্যায়। তবে সম্পাদনা কাজটা কাজী নজরুলই করতেন। লাঙ্গলের প্রথম সংখ্যাতেই কিন্তু ছাপা হয়েছিল বিখ্যাত কবিতা কাজী নজরুলের সাম্যবাদী, গাহি সাম্যের গান। এবং কবিতাটা এত জনপ্রিয় হয়েছিল যে কারণে প্রথম সংখ্যায় 5,000 কপি বিক্রি হয়েছিল, মানে কয়েক ঘন্টার মধ্যেই 5,000 কপি বিক্রি হয়ে গিয়েছিল। এবং এর দ্বিতীয় তৃতীয় সংখ্যাতেও কিন্তু নজরুলের কৃষাণের গান, সব্যসাচী, এই দুটো বিখ্যাত কবিতাও ছাপা হয়েছিল। প্রত্যেকটা সংখ্যাতেই কিন্তু তিনি সম্পাদক ছিলেন। এবং বারবার আমরা যেটা বলছি, সম্পাদক হতে গেলে যে যে গুণ বা যে যে দায়িত্ব যেগুলো প্রয়োজন, আবার পাশাপাশি তিনি কবি, সেটাও কিন্তু তার মধ্যে রয়েছে। তিনি লিখতেন লাঙ্গল কবি, মানে তোমার নামটা শুনেই তো নিশ্চয়ই আমরা একটা আন্দাজ করতে পারি কাদের কথা তিনি বলছেন। বরাবরই কিন্তু তিনি সাম্যের গান গেয়েছেন এবং নানাভাবে, নানা দিক দিয়ে বঞ্চিত যে মানুষজন রয়েছেন তাদের প্রতি সহমর্মিতার কথা তিনি বলেছেন। এবং তার প্রত্যেকটা সম্পাদকীয়তে কিন্তু সেটা খুব পরিষ্কার করে লেখা থাকত, উল্লেখ করতেন তিনি। 1926 অগস্টে লাঙ্গল বদলে নাম হয় গণবাণী, মানে এটা যেন আরও এফেক্টিভ মনে হচ্ছে, তাই না? লাঙ্গল মনে হতো যে একটা বিশেষ শ্রেণীর কথা হয়তো বলছেন, কিন্তু গণবাণী যখন হয় তখন মনে হয় আপামর মানুষের কথা।
0: হ্যাঁ, এবং লাঙ্গল পত্রিকায় নজরুল কিন্তু কোনো কম্প্রোমাইজ করেননি। লাঙ্গল পত্রিকার যে উদ্দেশ্য, তার যে ইডিওলজি, সেটা একদম প্রকাশ, মানে দ্যাট ওয়াজ ভেরি ক্লিয়ার। তার কারণ ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস লাঙ্গল পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো।
1: আচ্ছা,
0: মানে আমাদের যে কি, মানে লাঙ্গল পত্রিকার যে কি উদ্দেশ্য, সেটা কিন্তু রবীন্দ্র, মানে নজরুল কোনোভাবে গোপন রাখেননি, সেটা ছিল একদম পরিষ্কার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার যেটাকে বলে আর কি।
1: আর লাঙ্গলের তুলনায় এই যে গণবাণীর নামটা হলো, সেটা কিন্তু আরো বেশি মাত্রায় রাজনৈতিক পত্রিকা হলো। আর সেখানেও কিন্তু সম্পাদনার দায়িত্বে তিনি তখন ছিলেন না, মুজাফফর আহমেদ সেই সম্পাদনার দায়িত্ব নেন। কিন্তু 1927 সালের মাঝামাঝি অবধি কিন্তু তিনি সেখানে নিয়মিত লিখতেন। দেখো, বিভিন্ন পত্রিকায় তিনি লিখছেন, বন্ধ হয়ে যাচ্ছে, কারাবরণ করছেন, কিন্তু তার লেখার যে ধরন বা স্টাইল অফ রাইটিং যেটাই বলি না কেন, সেখান থেকে কিন্তু তিনি সরে আসেননি।
0: ঠিকই। আর আমরা যেটা পরবর্তীকালে দেখেছি, যেটা যেটার উল্লেখ তোমাকে করছিলাম, সে কথার উল্লেখ করব যে ঠিক কোন সালে তিনি কী লিখেছেন আর পরবর্তীকালে তার কোন কোন কবিতায়, কোন কোন সাহিত্যে সেটা রিফ্লেক্টেড হয়েছে। যাই হোক, সেই প্রসঙ্গে আমরা থাকব। তবে তার আগে এই গানটি আপনার জন্য।

থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: পর্ব দুটি গান আমরা শুনলাম এবং এরই মধ্যে স্টুডিওর ঘড়ি সেটি জানান দিচ্ছে যে 12:44 হয়ে 10 সেকেন্ড, মানে আমাদের যে সাংবাদিক নজরুলকে নিয়ে যে দীর্ঘ আলোচনা আমরা করছি, তো সেই আলোচনা এবার ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। যদিও এখনও কিছুটা সময় আছে, আরও কিছু বিষয়ে আমরা আলোকপাত করতে পারবো। যেটা আমি তখন যেতে যেতে যেটা বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে যে দেখো, আমরা এটা সবাই জানি যে একটা দৈনিক কাগজ তার মেয়াদ বড় জোর একদিন, তাই তো? আমাদের একটা পত্রিকা নিলাম একদিন, কখনো কখনো কোনো স্পেশাল স্পেশাল যে পেজ সেগুলো আমরা হয়তো রেখে দিই যে পরবর্তীকালে একটা রেফারেন্সের জন্য কাজে আসবে, কোনো অনুষ্ঠানের জন্য আমাদের কাজে আসবে। কিন্তু নজরুল তিনি জানতেন যে এই স্বল্প মেয়াদের কথা, তাঁর যে প্রবন্ধ, তাঁর যে লেখা, তার যে রচনা, সেগুলোকে তিনি কিন্তু দীর্ঘস্থায়ী করেছেন। কারণ কি, যখন সেটা সাহিত্যে উঠে আসে তখন কিন্তু তার মেয়াদ দীর্ঘস্থায়ী বা চিরন্তন হয়ে ওঠে। তো এই যে সাংবাদিকতা থেকে সাহিত্যে উত্তরণ, সেটা নজরুল করতে পেরেছিলেন। এবং একটু আগে আমি বারবার যে কথা বলতে চেয়েছিলাম যে গোটা বিশ্বে কিন্তু এরকম এক্সাম্পল রয়েছে এবং তারা খুব বিখ্যাত মানুষ সাহিত্যিক হিসাবে, যেমন আর্নেস্ট হেমিংওয়ে, মার্ক টোয়েন, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কিজ, জর্জ ওরওয়েল, আল মাহমুদ, ওয়াল্ট হুইটম্যান, এই যে মানুষগুলোর নাম বললাম, এরা প্রত্যেকেই কিন্তু প্রথম জীবনে সাংবাদিক ছিলেন। আর সাহিত্যিক হিসাবে এরা যে কোন মানের সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না। আর আমাদের যারা বন্ধুরা রয়েছেন তারা বিষয়ে একদম একমত হবেন যে এরা সারা বিশ্ব জোড়া এই যে প্রণম্য সাহিত্যিকেরা রয়েছেন, এই বাংলায় আমাদেরও একজন ছিলেন যিনি ঠিক একই রকমভাবে সাহিত্য চর্চা করেছেন বলে শুধু নয়, যার সাংবাদিক সত্তা তার সাহিত্য সত্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে, তিনি নজরুল ইসলাম।
1: আমরা এখন একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর ফিরে আসব। এখনও আমরা কিছুটা সময় রয়েছি গান দরিয়ায় মৌসুমি এবং সুদীপ্ত কাজী নজরুল ইসলামের গান নিয়ে, এবং আমরা কথা বলছি সাংবাদিক কাজী নজরুল ইসলাম।
2: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: কাজী নজরুলের এই যে সাংবাদিকতার জীবন নিয়ে আমরা কথা বলছি, সাংবাদিক কাজী নজরুল হিসেবে আমরা যে কথাগুলো বলছি, সেখানে বলতে গেলে বলতে হয় যে 1927 নভেম্বরে তিনি যোগ দেন সওগাত পত্রিকায়, এবং এই পত্রিকায় তিনি 4 বছর চাকরি করেছেন, লিখেছেন, স্বাভাবিক প্রচুর লিখেছেন। 1928 সালের দিকে সওগাতে একটি রম্য বিভাগ শুরু হয় এবং সেটি পরিচালনার দায়িত্ব নেন কাজী নজরুল ইসলাম। 1941 সালের অক্টোবর থেকে নবযুগ, হ্যাঁ, নতুনভাবে কিন্তু আবার প্রকাশিত হয় এবং সেখানে তার সান্ধ্য দৈনিকের যে দায়িত্বটা ছিল সেটা কিন্তু তিনি দায়িত্বটা পান। প্রথাগত সাংবাদিকতার বাইরে গিয়ে নবযুগ কিন্তু একটা নতুন মাত্রা যোগ করেছিল এবং কাজী নজরুল নিজের ঢঙে তার লেখায়, তার সম্পাদকীয়তে কিন্তু বিভিন্নভাবেই কিন্তু তিনি যে লিখতেন এবং বিভিন্ন মহলে কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল এই লেখাটা নিয়ে। এই পত্রিকায় নজরুলের বেশ কিছু কবিতা প্রকাশিত হয়েছে এবং নজরুলের সম্পাদনায় 1942 সালের 10ই জুলাই পর্যন্ত দৈনিক নবযুগ প্রকাশিত হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং যা হয় জনপ্রিয়তাটাও কমে যায় এবং 1943 সালের পর সেই দৈনিক নবযুগ বন্ধ হয়ে যায়।
1: একদমই, আর যেহেতু সময় কমে আসছে আর খুব কথা বলার সুযোগ আমাদের থাকবে না, তাই যেটা যে প্রসঙ্গ উল্লেখ বা উত্থাপন করেছিলাম কিছুক্ষণ আগে, 1922 সালে নজরুল ধর্মঘট নামে একটা প্রবন্ধ লিখছেন সংবাদপত্রে, এবং সেই যে প্রতিফলন ধর্মঘটে যে শব্দগুলো, যে কথাগুলো তিনি উল্লেখ করছেন ধর্মঘট সে প্রবন্ধে, আমরা কিন্তু তার প্রতিফলন দেখছি পরবর্তীকালে 1925 সালে যখন তিনি কুলিমজুর কবিতা লিখছেন সে কবিতায়, এবং 1926 সালে যখন তিনি ফরিয়াদ লিখছেন সে কবিতায়। অতএব যে কথার উল্লেখ একটু আগে করলাম যে সংবাদপত্রের মেয়াদ অল্প বা ক্ষণস্থায়ী স্বল্পস্থায়ী, কিন্তু সাহিত্যের মেয়াদ দীর্ঘস্থায়ী। নজরুল তিনি বারবার চেয়েছিলেন, বারবার নজরুল উচ্চারণ করতে কেমন রবীন্দ্রনাথ আসছে, কারণ রবীন্দ্রনাথ নজরুল একই সঙ্গে উচ্চারণ করা আমাদের এক দীর্ঘস্থায়ী প্রবণতা, এবং দুজনেই চেয়েছিলেন মানুষের চিন্তনকে আরও প্রসারিত করতে, আরও সমৃদ্ধ হয়েছি আমরা তাদের দেখানো পথে চলে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে তিনি বুঝতে পেরেছিলেন যে এই যে চিন্তা, এই যে ধারণা, এই যে আদর্শ, একে যদি সুদূর প্রসারী করতে হয় তাকে কিন্তু পরবর্তীকালে সাহিত্যে নিয়ে আসতে হবে। তাই ধর্মঘট প্রবন্ধের সে লেখা আমরা পরবর্তীকালে ঠিক তার বেশ কিছু অংশ দেখতে পাই কুলিমজুর কবিতায় এবং দেখতে পাই ফরিয়াদ কবিতায়। থাকবো এই আলোচনায়, খুবই সংক্ষিপ্ত, সময় কমে আসছে খুবই দ্রুত, তবে আমরা চলে যাবো একটা গানে।
0: একটা কথা না বললেই নয়, একদম শেষ প্রান্তে এসে তার কবিতা, তার গদ্য, তার প্রবন্ধ আমাদের উদ্বুদ্ধ করেছে এবং কবি বা গবেষক সম্পাদক আব্দুল হাই সিকদার তিনি একটা জায়গায় বলেছিলেন যে কাজী নজরুলের জন্ম না হলে

বাংলা ভাষার যে তেজদীপ্ত লাভা, আগ্নেয়গিরির মতন বিস্ফোরণ বা উত্তাল প্রবাহ সম্পর্কে জানতে পারতাম না, ভাষার স্পিরিট জানা যেত না, প্রেমের সঙ্গে প্রকৃতি, বিপ্লবের সঙ্গে বিজ্ঞানের যে অসাধারণ রসায়ন জানতে পেরেছি নজরুলের মাধ্যমে। এবং এই যে তার ভাষা, তেজের ভাষা, তেজদীপ্ত ভাষা, যাতে অনুপ্রাণিত উদ্বুদ্ধ অনেকেই হয়েছিলেন, এইটাতে

0: বিভিন্ন সময় লিখে গেছেন, এবং তার এই যে কথাটা বললাম, তার ভাষার যে তেজস্বিতা সেটা কিন্তু চতুর্দিকের মানুষকে আন্দোলিত করেছে, তাদের সম্মিলিত মানে একসঙ্গে প্রতিবাদ করার শিক্ষা দিয়েছে, যে কারণে সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দিতে কিন্তু সক্ষম হয়েছে।
1: একদমই। আর এহেন নজরুলকে নিয়ে আমরা আলোচনা করলাম। তো স্টুডিওর ঘড়ি ইতিমধ্যে জানান দিচ্ছে 12:54 হয়ে 32 সেকেন্ড। সাংবাদিক নজরুল নিয়ে আরও অনেক কথা দীর্ঘ উল্লেখ করা যায়, তার প্রতিটা বিষয় নিয়ে কীভাবে তার চিন্তাধারা প্রতিফলিত হয়েছে, কীভাবে পরবর্তীকালে নজরুল একজন এমন একজন মানুষ হয়ে উঠেছেন যিনি প্রেমের কথা, সাম্যের কথা, বিদ্রোহের কথা, ভালোবাসার কথা যার সংবাদপত্রে উঠে এসেছে, তার সাংবাদিকতার মধ্যে উঠে এসেছে, সাংবাদিক সত্তায় উঠে এসেছে, সেগুলো পরবর্তীকালে আমরা দেখতে পাই তার লেখনীতে। এই উল্লেখ, এই রেফারেন্স আবার আমরা পরবর্তীকালে কোনো সময় করব, কারণ ছোট্ট 1 ঘন্টা বা 2 ঘন্টা সময়ের মধ্যে এটা তো সম্পূর্ণ তুলে ধরা সম্ভব হয় না, তাই আমরা চেষ্টা করলাম তার বিভিন্ন অংশ, উল্লেখযোগ্য অংশ তুলে ধরতে। তবে আবারও অন্য কোনো দিন সুদীপ্ত মৌসুমী আপনাদের সঙ্গে কথা বলবে, আমরা একসাথেও আসতে পারি, এবার ভিন্ন ভিন্নভাবেও আসতে পারি, এই স্লটে আসতে পারি, এবার অন্য স্লটেও আসতে পারি। তো যাই হোক, আমরা চলে যাব, আমরা শেষ করব ইলা বসুর একটি গান দিয়ে। আর যেতে যেতে যে কথাটি না বললেই নয় যে আবারও আমরা ফিরে আসবো ঠিক কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে আপনাদেরকে দুপুরের নাটক শোনাবো। আপনারা শুনতে থাকুন 107 AIR FM রেনবো, ভালো থাকুন।

রাজ্যে এসেছেন, বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ প্রমুখ। অমিত শাহ আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের জন্য আগামী 21 মে নির্বাচন কমিশন নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। ঝাড়খণ্ড ক্যাডারে 2009 ব্যাচের আইএএস অফিসার মুথু কুমার আলাগু মুথুকে ফলতা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। ভোট পরবর্তী হিংসায় মুর্শিদাবাদে লাগাতার ধরপাকড় চলছে। গত বুধবার রাতে বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে 169 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার 23টি থানা এলাকা থেকে অশান্তির ঘটনায় যুক্ত থাকা অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। দৃষ্টিহীন শিক্ষকরা নির্বাচনী কাজে যোগদান না করায় তাদেরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী বিধি অনুযায়ী দৃষ্টিহীন ব্যক্তি কখনোই প্রিসাইডিং অফিসারের কাজে যোগদান করতে পারেন না। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবী জানান, তা সত্ত্বেও তাদের নির্বাচনী কাজে নিযুক্ত করা হয়। এই বিষয়ে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে আবেদন শোনার পর নির্দেশ দিয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বিষয়ে আবেদন জানাতে হবে। রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল উত্তর রেলে গুরুত্বপূর্ণ রুটগুলিতে দেশীয় নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বয়ংক্রিয় কবচ সুরক্ষার ব্যবস্থার জন্য 362 কোটি টাকা প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর দুপুর 2টায়।

0: From the studios of Akashvani Rainbow 107 megahertz and fastened to the rainbow seat, I'm your Friday girl, shiny of course with you. Undoubtedly, yesterday is the 8th of May 2026 and a Friday. Today happens to be the World Thalassemia Day. Of course, in World Thalassemia Day, we will not be celebrating thalassemia, but we'll be fighting against thalassemia. We'll be finding the ways in which we can do away with the thalassemic diseases. Yes, that is very important, because thalassemia is one of the diseases which is not much talked about, but has a lot of influence on the society and breaking the society. It is one of those diseases which work very silently and work as the silent murderers. Yes, and it is one of the very rare diseases. It doesn't quite occur much, but to the people whom it does occur. We will be talking more about thalassemia and this season right after this, a little awareness stuff.
1: Thalassemia ekti gene bahito oshuk. Baba ebong maer trutipurno gene thakle chele o meyer thalassemia oshuk hote pare. Bibaher purbe thalassemia test kore jene nin apni thalassemiar bahok kina. দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন। থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বার উদ্ঘাটন করেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে এই তথ্য জানিয়েছেন। তিনি সোমনাথ মন্দিরকে ভারতের সভ্যতার শক্তি ও সহনশীলতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছেন। এর লক্ষ্য সমাজের সমস্ত স্তরের মানুষ যেন প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পায়। মন্ত্রক জানায় প্রশিক্ষিত ও আত্মবিশ্বাসী স্বাস্থ্যকর্মী পরিষেবার মান বৃদ্ধি করবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সমৃদ্ধিতে ভারতের গুরুত্বের কথাও বলেন তিনি। সুরিনামের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া একটি ভাষণে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি IMF এর পরিসংখ্যানও তুলে ধরেন। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে, ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যাতে কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। জাতীয় পেনশন ব্যবস্থা প্রকল্প NPS এ গ্রাহকের সংখ্যা চলতি বছরের মার্চে 2,17,00,000 পৌঁছেছে। এই পেনশন প্রকল্পের মাধ্যমে চাকরি থেকে অবসরের পর মাসে স্থায়ী আয়ের বন্দোবস্ত রয়েছে জনসাধারণের জন্য। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো, স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 2:03:36। অতএব বুঝতেই পারছেন এখন শুনবেন বাংলা নাটক।
1: নাটক অরূপ রতন, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ কবিতা সিংহ, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক অরূপ রতন।

0: রবীন্দ্রনাথ যেভাবে দেখেছিলেন ঠিক সেইভাবে অরূপরতন মঞ্জুষার প্রথম চাবিটি খোলা হল, খোলা হল গান দিয়ে। এই গানে চোখের আকুলি বিকুলি, বাইরের রূপ দেখার জন্য তীব্র আকাঙ্ক্ষা, এসবই ধীরে ধীরে দূর করে দিল ওই বাইরের রূপ দেখার ইন্দ্রিয়টাই, যার নাম চোখ। আর তখন চোখ যেন আর কিছু নয়, যেন নিমিত্ত মাত্র, চাবিটি মাত্র। বাইরের রূপ দেখাতে দেখাতে একেবারে পৌঁছে দিল অরূপরতনের রাজ্যে। যখন পৌঁছে যাওয়াই গেল, তখন সেই অরূপের দেশে যাবার আগের এই রূপের দেশের চোখ দুটিকেই ডুবিয়ে দেয়া হল অকুল সুধা সাগর তলে। আসলে এসব বুঝতে বড় বেলা যায়, দুঃখের পর দুঃখ পার করে নিয়ে তবে সেই প্রেমের সঙ্গে দেখা। অরূপরতনের কবিরই তাঁর রাজাকে অরূপরতন বলে চিনে নিতে অনেক বছর লেগেছিল। আজ তাই অরূপরতন নিবেদনে আমাদের মাঝখানে কোনো দৃশ্যের বাধা নেই। এই দৃশ্যহীনতা কিন্তু শূন্য নয়, কাঁচা মাটির তালের মতো এই অবকাশটুকু সৃজনের অপেক্ষায় রয়েছে। আজকের অরূপরতন লোকে এই যাত্রায় আমাদের আপন উপলব্ধি উন্মোচন করবে দরজার পর দরজা। এভাবেই উন্মোচনের মধ্য দিয়ে আমরা শুনতে পাব সেই অরূপরতনের কণ্ঠস্বর।
1: প্রভু, একটা কথা আছে।
2: কি বলো?
1: রাজকন্যা সুদর্শনা যে তোমাকে বরণ করতে চায়, তাকে কি দয়া করবে না?
2: সে কি আমাকে চেনে?
1: না প্রভু, সে তোমাকে চিনতে চায়। তুমি তাকে নিজেই চিনিয়ে দেবে, নইলে তার সাধ্য কি?
2: অনেক বাধা আছে,
1: তাই তো তাকে কৃপা করতে হবে।
2: বহু দুঃখে যে আবরণ দূর হয়,
1: সেই দুঃখই তাকে দিও, তাকে দিও।
2: আমার নাম নিয়ে সকলের কাছে বড় হবে এই অহংকারে সে আমাকে চায়।
1: এই সুযোগে তার অহংকার দাও ভেঙে সকলে নিচে নামিয়ে তোমার পায়ের কাছে নিয়ে এসো তাকে।
2: সুদর্শনাকে বলো আমি তাকে গ্রহণ করব অন্ধকারে।
1: বাঁশি বাজবে না, আলো জ্বলবে না, সমারোহ হবে না?
2: না।
1: বরণ ডালায় সে কি ফুলের মালা তোমায় দেবে না?
2: সে ফুল এখনো ফোটেনি।
1: সেই ভালো মহারাজ, অন্ধকারে বীজ থাকে, অঙ্কুরিত হলে আপনি আসে আলোয়ে।
3: সুরঙ্গমা!
1: হই, ওই আসছেন রাজকুমারী সুদর্শনা।
3: তোমার এখানে আকাশে যেন অর্ঘ সাজানো, যেন শিশির ধোয়া সকালের স্পর্শ। তুমি তুমি এখানকার বাতাসে কি ছিটিয়েছো বলো দেখি।
1: সুর ছিটিয়েছি?
3: আমাকে সে রাজাধিরাজের কথা বলো, আমি শুনি।
1: মুখের কথায় বলে উঠতে পারিনি।
3: বলো, তিনি কি খুব সুন্দর?
1: সুন্দর? একদিন সুন্দরকে নিয়ে খেলতে গিয়েছিলাম, খেলা ভাঙলো যেদিন, বুক ফেটে গেল। বুঝলাম সুন্দর কাকে বলে। একদিন তাকে ভয়ঙ্কর বলে ভয় পেয়েছি, আজ তাকে ভয়ঙ্কর বলে আনন্দ করি। তাকে বলি তুমি ঝড়, তাকে বলি তুমি দুঃখ, তাকে বলি তুমি মরণ, সব শেষে বলি তুমি আনন্দ।

0: সুরঙ্গমা, প্রথমটা তুমি তাকে চিনতে পারোনি?
1: না,
0: কিন্তু দেখো তাকে চিনতে আমার একটুও দেরি হবে না। আমার কাছে তিনি সুন্দর হয়ে দেখা দেবেন।
1: তিনি বলেছেন অন্ধকারে তোমার সঙ্গে তার সাক্ষাৎ হবে।
0: চিরদিন?
1: সে কথা বলতে পারিনি।
0: আচ্ছা আচ্ছা, আমি সবই মেনে নিচ্ছি, কিন্তু আমার কাছে তিনি লুকিয়ে থাকতে পারবেন না। দিন যদি স্থির হয়ে থাকে সবাইকে তো জানাতে হবে।
1: জানি কি করবে, সে অন্ধকারে সকলের তো স্থান নেই।
0: আমি রাজা ধীরাজকে লাভ করেছি সে কথা কাউকে জানাতে পারবো না।
2: আমার নাম নিয়ে সে সকলের চেয়ে বড় হবে, এই অহংকারে সে আমাকে চায়, আমাকে চায়, আমাকে চায়।
0: সুরঙ্গমা, সুরঙ্গমা!
1: হুম, বলো।
0: আমি রাজা ধীরাজকে লাভ করেছি সে কথা কাউকে জানাতে পারবো না।
1: জানাতে পারো, কিন্তু কেউ বিশ্বাস করবে না।
0: সুরঙ্গমা, আমি তোমার মতো অত বেশি নম্র নই, আমি শক্ত আছি। সকলের কাছেই তিনি আমাকে স্বীকার করে নেবেন, এ তিনি এড়াতে পারবেন না।
1: রাজকুমারী, তুমি নিজে তাকে সম্পূর্ণ স্বীকার করে নিও, তাহলেই সব সহজ হবে।
0: ও কথা কেন বলছো? আমি তো সেই জন্যে প্রস্তুত হয়ে রয়েছি, আর কিন্তু বিলম্ব করো না।
1: তার দিকে সমস্তই প্রস্তুত হয়ে আছে। আজ আমি তবে বিদায় হই।
0: কোথায় যাচ্ছ?
1: বসন্ত উৎসব কাছে এলো, তার আয়োজন করতে হবে।
0: আমি আমি সেদিন কি দেব সুরঙ্গমা? আমি নিজে হাতে মালা গেঁথে সুন্দরকে অর্ঘ্য পাঠাবো।
1: সেই ভালো।
0: কাকে দেখবো কি করে?
1: সে তিনিই জানেন।
0: আমাকে কোথায় যেতে হবে?
1: কোথাও না, এইখানে।
0: কি বলো সুরঙ্গমা, অন্ধকারের সভা এইখানে, যেখানে চিরদিন আছি এইখানে? সাজতে হবে না?
1: নাই বা সাজলে, একদিন তিনি সাজাবেন যে সাজে তোমাকে মানায়।

আমার আমার তো আর একটুও দেরি করতে ইচ্ছে করছে না। সুরঙ্গামা, সুরঙ্গামা, আমি তো মনে করি যে ডাকছি, সাড়া পাইনি, বোধহয় ডাকতে জানিনি। তুমি আমার হয়ে ডাকো না, তোমার কণ্ঠ তিনি চেনেন।

0: অন্ধকারে আমি যে কিছু দেখতে পাচ্ছি না, তুমি কি এর মধ্যে আছো?
1: এই তো আমি আছি।
0: আমি তোমাকে বরণ করব, সে কি না দেখে?
1: চোখে দেখতে গেলে ভুল দেখবে, অন্তর দেখো মন শুদ্ধ করে।
0: ভয় যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে।
1: প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।
0: এই অন্ধকারে তুমি আমায় দেখতে পাচ্ছ?
1: হ্যাঁ পাচ্ছি।
0: কি কি রকম দেখছো?
1: আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে দেহ নিয়েছে যুগ যুগান্তরের ধ্যান, লোক লোকান্তরের আলোক, বহু শত শরৎ বসন্তের ফুল ফল, তুমি বহু পুরাতনের নূতন রূপ।
0: বলো, এমনি করে বলো, মনে হচ্ছে যেন অনাদিকালের গান, জন্ম জন্মান্তর থেকে শুনে আসছি। কিন্তু কিন্তু কিন্তু প্রভু, এই যে কঠিন কালো লোহার মতো অন্ধকার, এই যে আমার উপর চেপে বসেছে ঘুমের মতো, ভুটছার মতো, মৃত্যুর মতো, এই জায়গায় তোমাতে আমাতে মিলন হবে কি করে? না না, হবে না, মিলন হবে না। এখানে নয়, চোখের দেখার জগতে তোমাকে আমি দেখব, সেখানেই যে আমি আছি।
1: আচ্ছা দেখো, তোমাকে নিজে চিনে নিতে হবে।
0: চিনে নেব, লক্ষ লোকের মধ্যে চিনে নেব, ভুল হবে না।
1: বসন্ত পূর্ণিমার উৎসবে সকল লোকের মধ্যে আমাকে দেখার চেষ্টা করো। সুরঙ্গমা।
2: কি প্রভু?
1: বসন্ত পূর্ণিমার উৎসব তো এলো,
2: আমাকে কি কাজ করতে হবে?
1: আজ তোমার কাজের দিন নয়, সাজের দিন। পুষ্পবনের আনন্দে মিলিয়ে দিও প্রাণের আনন্দ।
2: তাই হবে প্রভু।
1: সুদর্শনা আমাকে চোখে দেখতে চান।
2: কোথায় দেখবেন?
1: যেখানে পঞ্চমে বাঁশি বাজবে, পুষ্পকেশরের ফাগ উড়বে, আলোয় ছায়া হবে গলাগলি, সেই দক্ষিণের কুঞ্জবনে।
2: চোখে ধাঁধা লাগবে না?
1: সুদর্শনার কৌতূহল হয়েছে।
2: কৌতূহলের জিনিস তো পথে ঘাটে ছড়া ছড়ি, তুমি তো কৌতূহলের অতীত।

0: অরূপরতন রাজা, যাকে নাকি কেউ দেখেনি কিংবা দেখলেও রাজা বলে চেনে না, তাঁর দেশে আজ বসন্ত উৎসব, বসন্ত দৃশ্যের উৎসব। দেশটা বিদেশিদের চোখে অদ্ভুত লাগে, এত রাস্তা কেন, যখন লক্ষ্য একই পথ এতগুলো কেন? রাস্তা কি এই জন্যেই যাতে সবাই সব দিক থেকে, সব মত থেকে, সব পথ থেকে পৌঁছে যেতে পারে? অরূপরতন রাজার দেশের বসন্ত উৎসব তাই কখন যে কি রূপ নেয় তার গতিক বোঝাবার। তবে তা খোলা রাস্তার, খোলা দরজার, খোলা গলার, গানের, খোলা মন প্রাণের উৎসব। বসন্তের উৎসবে এসেছেন ঠাকুরদা।
1: ঠাকুরদা, একটা কথা জিজ্ঞাসা করি, উৎসবটা হচ্ছে কোথায়?
2: যেদিকে চাইবে সেদিকে।
1: একেই বলে তোমাদের রাজাদের রাজা উৎসব?
2: আমরা তো তাই বলি।
1: আমাদের দেশে সবচেয়ে ক্ষুদে সামন্ত রাজ ইচ্ছে ঘরটা করে পথে বেরোয়।
2: নিজেকে না চেনাতে পারলে তারা যে বঞ্চিত।
1: আর তোমরা যে কোন না দেখা রাজার কথা বলছো,
2: তাকে না চিনতে পারলে আমরাই বঞ্চিত।
1: চিনবার উপায়টা কি করেছো?
2: তার সঙ্গে সুর মেলাচ্ছি।
1: তোমাদের কর্তারা ঢাকঢোলের বায়না দেয়নি বুঝি? তোমাদের উপরে সব বারাত।
2: তা নয় তো কি, ভাড়া করে সমারোহ? তোমরা আমরা আছি কি করতে? ওরে তোরা ধর না ভাই গান।

0: কিন্তু ঠাকুরদা, আজকের এই উৎসবের দিনে একটা কথা মনে বড় লাগছে।
1: কি বলো দেখি?
0: এবার দেশ বিদেশের লোক এসেছে, সবাই বলছে সবই দেখছি ভালো, কিন্তু রাজা দেখিনি কেন, কাউকে জবাব দিতে পারিনি। এখানে ওইতে বড় একটা ফাঁকা রয়ে গেছে।
1: ফাঁকা? আমাদের এই দেশে রাজা এক জায়গায় দেখা দেয় না বলেই তো সমস্ত রাজ্যটা একেবারে রাজায় ঠাসা হয়ে রয়েছে, তাকে বলো ফাঁকা।
2: কিন্তু দাদা যা বলো, তাকে দেখতে পায় না বলে লোকে অনায়াসে তার নামে যা খুশি বলে, সেইটাই অসহ্য।
3: এই দেখো না, আমাকে গাল দিলে শাস্তি আছে, কিন্তু রাজাকে গাল দিলে কেউ তার মুখ বন্ধ করবার নেই।
1: ওর মানে আছে, প্রজার মধ্যে যে রাজাটুকু মিশিয়ে আছে তারই গায়ে আঘাত লাগে, তাকে ছাড়িয়ে যিনি তার গায়ে কিছুই বাজে না। সূর্যের যে তেজ প্রদীপে আছে তাতে ফুঁটুকু সয় না, কিন্তু হাজার লোকে মিলে সূর্যে ফুঁ দিলে সূর্য অম্লান হয়েই থাকেন।
4: দেখো ভাই ভদ্রসেন, আসল কথাটা হলো এদের মূলে রাজাই নেই, সবাই মিলে একটা গুজব রটিয়ে রেখেছে।
5: আমারও তাই মনে হয়েছে।
6: কিন্তু এ রাজ্যে আগাগোড়া যেমন নিয়ম দেখছি, রাজা না থাকলে তো এমন হয় না।
5: আহা হা, এই আসল কথাটার উত্তর দাও না হে। আরে রাজাকে দেখেছো কি দেখোনি?
6: আসলে মাধবের ন্যায় শাস্ত্রটা পর্যন্ত এদেশীয় রকমের হয়ে উঠেছে। ওই বিনা চক্ষে ও যখন দেখতে শুরু করেছে তখন আর ভরসা নেই, বিনা অন্যে ওকে আহার করতে দিলে আবার যদি বুদ্ধিটা ওই সাধারণ লোকের মতো পরিষ্কার হয়। আমাদের রাজা আসছে।
7: কোথাকার রাজা?
8: আমাদের এই দেশের রাজা।
6: আরে সৈনিকটি পাগল হলো নাকি? আমাদের এই অবাক দেশের রাজা পাইক নিয়ে হাঁকতে হাঁকতে

0: রাস্তায় বেরোয় কবে? হ্যাঁ,
1: তিনি আর গোপন থাকবেন না, তিনি স্বয়ং আজ উৎসব করবেন।
2: সত্যি নাকি ভাই?
0: ওই যে দেখো না, কিঞ্চু কাকা নিচে উঠছে।
3: ওই যে আসছেন রাজা। আহা, রাজার মতো রাজা বটে, কেমন চেহারা, যেন ননির পুতুল, কেমন হে কুম্ভ।
4: হ্যাঁ, দেখাচ্ছে ভালো, কি জানি ভাই, হতে পারে।
3: ঠিক যেন রাজাটি গড়ে রেখেছে, ভয় হয় পাছে রোদ্দুর লাগলে গলে যায়।
5: জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।
1: তোমাদের ভক্তিতে বড় প্রীত হলাম।
6: মহারাজ, আমাদের অভাব বিস্তর, এতদিন দর্শন পাইনি, জানাবো কাকে?
1: তোমাদের সমস্ত অভাব আমি মিটিয়ে দেব।
5: জয় মহারাজের জয়।
0: এখনই এই রাস্তা দিয়ে গেল।
7: রাস্তা দিয়ে গেলেই রাজা হয় নাকি রে?
0: দাদা, স্পষ্ট চোখে দেখেছি, একজন না দুজন না, রাস্তার দুধারের লোক তাকে দেখে নিয়েছে।
7: সেই জন্যই তো সন্দেহ, কবে আমার রাজা রাস্তার লোকে চোখ ধাঁ দিয়ে বেড়ায়।
0: তা আজকে যদি মর্জি হয়ে থাকে, বলা যায় কি?
7: বলা যায় রে, বলা যায়। আমার রাজার মর্জি ঘড়ি ঘড়ি বদলায় না।
0: যাই বলো দাদা, দেখতে বড় সুন্দর।
7: আমার রাজা তোদের চোখেই পড়তো না।
0: লোকে যে বলছে এই উৎসবে রাজা বেরিয়েছে।
7: বেরিয়েছে বই কি, সঙ্গে পাইক নেই, বাদ্যি নেই,
0: কেউ বুঝি ধরতে পারে না।
8: এই যে রাজা বিক্রম,
9: এই যে রাজা বসু সেন।
8: এই উৎসবের রাজা কি আমাদেরও দেখা দেবেন না? এই যে রাজা বিজয়।
10: আমাদের জন্য সম্পূর্ণ স্বতন্ত্র জায়গা তৈরি করে রাখা উচিত ছিল।
9: জোর করে নিজেরা তৈরি করে নেব।
8: দেখে শুনে সন্দেহ হয় এখানে রাজা নেই, একটা ফাঁকি চলে আসছে।
9: কিন্তু কান্তিক রাজকন্যা সুদর্শনা তো দৃষ্টিগোচর, তাকে দেখা চাই।
10: এদিকে কারা আসছে শোন নাকি? রাজা সেজেছে।
1: রাজগণ স্বাগত, তোমাদের অভ্যর্থনায় কোনো ত্রুটি হয়নি তো?
11: কিছু না, কিছু না।

0: সুরঙ্গা মা, ভুল তোরা করতে পারিস, কিন্তু আমার কখনো ভুল হতে পারে না।
1: আমি হব রানী, ওই তো আমার রাজাই বটে।
2: কাকে তুমি রাজা বলছ?
0: ওই যার মাথায় ফুলের ছাতা ধরে আছে,
2: ওই যার পতাকায় কিংসুর কাঁকা।
0: আমি তো দেখবা মাত্রই চিনেছি।
2: ও তোমার রাজা নয়, আমি যে ওকে চিনি।
0: ওকে?
2: ও সুবর্ণ, ও জুয়ো খেলে বেড়ায়।
0: মিথ্যে কথা বলিস না, সবাই ওকে রাজা বলছে, তুই সকলের চেয়ে বেশি জানিস।
2: ও যে সবাইকে মিথ্যে লোভ দেখাচ্ছে, সেজন্য সবাই ওর বশ হয়েছে। যখন ভুল ভাঙবে তখন হায় হায় করে মরবে।
0: তোর বড় অহংকার হয়েছে, তুই আমার চেয়ে চিনিস।
2: যদি আমার অহংকার থাকতো তাহলে আমি চিনতে পারতুম না।
0: আমি ওকেই মালা পাঠিয়েছি।
2: সে মালা সাপ হয়ে তোমাকে এসে দংশন করবে।
0: আমাকে অভিসম্পাত? তোর দাসপত্তা কম নয়? যা চলে যা, আমি তো আমি তোর মুখ দেখবো না। আমার আমার বোনা যেমন চঞ্চল হয়েছে, কই এমন তো কোনোদিন হয় না। সুরঙ্গমা, সুরঙ্গমা
2: বলো,
0: আমার আমার মালা কি ভুল পথে গেছে?
2: হ্যাঁ,
0: আবার সেই এক কথা। আচ্ছা বেশ বেশ করেছি, ভুল করেছি, বেশ করেছি। তিনি নিজে কেন দেখা দিয়ে ভুল ভাঙিয়ে দেন না? কিন্তু তোর কোনো কথা মানবো না। যা যা আমার সামনে থেকে, মিছে মিছে মনে ধাঁধা জাগিয়ে দিস নে। ভগবান চন্দ্রমা, আজ আমার চঞ্চলতার উপর তুমি কেবল কটাক্ষপাত করছো। স্মিত কৌতুকে সমস্ত আকাশ ভরে গেল যে। প্রতিহারী, প্রতিহারী, ওই যে আম্রবন বীথিকায় উৎসব বালকেরা গেয়ে যাচ্ছে,

0: ডেকে নিয়ে আয়, একটু গান শুনি।
1: ঈশো ঈশো মূর্তিমান কিশোর বসন্ত, ধরো তোমাদের গান, আমার আমার সারা দেহ মন গাইছে, কণ্ঠে আসছে না, আমার হয়ে তোমরা।

0: হয়েছে আর না, তোমাদের গান শুনে চোখে জল পড়ে আসছে। আমার মনে হচ্ছে যা বাবার জিনিস তাকে হাতে পাওয়ার জো নেই, তাকে হাতে পাওয়ার দরকার নেই।
1: অরূপরতনের দেশের বসন্তোৎসবে এবার সুন্দরের সঙ্গে ভয়ঙ্কর মিশে যেতে আরম্ভ করল। এই কোলাহলে সুযোগ যেমন সুজনের, সুযোগ তেমনি দুর্জনেরও। তাই রানী সুদর্শনাকে পাওয়ার জন্যে ষড়যন্ত্রের আগুন লাগল। আগুন লাগানো হল অন্তঃপুরের বাগানে। সেই আগুন থেকে বাঁচার জন্য সুদর্শনা ছুটে গেলেন সুবর্ণর কাছে। সুদর্শনার চোখ সুবর্ণর মধ্যেই তার রাজাকে দেখতে পেল।
2: রাজা রক্ষা করো, আগুনে ঘিরেছে।
3: কোথায় রাজা? আমি রাজা নই।
2: তুমি তুমি রাজা নও?
3: আমি ভণ্ড পাষণ্ড।
2: রাজা নয়, এ রাজা নয়, তবে ভগবান হুতাশন দগ্ধ করো আমাকে, আমি তোমারই হাতে আত্মসমর্পণ করব।
4: ওদিকে কোথা যাও, তোমার অন্তঃপুরের চারিদিকে আগুন ধরে গেছে, ওর মধ্যে প্রবেশ করো না।
2: এ কি সুরঙ্গ মা, তুই?
5: হ্যাঁ, এসো।
2: কোথায় যাব?
5: ওই আগুনের ভেতর দিয়েই চলো।
2: সে কি কথা!
5: আগুনকে বিশ্বাস করো, যাকে বিশ্বাস করেছিলে এ তার চেয়ে ভালো।
2: সত্যি বলছিস?
5: আমি তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি।

0: ভয় নেই তোমার? ভয় নেই?
1: ভয় আমার নেই, কিন্তু লজ্জা, লজ্জা যে আগুনের মতো আমার সঙ্গে আসছে। আমার মুখ, চোখ, আমার সমস্ত হৃদয়টাকে রাঙা করে রেখেছে।
0: এ দাহ মিটতে সময় লাগবে।
1: কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না।
0: হতাশ হই না, তোমার সাধ্য মিটেছে। আগুনের মধ্যে তো আজ দেখে নিলে।
1: আমি কি এমন সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিলাম? আমি কি দেখলুম জানি নে, কিন্তু বুকের মধ্যে এখনো কাঁপছে।
0: কেমন দেখলে?
1: ভয়ানক, সে ভয়ানক, সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো, কালো, আমার মনে হলো ধূমকেতু যে আকাশে উঠেছে সেই আকাশের মতো কালো, কুল শূন্য সমুদ্রের মতো কালো।
0: যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, সেই কালোতেই একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। না হলে ভালোবাসা কিসের?

0: কিন্তু কিন্তু কেন সে আমাকে জোর করে পথ আটকায় না? কেশের গুচ্ছ ধরে কেন সে আমায় টেনে রেখে দেয় না? আমাকে সে কিছু বলছে না কেন? সেই জন্যে আরো আরো অসহ্য বোধ হচ্ছে।
1: রাজা কিছু বলছে না? কে তোমায় বললে?
0: অমন করে নয়, চিৎকার করে, বজ্র গর্জনে আমার কান থেকে অন্য সকল কথা ডুবিয়ে দিয়ে। রাজা, রাজা আমাকে এত সহজে ছেড়ে দিও না, যেতে দিও না রাজা।
1: ছেড়ে দেবেন? কিন্তু যেতে দেবেন কেন?
0: যেতে দেবেন না, আমি যাবই।
1: আচ্ছা যাও,
0: আমার দোষ নেই। আমাকে জোর করে তিনি ধরে রাখতে পারতেন, কিন্তু রাখলেন না, আমাকে বাঁধলেন না। আমি চললাম, এইবার তার প্রহরীদের হুকুম দিন আমাকে ঠেকাতে।
1: কেউ ঠেকাবে না। ঝড়ের মুখে ছিন্ন মেঘ যেমন অবাধে চলে যায়, তেমনি তুমি অবাধে চলে যাও।
0: ক্রমেই বেগ বেড়ে উঠছে, এবার নোঙর ছিঁড়লো,

0: অরূপরতনের রাজত্বে বিশৃঙ্খলা, রানীকে পাওয়া যাচ্ছে না, শোনা যাচ্ছে রাজা বন্দী। এই অদ্ভুত সময়ে সুদর্শনা পথে নেমেছেন, তাঁর হৃদয় ভরা অভিমান। একদিন সবাই তাকে সৌভাগ্যবতী বলত, আজ তিনি হলেন অকল্যাণের প্রতীক। এই যে তিনি অসম্মানের পথে বেরিয়ে পড়লেন, কই রাজা তো একবার তাঁর পথ আটকালেন না। সুদর্শনার আরও অভিমান, তাঁর পিতা আজ তাঁরই জন্য বন্দী দশা বরণ করেছেন। কঠিন রাজা তাঁর পিতাকেও মুক্ত করার কোনো ব্যবস্থা করলেন না।
1: রাজা, রাজা, দুঃখ তো আমি সইতে প্রস্তুত হয়ে বেরিয়েছি, কিন্তু আমার দুঃখ চারিদিকে ছড়িয়ে দিলে কেন? যে আগুন আমার বাগানে লেগেছিল সে আগুনকে আমি সঙ্গে নিয়ে চলেছি? আমার পিতা তোমার কাছে কি দোষ করেছেন?
2: আমরা যে কেউ একলা নই, ভালো মন্দ সবাইকে ভাগ করে নিতে হয়, সেই জন্যই তো ভয়। এ কথার জন্য ভয় কিসের?
1: সুরঙ্গমা,
2: কি রাজকুমারী?
1: তোর রাজার যদি রক্ষা করার শক্তি থাকত, তাহলে আজ তিনি কি নিশ্চিন্ত থাকতে পারতেন?
2: আমাকে কেন বলছ? আমার রাজার হয়ে উত্তর দেবার শক্তি কি আছে? উত্তর যদি দেন তো নিজেই এমনি করে দেবেন যে কারো কিছু বুঝতে বাকি থাকবে না।
1: রাজা, আমার পিতাকে রক্ষা করার জন্য যদি তুমি আসতে, তাহলে তোমার জশ বাড়ত বই কমত না।
2: কোথায় যাচ্ছে?

বলছো? রাজা বিক্রমের শিবিরে আমাকে বন্দি করুন, তিনি আমার পিতাকে ছেড়ে দিন, আমি নিজেকে যত দূর নত করতে পারি করব, দেখি কোথায় এসে ঠেকলে তোর রাজার সিংহাসন নড়ে।

0: লজ্জা কাটবে?
1: কাটবে বই কি সুরঙ্গমা?
0: সমস্ত পৃথিবীর কাছে আমার নিচু হবার দিন এসেছে, কিন্তু কই, রাজা এখনো তো আমাকে নিতে আসছেন না।

0: বেঁচেছি সুরঙ্গা মা, বেঁচেছি, হার মেনে তবে বেঁচেছি। ওরে পাশরে, কি কঠিন অভিমান, কিছুতেই গলতে চায় না। আমার রাজা কেন আমার কাছে আসতে যাবে, আমি তার কাছে যাব, এই কথাটা কোনো মতেই বলতে পারছিলাম না। সমস্ত রাতটা পথে বসে ধুলোয় লুটিয়ে কেঁদেছি। দক্ষিণে হাওয়া বুকের বেদনার মতো হু হু করে বয়েছে, আর কৃষ্ণ চতুর্দশীর অন্ধকারে বউ কথা কও চার প্রহর রাত কেবলই ডেকেছে, সে যেন অন্ধকারের কান্না।
1: আহা, কালকের রাতটা মনে হচ্ছিল যেন কিছুতেই আর পোয়াতে চায় না।
0: কিন্তু বললে বিশ্বাস করবি না, তারই মধ্যে বারবার আমার মনে হচ্ছিল যেন তার বিনা বাজছে, যে নিষ্ঠুর তার কঠিন হাতে কি অমন মিনতির সুর বাজে। বাইরের লোক আমার আমার অসম্মান দেখে গেল, কিন্তু কিন্তু গোপন রাত্রির সেই সুরটা কেবল আমার হৃদয় ছাড়া আর তো কেউ শুনল না। শিবিনা, শিবিনা, তুই কি শুনেছিস সুরঙ্গমা? না, সে আমার স্বপ্ন।
1: শিবিনা শুনবো বলেই তো তোমার কাছে আছি। অভিমান গলানো সুর বাজবে জেনে কান পেতেছিলাম।

0: তার পণটাই রইল, পথে বের করে তবে ছাড়লে। মিলন হলে এই কথাটাই তাকে বলবো যে আমি এসেছি, তোমার আসার অপেক্ষা করিনি। বলবো চোখের জল ফেলতে ফেলতে এসেছি, কঠিন পথ ভাঙতে ভাঙতে এসেছি। এ গর্ব আমি ছাড়ব না।
1: সে গর্ব তোমার টিকবে না, সে যে তোমার আগেও এসেছিল, নইলে তোমাকে বার করে সাধ্য কার।

তিনি আজ এই কঠিন পাথরে শুকনো ধুলোয় আপনি বেরিয়ে এসেছেন, আমার হাত ধরেছেন। সেই আমার অন্ধকারের মধ্যে যেমন করে হাত ধরতেন, হঠাৎ চমকে উঠে গায়ে কাঁটা দিয়ে উঠত। কি বলল তিনি নেই সুরঙ্গমা, তুই বুঝতে পারছিস নে, তিনি লুকিয়ে এসেছেন।

0: অরূপরতনে রাজা আর সুরঙ্গমা আর চিরনবীন ঠাকুরদা, এই নাটকের নিত্য চরিত্র। জগৎ জীবন মর্ত মৃত্তিকার অংশ হয়েও অনংশ, কাহিনীর প্রথম থেকে শেষ পর্যন্ত তারা যেমন ছিলেন তেমনই থাকেন, কিন্তু সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যান সুদর্শনা। তারা যে কষ্ট পান দুঃখ পান তা নিজের জন্য নয়, সুদর্শনার জন্য। অরূপরতনের শেষ চাবিটি খুলে দেয় সেই পরিবর্তিতা সুদর্শনা। ঠাকুরদা সুদর্শনার মুখ দিয়েই বলিয়ে নিয়েছেন সেই পরিবর্তনের কথা।
1: ভোর হলো দিদি, ভোর হলো।
2: ঠাকুরদা, হবু রাজার বন্ধু, তোমার আশীর্বাদে পৌঁছেছি।
1: কিন্তু আমাদের রাজার রকম দেখেছো? রথ নেই, বাদ্য নেই, সমারোহ নেই।
2: বলো কি, ওই যে আকাশ একেবারে রাঙা, ফুল গন্ধের অভ্যর্থনায় বাতাস একেবারে পরিপূর্ণ।
1: তা হোক, আমাদের রাজা যত নিষ্ঠুর হোক, আমরা তো তেমন কঠিন হতে পারি নে। আমাদের যে ব্যথা লাগে, এই দিন বেশে তুমি রাজভবনে যাচ্ছ, এ কি আমরা সহ্য করতে পারি? একটু দাঁড়াও, আমি ছুটে গিয়ে তোমার জন্য রানীর বেশ নিয়ে আসি।
2: না না না, সে বেশ তিনি আমাকে চিরদিনের মতো ছাড়িয়েছেন, সবার সামনে আমাকে দাসীর বেশ পরিয়েছেন। বেঁচেছি বেঁচেছি, আমি আজ তাঁর দাসী, যে কেউ তাঁর আছে আমি আজ সকলের নিচে।
1: শত্রুপক্ষ তোমার দশা দেখে পরিহাস করবে, সেইটা আমাদের অসহ্য হয়।
2: শত্রুপক্ষের পরিহাস অক্ষয় হোক, তারা আমার গায়ে ধুলো দিক, আজকের দিনের অভিসারে সেই ধুলোই হোক আমার অঙ্গরাগ।
1: এর ওপর আর কথা নেই, এখন আমাদের বসন্ত উৎসবের শেষ খেলাটাই চলুক। ফুলের রেণু এখন থাক, দক্ষিণে হাওয়ায় এবার ধুলো উড়িয়ে দিক, সকলে মিলে আজ ধুলোয় ধূসর হয়ে প্রভুর কাছে যাব, গিয়ে দেখব তাঁর গায়েও ধুলো মাখা। তাকে বুঝি কেউ ছাড়ে মনে করছ? যে পায় তার গায়ে মুঠো মুঠো ধুলো দেয় গো।

0: আজ সেই সব মেকি রাজাদের মতো আমরাও বলি, ঠাকুরদা তোমাদের এই ধুলোর খেলায় আমাদেরও ভুলো না, এই রাজবেষ্টিকে এমনি মাটি করে নিয়ে যেতে হবে যাতে একে আর চেনা না যায়।
1: সে আর দেরি হবে না ভাই, যেখানে নেমে এসেছ এখানে যত তোমার মিথ্যে মান সব ঘুচে গেছে, এখন দেখতে দেখতে রং ফিরে যাবে। আর এই আমাদের রানীকে দেখো, ও নিজের ওপর ভারী রাগ করেছিল, মনে করেছিল গয়না ফেলে দিয়ে নিজের ভুবনমোহন রূপকে লাঞ্ছনা দেবে, কিন্তু সেরূপ অপমানের আঘাতে আরো ফুটে পড়েছে, সে যেন কোথাও আর কিচ্ছু ঢাকা নেই।

0: আমাদের রাজাটির নিজের নাকি রূপের সম্পর্ক নেই, তাই তো বিচিত্র রূপ সে এত ভালোবাসে। এই রূপই তো তার বক্ষের অলঙ্কার, সেই রূপ আপন গর্বের আবরণ ঘুচিয়ে দিয়েছে। আজ আমার রাজার ঘরে কি সুরে এতক্ষণে বিনা বেজে উঠেছে তাই শোনবার জন্যে প্রাণটা ছটফট করছে।
1: প্রভু, যে আদর কেড়ে নিয়েছ সে আদর আর ফিরিয়ে দিও না। আমি তোমার চরণের দাসী, আমাকে সেবার অধিকার দাও।
0: আমাকে সইতে পারবে?
1: পারবো রাজা, পারবো। আমার প্রমোদ বনে আমার রানীর ঘরে তোমাকে দেখতে চেয়েছিল, সেখানে তোমার দাসী রথম দাসকেও তোমার চেয়ে চোখে সুন্দর ঠেকে। তোমাকে তেমন করে দেখবার তৃষ্ণা আমার একেবারেই ঘুচে গেছে। তুমি সুন্দর নও প্রভু, সুন্দর নও, তুমি অনুপম।
0: তোমার মধ্যেই আমার উপমা আছে।
1: যদি থাকে তো সেও অনুপম।
0: আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম, এখানকার লীলা শেষ হল। এসো, এবার আমার সঙ্গে এসো, বাইরে চলো, বাইরে চলে এসো আলোয়।
1: যাবার আগে আমার অন্ধকারের প্রভুকে, আমার নিষ্ঠুরকে, আমার ভয়ানককে প্রণাম করে নিই।

0: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অরূপ রতন নাটকটি এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ কবিতা সিংহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজা, বসন্ত চৌধুরী, সুদর্শনা, শুক্লা বন্দ্যোপাধ্যায়, সুরঙ্গমা, কাজল চৌধুরী। অন্যান্য ভূমিকায় সত্যনারায়ণ ঘোষ, প্রভাত ঘোষ, সমীরণ মুখোপাধ্যায়, পরিমল মুখোপাধ্যায়, সুস্মিতা দত্ত, প্রদীপ কুমার বিশ্বাস, আলোছায়া দাস, রমেন্দ্র চক্রবর্তী, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, তপন কুমার বন্দ্যোপাধ্যায়, দীপক সাঁতরা এবং ঠাকুরদার ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়। কণ্ঠসঙ্গীতে সত্যেন কুণ্ডু, কমলেশ ঘোষ, বলরাম দাস, প্রভাত ভূষণ, চিত্রলেখা চৌধুরী। যন্ত্রসঙ্গীতে রমেশচন্দ্র চন্দ্র, রবীন পাল, জয়ন্ত মুখোপাধ্যায়, নিমাই মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা নিহার বিন্দু সেন। ভাষ্যপাঠে প্রদীপ ঘোষ, শব্দগ্রহণ শুভ্রপ্রকাশ দে, সম্পাদনা সমরেশ ঘোষ। নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু। আজকের নাটক
1: শুনলেন বাংলা নাটক। আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো। স্টুডিওর ঘড়িতে সময় এখন 2:54 হয়ে 15 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ রাজ্যে এসেছেন। অমিত শাহ আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO ও ভারতীয় বায়ুসেনা গতকাল ওড়িশার উপকূলে পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানায়, মডিউলার রেঞ্জ সম্প্রসারণ অস্ত্র হিসেবে তারা দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি গ্লাইড অস্ত্র। অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিমান পরিবহন বাজার থেকে বিমান লিজ ও লগ্নির ঠিকানা হয়ে উঠছে। গুজরাতের গান্ধীনগরে ভারতীয় বিমানের লিজিং ও ফিনান্সিং সম্মেলনে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। শ্রী নাইডু আরও বলেন, 2026 ভারতে অভ্যন্তরীণ বিমানযাত্রী সংখ্যা 191 মিলিয়নে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছেন। এর লক্ষ্য, সমাজের সমস্ত স্তরের মানুষ যেন প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পায়। মন্ত্রক জানায়, প্রশিক্ষিত ও আত্মবিশ্বাসী স্বাস্থ্যকর্মী পরিষেবার মান বৃদ্ধি করবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। KKR 9 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে তা অনেকটাই কমে যাবে। তবে আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

করোনা একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। রাজ্যের বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও ভারতীয় বায়ুসেনা গতকাল ওড়িশার

0: উপকূলে পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, মডুলার রেঞ্জ সম্প্রসারণ অস্ত্র হিসেবে তারা দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি গ্লাইড অস্ত্র। অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিমান পরিবহন বাজার থেকে বিমান লিজ ও লগ্নির ঠিকানা হয়ে উঠছে। গুজরাটের গান্ধীনগরে ভারতীয় বিমানের লিজিং ও ফিনান্সিং সম্মেলনে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। শ্রী নাইডু আরও বলেন, 2026 ভারতের অভ্যন্তরীণ বিমান যাত্রীদের সংখ্যা 191 মিলিয়নে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছেন। এর লক্ষ্য, সমাজের সমস্ত স্তরের মানুষ যেন প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পায়। মন্ত্রক জানায়, প্রশিক্ষিত আত্মবিশ্বাসী স্বাস্থ্যকর্মী পরিষেবার মান বৃদ্ধি করবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। কেকেআর 9টি ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে তা অনেকটাই কমে যাবে, তবে আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর ঝড়বৃষ্টির সম্ভাবনা। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6.6 ডিগ্রি কম। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না।

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते। टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी बनानी होगी। हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: गाने बाजू ओने रेडियो सुनछो 107 FM रेनबो शाद सुरे सारा दिन।
4: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
5: ওয়েল, স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে 4:07 আর 19 সেকেন্ড, আর তুমি শুনছো উইকেন্ড ক্যাফে উইথ আরজে মধু অ্যান্ড অঙ্কিতা। অ্যান্ড অফকোর্স আজকের শোটা একটা ডিফারেন্ট কিছু তো হবে। গরমের মধ্যে কখনো মেঘলা ওয়েদার, কখনো বৃষ্টি, কখনো ঘিমে চুমে লাল হয়ে যাচ্ছি, আর চারপাশে ট্রাফিক দেখে মাঝে মধ্যে মাথাটা না একদম যাকে বলে খিট খেয়ে যায়। কিন্তু হ্যাঁ, তোমার সঙ্গে আড্ডা দিতে আমরা একেবারে আনস্টপেবল থাকবো ঠিক সন্ধে 6:30 অবধি। তো আড়াই ঘন্টার এই আড্ডা আরও জমজমাটি হয়ে উঠবে যখন 9903653992 তুমি হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করবে। কিন্তু কিসে টেক্সট করবে? ওয়েট ওয়েট ওয়েট, আমরা বলবো, ডেফিনেটলি বলবো, কোনো চাপ নেই। মধু, তুমি কি কিছু বলতে চাও?
6: আমি ভাবছি যে মানে কি বলবো, এই মুহূর্তে প্রচণ্ড লাফিয়ে লাফিয়ে স্টুডিওতে ঢুকেছি। আজকে আমরা ভীষণ ব্যস্ত ছিলাম, তো সমস্ত ব্যস্ততার মধ্যে থেকেও যে তোমাদের জন্য আমরা আজকে আড্ডা দিতে চলে এসেছি, তার পাশাপাশি কিন্তু আমি জানি তুমিও আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য 9903653992 রেডি হয়ে রয়েছো। সো স্টে টিউনড, আজকে উইকেন্ড ক্যাফেটা জাস্ট জমে যাবে, কারণ উইকেন্ড মানে আমাদের মনটা অটোমেটিক্যালি ভীষণ ফুরফুরে হয়ে থাকে। আর এরকমই ফুরফুরে
5: ফুরফুরে যখন ব্যাপারটা থাকবে, তাহলে ফুরফুরে একটা গান শুনিয়ে সেটাই ওনার খুব ভালো হবে। আপাতত সোমলতা আচার্যের ভয়েসে তোমার জন্য থাকলো মাছ মিষ্টি অ্যান্ড মোর থেকে এই গানটা, শুনতে থাকো। আর ঠিক 5:30 মিনিটের মাথায় মধু আর অঙ্কিতা আবারও ফিরে আসবে তোমার কাছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আচ্ছা, এই উইকেন্ড ক্যাফে মনে হলেই মানে তোমাদের কি ঠিক মনে হয় বলতো, উইকেন্ড ক্যাফেটা চলে এলে ঠিক এক্স্যাক্টলি কি মনে হয় যে এক্ষুনি অফিসের ব্যাগটা কাঁধে নিয়ে তুমি জাস্ট অফিস থেকে পগার পার, কিংবা তোমার ধরো এরকম মনে হয় যে আমার কখন যে ছুটি হবে, কখন ছুটি হবে, তোমার কাজে আর মন লাগছে না, মনটা একটু পিৎজা পিৎজা করছে, বার্গার করছে, বা কিছু ভালো একটা খেতে ইচ্ছে করছে, আর তার সঙ্গে তোমার যেটা মনে হচ্ছে যে এই উইকেন্ডটা ঠিক কীভাবে কাটাবো, তার প্ল্যান প্রোগ্রাম আমার তো এখনও করা হয়নি, সারা সপ্তাহে আমি এত ব্যস্ত ছিলাম। কিন্তু হোল্ড অন প্লিজ, তুমি প্ল্যান করতে পারোনি তো কী হয়েছে? তুমি তো এই মুহূর্তে FM রেইনবো শুনছো এবং উইকেন্ড ক্যাফে শুনছো, তার মানেটা এটাই যে তোমার যে প্ল্যান প্রোগ্রামিংগুলো পেন্ডিং পড়ে রয়েছে সেটাই আমি তোমাদের আজকে, বা রাদার আমরা তোমাদের আজকে খুব সুন্দরভাবে জাস্ট ফুসমন্তর করে বলে দেবো, জানিয়ে দেবো। তুমি সুপার ডুপার এক্সাইটেড হয়ে গিয়ে এক্ষুনি অফিস থেকে বেরিয়ে সোজা কি ধরবে, সব থেকে সহজ রুটটা বুঝলে, মেট্রো।
3: আপাতত মেট্রোর কথা বলতে গিয়ে যে কথাটা মাথায় এসে যে অনেকে ভাবছে এই যে ধরো মানে এই তোমার রুবির দিকের যে রুটটা রয়েছে, অনেকের কাছে মনে হয় ভাই আমি কিভাবে যাব এখানে অনেকক্ষণ পর পর মেট্রো, এই যে ধরনের নানান ধরনের প্রবলেম রয়েছে। তার মধ্যে থেকে একটা সুখবর আসছে, আগামী সপ্তাহে শুরু হতে চলেছে চিংড়িঘাটার মেট্রো লাইন জোড়ার কাজ। আর ডেফিনেটলি এতদিন পর 366 মিটার মেট্রো লাইন জুড়ে যাচ্ছে, এবং উইকেন্ডে তোমার যান নিয়ন্ত্রণ যেরকম হয় আর কি ঠিকঠাকভাবে একটা চলবে সমস্ত কিছু। তো মোটামুটি একটা সুখবর আসতে চলেছে যে আমরা আরও একটা রেলের নতুন একটা জায়গার মানে কানেকশন পেতে চলেছি। এবার আমরা জানি না যে এই মানে ধরো আমাদের এই অরেঞ্জ, ব্লু, গ্রিন সব লাইন জোড়াজুড়ি করে কিছু একটা ভুলভাল হয়ে যাবে নাকি,

ভালো ভালো কিছু হতে পারে। না, আমরা ভালোটার আশাই করবো। আপাতত ভালোর আশায় যখন রয়েছি, তো আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি রয়েছে মনে হয়। সেই বিজ্ঞাপনী বিরতির পর একটা ছোট্ট গান শুনে নেওয়ার পালা, একটা মিষ্টি গান শুনবো, ততক্ষণের জন্য স্টে টিউনড। আর এইবার একদম পাক্কা কথা দিচ্ছি, ফিরে এসে আজকের আড্ডার টপিকটা বলবো, যথেষ্টভাবে আমরা আড্ডা দেবো, ঠিক 6:30 অব্দি। 9903659292 তে ওলিয়ন 17 FM রেনবো।

থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: আজকে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, এটুকু তুমি বুঝতেই পারছো। কিন্তু আমরা থ্যালাসেমিয়া নিয়ে একটু পরে কথা বলবো না হয়, তার আগে মানে আমরা কথা বলবো আজকের টপিকটা নিয়ে, যেটা নিয়ে আমরা বলছিলাম 9903652992 তে আড্ডা দেবো। ডেফিনেটলি তুমিও ভাবছো ইস পিস করছি, ইস কখন যে টপিকটা বলবে। হ্যাঁ, আজকের টপিকটা কিন্তু বেশ মজাদার, মানে আমার আর মধুর কাছে অন্তত প্রচণ্ড মজাদার। কারণ হোয়াটসঅ্যাপে কারোর নাম সেভ করতে গিয়ে অটো ক্যারেক্টারের চক্করে কখনো কখনো বিটকেলভাবে নাম সেভ হয়ে যায়। আমি দেখেছি অনেকের নাম হয়তো মানে কি বলবো, মানে ধরো মধুরিমার নামই আমি সেভ করতে যাচ্ছি, সেইটা যে মারিমা হয়ে গেল হঠাৎ করে, কী করে হয়ে গেল জানি না। এবং অটো ক্যারেক্টারে কিন্তু তার এরকম নাম আসা কথা নয়, কিন্তু আজকাল হয়তো এআই এর চক্করে সব কিছু সম্ভব হচ্ছে, বুঝতে পারছি না। এরকম টাইপের হয় আবার কখনো হয়ে যায় যে ভুল করে তুমি খুব একটা সিরিয়াস গ্রুপ, কাজের গ্রুপ রয়েছে, সেখানে তুমি একটা হ্যাঁ হ্যাঁ করা ফ্যামিলি গ্রুপের মতো একটা মেসেজ পাঠিয়ে দিয়েছো, তখন সেখান থেকে দেখবে অনেকে গম্ভীরভাবে বলে এটা না একটা কাজের গ্রুপ, এখানে তোমার এই ধরনের টেক্সট করা একদম সাজে না, আগে একদম সাজে না, বুঝতে পেরেছি। কিন্তু তুমি এরকম যদি ভুল করে থাকো, মানে ডেফিনেটলি ভুলটা করেছো, আমরা যখন করে ফেলেছি তুমিও ভুল করে ফেলেছো, একই মানে ঘাটে সবাই তো ডুবে ডুবে জল খাচ্ছি। তো 9903652992 মানে 990 সরি, আমি নিজেই বলতে গিয়ে নিজেই নাম্বারটা গুলিয়ে ফেললাম হঠাৎ করে।
1: ইয়েস, 9903652992 তে তোমাকে চটপট করে জানাতে আজকে হবে যে উইকেন্ড ক্যাফের এই আড্ডাটায় তুমি, মানে এই যে সুপার এক্সাইটমেন্টের কথা বারবার করে বলছি, এরকম সময়গুলোতে তুমি কি কারোর একটা নাম তাড়াহুড়ো করে সেভ করতে গিয়ে কোনো একটা গণ্ডগোল বাঁধিয়েছ, বা কার নাম ঠিক কি নামে সেভ করেছো, এরকম কোনো ফানিয়েস্ট থিং তোমার লাইফে ঘটেছে কিনা সেটাই চটপট করে আমাদের জানিয়ে ফেলো। আর আপাতত আমরা গরমেতে যেটা বলছি আর কি, মানে সুরজকে আমাদের ভালো লাগছে না, কিন্তু তবুও সুরজ কি বাহমে আমাদের যদি একটু থাকার ইচ্ছে হয়।

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিসাজ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

0: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হেম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে।
2: আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, মন পলাশ ফুটবে সবই বুঝতে পারছি, কিন্তু আজকাল না মশার প্রচণ্ড চক্কর বেড়ে গেছে। মশারা একটু মানে বেশি পরিমাণ জায়গা পেয়ে গেছে, তো সংখ্যায় বেড়ে গেছে। ধরো আশেপাশে আমি রাতের বেলা ঘুমোতে পারি না, মানে এই ধরো মশা মারার কয়েল টয়েল দিয়ে বা মশারি টাঙিয়ে ঘুমোতে, কিন্তু আমার মশারি টাঙাতে প্রচণ্ড আপত্তি আছে, সত্যি সত্যি বলছি। তোমারও যদি এরকম আপত্তি থাকে তাহলে আজকে তোমাকে কয়েকটা একটুখানি টিপস দিয়ে দিই। মানে ধরো ওই মশা মারার যে কয়েল, তার গন্ধ তোমার খুব একটা ভালো লাগে না, তুমি ওটা সহ্য করতে পারো না, সহ্য করতে হবে না, ওর থেকে কেমিক্যালের জন্য নানান ধরনের প্রবলেম টবলেম হয় আর কি। তো তার থেকে বাঁচার একটা সুবিধা বলতে পারি, রসুনের কোয়া নিশ্চয়ই তোমার বাড়িতে আছে? হ্যাঁ আছে। মশামাছি পালানোর জন্য তার একটা পাত্রে তুমি এক কাপ জল নিয়ে নাও, তার মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে নাও। তারপরে যখন সেটা স্প্রে বোতলে ভরে একটু কোনায় কোনায় স্প্রে করে দেখবে, দেখবে ব্যাস পুরো ভ্যানিস। হ্যাঁ, আরও কিছু উপায় রয়েছে, যেমন ধরো পিপারমেন্ট অয়েল, সেটাও কয়েক ফোঁটা পিপারমেন্ট অয়েল যদি জলের মধ্যে মিশিয়ে মিশ্রণটি ভালো করে ঝাঁকিয়ে সব জায়গায় স্প্রে করো, সেটাও কিন্তু কাজে দিতে পারে। এবং আরেকটা ভালো কাজ হলো লেবু ও লবঙ্গের যুগলবন্দি। হ্যাঁ, মানে লেবু অ্যাসিটিক গন্ধ একটা ছড়ায় আর লবঙ্গ একটা সুবাস ছড়ায়। তো তুমি এই দুটোকে মিক্স করলে তাহলে দেখবে তোমার আর কি ওই যে কয়েলের যে গন্ধটা সেটা সহ্য করতে হচ্ছে না। সেই একই রকম উপায়ে লেবুর রসের সঙ্গে লবঙ্গের গুঁড়ো মিশিয়ে একটু তাতের মধ্যে তেল মিশিয়ে দাও, মিশিয়ে ঘরের কোনা কোনো স্প্রে করে দাও, তাহলে দেখবে মশা তোমার ভ্যানিস হয়ে গেছে। তুমি দেখবে ঘরের ভেতর ঘর, তার ভেতরে গান করে লতা মঙ্গেশকর করে, যে ধাঁধাটা আমরা ছোটবেলায় বলতাম সেটা আর বলতে হচ্ছে না। হ্যাঁ, মানে তোমার মোটামুটিভাবে মশার থেকে বাঁচার উপায় আমি কয়েকটা বলে দিলাম, কিন্তু মধুরিমার কাজ থেকে তুমি একেবারে বাঁচতে পারবে না। না মানে মধুরিমা অন্য কিছু করবে না, ও আজকের আড্ডার টপিকটা আমি বলবো তখন থেকে বলছি আর কি। তাই আমি মধুকে বলছি, মধু ও মধু বলবি?
3: হ্যাঁ, মানে আমি বেসিক্যালি একটা কবিতা লেখার চেষ্টা করেছি, ঠিক আছে? এবং আমার কবিতাটা ব্যাপারটা এরকম যে মানে কি বলবো, মানে
2: তুমি নামটা এখন বলবে কবিতাটা?
3: হ্যাঁ, কবিতাটাই
2: আমি এখন বলবো।
3: না, তুমি যত খুশি বলো, তুমি আমাকে আমার কবিতাটা শুনতেই হবে তোমাকে। কারণ আমি ও কেন এরকম করছে, কারণ আমার কবিতাটা শুনতে চায় না, এই জন্য এরকম বলছে। আমি আসলে একটা
2: কবিতা শোনাও, কিন্তু তুমি এখন বলবে না তো ওদের কবিতা লিখতে, কারণ আমি কিন্তু বলেছি ওদেরকে একটা।
3: না, আমি তো এখন তোমার কোনো কথা শুনবো না, কারণ আসলে আমি অঙ্কিতার নামটা নিজের ফোনে টাইপ করতে গিয়ে যেটা করেছি সেটা হচ্ছে যে মানে একটা অদ্ভুত না, অঙ্কি তারপরে আবার কিতা তারপরে নিচে হচ্ছে অঙ্কিতা, এইরকম ভাবে নামটা সেভ হয়েছে, ঠিক আছে? মানে সেটা দেখো এত ফায়ার হয়ে গেছে, বলছে এটা কি, আমি জানি এটা কবিতা, মানে অঙ্কিতা তারপরে আবার অঙ্কিতা, এরকম করে একটা কবিতার মতন করে লাস্টে তায়ের এরকম ছন্দ মিলিয়ে মিলিয়ে নাম সেভ হয়েছে। ও এতক্ষণ ধরে অটো কারেক্টের কথা বলছিল, এটা তো অটো কারেক্ট নয়, আমি জানি না আমার ফোনটি কোন কারেকশন এখানে নিয়েছে, এবং নেওয়ার পরে ঠিক এতগুলো টাইপিং এরর কী করে হলো বিশ্বাস করো। মানে আমি না নিজে এটা করিনি, আমি যে কোনো খেয়ালে করছিলাম না আমি সেটাও জানি না, মানে সব মিলিয়ে আমি পুরো ঘেঁটে গেছি। এবং সেটা ওকে দেখানো মাত্র ওর নামটা পার্টিকুলারলি এরমভাবে সেভ করার জন্য ভীষণ রেগে গেছে, তার জন্য আমার সাথে বেশ খানিকটা ঝগড়া করে নিয়েছে আজকে প্রোগ্রাম করতে বসার আগে। তো এইটা নিয়ে আর কি একটুখানি আমরা যখন আলোচনা করছিলাম তখনই ভাবলাম মাথার মধ্যে টাং করে আইডিয়া এসে গেল যে আচ্ছা অঙ্কিতা আমার সাথে এরকম ঝগড়া করছে, কিন্তু তোমারও তো এরকম হয় বলো, যে হোয়াটসঅ্যাপে কারোর নাম সেভ করতে গিয়ে অটো কারেক্টের চক্করে কারোর একটা নাম বিটকেল হয়ে দাঁড়ালো, অঙ্কিতার মতন যেরকম আমার সাথে হয়েছে। এবার ভুল করে কোনো একটা সিরিয়াস গ্রুপে যেটা ও বলছিল, ও কিন্তু এটা মাঝে মাঝে করে থাকে। হ্যাঁ, ও একটা কোনো কিছু মেসেজ হয়তো অন্য কাউকে পাঠাতে গিয়ে তার বদলে ও আমাকে পাঠিয়ে ফেলে, মানে ওর না এরকম নাকি মধুছন্দা মধুশ্রী এরকম অনেক বন্ধু আছে, এবং ও সবার নামই একটা অদ্ভুতভাবে মধু দিয়ে সেভ করে রাখে। তো তুমি ভাবো এই
2: কি করবো,
3: মধুশ্রী
2: আমি তো বলতে পারিনি ও মাধু ও মাধু করে সারাক্ষণ চিৎকার করতে পারি না।
3: তুমি ভাবো এরকম তখন আমাকে পাঠিয়ে ফেলে। তোমার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে কিনা সেটাই আমরা জানতে চাইছি আজকে। 9903659992 রয়েছে খোলা, ঝটপট করে পাঠিয়ে দাও। আর হ্যাঁ, ওই উইকেন্ড প্ল্যান নিয়ে যেটা বললাম সেটা আশা করছি তোমার মাথার মধ্যে রয়েছে। তুমি ভাবছো যে কি প্ল্যান করবে, কোথায়, কখন, ঠিক এক্স্যাক্টলি কি হবে, ডোন্ট ওয়ারি, সমস্ত প্ল্যান নিয়ে কিন্তু মধু আর অঙ্কিতা আজকে হাজির রয়েছে। তবে আপাতত ফিরছে একটা ছোট্ট গানের পরে, সঙ্গে থাকো 107 FM রেইনবো উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: তোমার সাথে যেরকম কথা হচ্ছিল আজকের উইকেন্ড ক্যাফেতে, যে তুমি যদি কোনো একটা নাম্বার সেভ করতে গিয়ে সেটা অটোকারেক্ট করে ফেলো, বা মানে অটোকারেক্ট হয়ে যায়, বা তোমার দ্বারা যদি কোনো একটা ভুলভাল নাম সেভ হয়ে যায় এবং তারপরে তুমি হাজার চেষ্টা করেও সঠিক নামটা খুঁজে বের করছো না, কারণ তুমি জানো না যে তোমার নামটা কীতে সেভ হয়ে রয়েছে, এরকম ঘটনা তোমার সঙ্গে ঘটেছে কিনা সেটাই কিন্তু আজকের উইকেন্ড ক্যাফেতে আমরা আলোচনা করছিলাম, আমরা আড্ডা দিচ্ছিলাম তোমার সঙ্গে। আমি আর যে মধুর রয়েছে, সঙ্গে রয়েছে আর যে অঙ্কিতা, আর এই যে 9909036522 তোমার সঙ্গে আড্ডা দেওয়ার কথা বলছিলাম, আমাদের কাছে প্রচুর মেসেজ অলরেডি ঢুকতে শুরু করেছে। মানে এই ঘটনাটা শুরু হয়ে একটা মাঝামাঝি পর্যায়ে গিয়ে পৌঁছেছে, কিন্তু তার মধ্যে এত মেসেজ এসেছে যে কোনটা ছেড়ে কোনটা পড়ি। তবে আমরাও আপাতত ওই অটো কারেক্টের মতনই হাতে যেটা আসছে সেটাই কিন্তু পড়ে ফেলবো।
2: একটা দুর্ধর্ষ উন্নত মানের বাজে কাজ করা সৌভিক, সৌভিক লিখে পাঠিয়েছে, আমি আমার প্রেমিকার নাম যে নামে সেভ করেছে, সৌভিকের প্রেমিকা যদি শোনে, আমি কিন্তু দায়িত্ব নিচ্ছি না, কর্তৃপক্ষ দায়ী না, লো ব্যাটারি নামে সেভ করে রেখেছিলাম, ফোন যদি লো ব্যাটারি হয়ে গেছে এটা ভাবতো, ফোনে চার্জ শেষ হয়ে যায় এরকম একটা ব্যাপার দেখায়, সেইটার জন্যই আর কি বেঁচে যেতাম, মানে বাড়ির থেকেও বেঁচে যেত আর সব কিছুর থেকে, জানি না তোমার প্রেমিকা তোমাকে বাঁচিয়েছিল, মানে এটা অটো কারেক্ট হয় নিজেকে, কিন্তু ও নিজে কারেক্ট করে এটুকু বসিয়ে দিয়েছিল। ঢাকুরিয়া থেকে সৌভিক লিখেছে, পরের মেসেজে চলে যাচ্ছি, অটো কারেক্টার দৌড়াতে আমার বি নামক বন্ধুর সাথে এ নামক বন্ধুকে নিয়ে পিএনপিসি সমৃদ্ধ টেক্সটের কপি সি নামক বন্ধুকে পাঠাতে গিয়ে ভুল করে আবার এ নামক বন্ধুর কাছে পাঠিয়ে ফেলেছিলাম। ঘটনাটা ঘটেছিল হোয়াটসঅ্যাপে, তখন টেক্সট ডিলিট করে দেওয়ার অপশনও আসেনি। এরপর থেকে নতুন ফোন কেনার পর বা ফোন রিসেট করার পর নতুন করে সেট আপ করার সময় আগে অটো কারেকশন অফ করে দিই। শাওন বারাসাত থেকে লিখেছে, মানে তুমি বুঝতে পারছ,
1: হ্যাঁ শাওনকে আমরা শাওনকে মানে যেটা কি আমি বলতে চাইছি, মানে শাওন যেটা এ বি তারপরে বি তারপরে আবার এ তারপরে ও বি এর পরে সি, মানে আমি সত্যি কথা বলছি মানে আমার মাথাটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেল না, আমি না বুঝতে পারলাম না যে ঘটনাটা কি ঘটলো। ভাগ্যিস এরকম ঘটনা আমার সঙ্গে ঘটেনি।
2: গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়, এই হচ্ছে ঘটনা। পৃথিবীতে সবকিছুই গন্ডগোল করে দেওয়া মানুষ, এবং তুমি কিন্তু এই গন্ডগোলগুলো আমাদেরকে নির্ভেজাল ভাবে বলতে পারো, কারণ আমরা তোমাকে কোনো জাজ করবো না, কোনো বোকা দেবো না, তোমার সঙ্গে কোনো ঝগড়া করবো না। মানে শুনতে অনেকটা হয় না যে পাড়ায় পাড়ায় যখন মাইক্রোফোন নিয়ে সবাই যায়, শুনছেন দাদা, শুনছেন দিদি, আসুন আসুন আসুন, ওই হরেক মাল বিক্রির মতো করে আমরা বললাম, ঠিকই। কিন্তু হ্যাঁ, তোমাকে একদম বলতে পারি তুমি সেফ জোনে আছো। 9909036522 আজকে মধু আর অঙ্কিতা তোমার কাছে শুনতে চেয়েছে, তুমি অটো কারেক্ট করে মানে অটো কারেক্টের দৌড়াতে তুমি কাউকে ভুলভাল নামে সেভ করে দিয়েছো, মানে কারোর নাম ভুলভাল করে ফেলেছো, কিংবা খুব প্রচণ্ড হাসি পাচ্ছিল, হাসির একটা মেসেজ পেয়েছো এবং ওভার এক্সাইটেড হয়ে তুমি এমন একটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছ সেখানে হয়তো মানে এই শুনছো বলছি, এরপরে আর কোনো কথা হতে পারে না, এই ধরনের লোকজন বসবাস করে। আমি বলছি যে
1: সিরিয়াসলি, মানে এরকম ঘটনাগুলোই কিন্তু আমাদের, তোমরা চটপট করে জানাতে থাকো। 9909036522 রয়েছে খোলা আর আড্ডা হবে জমে। তবে আপাতত একটা ব্রেকের পরে একটা গানের পরে ফিরে আসছি ঠিক আবারও তোমার সঙ্গে আজকের আড্ডায়।
3: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

FM Rainbow Flashback Song.

0: মানে ভিজুয়ালাইজ করতে পারলাম যে আমি আর তুমি ওই ট্রেনের ছাদে উঠে ছাইয়া ছাইয়া করছি, হঠাৎ করে দেখলাম দুজনে একটা হিটকি মারা একটা ধাক্কা এলো, মানে ট্রেনে যেরকম হয় আর কি, ছাড়তে যাক চলতে চলতে দুজন দুপাশে পড়ে গেলাম।
1: মানে ওই যে আমি যে আর কি সপ্তাহের কথা বলছি, মানে সপ্তাহের কর্মব্যস্ততার কথা বলছি, সেই কর্মব্যস্ত মানে অফিসের বস এই যে অঙ্কিতার মতন হতেই পারে। তুমি আমি এত চেষ্টা করছি ভালোভাবে ভাবার, আমাদের উইকেন্ডটাকে আনন্দময় করে তোলার, সে সমস্ত কিছু করতেই দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, তোমার সঙ্গে আজকে 9903659992 তে যে আড্ডাটা হয়েছিল, এই মুহূর্তে আমার কাছে একটা মেসেজ রয়েছে। এই মেসেজটা
0: তুমি এখনই পড়বে? আমি বলি কি, আমরা একটু সাসপেন্স রাখি না, মানে এই ধরো 5:02 ফিরবো একটা ছোট্ট নিউজ ব্রেকের পর, তখন না হয় তুমি এই বড় মেসেজটা সাত করে পড়ো, মাথায় তা চিন্তা করবেন না, আমরা কিন্তু মেসেজ টেসেজ পড়বো, কোনো চাপ নেই। তো ততক্ষণের জন্য কি আমরা একটু গান টান শুনবো?
1: একদম, আমরা এই মুহূর্তে গান শুনে আমরা ফিরে আসছি পরের ঘন্টায়।
2: আমার লিম্ফোসাইটোপেনিয়া আছে, ইনফ্যাক্ট আমার বেঁচে থাকাটাই একটা মেডিকেল মিরাকল।
3: সো দুটো মানুষের প্রেমে পড়া তো আর

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে দলের নেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারী। দলের নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দ্বিতীয় কোনো নামের প্রস্তাব না আসায় শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী পদে চূড়ান্ত হল। এরপর বিজেপি লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানাবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন মুখ্যমন্ত্রী ও তার সরকার। আসাম, তামিলনাড়ু, কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। কেরালামে UDF এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরলে দলে পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করেই জাতীয় নেতৃত্ব বিধানসভায় দলের নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও ভারতীয় বায়ুসেনা গতকাল ওড়িশার উপকূলে পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা

0: অস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, মডিউলার রেঞ্জ সম্প্রসারণ অস্ত্র হিসাবে তারা দেশের প্রথম দেশীয় পদ্ধতি তৈরি গ্লাইড অস্ত্র। অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, ভারত বিশ্বের দ্রুততম বিমান পরিবহন বাজার থেকে বিমান লিজ ও লগ্নি ঠিকানা হয়ে উঠছে। গুজরাটের গান্ধীনগরে ভারতীয় বিমানের লিজিং ও ফিনান্সিং সম্মেলনে যোগ দিয়ে এই কথা বলেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা প্রাথমিক স্বাস্থ্যকর্মীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছেন। এর লক্ষ্য সমাজের সমস্ত স্তরের মানুষ যেন প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পায়। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম দর্শন দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রজন্মের পর প্রজন্ম মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর সন্ধ্যে 6টায়।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। Weekend Cafe, Weekend Cafe.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফেতে আবারও চলে এলাম। যেরকমটা তোমার সঙ্গে কথা দিয়েছিলাম যে আমরা আবারও এই ঘন্টায় ফিরে আসবো, মানে পাঁচটার ঘন্টায় আমরা আবারও ফিরে এসেছি আর থাকছি, কিন্তু সেই সাড়ে ছটা পর্যন্ত উইকেন্ডের আসর নিয়ে আমি আর যে মধু আর সঙ্গে রয়েছে আর যে অঙ্কিতা। কিন্তু তোমরা যারা ধরো ওই আগের ঘন্টাটা একটু মিস করে গিয়েছো বা টিউন ইন করতে একটু দেরি হয়ে গেছে, তাদের জন্য বলি আজকে আমরা বেসিক্যালি কথা বলছিলাম কি নিয়ে। ইয়েস, আজকে আমরা কথা বলছিলাম এই যে আমাদের তাড়াহুড়ো করতে গিয়ে বা কোনো একটা কারণে অটো কারেক্ট হয়ে যায় বা কিছু একটা গণ্ডগোল হয়ে গিয়ে কোনো একটা নাম অন্য কোনো একটা নামে সেভ হয়ে যায় এবং সেটা তারপর হয় তুমি খুঁজে পাও না, নয়তো কিছু একটা গণ্ডগোল দেখা যায়, নয়তো নিজের মনে তুমি নিজেই হাসো। এরকম কোনো ঘটনা তোমার সঙ্গে ঘটেছে কি? আমি জানি ঘটেছে 9903652992 তোমার সঙ্গে এইরকম ঘটনা ঘটার প্রচুর মেসেজ চলে এসেছে। হ্যাঁ, গত ঘন্টায় কিন্তু কিছু একটা পড়তে যাচ্ছিলাম, সেই সময় আমাকে অঙ্কিতা বললো এত বড় এখন নয় পরের ঘন্টায়, তো সেটাও কিন্তু নিয়ে আমি রেডি রয়েছি। কিন্তু আপাতত এর চাইতে আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু অঙ্কিতার হাতে রয়েছে। কে অঙ্কিতা?
2: আপাতত ইন্টারেস্টিং ব্যাপার এটাই রয়েছে যে এই ধরো রেলের বিভিন্ন সময় আমরা বিভিন্ন রুটের কথা জানতে পেরেছিলাম যে এই রুটের কাজ হবে, ওই রুটের কাজ হবে বলে কাজগুলো স্থগিত হয়ে গেছিল, কোনো কারণে বন্ধ হয়ে গেছিল। আপাতত চন্দনপুর শক্তিগড় এই ফোর্থ লাইনের কাজটা শুরু হয়েছে, মুরারই বারহাওয়ার যে রয়েছে সেই থার্ড লাইনে কাজ শুরু হয়েছে, ডানকুনি বাল্টিক রোড যে রুটটা রয়েছে সেখানেও কাজ শুরু হয়েছে। এবং মোটামুটি করে মানে আমাদের খামখেয়ালি বনায় যাই বোঝা যাচ্ছে না কেন, মোটামুটি সাঁইথিয়া বাইপাস প্রকল্পের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। নৈহাটি রানাঘাট, রানাঘাট কৃষ্ণনগর সেকশনের তৃতীয় লাইনের কাজ গত মানে এই ধরো জুলাইতে শুরু হয়েছিল, এখন মাঝে একটু স্থগিত ছিল, আবার শুরু হয়ে গেছে। তো মোদ্দা কথা বোটের ওপর আমরা যারা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করি তাদের ক্ষেত্রে মানে আমাদের সবার কাছে তো অত টাকা পয়সা নেই, মানে পকেটটা তো গড়ের মাঠ, তাদের জন্য আর কি একটা সুখবর বলতে পারো, স্পিডে আমাদের লাইফস্টাইল যেমন এগিয়ে যাচ্ছে তেমন করে রেল দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু তুমি যেন কি একটা বলছিলে, বলবে বলবে এই আমাকে খুব বকেছে, খুব বকেছে, মেসেজটা পড়তে পারিনি বলে তুমি বললো।
1: তবে হ্যাঁ, এই মুহূর্তে এই যে ও বকেছে টকেছে বলো, তাহলে আপাতত তোমাকেও দিচ্ছি এবং সঙ্গে অঙ্কিতাকেও বরঞ্চ একটা সুন্দর গান উপহার দিচ্ছি চ্যালেঞ্জ সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে। রইল বন্ধুরা এলোমেলো।

0: গুটি গুটি চাঁদের হাট
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস করে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

0: तुम्ही सुनछो विकेंड कैफे 107 एफएम रेनबो ते विकेंड कैफे विकेंड कैफे
1: বলছি বিকেল তো হয়ে গেছে, চা কফি টফি নিশ্চয়ই খাচ্ছ, আর তার সঙ্গে আর কি অটো কারেকশনের এই যে উপদ্রব এবং তার ফলে তুমি কী কী গণ্ডগোল পাকিয়ে ফেলো সেই সমস্ত আমাদেরকে টেক্সট করছো 9903653992। তো আমি আর মধু বসে জাস্ট একটু গল্প করছিলাম। সম্প্রতি কিয়ারা আদভানিকে আমরা দেখতে পেয়েছি আর কি, তিনি আর কি কফি খাচ্ছেন কিন্তু তার সঙ্গে বিস্কিট খাচ্ছেন না। আমরা তো বিস্কিট খাই, আমরা তো বাঙালি, আমরা না হলে আবার অনেকেই আছে এই সন্ধেবেলা চপ মুড়ি নিয়ে বসে পড়েন, ফুলুরিও খান, এই এই যে বিষয়গুলো কাজ করে আর কি। তার মধ্যে অনেকের মতে, গবেষকদের মতে, যে বিস্কিটের অ্যাক্রালামাইড বলে একটা বিষয় তৈরি হয় যা উচ্চ তাপমাত্রায় গিয়ে আমাদের শরীরের পক্ষে একটু আনহেলদি হয়ে যায়। তো কিয়ারাকে আমরা যেরকমভাবে খেতে দেখছি আর কি, সে খুবই স্বাস্থ্যকর খাবার দাবার খায়, পুষ্টিবিদ তাকে তার ফিটনেস কোচ যে সেও হয়তো খুবভাবে ট্রেন করে দিয়েছে। তো ক্যাফিনের সঙ্গে সে খাচ্ছে একটুখানি বাদাম, রকমারি বীজ, খেজুর, এগুলোকে একটু ড্রাই রোস্ট করে তার সঙ্গে খাবার দাবার খাচ্ছেন। তুমি কি এরকম খাও কখনো স্বাস্থ্যকর?
2: হ্যাঁ, মাঝে মধ্যে আমি একটুখানি মানে স্বাস্থ্যকর খাবার চেষ্টা করি, কিন্তু তারপরেই যেটা হয় মানে ধরো আমি সকালবেলা ঘুম থেকে উঠি, কিন্তু আমন্ড বলো বা খেজুর বলো এগুলো আমি খাবার চেষ্টা করি, কিন্তু তারপরেই যেটা হয় কিয়ারার মতন ব্যাপারটা মেনটেন করতে পারি না, নইলে আমি কিয়ারার বানি হয়ে যাই।

0: যাই হোক, তারপরে আমি একটু আনহেলদি খাবারই খেয়ে নিই। আমি জানি তুমি এরকম আমার মতন ডেফিনেটলি করে থাকো, তুমি করতে যেটা পারো না সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না, কোনো কমপ্লেন নেই, কিন্তু কিয়ারার কথা যখন বললাম তখন কিয়ারা আদভানির একটা গান শুনবো না এটা কখনো হতে পারে বলো?
1: তো আপাতত ওয়ার্ড টু থেকে তোমার জন্য রইল কিয়ারা আদভানি আর ঋতিক রোশনের এই রোমাঞ্চকর গান। ফিরে আসছি জাস্ট এই 3-4 মিনিটের মধ্যেই।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে, রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে এর আড্ডা চলছে তোমার সঙ্গে 9903652992 তে কথা হচ্ছে। তবে হ্যাঁ, ডেফিনেটলি তোমার প্রচুর মেসেজ জমে গেছে, এবার একটু তোমার মেসেজ পড়ার পালা, বুঝলে তো। তা যাই হোক, যে মেসেজটা আপাতত আমার হাতে রয়েছে, শর্মিষ্ঠা মুখার্জি শাঁকরাইল হাওড়া থেকে বলছে, শুভ বিকেল দিদিভাইরা, তোমাদের মেসেজ লিখে পাঠিয়ে দিই। দাদুকে দাদু আবার আমাকে বলে, এটা কি তখন আবার তোমাকে বাজায়? আচ্ছা, আমাদের মেসেজ লিখে শর্মিষ্ঠা দাদুকে পাঠিয়ে দেয়, আবার অনেক সময় তখন দাদু তাকে বলে স্বভাবতই যে এটা কি, যে তুমি আর তোমাদের পাঠাই, খুবই কথা বলতে ভালোবাসি, তাই নাম্বারটা বকবক করে মানে সেভ করা ছিল। আচ্ছা, শর্মিষ্ঠা যেহেতু খুব মানে কথা বলতে ভালোবাসে, তাই ওর নাম্বারটা কিন্তু বকবক বলে সেভ করা রয়েছে, নাকি আমাদের নাম্বারটা বকবক বলে সেভ করা রয়েছে, এটা একটু বুঝতে অসুবিধা হলো শর্মিষ্ঠা। কিন্তু যদি আমাদের নাম্বারটা বকবক করে সেভ করার কথা বলো, তাহলে আমরা দারুণ মজা পেলাম এটা শুনে, বুঝলে তো।
2: একদমই তাই, মানে এই যে মেসেজগুলো আমাদের কাছে আসে, এইটুকুই আমাদের পাওনা থাকে, ভালোবাসা। এবার অটো কারেকশন নিয়ে কে কী লিখেছে, ওই যে তুমি সেই মেসেজটা পড়বে বলে যার জন্য আমাকে প্রচণ্ড বকে দিলে যে আমি মেসেজ পড়তে দিইনি, একটু সেই মেসেজটা পড়ে ফেলো তাহলে। আরও কিছুজন মেসেজ করেছে, কিন্তু হ্যাঁ, তার মেসেজটা তো সবার আগে, তখন বলার সময় মধু দিদি আমাকে একদম বকু বকু করে দিয়েছিল, তাই জন্য বলছি। আর তুমি যদি এখনও মেসেজ না করে থাকো বা জাস্ট টিউন করেছো, তাহলে তোমার জন্য একবার টপিকটা বলে দিই, যে অটো কারেকশনের চোটে অনেক সময় হয় যে তুমি কারোর নাম সেভ করতে গেছো, কিন্তু সেই নামটা খুব একটা বিটকেল নামে সেভ হয়ে গেছে, মানে সেটা তুমি ভাবতেই পারোনি এই নামে সেভ করেছো, পরে হয়তো খুঁজতে গিয়ে পাচ্ছিলো না, এরকমও হয়। তো এরকম কখনো ঘটনা করে থাকলে, কিংবা প্রচণ্ড হাসি মজার একটা মেসেজ তুমি ভুল করে একটা সিরিয়াস গ্রুপে, মানে অফিসিয়াল গ্রুপ বা কাজের গ্রুপে পাঠিয়ে দিয়েছো, সেটাও আমাদের লিখে পাঠাতে পারো 9903652992 তে।
1: আমার হাতে এই মুহূর্তে রয়েছে মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে মাধাইদার মেসেজ। মাধাইদা লিখছেন যে, প্রিয় অঙ্কিতা দিদিভাই ও মধুরিমা দিদিভাই, এই গরমে ঠান্ডা বাতাসের সঙ্গে শিলা বৃষ্টির ভালো লাগার ন্যায় অফুরন্ত ভালোবাসা জানালাম। কাশ এই মুহূর্তে একটু শিলাবৃষ্টি বা কিছু হতো, আর গরমটা ভালো লাগছে না। গরমে উইকেন্ড ক্যাফেতে পরিবেশিত গান শুনে মন ঠান্ডা করছি। আচ্ছা, যাই হোক, এবার বিষয় আসি না, তাড়াহুড়ো করে কারোর নাম সেভ করতে গিয়ে ভুল করিনি, তবে কয়েকদিন আগে নমস্কার কলকাতাতে একটা মেসেজ লিখে তাড়াহুড়ো করে পাঠাতে গিয়ে ভুলবশত বড় বাজারের একটা দোকানে পাঠিয়ে দিই। নমস্কার কলকাতা শেষ হলে মনের মধ্যে একটা খটকা লাগে, আমার পাঠানো মেসেজটা কেন পড়া হলো না, এমন তো হওয়ার কথা নয়। খটকা লাগতে মেসেজ বক্সটা খুলে দেখি যে বড় বাজারের একটা দোকানে সেভ করা নাম্বারে মেসেজটা পাঠানো হয়েছে। যেহেতু বাংলায় লেখা মেসেজ ছিল, দোকানদার হয়তো বাংলা বুঝতো না, তাই কোনো রকম প্রতিক্রিয়া দিতে পারেনি। তবে তখন আমার প্রতিক্রিয়াটা একটু লজ্জিত ব্যাপারটাই ছিল। মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে, মাধাই দাস মাধাইদা আমি বলি, এইরকম ঘটনা কিন্তু আমাদের সত্যি কম বেশি ঘটে থাকে, এবং তারপর যখন আমরা জানতে পারি যে আলটিমেটলি আমরা কি করে ফেলেছি, তখন সত্যি ভীষণ ভীষণ হাসি পায়। চৈতালি দাস একটা মেসেজ লিখেছে, আমি চুজ করব, আচ্ছা চৈতালি দাস একটা গান লিখে পাঠিয়েছে, দেখা যাক আমরা সেটা কতদূর বাজাতে পারি বা কিছু, কারণ এইটা তো আমরা মানে ফেভারিট গান শোনানোর অনুষ্ঠান আজকে আমরা করছি না, আমরা রয়েছি এই মুহূর্তে উইকেন্ড ক্যাফেতে। উইকেন্ড ক্যাফের একটা নির্দিষ্ট বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা হচ্ছে 9903652992 তে তোমার সঙ্গে। সেই রকম কোনো কিছু আড্ডা তোমার যদি দিতে ইচ্ছে করে, তাহলে চটপট করে আমাদের মেসেজ পাঠাও, ঠিক যেরকম রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে মেসেজ করেছে।
2: ওকে, আর রজতের মেসেজটা আমাদের কাছে আপাতত একটু হোল্ড করে আমরা রাখবো, কারণ আমরা একটু পরেই নাকি মেসেজটা পড়ে দেবো, কি করবো বলো তো, আমি আজকে খুব কনফিউজ হয়ে গেছি।
1: না, আমার মনে হয় একটু চট করে মেসেজটা পড়ে ফেলো, কারণ এর পরে আমরা একটা অন্য বিষয়ে যেতে চলেছি।
2: এক্স্যাক্টলি, মানে আজকের হ্যাট্রিক তিনেককে তিনে যেতে চলেছি, সেটা খুবই আর কি মানে কি বলবো, ফাটাফাটি একটা বিষয় হতে চলেছে। যাই হোক, সেই ফাটাফাটি বিষয়ের আগে রজত নাহলে আবার মন টন খারাপ করে বসে থাকবে। বানপুর নদিয়া থেকে লিখেছে, গুড ইভিনিং দিদি, এই অটো কারেক্টের চক্করে কতবার এমন হয়েছে, এক লিখতে গেছি তাড়াতাড়ি করতে গিয়ে আরেক প্রকার হয়ে গেছে। একবার তো এক আত্মীয়ের কাছে ভুলভাল মেসেজও চলে গেছে। এই সেরেছে, তুমি আত্মীয়কে এরকম ভুলভাল মেসেজ করে দিও না, তাহলে কি বলবো, একটু মন টন খারাপ হয়ে যাবে। তবে আমরা কি আজকে এই টপিক থেকে বেরিয়ে পরের ঘন্টার জন্য ছড়া কাটিংয়ে যাবো, মানে
1: নিশ্চয়ই আমরা যেতেই পারি। আজকে আমাদের এখানে টপিকটা এখানেই শেষ করছি, তবে ছড়া কাটিংয়ে যাওয়ার আগে একটা ব্রেকে আমরা যাব। ব্রেক থেকে ফিরে এসে তোমাদের একটা ছড়া কাটিং বলবো, ততক্ষণ তোমাদের আমাদের শুনতে হবে 107 এফএম রেনবো উইকেন্ড ক্যাফে। আর তারপরেই কিন্তু আমরা আজকে সাজিয়ে রেখেছি একটা তিনেকে তিনের চমক, তাই না, মানে হ্যাট্রিক গানের চমক। সো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি। আমি আজকে উইকেন্ড ক্যাফে নিয়ে রয়েছি, আর যে মধু আমার সঙ্গে রয়েছে, আর যে
2: আমরা দুজন রয়েছি, তোমার কাছে তুমি এতগুলো বুঝে গেছো। ফিরে আসছি 6:30 অবধি আড্ডা চলবেই।
3: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হেম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেনবোতে। Weekend Cafe. Weekend Cafe.

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: तुम्ही सुनचो वीकेंड कैफे 107 FM रेनबो ते। वीकेंड कैफे, वीकेंड कैफे।
4: यस, তোমার কবিত্ব তো আর সাহিত্য এই তো আমরা জানতে চাই। তুমি ফুট ফুট কে ভরে হয়ে তোমার যে ট্যালেন্ট, সেটাই আমরা এবার জানবো আগামী এক ঘন্টা ধরে। মানে হ্যাঁ, কবিত্ব ছড়া কাটিং আমরা এই সপ্তাহে বলতে চাইছি। ওভার এক্সাইটেড,
5: হ্যাঁ, মানে যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছিল তার বেসিসেই কিন্তু আমরা ছড়া কাটিংটা আজকে রেখেছি।
4: হ্যাঁ, তুমি ছড়া কাটিংটা একটু মিষ্টি করে বলে দাও।
5: লিখেছি একটা, হয়ে গেল আর, অটো কারেক্টের নাম ছাড়কার। লিখেছি একটা, হয়ে গেল আর, অটো কারেক্টে নাম ছাড়খার।
4: মানে ওই আর কি, তুমি একটা লিখতে গেছিলে আর ছাড়খাড় হয়ে অন্য একটা কিছু হয়ে গেছে। হ্যাঁ, কবিতার লাইনটা আরেকবার বলে দিই, দু লাইনের আমাদের নতুন সৃষ্টি। তার সঙ্গে তুমি দু লাইনই অ্যাড করো প্লিজ, তুমি 4 লাইন 10 লাইন অ্যাড করো না, তাহলে অত বড় রচনা পড়তে গেলে আমাদের অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে, সবার মেসেজ পড়তে হবে। তো লিখেছি একটা, হয়ে গেল আর, অটো কারেক্টের নাম ছাড়খার। ইয়েস, 9999।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে
1: মানে গতকাল রাতে ট্রেনটা ছেড়ে দিল, এখনও অবধি সেই ট্রেনটা মানে রাস্তাতেই রয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমরা যেরকম ছড়াকাটিং দিয়ে একটা পরের টপিকে চলে গেছিলাম, কিন্তু কিছুজন এখনও আগের মেসেজ পাঠাচ্ছেন, তো তাদেরকে বলবো যে এরপরে আমরা ছড়াকাটিং।

0: আপনার ভিতরকার কবিত্ব, ট্যালেন্ট সবটাই জানবো, এই কথাটাই বলেছিলাম, সেইটা তো জানবো ডেফিনেটলি। কিন্তু উৎপল মাইতি আমাদেরকে আগের টপিকের ওপর একটা মেসেজ করেছে, সেটা না পড়লে মোটামুটিভাবে একটুখানি গোসা, একটু খুনসুটি, একটু আড়ি হয়ে যেতে পারে, তাই জন্য একটু মিষ্টি করে পড়েই ফেলি। হাই অঙ্কিতা দি, বধু দি, আমার দুটো মোবাইল, একটা ব্যবসার কাজে আর একটা পার্সোনাল। দোকানে যে মোবাইলটা আছে ওতে সেভ করা শুনলে চমকে উঠবে, মানে এক একজনের নাম রয়েছে সিঙ্গারা কাকিমা, সীতাভোগ আন্টি, লেডিকেনি কাকিমা, কুড়কুড়ে বৌদি, ল্যাংচা কাকু, নিমকি বৌদি, এই ধরনের বিকট বিকট নাম। পান্তুয়া দিদি বলেও নাম সেভ করা আছে, মাছি বৌদি বলেও সেভ করা আছে, মানে কেউ কেউ তো ফুলন দেবী, শুনলে পরে মনে হবে খুব ঝগড়া করে আর কি এই সমস্ত ঘটনা লিখেছি। কিন্তু না, সবার পেশাগতভাবে এই সমস্ত দেখে আর কি আমি এরকম নাম সেভ করে রেখেছি। এটা যদিও অটো কারেক্টের কৃপায় হয়নি, কিন্তু ঠিক আছে, মোটামুটিভাবে এইভাবেই আমি লোকের নাম সেভ করে থাকি যাতে আমার নামটা মনে থাকে। উৎপল মাইতি বেহালা থেকে এই মেসেজটা করেছিল।
1: আচ্ছা, কিন্তু এই যে জার্নিটা আমরা শুরু করেছিলাম বলে তুমি সেখানে আবার ফিরে গেলে, কিন্তু আমাদের পরের যে জার্নিটা ছিল সেই ছড়া কাটিংটা না হয় আমি আরেকবার ছোট্ট করে তোমাদের বলে দিই। লিখেছি একটা হয়ে গেল আর অটো কারেক্টের নাম ছাড়খার, লিখেছি একটা হয়ে গেল আর অটো কারেক্টের নাম ছাড়খার,
0: পরের ছাড়খারের উপরেই কিন্তু দুজন লিখে ফেলেছে আপাতত। তুমি আচ্ছা রজতের মেসেজটা এবার না হয় আমি বলে দিই, না আগের বার আমি রজতের মেসেজ পড়েছি, এবার যদি বলে মধুরীকে তুমি পড়তে দিচ্ছ না তাহলে আমি কি করবো, আমাকে মানহানির মামলা টামলা করে দিলে খুব মুশকিল হবে, তুমি একটু পড়ো।
1: লিখেছে একটা হয়ে গেল আর অটো কারেক্টের নাম ছাড়খার, ভুল মানুষের কাছে পৌঁছলে পড়বে না বাইরে এক টাও মার, বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। হ্যাঁ, মানে একদম, মানে এরকম না বলে বরঞ্চ যদি এরকম কখনো সিচুয়েশন হয় তাহলে কি বলবে, আমরাও বলছি তোমরাও বলো চন্দ্রবিন্দুর সঙ্গে সুইটহার্ট,
0: মিষ্টি করে বলে দেবে তুমি আমার সুইটহার্ট, এইরকম ভাবে মান অভিমান করো না, এটুকু বলবে হয়ে যাবে। আর 107 FM রেনবোতে কিন্তু তুমি মেসেজটা করতে ভুলো না।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: সুইটহার্ট, সিটিং আমরা অ্যালোন নই, সিটিং কিন্তু আমরা দুজনেই রয়েছি। আর আমরা দুজনে মানে আমি আর যে মধুর সঙ্গে আর যে অঙ্কিতা কিন্তু এর পরের ঘন্টায় থাকবো। এই ঘন্টাতে আমাদের টাটা বাই বাই বলতে হচ্ছে, কিন্তু পরের ঘন্টায় মানে 6:02 থেকে আমরা আবারও ফিরে আসছি আজকে আমাদের উইকেন্ড ক্যাফের আড্ডায়। আর যেতে যেতে তোমার জন্য আপাতত রেখে গেলাম একটা সুন্দর মিষ্টি পুচকি গান, শুনতে থাকো, সঙ্গে থাকো।
2: মানে সুন্দর মিষ্টি পুচকি গানটা তো বলে দিলে, আর নাম্বারটা একবার বলে দিই, 9903659292, এতে হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করে তোমার ছড়া কাটিংটা লিখতে কিন্তু ভুলো না।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। আগামীকাল নতুন সরকার শপথ গ্রহণ করবে। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তার প্রতিটি পূরণ করা হবে। খোলা হবে আরজিকর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য বিশেষ কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। নির্বাচন কমিশন আগামী 21 মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। ঝাড়খণ্ড ক্যাডারের 2009 ব্যাচের আইএএস আধিকারিক মুথুকুমার আলগুমুথুকে ফলতা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে 2014 ব্যাচের আইআরএস আধিকারিক আরসি মার্ডিকে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআইএম, সিপিআই এবং ভিসিকে এর কাছে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থনের কথা জানিয়েছে। 2 বিধায়ক নিয়ে সিপিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। কেরালামে ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, কেরালে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করেই জাতীয় নেতৃত্ব বিধানসভায় দলীয় নেতা নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সরকার জানিয়েছে।

0: দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো ঘাটতির খবর নেই। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: একেবারে ঠিক বলছে, এই যে চাকাচাক করে যে ব্যাপারটা হয় আর কি, মানে সেই বাসন মজা, তো সেই জিনিসগুলো সব কেউ একজন করে দেবে। আজ রিসেন্টলি শুনতে পাচ্ছি, মানে ঘটনাটা হলো যে এই যে আমাদের কাছে জুতো সেলাই থেকে চণ্ডীপাট সব কিছুরই একটা ব্যাপার আছে, তো মানে সবই ধরো মানে এখন যেটা করতে পারে, আমরা মাঝে মধ্যে বলি না কুমোরটুরিতে অর্ডার দাও যখন মানুষকে খুঁজতে যাই, সেরকমভাবে অর্ডার দিয়ে এখন পাওয়া যাবে, মানে হ্যাঁ কাম করনে ওয়ালি হেল্প করনে ওয়ালি ইনসান নেই মিল সকতে তো কি হুয়া রোবট মিল সকতে হ্যায় হিউম্যানয়েড রোবট, তাই তো?
2: কি মজা, মানে তুমি বুঝতে পারছো যে আমরা এখন মোটামুটি আমাদের মাথাকে খানিকটা রোবটের আন্ডারেই আর কি রেখে দিয়েছি, কারণ আমরা মোটামুটি সমস্ত কিছু এআই দিয়ে করে ফেলার চেষ্টা করি, আর তার পাশাপাশি যখন আমাদের যে কায়িক শ্রমের কাজগুলো সেটার জন্য যদি কোনো রোবট এসে হাজির হয়, তাহলে তো আমার মনে হয় না যে আর আমাদের কোনো রকম কোনো অসুবিধা জীবনে কোনো দুঃখ থাকবে বলে।
1: মানে এই সমস্ত দায়িত্ব অলরেডি মেটা নিয়ে নিয়েছে, বিশ্বের প্রথম রোবট যদিও আমাদের সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছিল সোফিয়া, সেই সোফিয়ার কথা সবার মনে আছে, 2015 সালে তাকে প্রকাশ্যে আনা হয়েছিল, খানিকটা ওই হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো তাকে নাকি, মানে তার চাল চলন এই সমস্ত ছিল, তাকে দিয়ে ভিডিও করা হয়েছে, মানে মানে গান মিউজিক ভিডিও করা হয়েছে, টক শোতে গেছে সে, সে 800 ঠিকানা অভিব্যক্তি প্রকাশ করতে পারতো, এই সমস্ত নানান ধরনের ঘটনা করেছে। এইবার তখন মেটা দায়িত্ব নিয়ে নিয়েছে যে চলো একটা সংস্থা মাধ্যমে এরকম আর কি তৈরি করবো যে তার একেবারে হাই রেজলিউশনের ক্যামেরা সে ঘরের কোণে কোথায় কি ধুলো ময়লা আছে সব ঝটঝট ঝটঝট করে পরিষ্কার করে দেবে, তারপর ঝটঝট করে বাসন মেজে দেবে একদম চাকাচাক, মানে তারপরে তুমি আর আমি কি করবো গো, ঠ্যাঙের ওপর ঠ্যাঙ তুলে বসে।
2: ওই যে তুমি তখন কিছু হেলদি খাবার দাবারের কথা বললে না, তাহলে মোটামুটি ভাবে আমরা ওই হেলদি খাবার দাবার গুলো খেতে পারি,
1: আমরা কিয়ারা হয়ে যাবো।
2: এক্স্যাক্টলি, কিন্তু আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে এই যে তুমি এত সুন্দর রোবটের কথা বললে, আমার যে সিনেমাটার কথা প্রথমেই মাথায় এলো সেটা এবং শাহিদ কাপুরের ওই একটা রোবোটিক প্লেটোনিক লাভ, মানে যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি গানে চলে যাচ্ছি এবং তোমরাও সবাই কিন্তু ওই তেরি বাতন এসা উলঝা জিয়া করো, কারণ আপাতত আমাদের একটু উলঝে থাকতে হবে, কারণ এই মুহূর্তে তো রোবটটা পাচ্ছি না, তো সুতরাং কাজ টাজ নিয়ে উলঝে থেকে গান শুনি, তারপর ফিরে আসছি আবারও আমাদের আজকে উইকেন্ড কাফের আড্ডায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফের আড্ডা তো জাস্ট জমে গেছে আমি জানি, মানে কিন্তু ওই আর কি, যখনই একটু আড্ডা জমতে থাকে তখনই যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সময় সারাক্ষণ আমাদের বলতে থাকে হ্যাঁ হ্যাঁ, মানে হয়ে গেছে, এবার তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু যেটা শেষ হচ্ছে না আলটিমেটলি সেটা হচ্ছে তোমাদের মেসেজ আসা, অগুন্তি অজস্র মেসেজ চলে আসছে। তো ওই সেরকমই আজকে ছড়া কাটিংয়ে নিয়ে আমরা কথা বলছিলাম এই ঘন্টায়, এবং তোমার জন্য আজকে ছড়া কাটিংয়ের যে বিষয়টা ছিল সেইটার উপরে কিন্তু 9999 তে প্রচুর মেসেজ চলে এসেছে। লিখেছে একটা হয়ে গেল আর অটো কারেক্টের নাম ছারখার। এবার এর পরের যে লাইনগুলো লিখে পাঠিয়েছেন, লিখেছে একটা হয়ে গেল আর অটো কারেক্টের নাম ছারখার, তার নাম তাই বন্দি হৃদয়ে মাঝে, তার এই ভালোবাসা অন্তরে তাই বাজে, হৃদয়ের পরিজাতে সাজাই সোহাগ হাসি, এই জীবনের প্রতি পাতায় তোমায় ভালোবাসি। উফ, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে, কি অসাধারণ মেসেজ। পরের আরেকটা মেসেজ আমার কাছে এই মুহূর্তে খোলা রয়েছে, মাধাই দাস বহরু থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা, সরাসরি ছড়া কাটিংয়ে আসি, লিখেছি একটা হয়ে গেল আর অটো কারেক্ট হয়ে গেল ছারখার, লিখেছিলাম ডায়মন্ড হারবার, অটো কারেক্টের পাল্লায় পড়ে হয়ে গেল ডায়মন্ড হারবার, এমন ভুল যেন না হয় বারবার। এরকম একটা অসাধারণ কবিত্বের পর আমরা আর কি করতে পারি,
2: এত অসাধারণ কবিত্ব যখন এলো তখন আমরা একটা সুন্দর এরকম কবিতার মতো একটা বাংলা গান শুনতে পারি, বুঝলে তো। ফিরছি আরো একটা গানের পরে, সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেইনবো উইকেন্ড ক্যাফে উইথ আরজে মধুন, আরজে অঙ্কিতা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: আগে মন মাঝি যেইভাবে আমাদের ডাকাডাকি করুক না কেন, সময়ের কাটা বলছে, সময় ডেকে নিচ্ছে, বলছে এসো এসো, অনেক কথা বলেছো, অনেক আড্ডা দিয়েছো, অনেক কবিত্ব ফলিয়েছো, এবং শেষে একটা মেসেজ না পড়ে না গেলেই হয় না। শাওন বারাসাত থেকে লিখেছে একটা হয়ে গেল আর, অটো কারেক্টার নাম ছাড়খার, করতে চেয়েছে এক হয়েছে অন্য, কেস খেয়েছে বিশাল তারই জন্য।
2: বাবা,
1: এই যে তুমি কেস খেয়েছো, আমরা কেস খেতে চাই না একেবারে, কারণ আমাদের পরপর পরপর শো চলতে থাকবে এবং তোমরা আমাদেরকে 107 FM রেনবোতে 24/7 অলওয়েজ পাবে, আর 9903659992 তে আড্ডা নিশ্চয়ই আরও একদিন মধু আর অঙ্কিতা ফিরে এসে তোমার সঙ্গে চুটি আড্ডা দেবে। ততক্ষণের জন্য আমরা কি আজকে আলবিদা বলবো, ব্যাক টু ব্যাক দুখানা গান শোনাবো তাদের?
2: একদমই তাই, আমরা আজকে যেতে যেতে দুটো গান ব্যাক টু ব্যাক রেখে যাচ্ছি তোমার জন্য, শুনতে থাকো। আর এই উইকেন্ড ক্যাফে তো চলে যাবে, মানে এই মুহূর্তে চলে যাবে, তবে উইকেন্ড তো যাচ্ছে না, উইকেন্ড তো এই জাস্ট শুরু হলো। তুমি তোমার এই ছুটির মরশুমগুলো দারুণ দারুণভাবে কাটাও, আর যেতে যেতে তোমার জন্য সুন্দর দুটো গান রেখে গেলাম। ও মানে উইকেন্ড মানেই তুমি যেটা বলবে আর কি বলবে,

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। আগামীকাল নতুন সরকার শপথ গ্রহণ করবে। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। খোলা হবে আরজিকর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য বিশেষ কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। নির্বাচন কমিশন আগামী 21 মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। আইএএস অফিসার মুথু কুমার আলাগুমুথুকে ফলতা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে আইআরএস অফিসার আর সি মার্ডিকে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 86.83%। পর্ষদ সভাপতি জানিয়েছেন, প্রথম দশে আছে 19টি জেলার 131 জন পড়ুয়া। 698 নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। 696 পেয়ে দ্বিতীয় হয়েছে বীরভূমের সরস্বতী শিশু মন্দির হাইস্কুলের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। এদিকে চলতি বছরের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলও আজ প্রকাশিত হয়েছে। তিনটি বিভাগ মিলিয়ে প্রথম দশে স্থান অধিকার করেছে 35 জন। মেধা তালিকায় আছে 13 জন ছাত্রী। পাশের হারে ছাত্রদের থেকে অনেক এগিয়ে ছাত্রীরা। হাই মাদ্রাসায় প্রথম হয়েছে 2 জন, মুর্শিদাবাদের ভবতা আজিজিয়া হাই মাদ্রাসার মোহাম্মদ মুস্তাক নাজিম ও মালদহের NMS হাই মাদ্রাসার শাহান আক্তার, দুজনেই পেয়েছে 781 নম্বর। আলিমে প্রথম হয়েছে উত্তর চব্বিশ পরগনার নূর উন নবী সিনিয়র মাদ্রাসার ছাত্রী মীর সাদিয়া জাহিন, প্রাপ্ত নম্বর 862। ফাজিলে 578 নম্বর পেয়ে ওই মাদ্রাসারই ছাত্র ইরফান হোসেন প্রথম হয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। আগামীকাল নতুন সরকার শপথ গ্রহণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি, সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দিয়েছেন তিনি। পরিষদীয় নেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। খোলা হবে আরজিকর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য বিশেষ কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করারও ডাক দেন তিনি। ভোট পরবর্তী সন্ত্রাস, হিংসা ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে এবং মনীষীদের অবমাননার প্রতিবাদে বামপন্থী দলের পক্ষ থেকে আজ ধর্মতলায় লেনিন মূর্তির সামনে এক মিছিল বের করা হয়। কর্মসূচিতে যোগ দিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানান। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত। পাশের হার 86.83%। 698 নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। এদিকে চলতি বছরের হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলও আজ প্রকাশিত হয়েছে। তিনটি বিভাগ মিলিয়ে প্রথম দশে স্থান অধিকার করেছেন 35 জন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেন শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে, নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়েই তিনি এগিয়ে যেতে চান। খোলা হবে আরজিকর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য বিশেষ কমিশন, বাংলাকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এজন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতিও। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ সন্ধ্যায় লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলকাতা শহরে আগামীকাল যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে, আগামী এক মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লি প্রথমে ব্যাট করছে, শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 18 ওভার 2 বলে 5 উইকেট হারিয়ে 128 রান করেছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: ছোটবেলা থেকেই আমরা বোধহয় প্রত্যেকেই ভালোবাসা নিয়ে খুব ফ্যান্টাসাইজ করি, মানে আমার ভালোবাসার লাইফটা এরকম হবে, আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকেই সব থেকে বেশি ভালোবাসবে, তার সেন্টার অফ ইউনিভার্স আমি হব, আর আমার সেন্টার অফ ইউনিভার্সও সেটাই হবে। তো এইভাবে না আমাদের ছোটবেলায় আমরা একটা অদ্ভুত খেলাঘর সাজাই মনে মনে, পুতুল খেলতে খেলতে, কাদামাটি নিয়ে খেলতে খেলতে। কিন্তু আস্তে আস্তে যখন বড় হই না, তখন যেভাবে ভালোবাসা নিয়ে ভেবে এসেছি, যেভাবে স্বপ্ন দেখে এসেছি, দেখা যায় যে কোনো আকার না থাকলেও, কোনো সংজ্ঞা না থাকলেও, এক একজনের কাছে ভালোবাসার কিন্তু এক এক রকম মানে আছে। তোমার জীবনে ভালোবাসার রংটা ঠিক কেমন, তোমার জীবনে ভালোবাসার সংজ্ঞাটা ঠিক কেমন, সেটার খোঁজ নেওয়ার জন্যই তো প্রত্যেক শুক্রবার লাভ জাংশন আজকেও চলে এসেছি। রাত 9টা বেজে 7 মিনিট হয়েছে, তাই তো?
1: হ্যাঁ, আর লাভ জাংশনে সৌমি আর সেওতি সেই ভালোবাসার সংজ্ঞাটাকেই বিভিন্ন রকমভাবে খোঁজার চেষ্টা করবে আজকে। অবশ্য প্রত্যেক সপ্তাহই আমরা দেখতে পাই যে এই সংজ্ঞা পাল্টাতে থাকে, কারোর যেটা মনে হচ্ছে হ্যাঁ, আবার অন্যজনের সেটা মনে হচ্ছে না, আর এই হ্যাঁ না এর মধ্যে মধ্যে আমরা সেই ভালোবাসার মানুষটাকে খুঁজে পাই, আর তার প্রতি আমাদের যে নিবেদন সেটা কিন্তু আমরা সব সময় চেষ্টা করি ফিল করার, তাকে জানানোর। আর সেই চেষ্টাটা আজকেও পুরোপুরিভাবে 3 ঘন্টা থাকছে সৌমি আর সেওতি 107 FM রেইনবোতে নিয়ে।
0: খুব চেনা নাম্বার, তবুও যদি তুমি নতুন হয়ে থাকো, প্রথমবার টিউন করে থাকো 107 FM রেইনবো, তাহলে তোমাকে জানিয়ে দিই 9903652992 হচ্ছে নাম্বার, যে নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, যে নাম্বারে তুমি SMS করতে পারো। আর লাভ জাংশনে ভালোবাসার কথা বা ভালোবাসার প্রবলেম বা মন খুলে কাকে ভালোবাসো সেটা

0: বানানোর জন্য সবসময় কিন্তু নাম প্রকাশ করাটা যে খুব বাধ্যতামূলক সেটা আমরা মনে করি না, আমরা বলিও না। তাই তুমি চাইলে তোমার নামটা জানাতেও পারো, আর যদি মনে করো যে শুধু সমস্যাটুকুই একটু গোপনে শেয়ার করবে আমাদের সাথে, যাতে আমরা সেটা আমাদের মতো করে তোমাকে একটা সলিউশন পৌঁছে দিতে পারি, তাহলে তুমি অবশ্যই তোমার নাম, পরিচয়, অ্যাড্রেস সবটাই গোপন রেখে তুমি তোমার মেসেজটা করতে পারো। নাম্বারটা আরেকবার মনে করিয়ে দাও,
1: 9903653992। এই নম্বরে থাকছে সৌমি আর শ্রেয়তি, লাভ জাংশন নিয়ে 107 FM রেইনবোতে।
0: একেবারে। আর এই যে একটা অদ্ভুত মায়াবী রাত, যে মায়াবী রাতে শুধুই হবে ভালোবাসার কথা, সেই ভালোবাসার কথাতে তোমার আকাশটা কি সত্যি সত্যি একা, নাকি তোমার আকাশে আরও কেউ আছে জানিয়ে ফেলো। ওয়েট করছি কিন্তু 107 FM রেইনবোতে।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আমি আর সে অতি শখে প্রথম যেভাবে আমরা শুরুটা করলাম, ভালোবাসার অনেক রকমের কথা, অনেক রকমের গল্প দিয়ে, সেই গল্প এবং ভালোবাসার মানুষটার প্রতি তোমার যে ভাবনা, সেই সব কিছু নিয়ে আমরা থাকবো ঠিক 3 ঘন্টা। কিন্তু তার মধ্যেও থাকবে আরও এমন অনেক ধরনের কথা যা শুনবো তোমার কাছ থেকে, কারণ তুমি জানাবে তোমার মনের মধ্যে যে কথাটা রয়েছে, যেটা তুমি বলতে চাইছো কিন্তু পারছো না, আবার বলার পরেও দেখছো যে কী যেন একটা হয়ে গেল, যেরকমটা ভেবেছিলে, যেরকমটা আশা করেছিলে, সেই আশানুরূপ ফল কিন্তু তুমি পেলে না। তো এই নিয়ে আমরা আজকে যে ওই লাভ গুরু মতন হয়ে বসেছি সে তেমনটা নয়, আমরা চেষ্টা করব তোমার সাথে যদি কিছু বলতে পারি, তোমাকে যদি এমন কিছু একটা বললাম যেটা শুনে তোমার মনে হতে পারে না মনটা আজকে একটু হালকা হলো, তাই সেটার জন্য অবশ্যই চলে আসতে পারো 9903653992 এই নম্বরে।
1: সেহতি সরসোনা থেকে প্রীতির একটা মেসেজ রয়েছে, পড়ি। ডিয়ার লাভ জাংশন, তোমাকে ভালোবেসে আজ মনের একটা গোপন কথা শেয়ার করতে চাই। 12 বছর আগে যার সাথে ব্রেকআপ হয়েছিল, জানতে পারলাম যে সেই মানুষটি এখন ভীষণ একা, কিন্তু আমি একা নই, আমার বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে। তবুও প্রাক্তনের জন্যে মনটা হঠাৎ করে কেঁদে উঠল। সোশ্যাল মিডিয়াতে সারা রাত ধরে স্টক করলাম, ঘেঁটে দেখলাম ওর প্রোফাইল, ঘুম আসছিল না কিছুতেই। আমার কি ওর সাথে নতুন করে বন্ধুত্ব করা ঠিক হবে জানিও প্লিজ।
0: 12 বছর আগে যে জিনিসটা শেষ হয়ে গেছিল, সেইটা নতুন করে শুরু করতে গেলে বর্তমানে যেগুলো রয়েছে না, সেটা কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ তোমার মনের মধ্যে ওই বন্ধুত্বটা যেভাবে তুমি চেয়েছিলে সেরমভাবেই কিন্তু স্টপ হয়ে গেছে। সেখান থেকে আর নতুন করে একটা বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ বা বন্ধু মনে করা, সেইটা আমার মনে হয় তুমি নিজেও কিন্তু একটা সময় পরে মেনে নিতে পারবে না।
1: হ্যাঁ, মানে একটা মানুষের সঙ্গে একটা সময় তোমার তোর সম্পর্কের সমীকরণটা একদম অন্যরকম ছিল, সেখানে বন্ধুত্ব তো নিশ্চয়ই থাকে, প্রত্যেকটা সম্পর্কের প্রথম ধাপই হয় বন্ধুত্ব, কারণ বন্ধুত্ব না থাকলে, মানে একটা একে অপরকে ঠিকমতো না চিনলে, না জানলে, তার পাশে না দাঁড়ালে, আমরা তো পরবর্তী সম্পর্কের কথা ভাবতে পারি না, মানে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারি না। তো তোমার ক্ষেত্রে না, সেওতি যেটা বললো সেটাকে একটুখানি ধরে আর একটুখানি ইলাবোরেট করে আমি বলি। দেখো, যে সম্পর্কটা একটা সময়ে শুধু বন্ধুত্ব ছিল না, তাকে শুধু বন্ধুত্বের মোড়কে তুমি কিন্তু কোনোদিনই দেখতে পারবে না,
0: তাই
1: না? মানে তোমার হয়তো মনে হচ্ছে যে না, আমার জীবনে একজন লাইফ পার্টনার আছে, আমার একজন ছেলে আছে, সবটাই আছে, তো সেখানে আমি তো আর নতুন করে প্রেমের সম্পর্কে যাব না, কিন্তু একটা বন্ধুত্ব যেটাকে হয়তো তুমি মিস করো, আমি ধরে নিচ্ছি যে তুমি নিশ্চয়ই সেই বন্ধুত্বটাকে মিস করো বলেই এরকম একটা মেসেজ পাঠিয়েছো, তো সেই বন্ধুর কাছে বা সেই মানুষটার কাছে ফিরে গেলে বা সেই বন্ধুত্বটাকে আরেকবার নতুন করে এস্টাবলিশ করলে তুমি হয়তো মনের দিক থেকে কোথাও গিয়ে একটু শান্তি পেতেও পারো। তবে আমার মনে হয়, দেখো, এটা না কোনোদিনই সম্ভব হয় না। একটা সম্পর্কের সমীকরণ একরকম হলে সেটাকে অনেক বছর পর আবার একটা অন্য সমীকরণে নিয়ে যাওয়া, এটা ভীষণ ডিফিকাল্ট এবং প্রচণ্ড ম্যাচিউরিটি লাগে এটা করতে গেলে, যদি আদৌ কেউ করে থাকে। আমি জানি না সত্যি সত্যি এটা কতটা বাস্তব।
0: একটা জিনিস মনে হয় সৌমি, আমি জানি না, আমি এক্ষেত্রে হয়তো মানে খুবই, আমাকে বলতে পারো যে আমি পেসিমিস্টিক বা একটু, হ্যাঁ, ওল্ড স্কুল অথবা একটু প্রাচীন মনোভাবাপন্ন হয়তো, কিন্তু আমি সেক্ষেত্রে এটা বলবো যে আমি যখন একটা সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, সেখান থেকে যখন বেরিয়ে আসছি, সেই সমীকরণ থেকে যখন আমি বেরিয়ে আসছি, তখন কিন্তু সেখানে আবার বন্ধুত্ব জিনিসটা আমি কোনোদিনই এস্টাবলিশ করতে পারিনি।
1: সত্যি তাই,
0: কোথাও গিয়ে মনে হয় যে না, আমি কিন্তু এই মানুষটাকে ওইভাবে দেখতে পারবো না
1: কোনোদিনই। তো বন্ধুত্বের, শুধু বন্ধুত্বের চোখে তো তুমি কোনোদিন দেখোনি, তাই নতুন করে শুধু বন্ধুত্ব এস্টাবলিশ করাটা না ভীষণ ডিফিকাল্ট। এবং এই জন্যই বললাম যে আমি সত্যি জানি না যে পৃথিবীতে এইরকম কেউ করেছে কিনা যেখানে খুব ভালো বন্ধু হয়ে গেছে তারা, মানে কোটানকোট ভালো বন্ধু হয়ে গেছে, হয়তো সমাজের কাছে বাইরে বলছে যে না আমাদের ফ্রেন্ডশিপ আছে, কিন্তু সেই ফ্রেন্ডশিপটা কখনোই ট্রু সেন্সে ফ্রেন্ডশিপ হতে পারে না যখন দুটো এক্স আবার নতুন করে এক জায়গায় আসে। আরেকটা ভীষণ প্রবলেমেটিক সেন্টেন্স আমার তোমার এই মেসেজটার মধ্যে লেগেছে, যে তুমি বন্ধুত্ব করতে চাইছো এটা জানতে পারার পর যে সেই মানুষটি ভীষণ একা। ফার্স্ট অফ অল, তুমি এটা কি করে জানলে? মানে এটাও আমার কাছে একটা প্রশ্ন যে তুমি কিভাবে জানলে সেই মানুষটা
0: আসলে না। ও একটা জিনিসও মেনশন করেছে যে ও প্রচুর স্টক করেছে,
1: এবং সেখান থেকে ও স্টকটা পরে করেছে অ্যাকচুয়ালি।
0: আচ্ছা, তাহলে ওর কোথাও গিয়ে ওইটা মানে 2+2=4 এরকম ভাবে ও হয়তো ছকে নিয়েছে, যে তার মানে এই মানুষটা কিন্তু অ্যাকচুয়ালি একা রয়েছে। কিন্তু তোমার উপর নেই ভুবনের ভার, এটা আমার মনে হয়।
1: তোমার উপর নেই ভুবনের ভার, এবং তুমি কেনই বা সেই কাঁধটা এগিয়ে দেবে, কাঁধটা দিতে যাবে বা হাতটা ধরতে যাবে, সেই মানুষটা

0: যদি ভীষণ একা হয়েও থাকে, সে তার মতন করে কাউকে নিশ্চয়ই খুঁজে নেবে। আর সে তো তোমার কাছে এসে দুঃখ করে বলছে না যে আমি একা বা আমি তোমাকে মিস করি, সে যখন বলেনি বা তার যখন সেই ব্যাপারটা থেকে অনেকটাই সে দূরে চলে গেছে, সে একা হোক বা কারোর সঙ্গে থাকুক বা না থাকুক, আমার মনে হয় যে তোমার এটা নিয়ে বোধহয় মাথা না ঘামানোই উচিত। তোমার জীবনটা খুব সুন্দর, তুমি একটা সুন্দর ফ্যামিলি লাইফ লিড করছো, যেখানে স্বামী আছে, সন্তান আছে, তাকে মানুষ করার
1: একটা সামনে বড় আর কি ফিউচার রয়েছে,
0: ফিউচার রয়েছে, একসঙ্গে ভালো থাকার দিনগুলো কিন্তু রয়েছে আগামী সময়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি শুধু শুধু কেন এমন একজনের জন্য কোথাও গিল্ট ফিলিং, কোথাও নস্টালজিয়া, আমি বলবো এটা কাইন্ড অফ নস্টালজিয়া হিট করা যে ইস আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানে সেই ব্যাপারগুলো ফিরিয়ে আনার চেষ্টা আমার তো মনে হয় প্রয়োজন নেই। সেও তোমার কাছে এসে বলেনি, সেও তোমাকে কোনোভাবে মিস করছে এরকম বিষয়টাও নয়, সেও যে বন্ধুত্ব চাইছে এমনটাও নয়, তাই তুমি বা কেন শুধু শুধু এটা নিয়ে ভাবছো?
1: আমার একটা খুব পছন্দের বাংলা ছায়াছবি, সৌমি তোমারও নিশ্চয়ই, সেটা হলো সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত সাত পাকে বাঁধা। সেখানে একটা জায়গাতে সুচিত্রা সেন মানে অর্চনা যখন বলছেন, মানে তার চরিত্রটা, যে তাকে তার বোন জিজ্ঞেস করছে যে কিছু কি ফেলে এসেছিস, তখন সে উত্তরে বলে যা ফেলে এসেছি তা ফেলেই এসেছি।
0: ঠিক,
1: তো ওইখানেই বোধহয় দাড়ি কমা ফুল স্টপ সবকিছু দিয়ে নতুন যে পথটা তুমি চলছো সেখানেই বোধহয় এগিয়ে যাওয়া উচিত।
0: খুব সত্যি কথা। আর এভাবেই তুমিও কিন্তু তোমার মেসেজেস হোয়াটসঅ্যাপ বা টেক্সট যেভাবেই করো না কেন পৌঁছে দাও আমাদের কাছে, আমরা আছি তোমার মেসেজ পড়ার জন্য, লাভ রিলেটেড যে কোনো প্রবলেম কনফেশন যাই আছে না কেন। জানি এই মুহূর্তে আমরা যেরকম একটা ফাস্ট মুভিং সময়ের মধ্যে থাকি সব সময়, সেখানে প্রবলেম আসবে না এটা হতে পারে না, আবার প্রবলেমকে প্রবলেম যাতে না আসে সেই জন্যেও না সেওতি এখন কিন্তু অনেক রকম পদ্ধতি চলে এসেছে, মানে জেন জি তারা কিন্তু প্রবলেম থেকে আগেই মনে হয় দূরে থাকতে চায় বলে সলিউশনটা আগেই খুঁজে নিয়েছে, মানে কেউ মানে স্পিড ডেটিং হ্যানা ত্যানা নানান রকম টার্ম আছে সিচুয়েশনশিপ, তো দেখতে গেলে সেটা হয়তো খানিকটা গা বাঁচানো তাই না, যে কিন্তু তবুও প্রবলেম আমাদের জীবনে আসেই, তো সেই সমস্ত নিয়ে তো আছি, ভালোবাসার গল্পগুলো হবে। তবে তাই নয় যে শুধু প্রবলেমের কথা, তোমার যাকে তুমি খুব ভালোবাসো সেই ভালোবাসার মানুষটিকে মন খুলে ভালোবাসার কথা জানানো, সেটার প্ল্যাটফর্ম হতো লাভ জাংশন 9903653992 তোমার নাম্বার।

0: Junction 107 FM Rainbow Day.
1: Love Junction, Love Meter,
2: Love Junction, Love Meter.
3: 107 FM Rainbow তে শুনছো লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, যেখানে আজকে তোমার সাথে শুক্রবারের এই রাতে রয়েছি শিওতি আর সৌমি। আর তুমি শুধু যে অন এয়ারই কানেক্টেড থাকতে পারছো সেই অপশনটা ছাড়া যে আর কোনো অপশন নেই, মানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা টেক্সটের মাধ্যমেই তোমার সাথে আমাদের কথা হচ্ছে, তা কিন্তু নয়। রয়েছে আমাদের একটা ইনস্টাগ্রাম হ্যান্ডেল, সেটা হলো 107 FM রেইনবো কলকাতা। আর 107 FM রেইনবো কলকাতার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমাদের আজকের লাভ মিটারের টপিকটা হচ্ছে, ঠিক ওই শীতকালে বেশ জমিয়ে বিয়েবাড়ির ভুড়িবোজ করার পর যখন গরমকালে আমরা চলে আসি, বেশ খানিকটা সময় পেরিয়ে যায়, তখন মনে হয় যে শীতকালে যে বিয়েটা করেছিলাম, খুব ভালোবেসে করেছিলাম ভালোবাসার মানুষকে, তারপর কি প্রেমটা একটু কমে কমে গেল, মানে এটাই আজকের টপিক আমাদের লাভ মিটারে। তুমি যদি ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ফলো এখনও না করে থাকো, তাহলে যাও গিয়ে ইনস্ট্যান্টলি আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা ফলো করো, সেখানে লাভ মিটারের টপিকটা পোস্টার হিসেবে পোস্ট করা আছে যে বিয়ের পরে কি প্রেম কমে যায়, আমাদের আজকে এটাই টপিক। আর ওখানে ইয়েস বা নোতে ভোট করার অপশন তুমি পাবে, এছাড়া কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশনটাও কিন্তু আমরা তোমাদের জন্য খুলে দিয়েছি। আপাতত ফার্স্ট রাউন্ড, ফার্স্ট আমরা লাভ মিটার শুরু করলাম, তো কি বলছে জানো শ্রেয়তি,
4: লাভ মিটার শুরুর পরে যেটা বাপরে প্রচুর আর কি নেতিবাচক উত্তর আমরা পেয়েছি, এবং সেখানে ইয়েস নো এর দাঁড়িপাল্লাতে নো এর পরিমাণটা কিন্তু অনেক বেশি মাত্রায় রয়েছে, মানে এখনো অবধি যদি আমি দেখি তাহলে 71% ভোট পেয়েছে নো, মানে না বিয়ের পরে মোটেই প্রেম কমে যায় না। আর বাকি 29%, মানে 29% ভোট পেয়েছে হচ্ছে ইয়েস এর, যে হ্যাঁ বিয়ের পরে প্রেম কমে যায়, মানে 29% মানুষের মনে হচ্ছে যে কমে যায়, কিন্তু আমার যারা আর কি বলছে যে না কমে না, তাদের উত্তরগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং হতে পারে। আমার এটা ধারণা যে তারা ঠিক কিসের নিরিখে বলছেন যে না প্রেমটা কমে না, কি মনে হয়? এক একজন লিখছেন দেখছি কমেন্ট সেকশনে যে আরো বেড়ে যেতে পারে প্রেমটা।
3: তো একজন খুব মজার কমেন্ট করেছেন মৃণাল, আমি দেখতে পাচ্ছি মৃণাল বুড়াই 000 ইনস্টা হ্যান্ডেল আইডি, লিখছেন যে বিয়েটা করি তারপর বলবো, ফেয়ার এনাফ, একদম ঠিক
4: উত্তর,
3: একদম ঠিক আছে, মানে বিয়ে না করে তুমি কি করেই বা এই প্রশ্ন
4: করে বলা যায়। হ্যাঁ সেটাই, মানে যারা আর কি কমেন্ট করবেন আশা করা যায় যে তারা বোধহয় ম্যাক্সিমাম হয় তারা বিবাহিত অথবা বিয়ে করার একদম দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে, অথবা তারা একদম ধারণা করে নিতে পারেন, মানে সমাজের বিভিন্ন ছবি দেখে।
3: ওটাই বলছি, দেখো সিঙ্গেল যারা হয় তারা কোনো না কোনো এমন একটা গ্রুপে ডেফিনেটলি বিলং করে যেখানে সবাই ম্যারিড, ঠিক আছে, এবং একটা কোনো না কোনো, সেটা বয়েজ গ্রুপ হোক বা সেটা গার্লস গ্রুপ হোক, কেউ না কেউ থাকবেই যে কিনা সিঙ্গেল, ঠিক আছে, আর তাকে মোটামুটি দেখবে চারপাশের বন্ধু বান্ধবেরা প্রত্যেকেই বলবেন কি না বিয়েটা কর তারপর বুঝবি, বা কি আমারটা হয়ে গেল তুই কবে বিয়ে করবি, সো এইটা কিন্তু গ্রুপে চলতে থাকে, তো তারাও অনেকটা এক্সপিরিয়েন্স পেয়ে যায়, অনেকটা কি বলবো, চারপাশটা দেখে দেখে বা বন্ধুদের থেকে শুনে শুনে তারাও খানিকটা বুঝে যায় যে বিয়ের পরে সত্যি সত্যি কি প্রেম আগের মতো, মানে বিয়ের আগে যেমন প্রেমের যে গভীরতা, যে কবিতা লেখা, যে গান শোনানো, প্রপোজ করা, লাভি টাভি যে রোম্যান্সটা ছিল, সেটা কি বিয়ের পরে গিয়ে ওরকম আর থাকে?
4: ধরো সব থেকে যেটা আমার মনে হয় যে এই যে বিয়ের আগে, মানে ধরো প্রেম যখন চলছে দুজন ব্যক্তির মধ্যে এবং তারা জানে যে তারা নিশ্চিত কিছুদিন পরে তাদের বিয়েও রয়েছে, সেই সময়টাতে মানে ওই যে একটা প্রথম দূর থেকে দেখছি সেই মানুষটা হেঁটে আসছে, রাস্তা ক্রস করছে, মানে তখন যে একটা উত্তেজনা, একটা বেশ একটা ভালো লাগা যে বাহ আজকে খুব সুন্দর সেজে গুজে এসছে,
3: হ্যাঁ
4: এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে মানে প্রতিদিনের মতন একটা গতানুগতিক ব্যাপারে দাঁড়িয়ে যায়। আমরা তখন মানে জিজ্ঞেস করি যে কোন জায়গাটা এক্স্যাক্টলি সে ওয়েট করছে, তাহলে আমি গিয়ে চটপট একটুখানি যদি তাড়াতাড়ি আসা যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করি যেন একটুখানি বেশি সময় আমরা কাটাতে পারি, সেটা ঠিক, কিন্তু ওই যে উত্তেজনা একটা যে বাহ আজকে কি সুন্দর সেজে গুজে এসছে, সুন্দর লাগছে দেখতে, এইটা কি কোথাও একটু
3: দেখা করার অপেক্ষাগুলো থাকে না আগেরগুলো,
4: তো একটু যে মনে হয় যে আমি বোধহয় ফিল করতে পারছি সেই সেন্সেশনটা,
3: মানে রোমাঞ্চগুলো কোথাও একটু মিসিং হয়ে যায়, জীবনটা অনেক বেশি গতানুগতিক হয়ে যায়। তুমিও কি তাই মনে করো যে বিয়ের পরে আর সত্যি আগের মতো থাকে না? আরেকটা কমেন্ট পড়ছি রাজদীপ পাল 01, ওর ইনস্টা আইডি, ও বলছে মোটেই না প্রেম।

0: বিয়ের পর অনেক বেড়ে যায় যদি যদি না তাদের আর্থিক অবস্থা উন্নত থাকে। মানে আই থিঙ্ক ও বলতে চাইছে যে প্রেমটা বেড়ে যায় বিয়ের পর যদি ফিনান্সিয়ালি দুজনেই একটা ভালো জায়গায় থাকে, মানে আর্থিক অবস্থা যদি দুজনেরই ভালো থাকে তাহলে প্রেম বিয়ের পর সেই প্রেম পূর্ণতা পেলে সেটা আরো অনেক বেশি বেড়ে যায়।
1: ইন্টারেস্টিং, খুব লেয়ার্ড কিন্তু কথাটা,
0: ব্যাপারটা সত্যি লেয়ার্ড। কারণ কি আর বলি, মানে এটা কিন্তু রাজদীপ একটা খুব ভালো জায়গায় পয়েন্ট আউট করেছে, একটা খুব সুন্দর জায়গায় হিট করেছে যে আর্থিক অবস্থার সঙ্গে বোধহয় সত্যি সত্যি বিবাহিত জীবনের একটা কোথাও না কোথাও গিয়ে, মানে বেশিরভাগ ক্ষেত্রে, আমরা বলছি না যে সবাই, কিন্তু ওই হালকা একটু মেজরিটিতে কোথাও না কোথাও গিয়ে একটা সাংসারিক দায়বদ্ধতা যেহেতু চলে আসে, রোজকার জীবনে এই অসুস্থ হচ্ছি, এই মাসকাবাড়ি বাজার, এই ছেলেমেয়ের টিউশন, এই স্কুলের ফিজ, এই সমস্ত নিয়ে বা বাড়ির ইলেকট্রিক বিল, এই জলের টাকা, এই বিদ্যুতের টাকা, এইসব করতে করতে যেহেতু জীবনটায় অনেকটাই ওই বিষয়গুলো ঢুকে যায়,
1: মানে আসা যাওয়ার মাঝে বলছো যে প্রেমটা কোথাও গিয়ে মানে হারিয়ে যেতে পারে, কিন্তু ওর কথা অনুযায়ী
0: এই সিনেমাটার কথাই মনে করিয়েছে, মানে এই যে একটা অদ্ভুত অসম্ভব ভালো একটা সিনেমা যেখানে কোনো ডায়লগ নেই আসা যাওয়ার মাঝে, এবং সেখানে এক বিবাহিত কাপলের জীবনকে আমরা ঠিক যেভাবে দেখেছি না,
1: মানে রাত্রিবেলায় তার হাজবেন্ডের, মানে সেই কাপলের হাজবেন্ডের কাজ শুরু হচ্ছে, আর দিনের বেলায় যে ওয়াইফ মানে যে স্ত্রী তার কাজ শুরু হচ্ছে, মানে এই দুজনের মধ্যে কোথাও গিয়ে সেই যে কথোপকথন, সেই যে একটা ভালোবাসার সম্পর্ক, এবং সেটা যখন আমরা দেখছি রয়েছে, সেটা স্বপ্নের মধ্যে রয়েছে।
0: এক্স্যাক্টলি সেইটাই মনে হয় রাজদীপের কমেন্টেও কোথাও ফুটে উঠছে, যে প্রতিদিনের যে এক্সপেক্টেশন, প্রতিদিনের যে যৌথভাবে সংসার করা, সেখানে আর্থিক সচ্ছলতা যদি কখনো কখনো একটু ভাটা পড়ে, সেখানে দেখবে একটু অভিযোগ আসে, একটু মন কষাকষি চলে, তখন মনে হয় যে দায়িত্ব পালন বিষয়টা অনেক বেশি সামনে চলে আসে। দেখা করার অপেক্ষা ছোট ছোট রোমাঞ্চকর মুহূর্ত, তার বিষয়গুলো, সেই বিষয়গুলো অনেকটা ব্যাকফুটে তখন চলে যায়। সত্যি সেখানে দায়বদ্ধতা বা প্রতিদিনের জীবনযাপনটা একদম ফ্রন্ট ফুটে চলে আসে, একদম সামনের সারিতে চলে আসে। রাজদীপের কমেন্টটা খুব ভালো লাগলো, এরকম প্রচুর কমেন্টস রয়েছে। আর লাভ মিটারে কিন্তু তুমি পার্টিসিপেট করছো, কিভাবে? তোমাকে যেতে হবে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM রেনবো কলকাতা, তারপর সেখানে লাভ মিটারের পোস্ট দেখতে পাবে, বিয়ের পরে কি প্রেম কমে যায়, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করবে ওখানে কমেন্ট, এবং ভোট করবে ইয়েস অথবা নোতে। আর বিয়ে মানেই তো সেখানে মালা চন্দন থাকবেই, তাই তোমার জন্য রাখলাম এই গানটা, এই গানটার মধ্যেই তো রয়েছে সেই ভালোবাসার পরিপূর্ণতা।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে। Shorts.

0: আজকের লাভ শর্টসে সেওতের লেখা গল্প স্বপ্ন দেখে মন। গল্পের ন্যারেশনে রাজীব, অভিনয়ে অরিজিৎ, দেবারতি, সুদীপ্ত, উজ্জ্বল, দেবলীনা ও স্বপ্না। শুরু হচ্ছে লাভ শর্টস স্বপ্ন দেখে মন।
1: ছোটবেলা থেকেই সোহিনী নাচ শিখেছে। পড়াশুনোয় অল্প বিস্তর ফাঁকি দিলেও নাচের স্কুলে যাওয়াটা সে কোনোদিনও মিস করেনি। তার স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন নৃত্যশিল্পী হবে, ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাবে। তাই স্কুলের পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটাও ডান্স ডিপার্টমেন্ট, এই সাফল্যের সঙ্গে শেষ করল সোহিনী। মা বাবা খুব খুশি হলেও তাদের চিন্তা মেয়ে এরপর কি করবে। কিন্তু সোহিনী জানত সে সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও পোস্ট করবে, আর দেখতে দেখতে এখন তার বেশ খ্যাতি হয়েছে, সেই সঙ্গে একটু একটু করে চলছে নাচের স্কুলের কাজ। এখনো অনেক পথ চলা বাকি, কিন্তু তার মধ্যেই সেই দিনটা উপস্থিত হল।
2: আসুন আসুন, বাড়ি চিনতে কোনো অসুবিধে হয়নি তো?
3: না না, আমাদের কোনো অসুবিধে হয়নি, তবে আমাদের কিন্তু আরেকটা জায়গায় যাওয়ার আছে, বেশিক্ষণ হয়তো বসতে পারবো না, মাফ করবেন।
4: হ্যাঁ, আমাদের মেয়ে এই বাড়ি ঢুকলো বলে।
2: আপনাদের মেয়ে বুঝি চাকরি করে?
4: চাকরি মানে ওর একটা নিজস্ব নাচের স্কুল আছে, এই 7টা নাগাদ ক্লাস শেষ করে ফিরবে।
3: সে কি, এই কথাটা তো আপনারা আগে জানাননি।
5: হ্যাঁ, কি মুশকিল, আগে না জানালে কি অসুবিধা হয়েছে বাবা, এ তো খুব ভালো ব্যাপার। আচ্ছা বলছি, ও কী নাচ শেখায়?
2: ভারতনাট্যম, এছাড়া ক্রিয়েটিভ ডান্সও শেখায়।
1: কথার মাঝেই সোহিনী এলো। সোহিনীকে ছবিতে যা দেখেছে তার চেয়ে সামনে থেকে দেখে অর্ক যেন স্তব্ধ হয়ে গেল। পরিশ্রান্ত একটা মুখ, কিন্তু ভীষণ আবেগ আর স্ত্রী আছে। সোহিনীরও বেশ ভালো লাগলো অর্ককে দেখে। অর্কর বাবা মাকে সোহিনী প্রণাম জানালো।
2: বসো মা, বসো। বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোমায়। তোমার নাচের স্কুলটা বুঝি অনেক দূরে? না আসলে খুব ক্লান্ত লাগছে তো তোমাকে দেখে।
6: হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা লাগে, তবে অভ্যেস হয়ে গেছে।
3: ব্যাচেলার কিসে করেছো যেন?
6: নাচই বিষয় ছিল আমার।
3: ও, তা ভালো, কিন্তু আমরা এমন একজন বৌমা খুঁজছি যার কাছে সংসারটাই মুখ্য হবে। দেখো মা, আমাদের বয়স হচ্ছে, আমাদেরও তো একটু শান্তি চাই, সংসারের হাল আর কতদিন টানবো।
2: হ্যাঁ মা, তোমাকে আমার ছেলের সঙ্গে বেশ মানাবে, কিন্তু ওই নাচের স্কুলের ব্যাপারটা না, ওটা বরং তুমি বাদ দাও।
6: তাহলে আপনারা এই বাড়িতে সময় নষ্ট করবেন না, কারণ নাচ আমার প্রাণ, আমি সংসারের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করতে পারবো না।
1: কথাটা বলে সোহিনী উঠে দাঁড়ায়। অর্কর বাবা মা খুবই বিরক্তির সঙ্গে ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু অর্কর চোখে ছিল এক অদ্ভুত শ্রদ্ধা। সোহিনীর বাবা মাও খুব অপ্রস্তুত হলেন, তবে তারা তাদের মেয়ের সিদ্ধান্তকে কখনোই ভুল মনে করেননি। সপ্তাহে 3 দিন নাচের ক্লাস থাকে সোহিনীর। আজ শুক্রবার, ক্লাস চলছে পুরো দমে। ছাত্রীদের 10 মিনিটের একটা ব্রেক দিয়ে সোহিনী একটু বাইরে বেরোলো হাওয়া খেতে, আর বেরিয়েই চমকে গেল। অর্ক দাঁড়িয়ে রয়েছে নিজের গাড়ির পাশে।
6: আপনি এখানে? কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না।
5: না মানে ওই গত সপ্তাহে আমার বাবা মার বলা কথাগুলোর জন্য আমি খুবই লজ্জিত, তাই ক্ষমা চাইতেই এখানে আসা বলতে পারেন।
6: না না, ছি ছি, এভাবে বলবেন না, আমি হয়তো একটু রুড আচরণ করে ফেলেছিলাম, তবে আমি সত্যিটাই জানাতে চেয়েছি।
5: হ্যাঁ, আর ঠিক সেই কারণেই আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার বাড়ি থেকে সেদিন ফিরে ইউটিউবটা ওপেন করে আপনার চ্যানেলটা দেখলাম, অনেক দিন পর কিন্তু আমি এতটা সময় ইউটিউবে ব্যয় করলাম।
6: এই রে, সারাদিন অফিসের খাটাখাটনির পর আপনার ঘুমটাই মাটি হয়ে গেল দেখছি।
5: সত্যি বলতে আপনাকে সামনে থেকে দেখে সেটা অনেক আগেই উড়ে গেছে।
6: আমার ক্লাসটা এখনো চলছে, আমাকে যেতে হবে।
5: ওহ সরি সরি সরি, না না, জাস্ট একটা কথা বলছি যে আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে?
6: আমার ফোন নাম্বারটা আপনার কোনো কাজে লাগবে না।
1: অদ্ভুত একটা উত্তর দিয়ে ও খানিক লজ্জা পেয়ে সোহিনী ক্লাসে ঢুকে পড়ে। সাতটায় ক্লাস থেকে বেরোনোর পর সে অবাক হয়ে গেল, দেখল কাছেরই একটা রোলের দোকান থেকে অর্ক দুটো এগ রোল নিয়ে দাঁড়িয়ে আছে।
6: কি, আপনি এখনো বাড়ি যাননি? আর এগুলো কি?
5: আরে ম্যাডাম নিন নিন, অনেকক্ষণ ক্লাস করেছেন, খিদে পেয়ে গেছে তো, চটপট খেতে শুরু করুন তো, দারুণ এগরোল বানায় কিন্তু এই দোকানটা, খেয়ে নিন।
1: সোহিনী অবাক হাতে রোলটা নিল আর অর্কর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল।
6: আপনি কি অদ্ভুত, নাম্বার চাইলেন দিলাম না, আর দুটো এগরোল নিয়ে দেড় ঘন্টা ধরে অপেক্ষা করলেন?
5: নম্বর দেননি বলেই তো, দেখুন না আর দেখা হবে কিনা তো জানি না, তবে আজকের দিনটা যাতে আপনার মনে থাকে সেই ব্যবস্থা করতেই এখানে আমার অপেক্ষা করা।
6: জানি না কি বলা উচিত আমার, তবে এগরোলটা না ভালোই করেছেন, বেজায় খিদে পেয়েছিল।
1: এগরোল খাওয়ার পর অর্ক বলল,
5: হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এবার যদি বলি যে আপনাকে বাড়ি অব্দি পৌঁছে দিই, মানে আপনি কি শুনবেন নাকি জাস্ট ওই ফোন নাম্বারের মতো পাত্তা দেবেন না?
6: এ বিষয়ে আমি না বলবো না, একটা ভিড় বাসে আজকে না চড়ে যদি একটু এসির হাওয়া খেতে খেতে যাওয়া যায় তাহলে কে না বলবে বলুন।
1: দুজনেই গাড়িতে উঠে রওনা দিল একটা ব্যস্ততায় ভরা দিন শেষ হওয়ার পর, কিন্তু গাড়িতে উঠে কি বলবে ভেবে পাচ্ছিল না সোহিনী।
5: ম্যাডাম কি ভাবছেন, আমার বাবা মায়ের কথা নাকি?
6: হ্যাঁ মানে এটাই ভাবছি যে যখন ওনাদের আমাকে পছন্দ হয়নি তখন আপনি আবার দেখা করতে এলেন কেন?
5: দেখুন না, বিষয়টা যতদূর মনে হয় যে বিয়েটা তো আমাকেই করতে হবে, তাই না? তাই আমি যদি একটু সিদ্ধান্ত নিই সেটা কি খুব ভুল হবে? জানি আপনি হয়তো রাজি হবেন না, তবে আমার কিন্তু আপনাকে বেশ ভালো লেগেছে বুঝলেন, বিয়েতে আমার কিন্তু সম্পূর্ণ মত রয়েছে।
6: কিন্তু আমার নাচের স্কুল, সেটা তো আমি বন্ধ করতে পারবো না।
5: যদি

0: যে আপনি যদি নাচ ছেড়ে দেন তাহলে আমি এই বিয়ে থেকে পিছিয়ে যাব, তাহলে শুনবেন আমার কথা?
1: সোহিনী চুপ করে রইল। রাস্তায় একটা চায়ের দোকান দেখে অর্ক জিজ্ঞেস করল,
0: ম্যাডাম ওই চায়ের দোকানে কি একটু আমরা চা খেতে পারি? মানে কড়া করে আদা দিয়ে, মাথাটা খুলে যাবে, দেখবেন উত্তরটাও পেয়ে গেলে পেয়ে যেতে পারে, বুঝলেন?
1: সোহিনী সম্মতি জানানোয় গাড়ি থামিয়ে অর্ক দুটো চায়ের ভাঁড় নিয়ে গাড়িতে উঠে বসে।
2: চাটা বেশ সুন্দর।
0: আর আপনিও?
2: কি বললেন?
0: না না কিছু না।
1: তবে এই কিছু না এর মধ্যেই অনেক কিছু হয়ে গেল। বাড়ির কাছে এসে সোহিনী অর্কর নম্বরটা চাইল। অর্ক চমকে গেল।
0: সে কি, এটা তো আশাই করিনি আমি।
2: অনেক কিছুই আশা করে পাওয়া যায় না, বরং উল্টোটা করলে অনেক কিছু পাওয়া যায়।
1: দুজনের নম্বর এক্সচেঞ্জের পর একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ঘরে ফিরে সোহিনী এবার ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজেকে আজকে দেখে খুব ভালো লাগছিল ওর। ফোনটা হাতে নিয়ে সে অর্কুর নম্বরটা ডায়াল করল।
0: হ্যাঁ ম্যাডাম, হ্যালো। আপনার তো ফোনে আশা করিনি আমি, তাই হয়তো ফোনটা করলেন, তাই না?
2: আমি খুব কনফিউজড, তবে একটা জিনিস বলতে পারি।
0: কি বলুন তো?
2: আপনার সঙ্গে সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে, আর মনে হচ্ছে এরকম সন্ধ্যা যদি আরো কাটানো যায় তো বেশ হয়। কিন্তু বিয়ের ব্যাপারটা ঠিক জানি না, রাজি হওয়ার কথা এখনই ভাবতে পারছি না।
0: হ্যাঁ বেশ তো, ভাবতে হবে না, স্রেফ বাদ দিয়ে দিন আর ভাবুন যে নেক্সট কবে আমরা দেখা করতে পারি, ওই আরেকটা এমন সন্ধ্যের জন্য।
2: পরশু আপনার অফিস আর আমার ক্লাসের পর হবে কি?
0: হুম, হতে তো হবেই। তবে এবার কিন্তু ফিশ কাটলেট খাবো, আর বিলটা আপনি পে করবেন, রাজি তো?
2: একদম রাজি।
1: ওদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে, আর দেখতে দেখতে পার হয়ে যায় একটা গোটা বছর। কিন্তু আজও সোহিনী জানে না যে বিয়ের সিদ্ধান্তে সে কি বলবে। বাবা মায়ের কথা ভেবেও সে অস্থির হয়। তার একটাই চিন্তা, যদি বিয়ের পর তার নাচ বন্ধ হয়ে যায়। একদিন ফোনে কথা হচ্ছিল।
0: আচ্ছা বলছি যে, আমাদের মানে সম্পর্কটা ঠিক কিসের বলতো? মানে বন্ধুত্বের নাকি একটা প্রি ওয়েডিং আলাপ?
2: কেন, তোমার এটা বন্ধুত্ব বলে মনে হয় না?
0: হ্যাঁ না মানে হয়, তবে ঠিক বিয়ের কথা ভেবে বন্ধুত্ব রয়েছে এরকম তো মনে হয় না। আচ্ছা সোহিনী একটা কথা বলবো, তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক?
2: এক বছর আগে হয়তো চাইতাম না, কিন্তু এখন।
0: এখনো চাও নাকি?
2: চাই, কিন্তু তোমার মা বাবা কি আমায় মেনে নেবেন? ওরা কি চাইবেন আমি আমার স্বপ্ন পূরণ করি?
0: আমি চাই তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো সোহিনী, কিন্তু আমার উপর তোমাকে ভরসা রাখতে হবে, ব্যাস তাহলেই হবে।
1: সোহিনী আর নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে পারে না। অর্ককে এই এক বছরে সে ভালোবেসে ফেলেছে। নিজের লক্ষ্যে পৌঁছতে অর্কর মতো সঙ্গীর হাত সে ছাড়তে চায় না।
2: আমি রাজি অর্ক, তোমার সঙ্গে নিজের স্বপ্ন পূরণ করতে।
0: এই তো, জাস্ট লাইক এ গুড গার্ল, সব সময় তোমার পাশে থাকবো, ঠিক আছে?
1: ভালোবাসার এই প্রতিশ্রুতি কতটা সত্যি তা বলা কঠিন, কিন্তু অর্কর কাছে এই প্রতিজ্ঞা ছিল তার স্ত্রী সোহিনীর একটা স্বপ্ন, যে স্বপ্ন পূরণ করতেই তারা সঙ্গী হয়েছিল।

লাভ শর্টসে আজ শুনলে শেয়তির লেখা গল্প স্বপ্ন দেখে মন। গল্পের ন্যারেশনে রাজীব, সোহিনী দেবারতী, অর্ক অরিজিৎ, সোহিনীর মা স্বপ্না, সোহিনীর বাবা সুদীপ্ত, অর্কর মা

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: শুনছিলে আজকে লাভ শর্টসটা লাভ জাংশনে, এই অরিজিৎ সিং এর গাওয়া গানটা ঠিক আগে। আর আজকের লাভ শর্টসটা তোমাদের কেমন লাগলো? অনেক মেসেজ অলরেডি রয়েছে, সেখানে ভালোবাসার কথা আছে, কিন্তু লাভ শর্টসটাও তোমাদের কতটা ভালো লাগলো সেটা নিশ্চয়ই শেয়ার করো 9903653992 তে। আজকের লাভ শর্টসটা শ্রেয়তির লেখা, আর শ্রেয়তি আমার পাশে বসে আছে, আর সঙ্গে রয়েছি আমি সৌমি। সৌমি আর শ্রেয়তির সঙ্গে আজকে ভালোবাসার এই সফর তোমার ঠিক রাত 12টা পর্যন্ত, যেখানে হ্যাঁ প্রেমের গল্প তো শোনালাম ঠিকই, কিন্তু তোমার মনের খবরটাও নিচ্ছে, যেখানে তোমার মনের ভিতরে কোথাও একটা ভালোবাসার জন্য আকুতি রয়েছে, ভালোবাসার জন্য আক্ষেপ রয়েছে, ভালোবাসার জন্য অপেক্ষা রয়েছে, আর হ্যাঁ ভালোবাসার কথা মন খুলে বলতে পারার একটা আকাঙ্ক্ষাও রয়েছে। সেই জন্যই তো 9903653992 নম্বরে তুমি ভালোবাসার যা যা কথা আমাদের সঙ্গে শেয়ার করতে চাও, সেটা কোনো সমস্যা হোক বা কারোর প্রতি ভালোবাসা যদি জানাতে চাও অন এয়ার, তাহলে সেটা সবটুকুই শেয়ার করো 9903659992 এই নাম্বারে, নিশ্চয়ই পড়বো। আর অলরেডি কিন্তু মেসেজ রয়েছে আমাদের কাছে।
2: আমাদের কাছে একটা মেসেজ এসছে, সেখানে লেখা রয়েছে, হাই দিদি ভাইরা, তোমরা কেমন আছো? আমার একটা কোয়েশ্চেন ছিল তোমাদের কাছে, সেটা হলো তোমরা বলো যে আমি কিভাবে আমার ভালোবাসার মানুষকে আমার বাবা মায়ের কাছে আমার যোগ্য প্রমাণ করব, মানে নিজের জন্য যোগ্য এটা আমি কিভাবে প্রমাণ করব। যে লিখেছে তার নাম জানি না, তো সেই অজানা বন্ধুর এই মেসেজ রয়েছে,
1: ভালোবাসার মানুষকে বাবা মায়ের কাছে যোগ্য প্রমাণ করবে তোমার।

0: যোগ্য কিনা। আমাদের বাবা মায়েরা সবসময় আমাদের ভালোটাই চান, তারা চান যে এমন একজন আমাদের জীবনে আসুক যে মানুষটি আমাদের দায়িত্ব নিতে পারবে। বা এটা ছেলের ক্ষেত্রেও যেমন সত্যি যে বাড়িতে একজন আসবে, নতুন একটি মেয়ে আসবে, সে যেন পরিবারের দায়িত্ব, সেই মানুষটির দায়িত্ব নেওয়ার মতন তার ভালোবাসা তার মনের মধ্যে সেটা থাকে। এবং যখন একটি মেয়ে, মেয়ের বাবা মাও যখন চিন্তা করে, তারাও কিন্তু ওই বিষয়টা দেখে যে একটি ছেলে যেন দায়িত্ব দায়িত্ববান হয়, তার যেন দায়িত্ব কর্তব্যই বোধগুলো থাকে তার মধ্যে। তো সবার প্রথমে যে মানুষটি এখন তোমার জীবনে রয়েছে, খুব প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেল থেকে বলতে গেলে সে যেন দায়িত্ব নেওয়ার মতন যথেষ্ট সক্ষম হন, এইটুকু যদি বাবা মা বোঝেন বা তাদের সামনে যদি এই উদাহরণটুকু থাকে যে হ্যাঁ আমার মেয়েটি, ধরে নিচ্ছি মেয়ে, কারণ সাধারণত মা বাবার কাছে যোগ্য প্রমাণ করার বিষয়টা অনেকটাই ছেলেদের, মানে ছেলেটিকে প্রমাণ করতে হবে, এটা অনেকটাই আমাদের সমাজে এখনো এরকম হয়ে গেছে,
1: কারণ প্রথাটা ঠিক ওইভাবেই চলে আসছে। তো
0: ঠিক
1: আমরা কিন্তু এইটা উল্টোটা কখনো ভাবি না, এটা খুব একটা পয়েন্ট টু বি নোটেড যে মেয়েটি যোগ্য কিনা সেটা প্রমাণ করতে হবে, এটা কিন্তু আমরা ভাবি না। মানে সেখানে আমাদের
0: যোগ্যতার আবার অন্য প্যারামিটার রয়েছে,
1: অন্য প্যারামিটার রয়েছে হয়তো, এবং সেটা অনেক সময়তে ছেলে পক্ষর মানে বাড়ি থেকে আর কি বলেও দেওয়া হয় প্রথম থেকেই, মানে সেটা একটা ওই ভাতের হাড়ির একটি চাল একটুখানি
0: টিপে
1: দেখে নেওয়া যে এটা থেকে তো আমি বুঝে যাচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা, সেরকম খানিকটা বলে দেওয়া হয় যে না ও কি আর এই বাড়ির মতন সেরকম মর্যাদা রক্ষা বা এত কিছু প্রমাণ করতে পারবে, আগে থেকে না বলে দেওয়া।
0: কবি কবি মনে পড়ে গেল পরম্পরা ক্যা বলে কি আমারা পরম্পরা কো সমঝ পায়েগি,
1: একদমই
0: মানে ব্যাপারটা
1: এটা আগে থেকেই ধরে নাও,
0: এটা চলে আসছে
1: ছেলেদের ক্ষেত্রে, এটা আসছে যে প্রমাণ মানে করতে হবে,
0: যোগ্যতার প্রমাণ করতে হয় অনেক দিক থেকে করতে হয়। সত্যি যদি সমাজের অ্যাঙ্গেল থেকে দেখি, খুব প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখি, না এখানে মানে আদর্শের কথা বলছি না, কি হওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলছি না, বলছি যে কি হয়ে আসছে, কোন জিনিসটা আমরা বেশি দেখি, যদি সেই রকমভাবে ভাবতে যাই তাহলে একটি ছেলে কে অবশ্যই তাকে মানে ফাইন্যান্সিয়ালি তাকে এস্টাবলিশড হতে হবে, তাকে ভদ্র ব্যবহারের ভালো চরিত্রের একজন মানুষ হতে হবে, এবং অবশ্যই যেটা বলছিলাম যে সব রকমভাবে দায়িত্ব নেওয়ার মতো ম্যাচিউরিটি তার মধ্যে থাকতে হবে,
1: অবশ্যই
0: অবশ্যই। তো এই এই প্যারামিটারগুলো যদি থাকে তাহলে এমনিতে বাবা মায়েরা খুব একটা না তো বলেন না। যদি ছোটোখাটো আরও অনেক বিষয় আমাদের রয়েছে, মেন স্ট্রিম সমাজে আরও অনেক কিছু রয়েছে যেগুলো দেখা হয়, তবে সেগুলো নিশ্চয়ই দেখা উচিত নয় বলেই আমরা মনে করি, যেমন ধরো তার চেহারা, গায়ের রং, এটসেট্রা এটসেট্রা আরও অনেক কিছু থাকে, তো সেগুলো নিয়ে না হয় আমরা নাই কথা বললাম, কারণ সেগুলো সত্যি যোগ্যতার মাপকাঠি তো নয়, তো সেগুলোকে আমরা যোগ্যতার বিচার করার সময় সেটা নিয়ে ভাবছি না। তবে আমরা এই কথাটা বলতেই পারি যে যদি তোমার বাবা মা এটুকু বোঝেন যে তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ইকুয়ালি ভালোবাসে এবং তোমার দায়িত্ব সে নিতে পারবে, তোমাকে সে ভালো রাখতে পারবে, এটুকু বুঝতে পারলে যে কোনো বাবা মা হ্যাঁ বলে দেবেন। এবার বাদবাকিটা তো মানে ওই যে ফ্যাক্টরগুলো বলছিলাম, যে ফ্যাক্টরগুলো ধরো গায়ের রং বা চেহারা বা এই ওই সেই আরও যে অনেক ফ্যাক্টর কাজ করে, যেটা অনেক বাড়িতে অনেক পরিবারে এখনও সেগুলো নিয়ে মাথা ঘামানো হয়, সেরকম কোনো বিষয় থাকলে আমাদের কোনো মানে সলিউশন দেওয়ার সেভাবে নেই। হ্যাঁ তবে একটা একটা কথা এখানেও ঠিক যে সেখানেও যদি সেই ছেলেটি কোনো না কোনোভাবে প্রমাণ করতে পারেন যে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে, মানে চেহারা হোক, গায়ের রং হোক, বা আর যাই হোক, যা যা সমস্ত থাকে সেগুলোর ঊর্ধ্বে উঠেও আমি ভালোবাসি এবং ভালোবাসার মানুষের দায়িত্ব নিতে পারি, সেটা যদি সত্যিই প্রমাণ করা যায় তাহলে আপত্তি করার তো খুব একটা জায়গা থাকে না। তোমার লাভ স্টোরিটা খুব ডিটেলে জানি না, তাই এক্স্যাক্টলি কী বিষয়ে তুমি যোগ্যতা প্রমাণ করতে কতখানি লাগবে, কী লাগবে না লাগবে, তোমার বাবা মা কতটা স্ট্রিক্ট, এই বিষয়গুলো আমরা সত্যি জানি না, তাই খুব জেনারেলভাবে সাধারণভাবে একটা তোমাকে বললাম যে দায়িত্বটা যদি প্রমাণ করা যায়, ভালোবাসাটা যদি প্রমাণ করা যায় তাহলে আমার মনে হয় পাষাণ হৃদয়ও গলতে পারে।
1: হ্যাঁ সেটাই, এবং আমাদের ওই আশাটা কিন্তু সবসময়তে রাখতে হবে, মানে আশা ছাড়ালে চলবে না যে এইটা আমাকে এরকমভাবে এমনভাবে দেখাতে হবে, কিন্তু তারপরে গিয়ে দেখা গেল যে না কিছুই, নেট রেজাল্ট সেই শূন্যই থেকে গেল এবং বাবা মাও রাজি হলো না, সেরকম করলেও চলবে না। তাই আস্তে আস্তে হয়তো বিষয়টা খুলছে হবে। আমরা কি আরেকটা প্রবলেমে যাব নাকি?
0: হ্যাঁ, 9903659992 তে রয়েছে তোমার আরও একটা মেসেজ, পড়ি।
1: আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। আমার জীবনে প্রথম ভালোবাসা বলতে একটাই নাম, শতাব্দী। ওকে যেদিন প্রথমবার দেখেছিলাম মনে হয়েছিল সামনে বসিয়ে পুজো করি। সেই প্রথমবার কারুর

0: এত শতাব্দীর কি হলো? শতাব্দীর কেন পরিণতি হয়নি?
1: না, শতাব্দীর পরিণতি হয়নি, শতাব্দীর বিষয়টা থেকেও বেরিয়ে এসেছে, সেটাও আগেই বলেছে।
0: আচ্ছা,
1: সেটার কারণটাও হয়তো স্পষ্ট করেনি, করতে চায় না।
0: না, ঠিক আছে, দেখো আমরা এক এক রকমভাবে তো আমাদের ভালোবাসা প্রকাশ করি, বা এক এক রকমভাবে ভালোবাসা আমাদের মনে জায়গা পায়। কেউ হয়তো ভালোবাসায় বেস্ট ফ্রেন্ডশিপ খোঁজে, মানে সেরা বন্ধুত্বটা খোঁজে, যে আমি আমার আমার যে পার্টনার হবে সে আমার একদম বাডি হবে। আবার কেউ কেউ হয়তো দীপজ্যোতির মতো, যারা সত্যি সত্যি ভালোবাসায় ভক্তি খোঁজে, একটা কোথাও না কোথাও গিয়ে তারা নিবেদনটাকেই ভালোবাসা মনে করে। এই যে তোমার একটা মনে হচ্ছে যে কাউকে দেখে তাকে সামনে বসে পুজো করা, বেসিক্যালি তো মানে তাকে হৃদয়ে একদম ভগবানের আসন দেওয়া, মানে তার প্রতি সেই ভালোবাসার নিবেদনটুকু করা, খুব ভালো একটা অনুভূতি। এবং অনুভূতিটা খুব স্বাভাবিক অনুভূতি, এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, কনফিউশনের খুব একটা জায়গা নেই।
1: না, এটা ও শুধুমাত্র আমাদের সঙ্গে একটা ভাগ করে নিল, কারণ ওই যে মনের মণিকোঠায় যে কথাগুলো থাকে সেটাই তো জানার জন্য এই প্ল্যাটফর্মটা লাভ জাংশন। তাই দীপজ্যোতির এত সুন্দর একটা মেসেজ পাওয়ার পরে একটা ভীষণ সুন্দর গান শুনতে ইচ্ছা করছে। সৌমি, কি শোনাচ্ছ?
0: কি শোনাচ্ছি? এই যে দীপজ্যোতির মেসেজটা পেয়ে আমাদের হৃদয় থোড়া সা ঝুম ঝুম হয়ে গেছে, তাই তোমার জন্য এই গানটা।

0: থ্যালাসেমিয়া একটি জিনবাহিত অসুখ। বাবা এবং মায়ের ত্রুটিপূর্ণ জিন থাকলে ছেলে ও মেয়ের থ্যালাসেমিয়া অসুখ হতে পারে। বিবাহের পূর্বে থ্যালাসেমিয়া টেস্ট করে জেনে নিন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। দুজন বাহক বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। জনস্বার্থে প্রচারিত ইন্ডিয়ান সোসাইটি অফ হিম্যাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: শুনছো লাভ জাংশন শেয়তি আর সৌমির সঙ্গে 107 FM রেইনবোতে। আর 9903653992 তে রয়েছে তোমার SMS এবং তার সঙ্গে WhatsApp। তাই এখন যারটা পড়ছি, যার মেসেজটা পড়ছি, তার পাশাপাশি বলেও রাখতে চাই যে যারা এখনও অবধি মেসেজ করনি অথচ চাইছো মনের কথাটা জানাতে আমাদের, তারা কিন্তু এই নাম্বারে চলে আসতে পারো হোয়াটসঅ্যাপ অথবা মেসেজে 9903653992। এবারে যে মেসেজটি করেছে সে লিখেছে, শুভ সন্ধ্যা লাভ জাংশন, আমি না আর বাঁচতে চাই না, আমি যে কাজটা করি একটা কাজে ভালো হয় না, জানো আজ আমার জন্য বকা খেয়েছে, ও বকা খেয়েছে। আচ্ছা, জীবনে এক একটা সময় আছে যখন মানুষের আর বাঁচতে ইচ্ছে করে না। ওর কবিতাটা আজ খুব ভালো হয়েছে, আমি জানি না ওকে বাড়িতে কী কী বলেছে অথবা স্যার কী কী বলেছে, তবে আমি বলি আর আমার জন্য তোকে কিছু শুনতে হবে না, আমি কথা দিচ্ছি তোকে, কারণ আমি আর পৃথিবীতে থাকব

0: না জানেন, ওর বাই বলাটা দারুণ সুন্দর লাগে। আমার হয়তো এটা লাস্ট মেসেজ, লাভ জাংশন, ভালো থাকিস। মেসেজটা খুব বড় হয়ে গেল, ইচ্ছে হয় আরও কিছু লিখেছে, আমি অচেনা ছেলে, এটা হচ্ছে ওর মানে বক্তব্য।
1: না না, কাউকে ভালোবাসলে সেই ভালোবাসার মানুষের ভালো চেয়ে, সেটা দূর থেকে হলেও আমরা ভালো চেয়ে এই পৃথিবীতে আমরা তো চাইবো যে নিজের চোখে সেই মানুষটার ভালো দেখি, সেই মানুষটা সুখে থাকুক, সেই মানুষটা আনন্দে থাকুক। অনেক সময় না আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকতে হয়, জানো তো, আমাদের উপস্থিতিটা ভীষণ প্রয়োজন হয়, কারণ আমরা জানি যে সেই মানুষটির চারপাশে হয়তো অনেক খারাপ মানুষ আছে, যাকে আমি ভালোবাসি সে হয়তো কোথাও না কোথাও গিয়ে আমাকে তার প্রয়োজন। কেন প্রয়োজন বলছি, ধরো তার পরিবার আছে, তার বন্ধুবান্ধব আছে, তার অফিস কলিগস থাকতে পারে, স্যারের কথা উল্লেখ করেছো তিনি থাকতে পারেন, হয়তো অনেক মানুষ তার জীবনে আছে, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তুমি ঠিক যেভাবে ওকে ভালোবাসো, তুমি ঠিক যেভাবে ওর ভালো চাও, সেটা ব্যাকগ্রাউন্ডে থেকেই হোক বা সামনাসামনি থেকেই হোক না কেন, সেটাকে আর কেউ চায়? হ্যাঁ, বাবা মা তাঁদের মতন করে ভালো চান, শিক্ষক শিক্ষিকারা তাঁদের মতন করে ভালোবাসেন, ভালো চান, কিন্তু তোমার উপস্থিতিটা, তোমার ভালো চাওয়াটা, তোমার সব সময় তার জন্যে কিছু করা, তার পাশে থাকা, তার জীবনে তোমার যে কন্ট্রিবিউশন, সেটাকে কি তুমি কোথাও গিয়ে নাকচ করতে পারো? আমরা তো এখানে বসে তোমার এই মেসেজটা পড়ে এটুকু বুঝতে পারছি যে তোমার অত্যন্ত ভালোবাসা তোমার মনের মধ্যে সেই মানুষটির প্রতি আছে। তাহলে তাকে একলা করে দেওয়ার কথা তুমি ভাবছো কী করে? আর সব থেকে বড় কথা কি জানো তো, আমরা ভাবি যে আমরা চলে গেলে বোধহয় সব কিছু খুব সর্টেড হয়ে যাবে, আমরা চলে গেলে বোধহয় অনেক ঝামেলা মিটে যাবে, অনেক কিছু ঠিক হয়ে যাবে, আমরা খুব একটা বীরত্বের মতন চলে গিয়ে আমরা টাটা বাই বাই বলে নিজেদের হয়তো খুব বীর প্রমাণ করব। আসলে কিন্তু সেটা নয়, বিষয়টা একেবারে উল্টো। আমরা যেই মুহূর্তে ভাবি যে আমরা চলে গিয়ে আমরা জিতে যাব, ঠিক সেই মুহূর্তটাই কিন্তু আমাদের জীবনের সবথেকে বড় ভুল। জীবনে না চ্যালেঞ্জ আসে, জীবনে মানে রাস্তাটা কখনোই স্মুথ হয় না, কারোর জন্যই হয় না, আপস অ্যান্ড ডাউনস হয়। আজকে যারা খুব বড় বড় সেলিব্রিটি, তোমাকে একজনের একটা উদাহরণ দিই, যেমন ধরো সাপোজ আলিয়া ভট্ট। আলিয়া ভট্ট একজন খুব নামী বাবার মেয়ে, সে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, সে ছোটবেলা থেকে সমস্ত কিছু পেয়েছে, এবং তার ছোট্ট থেকে, তার যদি ইন্টারভিউ দেখো, সে ছোট বয়স থেকেই কিন্তু চেয়েছিল অভিনেত্রী হতে, সে সেটাও হয়েছে। একটা সময় পরে তার মানে ক্রাশ ছিল রণবীর কাপুর, সে কিন্তু তাকে বিয়ে করেছে। এত কিছু হওয়ার পরেও আজকে যখন আলিয়া ভাট কোনো একটা কিছু ড্রেস পরলো, বা কোনো একটা কিছু কথা বললো, বা কিছু একটা তার অভিনয়ে পান থেকে চুন কষলো, বা তাকে হয়তো কেউ একটা অ্যাওয়ার্ড দিলো কোনো একটা কাজের জন্যে, আমরা কিন্তু, আমরা বলতে যে কোনো সাধারণ মানুষ যারা সিনে প্রেমী মানুষ, দেখবে কথায় কোথাও না কোথাও গিয়ে আমরা কিন্তু তাকে ট্রোল করছি, তাকে বলছি যে না এভাবে কথা বলা ঠিক হয়নি, এই পোশাক পরা ঠিক হয়নি, ওই অ্যাওয়ার্ডটা সে ডিজার্ভ করতো না। তার মানে এই যে মানুষটি একজন বিরাট বড় সেলিব্রিটি, যার জীবনে কোনো কিছুর অভাব নেই, সে তার জীবনে ভালোবাসা আছে, পরিবার আছে, ক্যারিয়ারে সাকসেস আছে, সমস্ত কিছু আছে, স্বপ্নের জীবন সে লিড করে, তাকেও কিন্তু কোথাও না কোথাও গিয়ে মানুষের কথা, সমালোচনার সম্মুখীন হতে হয়। আর শুধু আলিয়া ভাটের কথা বলছি না, এরকম আরও অনেক মানুষ কিন্তু আমাদের চারপাশে আছেন, বিশেষ করে প্রত্যেকটা মানুষকেই দেখবে যদি কথা বলো, মেশো চারপাশের মানুষের সঙ্গে, দেখবে প্রত্যেকের ভেতরেই কোথাও না কোথাও কিছু না কিছু প্রবলেমে তারা ডিল করছে। তারা কিন্তু কেউ পালিয়ে যাওয়ার কথা ভাবছে না, তারা কিন্তু ভাবছে না যে আমি যদি আজকে চলে যাই আমি কিন্তু খুব বিজয়ীর মতন একটা কাজ করব।
0: আমি একটা জিনিস বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে ও যে কথাটাকে খুব প্রমিনেন্সের সঙ্গে বলেছে, মানে ও থাকতে চায় না, এটাই ওর লাস্ট মেসেজ হবে এইগুলো, সেখানে একটা জিনিস এটা বলতে হয় যে ভালোবাসার মানুষ কি একজনই রয়েছেন ওর চারপাশে? আর কি কেউ নেই? আরও তো অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু ওকে ভালোবাসে, ওর জন্য হয়তো বাড়িতে অপেক্ষা করে থাকে, ও যখন বাইরে বেরোয়,
1: মানে আমাদের অচেনা ছেলে,
0: হ্যাঁ, তার জন্য হয়তো ভাবে যে সে কখন বাড়ি আসবে, কখন খেয়েছে, আবার কখন খাবে, এই ভাবনাগুলো কি গুরুত্বপূর্ণ নয়? আমার মনে হয় কিন্তু এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একজন শুধুমাত্র সিঙ্গেল মানুষের থেকে, মানে যাকে তুমি ভালোবাসো, যার প্রতি তোমার ভালোবাসা রয়েছে তার থেকে। কাজেই যেহেতু তারা তোমাকে বড় করেছেন, আমি তোমার অবশ্যই বাড়ির যারা বড় তাদের উদ্দেশ্য করে বলছি, বা ধরো পরিচিত আত্মীয় পরিজনদের মধ্যে যারা রয়েছেন তোমাকে ঘিরে তাদের কথা বলছি, তারা তো সবসময় চাইবেন তোমার ভালোটা হোক, কাজেই তাদের পুরোপুরি একেবারে নস্যাৎ করে দিয়ে ভুলে দিয়ে আমি শুধুমাত্র এই মানুষটির জন্য ভেবে, এটা বোধহয় ঠিক নয়।
1: মেসেজটাতে একটা কোথাও গিয়ে ভীষণ গিল্ট ফিলিং আছে তো, যে আমার জন্য ওকে কথা শুনতে হচ্ছে, আমার জন্য ও দুঃখে আছে, আমার জন্য ও কষ্টে আছে, তাহলে আমি চলে গেলেই বোধহয় সব সমস্যার সমাধান। আমি ঠিক এই জায়গা থেকেই বলছিলাম যে তুমি তো ওকে খুবই ভালোবাসো, তাই তুমি কেন ময়দান ছাড়বে? তুমি তো ব্যাকগ্রাউন্ডে থেকেও ওর ভালো চাইতে পারো, তুমি তো নেপথ্যে থেকেও তুমি যেভাবে ভালোটা বাসো সেই ভালোটা তো ওকে অন্য কেউ ওইভাবে বাসবে না, তাই ওর বিপদে আপদে তোমাকে তো প্রয়োজন, তোমাকে তো দরকার, তুমি কেন ময়দান ছাড়বে ভাই? তোমার তো ময়দানে থাকা দরকার। আর পালিয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়, চ্যালেঞ্জ নেওয়াটাই আসল মনের জোরের পরিচয়। আমি জানি যে তুমি নিশ্চয়ই এইটুকু মনের জোর রাখতে পারবে যে তুমি চলে যাওয়ার মতন, ময়দান ছেড়ে পালাবার মতন ইম্যাচিউরিটি তোমার জীবনে দেখাবে না, সেই সিদ্ধান্ত তুমি নেবে না। ভালো থেকো, ভালো থেকোই চাইবো, ভালো থেকো, আমি জানি ভালো থাকবে তুমি। আর 9903652992 তোমার মেসেজটা কিন্তু পরের সপ্তাহে লাভ জাংশনে যেন আবারও পাওয়া যায়, ঠিক আছে?
0: রিঙ্কু খান হাওড়া থেকে লিখছে, ভালোবাসায় হেরে গিয়ে তাস খেলা শুরু করেছি, বিশ্বাস করো সন্ধ্যা থেকে দুবার জিতেছি, কিন্তু আমার ওকে অনেক বোঝালাম আমি হেরে গেছি, এবং ওর কাছে গত 8 মাস ধরে বোঝানোর পরেও ও ওর জায়গায় অটুট, বিশ্বাস করো এখনও ও যে আমার মনের ঠিক ওই আগের মতোই রয়েছে। আমার মনে হয় যে ওই একটা সেই আবারও ব্যর্থতা এবং ভালোবাসায় নাটাই বেশি শুনে আসা, সেখান থেকে আবার একটা নিজেকে অন্য কাজের মধ্যে ইনডালজ করে দেওয়া বা নিজেকে এঙ্গেজ রাখা এমন একটা জায়গাতে যেটা হয়তো আমাদের আশেপাশের সমাজের কাছে এটা কিন্তু ভালো কাজ নয়, এরকমই একটা কাজের মধ্যে চলে যাওয়া, কিন্তু সেটা থেকে লাভটা কি হচ্ছে? নিজেরই তো সময় নষ্ট হচ্ছে অহেতুক, তাই না?
1: সত্যিই তাই, সময় খুব প্রেশাস, কিন্তু আমরা যেমন ভালোবাসার মানুষকে ভালোবাসি, তুমি ভেবে দেখো তো ভালোবাসার মানুষ আমাদের থেকে সব থেকে বেশি কী এক্সপেক্ট করে? সময়। সে তুমি যতই ধন সম্পত্তি গিফট যাই এনে দাও না কেন, তুমি যদি ওকে সময় না দাও তাহলে কিন্তু অভিযোগের পাহাড়, অভিমানের পাহাড় তোমাকে ডিঙোতে হবে বস, এবং সেটা খুব কষ্ট করে ডিঙোতে হবে। তো সময়ের থেকে বেশি ইম্পর্ট্যান্ট, দামি কিন্তু কিচ্ছু হয় না, সেটা ভালোবাসা বলো, সেটা কাজ বলো, যাই বলো, তুমি জীবনে যাই করবে সেখানেও কিন্তু সময়টাই সব থেকে বেশি দামি। তাই সময়টাকে নষ্ট করো না, সেটাকে ভালো কাজে লাগাও, ভালো ভাবনা চিন্তায় লাগাও, কিচ্ছু যদি সামনে অপশন খুঁজে না পাও একটু সুন্দর ঘুমিয়ে নাও। কেন বলছি, ঘুম আমাদের ব্রেন, আমাদের নার্ভ, আমাদের শরীর মন সব কিছুকে চাঙ্গা করে দেয়, রিফ্রেশ করে দেয়, তাই মাঝে মাঝে না ঘুমিয়ে নিয়ে একটু সুন্দরভাবে একটা নাপ নাও, উঠে আবার তোমার কাজের কথা চিন্তা করো, বা কাজ খুঁজে না পেলে কাজ জোগাড় করার চেষ্টা করো। দেখবে বাড়িতে বসে একটা খাতায় আঁকিপুকি কাটো, তারপর সেটাকে রং করো, সেটাও কিন্তু তোমাকে অনেক ভালো রাখবে। তাই ভালো থাকার ইচ্ছেটা না অনেকটা নিজের ওপর ডিপেন্ড করে, কীভাবে নিজেকে আমি খারাপ সিচুয়েশন থেকে বের করে আনবো সেটা কখনো কখনো নিজেকেই নিজে মোটিভেট করতে হয়। 9903659992 নাম্বারে তুমি SMS করছো, হোয়াটসঅ্যাপ করছো নিজের নাম আর শর্ট লোকেশন সমেত আর পাঠিয়ে দিচ্ছ লাভ জাংশনে। সৌমি আর সেউতি রয়েছি তোমার অপেক্ষায়, তোমার ভালোবাসার মেসেজ, লাভ কনফেশন, লাভসের প্রবলেম সমস্ত কিছু নিয়েই। আর ভালোবাসার এত কথা যখন হচ্ছে, একটা এমন গান তোমার জন্য এখন রাখবো রেইনবো ফ্ল্যাশব্যাক সঙে, যেটা আমাদের দুজনের তো ভীষণ পছন্দের, এবং আমরা জানি যে এই গানটাও তোমাকে সেই গুড ওল্ড ডেজের কথা মনে করিয়ে দেয়, যেখানে ভালোবাসা মানে পিওরিটি আর ইনোসেন্স।
2: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: Junction 107 FM Rainbow Day. Love Junction, Love Meter. Love Junction, Love Meter.
1: শুনছো লাভ জাংশন 107 এফএম রেইনবোতে সেওতি আর সৌমির সঙ্গে। আর এখন সময়টা আরও একবার সেই বিষয়টা নিয়ে বলার যেটা আমরা লাভ মিটার হিসেবে বিষয় ভিত্তিক একটা টপিক তোমাদের জন্য রেখেছি, এবং সেটা রয়েছে 107 এফএম রেইনবো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টার সহ সেখানে একটি পোলও ওপেন করা হয়েছিল এবং সেখানে কমেন্টের অপশন রয়েছে। অনেকে কমেন্ট করেওছেন, কিন্তু এই মুহূর্তে যেটা বলতেই হয় সেটা
2: টপিকটা বলিনি।
1: হ্যাঁ, টপিকটা এবং তার সাথে হচ্ছে
2: পোল রেজাল্ট। সেওতি যেটা হয়েছে সেটা হচ্ছে আগের বারে বোধহয় 74% ছিল,
1: 70, হ্যাঁ
2: এইবার কিন্তু নায়ের দিকে পাল্লাটা একটু কমেছে, হ্যাঁ সংখ্যাটা আর একটু বেড়েছে আমি দেখতে পাচ্ছি। এনিওয়ে, আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 এফএম রেইনবো কলকাতা, সেখানে আজকে লাভ মিটারের টপিকটা দেওয়া রয়েছে। আর সেই টপিকটা হচ্ছে বিয়ের পরে কি প্রেম কমে যায়, সত্যি কি তাই, তুমি কি তাই মনে করো? 68% বলছো যে হ্যাঁ কমে যায়, 32% বলছো, সরি উল্টো বলছি, ইয়েস বলছো 32%, মানে প্রেম কমে, প্রেম কি কমে যায় সেটা হ্যাঁ বলছো 32%, আর না প্রেম কমে যায় না সেই সংখ্যাটা হচ্ছে 68%।
1: হ্যাঁ, মানে একটুখানি আর কি হেরফের হয়েছে, কিন্তু ওই প্রেম কমে যায় না এটার কথাই ম্যাক্সিমাম লোকজন বলেছে। কিন্তু জানো, এটা মানে আমি অন্তত যাদের কাছ থেকে উদাহরণস্বরূপ শুনেছি বিভিন্ন মানুষের কাছ থেকে, সেটা হচ্ছে যে এই যে একটা বিয়ের আগে যে প্রেম, একটা খুব সুন্দর সম্পর্ক, যেটা আমরা প্রথম ঘন্টাটা একটুখানি বলছিলাম, একটা ভালোবাসা, নতুন নতুন অনুভূতি, সেটা আস্তে আস্তে গিয়ে বিয়ের পরে কিন্তু প্রচুর দায়িত্বে পরিণত হয়। মানে অনেক ধরনের দায়িত্বর মধ্যে, ধরো তুমি আজকে একটা, আমি মাঝখানে একটা রিল দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, সেইখানে দেখাচ্ছে যে প্রথমে যখন মানে চ্যাটে কথা হতো হাজব্যান্ড ওয়াইফের দুজনের, সেই চ্যাটে দেখা যাচ্ছে যে কথার মধ্যে মানে সে কারা একে অপরকে কতটা ভালোবাসে তারা দুজনে এটা বলছে। তারপরে আস্তে আস্তে সেই চ্যাটটা শিফট করে গেছে, যখন বিয়ে শেষ হয়ে গেছে তখন এটাই হয়ে গেছে যে 500 গ্রাম আলু নিয়ে আসতে হবে, 3 কেজি চাল লাগবে, মানে এই যে একটা পুরো কনভারসেশন পাল্টে যাওয়া চ্যাটের, সেটা ধরো আগে অনেক সময় জানা যেত যে আর্কাইভ করে রাখা হচ্ছে আমাদের, যে এই যে একটা দাম্পত্য মানে সুন্দর একটা শুরু হয়েছে সেটাকে ভালোবাসার সম্পর্ক, সেটা যখন দাম্পত্যে পরিণত হবে আমরা তখন দেখবো সেটা। কিন্তু দাম্পত্যে পরিণত হওয়ার পরে চ্যাটটাই পাল্টে গেছে,
2: মানে সেখানে অনেক বেশি হিসাব নিকাশ
1: হিসেবে চলে আসছে।
2: তবে দেখো সেওদি, এটাও কিন্তু ভালোবাসারই একটা রূপ। মানে ভালোবাসা মানে কি শুধুই তুমি আজকে নীল শাড়ি পরে এসো, আজকে আমি হলুদ পাঞ্জাবি পরে আসবো, আমরা লুকিয়ে লুকিয়ে দেখা করবো, আমরা ঝালমুড়ি খাবো, গঙ্গার ঘাটে বসে চা খাবো, ভালোবাসা কি শুধুই এটা? ভালোবাসার মধ্যেও তো এই যে প্রতিদিনের দাম্পত্য, সেটাও তো ভালোবাসা, সেটারও তো একটা সেই রূপটাকেও তো আমরা ভালোবাসারই একটা রূপ হিসেবে
1: সেটার মধ্যে রয়েছে বোধ হয় অনেক যত্ন। মানে আমরা যে একে অপরের প্রতি ভাবছি যে এইটা আনো তাহলে এই জিনিসটা আজকে রান্না করা যাবে, দুজনে মিলে বেশ জমিয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়া করবো, কিছু একটা দেখতে
2: সমীকরণটা একটুখানি বদলায় ঠিকই, কিন্তু ভালোবাসার রং বদলালেও সেটা তো আলটিমেটলি ভালোবাসাই, শুধুমাত্র একটু আকারটা বদলে গেছে আর তো কিছু নয়। আনারুল ইসলাম খোকন, তোমার কমেন্টটা পড়ি, লিখছো যে বিয়ের পর প্রেম কমে না বরং এর রূপ পরিবর্তন হয়। মানে কাইন্ড অফ আমি যেটা বলছিলাম, শুরুর দিকের আবেগ ও উত্তেজনা সময়ের সাথে গভীর মায়া ও অটুট বিশ্বাসের রূপ নেয়, সাংসারিক দায়িত্ব ও ব্যস্ততায় মাঝে মধ্যে রোমান্টিকতা ম্লান মনে হতে পারে, তবে পারস্পরিক শ্রদ্ধা বোধ এবং ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নিলে এই ভালোবাসা আরও পরিণত ও শক্তিশালী হয়।
1: একদম, এটা ভীষণই একটা ইম্পর্ট্যান্ট কথা তুমি বলেছো, যে ভালোবাসাটা যখন আস্তে আস্তে রূপ পাল্টে যায় তার সাথে কিন্তু অনেক ধরনের অন্য ইমোশনস, যার মধ্যে অবশ্যই শ্রদ্ধা মিশে থাকে। কোনো একজন মানুষকে যদি, তৃতীয় কোনো ব্যক্তিকে, আমি ধরো আজকে আমি প্রচণ্ড ঝগড়া করছি আমার সেই মানে বিয়ের পরে আমার হাজব্যান্ডের সাথে, আমি ধরো প্রচণ্ড ঝগড়া করছি, কিন্তু আমি যা বললাম বললাম তার সম্বন্ধে হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তিকে কোনো একটা উল্টোপাল্টা কিছু আমি বলতে শুনলাম, সবার আগে কিন্তু আমার মাথাটা গরম হয়ে যাবে যে এত কি করে স্পর্ধা হয়।

0: আমি না হয় বলছি সেটা আলাদা ব্যাপার, তার কি করে এত স্পর্ধা হচ্ছে,
1: এটা খানিকটা অধিকার বোধও বটে
0: অবশ্যই,
1: যে তার সঙ্গে আমার ঝগড়াটা তো হবেই, এটা তো হওয়ারই, মানে স্বাভাবিক, সেখানে তৃতীয় ব্যক্তির সঙ্গে তার ঝগড়াটা বা তৃতীয় ব্যক্তি তাকে বলাটা অনেক বেশি তখন পার্সোনাল অ্যাটাক মনে হয়, নিজের ক্ষেত্রে পার্সোনাল অ্যাটাক মনে হয়, এটাই তো সম্পর্ক, তাই না? আচ্ছা, আকাশ বেহালা থেকে কমেন্ট করছো, লাভ জাংশন, আমি আদ্যপান্ত বিবাহিত একজন পুরুষ, তবুও বলবো বিয়ের পর ভালোবাসা একদমই কমে না, বরং আরও দুজন দুজনকে কাছ থেকে চেনা যায়, দুজন দুজনকে বোঝা যায়, যতটা বিয়ের আগে রোম্যান্টিক রিলেশনশিপে থাকলে চেনা যায় না, তার কারণ কোনো প্রেমিক বা প্রেমিকা বিয়ের আগে তো আর একসাথে এক ছাদের নিচে রাত কাটায় না, তবে সঠিক মানুষটা দরকার জীবনে, তাহলেই জীবনটা সুন্দর।
0: খুবই সুন্দর কথা, আর এই কমেন্টগুলো পড়তে পড়তে এটাই মনে হচ্ছে যে আমাদের এই যে টপিকটা আজকে, এটা কিন্তু অনেক মানুষের কাছে আরও এই বিষয়টা স্পষ্ট করে দিল যে দেখো, এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে বিয়ের পরে ভালোবাসা কমে যাবে, এটাই অনেক রকমভাবে আমাদের কাছে কমেন্ট রূপে আসছে।
1: আরেকটা কমেন্ট খুব ইন্টারেস্টিং, ভালো লেগেছে কমেন্টটা, মোহি আন্ডারস্কোর অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলের নাম, ও লিখছে, না কোনো মতেই কমে না, কেবল সাইলেন্ট হয়ে যায়। কে সাইলেন্ট হয়ে যায়? বর।
0: আমার মনে হয় ভালোবাসাটা বোধহয় সাইলেন্ট হয়ে যায়, মানে একটা, মানে আমাদের যেরকম প্রথম প্রথম ধরো থাকে, আমি অন্তত যেটা মানে দেখেছি আশেপাশে বা কোথাও না কোথাও আমি উদাহরণ হিসেবে দেখছি বন্ধু বান্ধবদের মধ্যে, যে প্রথম প্রথম ওই যে একটা একসাথে ছবি দিলাম, স্টেটাস আপডেট করলাম, কিছু একটা গিফট পেয়েছি সেইটা একটুখানি ফ্লন্ট করলাম হয়তো কখনো কখনো, যে আজকে আমার বিশেষ ব্যক্তি আমার জন্য এটা নিয়ে এসেছে উপহার স্বরূপ, তারপরে আস্তে আস্তে এমন জায়গায় চলে যায়, বিষয়টা এতটাই পার্সোনাল হয়ে যায়, তখন আর সোশ্যাল মিডিয়াকে জানাতেও ইচ্ছে করে না, তখন মনে হয় যে এটা আজকে আমি পেলাম, সত্যি এটা কিন্তু আমি খুব খুশি হয়েছি পেয়ে, আমাকে মনে করে এনেছে এটা, বা জানি যে আমি এই জিনিসটা ভালোবাসি, অতএব আমি পেয়েছি, ওই সাইলেন্ট হয়ে যাওয়াটা বোধ হয় এটাও একটা মানে দিক আর কি,
1: মানে ঘোষণা করে তখন আর প্রেম করতে হয় না, একে অপরের কাছেও ঘোষণা করতে হয় না, গোটা সমাজের কাছেও ঘোষণা করতে হয় না, কিন্তু প্রেমটা অনেকটা তখন অভ্যাসের মতো হয়ে যায়, আর সেই অভ্যাসেই আমরা প্রেম, আমাদের সংসার, আমাদের পরিবার সবটাকেই খুঁজে নিই, এভাবেই বোধ হয় ভালোবাসাটাও গভীরতা পায়, তাই না?

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আজকের লাভ শর্টসে সেওতের লেখা গল্প স্বপ্ন দেখে মন। গল্পের ন্যারেশনে রাজীব, অভিনয়ে অরিজিৎ, দেবারতি, সুদীপ্ত, উজ্জ্বল, দেবলীনা ও স্বপ্না। শুরু হচ্ছে লাভ শর্টস স্বপ্ন দেখে মন।
1: ছোটবেলা থেকেই সোহিনী নাচ শিখেছে। পড়াশুনোয় অল্প বিস্তর ফাঁকি দিলেও নাচের স্কুলে যাওয়াটা সে কোনোদিনও মিস করেনি। তার স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন নৃত্যশিল্পী হবে, ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাবে। তাই স্কুলের পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটাও ডান্স ডিপার্টমেন্ট, এই সাফল্যের সঙ্গে শেষ করল সোহিনী। মা বাবা খুব খুশি হলেও তাদের চিন্তা মেয়ে এরপর কি করবে। কিন্তু সোহিনী জানত সে সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও পোস্ট করবে, আর দেখতে দেখতে এখন তার বেশ খ্যাতি হয়েছে, সেই সঙ্গে একটু একটু করে চলছে নাচের স্কুলের কাজ। এখনো অনেক পথ চলা বাকি।

0: কিন্তু তার মধ্যেই সেই দিনটা উপস্থিত হলো।
1: আসুন আসুন, বাড়ি চিনতে কোনো অসুবিধে হয়নি তো?
2: না না, আমাদের কোনো অসুবিধে হয়নি, তবে আমাদের কিন্তু আরেকটা জায়গায় যাওয়ার আছে, বেশিক্ষণ হয়তো বসতে পারবো না, মাফ করবেন।
3: হ্যাঁ, আমাদের মেয়ে এই বাড়ি ঢুকলো বলে।
1: আপনাদের মেয়ে বুঝি চাকরি করে?
3: চাকরি মানে ওর একটা নিজস্ব নাচের স্কুল আছে, এই 7টা নাগাদ ক্লাস শেষ করে ফিরবে।
2: সে কি, এই কথাটা তো আপনারা আগে জানাননি।
4: হ্যাঁ, কি মুশকিল, আগে না জানালে কি অসুবিধা হয়েছে বাবা, এ তো খুব ভালো ব্যাপার। আচ্ছা বলছি, ও কি নাচ শেখায়?
1: ভারতনাট্যম, এছাড়া ক্রিয়েটিভ ডান্সও শেখায়।
0: কথার মাঝেই সোহিনী এলো। সোহিনীকে ছবিতে যা দেখেছে তার চেয়ে সামনে থেকে দেখে অর্ক যেন স্তব্ধ হয়ে গেল। পরিশ্রান্ত একটা মুখ, কিন্তু ভীষণ আবেগ আর স্ত্রী আছে। সোহিনীরও বেশ ভালো লাগলো অর্ককে দেখে। অর্কর বাবা মাকে সোহিনী প্রণাম জানালো।
1: বসো মা, বসো। বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোমায়। তোমার নাচের স্কুলটা বুঝি অনেক দূরে? না আসলে খুব ক্লান্ত লাগছে তো তোমাকে দেখে।
5: হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা লাগে, তবে অভ্যেস হয়ে গেছে।
2: ব্যাচেলার কিসে করেছো জানো?
5: নাচই বিষয় ছিল আমার।
2: ও, তা ভালো, কিন্তু আমরা এমন একজন বৌমা খুঁজছি যার কাছে সংসারটাই মুখ্য হবে। দেখো মা, আমাদের বয়স হচ্ছে, আমাদেরও তো একটু শান্তি চাই, সংসারের হাল আর কতদিন টানব।
1: হ্যাঁ মা, তোমাকে আমার ছেলের সঙ্গে বেশ মানাবে, কিন্তু ওই নাচের স্কুলের ব্যাপারটা না, ওটা বরং তুমি বাদ দাও।
5: তাহলে আপনারা এই বাড়িতে সময় নষ্ট করবেন না, কারণ নাচ আমার প্রাণ, আমি সংসারের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করতে পারবো না।
0: কথাটা বলে সোহিনী উঠে দাঁড়ায়। অর্কর বাবা মা খুবই বিরক্তির সঙ্গে ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু অর্কর চোখে ছিল এক অদ্ভুত শ্রদ্ধা। সোহিনীর বাবা মাও খুব অপ্রস্তুত হলেন, তবে তারা তাদের মেয়ের সিদ্ধান্তকে কখনোই ভুল মনে করেননি। সপ্তাহে 3 দিন নাচের ক্লাস থাকে সোহিনীর। আজ শুক্রবার, ক্লাস চলছে পুরো দমে। ছাত্রীদের 10 মিনিটের একটা ব্রেক দিয়ে সোহিনী একটু বাইরে বেরোলো হাওয়া খেতে, আর বেরিয়েই চমকে গেল। অর্ক দাঁড়িয়ে রয়েছে নিজের গাড়ির পাশে।
5: আপনি এখানে? কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না।
4: না মানে ওই গত সপ্তাহে আমার বাবা মার বলা কথাগুলোর জন্য আমি খুবই লজ্জিত, তাই ক্ষমা চাইতেই এখানে আসা বলতে পারেন।
5: না না, ছি ছি, এভাবে বলবেন না। আমি হয়তো একটু রুড আচরণ করে ফেলেছিলাম, তবে আমি সত্যিটাই জানাতে চেয়েছি।
4: হ্যাঁ, আর ঠিক সেই কারণেই আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার বাড়ি থেকে সেদিন ফিরে ইউটিউবটা ওপেন করে আপনার চ্যানেলটা দেখলাম, অনেক দিন পর কিন্তু আমি এতটা সময় ইউটিউবে ব্যয় করলাম।
5: এইটে সারাদিন অফিসের খাটাখাটনির পর আপনার ঘুমটাই মাটি হয়ে গেল দেখছি।
4: সত্যি বলতে আপনাকে সামনে থেকে দেখে সেটা অনেক আগেই উড়ে গেছে।
5: আমার ক্লাসটা এখনো চলছে, আমাকে যেতে হবে।
4: ওহ সরি সরি সরি, না না, জাস্ট একটা কথা বলছি যে আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে?
5: আমার ফোন নাম্বারটা আপনার কোনো কাজে লাগবে না।
0: অদ্ভুত একটা উত্তর দিয়ে ও খানিক লজ্জা পেয়ে সোহিনী ক্লাসে ঢুকে পড়ে। 7টায় ক্লাস থেকে বেরোনোর পর সে অবাক হয়ে গেল, দেখল কাছেরই একটা রোলের দোকান থেকে অর্ক 2টো এগ রোল নিয়ে দাঁড়িয়ে আছে।
5: কি, আপনি এখনো বাড়ি যাননি? আর এগুলো কি?
4: আরে ম্যাডাম, নিন নিন, অনেকক্ষণ ক্লাস করেছেন, খিদে পেয়ে গেছে তো, চটপট খেতে শুরু করুন তো, দারুণ এগ রোল বানায় কিন্তু এই দোকানটা, খেয়ে নিন।
0: সোহিনী অবাক হাতে রোলটা নিল আর অর্কর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল।
5: আপনি কি অদ্ভুত, নাম্বার চাইলেন দিলাম না, আর 2টো এগ রোল নিয়ে 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করলেন?
4: নম্বর দেননি বলেই তো। দেখুন না, আর দেখা হবে কিনা তো জানি না, তবে আজকের দিনটা যাতে আপনার মনে থাকে সেই ব্যবস্থা করতেই এখানে আমার অপেক্ষা করা।

0: জানি না কি বলা উচিত আমার, তবে এগরোলটাই না ভালোই করেছেন, বেজায় খিদে পেয়েছিল।
1: এগরোল খাওয়ার পর অর্ক বলল,
2: হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এবার যদি বলি যে আপনাকে বাড়ি অব্দি পৌঁছে দিই, মানে আপনি কি শুনবেন নাকি জাস্ট ওই ফোন নাম্বারের মতো পাত্তা দেবেন না?
0: এই বিষয়ে আমি না বলবো না, একটা ভিড় বাসে আজকে না চড়ে যদি একটু এসির হাওয়া খেতে খেতে যাওয়া যায় তাহলে কে না বলবে বলুন।
1: দুজনেই গাড়িতে উঠে রওনা দিল, একটা ব্যস্ততায় ভরা দিন শেষ হওয়ার পর। কিন্তু গাড়িতে উঠে কি বলবে ভেবে পাচ্ছিল না সোহিনী।
2: ম্যাডাম কি ভাবছেন, আমার বাবা মায়ের কথা নাকি?
0: হ্যাঁ মানে এটাই ভাবছি যে যখন ওনাদের আমাকে পছন্দ হয়নি তখন আপনি আবার দেখা করতে এলেন কেন?
2: দেখুন না, বিষয়টা যতদূর মনে হয় যে বিয়েটা তো আমাকেই করতে হবে, তাই না? তাই আমি যদি একটু সিদ্ধান্ত নিই সেটাকে খুব ভুল হবে। জানি আপনি হয়তো রাজি হবেন না, তবে আমার কিন্তু আপনাকে বেশ ভালো লেগেছে বুঝলেন। বিয়েতে আমার কিন্তু সম্পূর্ণ মত রয়েছে।
0: কিন্তু আমার নাচের স্কুল, সেটা তো আমি বন্ধ করতে পারবো না।
2: যদি বলি যে আপনি যদি নাচ ছেড়ে দেন তাহলে আমি এই বিয়ে থেকে পিছিয়ে যাব, তাহলে শুনবেন আমার কথা?
1: সোহিনী চুপ করে রইল। রাস্তায় একটা চায়ের দোকান দেখে অর্ক জিজ্ঞেস করল,
2: ম্যাডাম ওই চায়ের দোকানে কি একটু আমরা চা খেতে পারি, মানে কড়া করে আদা দিয়ে, মাথাটা খুলে যাবে, দেখবেন উত্তরটাও পেয়ে গেলে পেয়ে যেতে পারেন বুঝলেন।
1: সোহিনী সম্মতি জানানোয় গাড়ি থামিয়ে অর্ক দুটো চায়ের ভাঁড় নিয়ে গাড়িতে উঠে বসে।
0: চাটা বেশ সুন্দর।
2: আর আপনিও?
0: কি বললেন?
2: না না কিছু না।
1: তবে এই কিছু না এর মধ্যেই অনেক কিছু হয়ে গেল। বাড়ির কাছে এসে সোহিনী অর্কর নম্বরটা চাইল। অর্ক চমকে গেল।
2: সে কি, এটা তো আশাই করিনি আমি।
0: অনেক কিছুই আশা করে পাওয়া যায় না, বরং উল্টোটা করলে অনেক কিছু পাওয়া যায়।
1: দুজনের নম্বর এক্সচেঞ্জের পর একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ঘরে ফিরে সোহিনী এবার ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজেকে আজকে দেখে খুব ভালো লাগছিল ওর। ফোনটা হাতে নিয়ে সে অর্ক নম্বরটা ডায়াল করল।
2: হ্যাঁ ম্যাডাম, হ্যালো। আপনার তো ফোনের আশা করিনি আমি, তাই হয়তো ফোনটা করলেন, তাই না?
0: আমি খুব কনফিউজড, তবে একটা জিনিস বলতে পারি।
2: কি বলুন তো?
0: আপনার সঙ্গে সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে, আর মনে হচ্ছে এরকম সন্ধ্যে যদি আরো কাটানো যায় তো বেশ হয়। কিন্তু বিয়ের ব্যাপারটা ঠিক জানি না, রাজি হওয়ার কথা এখনই ভাবতে পারছি না।
2: হ্যাঁ বেশ তো, ভাবতে হবে না, স্রেফ বাদ দিয়ে দিন আর ভাবুন যে নেক্সট কবে আমরা দেখা করতে পারি ওই আরেকটা এমন সন্ধ্যের জন্য।
0: পরশু আপনার অফিস আর আমার ক্লাসের পর হবে কি?
2: হুম হতে তো হবেই, তবে এবার কিন্তু ফিশ কাটলেট খাবো, আর বিলটা আপনি পে করবেন, রাজি তো?
0: একদম রাজি।
1: ওদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে, আর দেখতে দেখতে পার হয়ে যায় একটা গোটা বছর। কিন্তু আজও সোহিনী জানে না যে বিয়ের সিদ্ধান্তে সে কি বলবে। বাবা মায়ের কথা ভেবেও সে অস্থির হয়। তার একটাই চিন্তা, যদি বিয়ের পর তার নাচ বন্ধ হয়ে যায়। একদিন ফোনে কথা হচ্ছিল।
2: আচ্ছা বলছি যে আমাদের মানে সম্পর্কটা ঠিক কিসের বলতো, মানে বন্ধুত্বের নাকি একটা প্রি ওয়েডিং আলাপ?
0: কেন, তোমার এটা বন্ধুত্ব বলে মনে হয় না?
2: হ্যাঁ না মানে হয়, তবে ঠিক বিয়ের কথা ভেবে বন্ধুত্ব রয়েছে এরকম তো মনে হয় না। আচ্ছা সোহিনী একটা কথা বলবো, তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক?
0: এক বছর আগে হয়তো চাইতাম না, কিন্তু এখন।
2: এখনো চাও নাকি?
0: চাই, কিন্তু তোমার মা বাবা কি আমায় মেনে নেবেন? ওরা কি চাইবেন আমি আমার স্বপ্ন পূরণ করি?
2: আমি চাই তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো সোহিনী, কিন্তু আমার উপর তোমাকে ভরসা রাখতে হবে, ব্যাস তাহলেই হবে।
1: সোহিনী আর নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে পারে না,

0: অর্ককে এই এক বছরে সে ভালোবেসে ফেলেছে। নিজের লক্ষ্যে পৌঁছতে অর্কর মতো সঙ্গীর হাত সে ছাড়তে চায় না।
1: আমি রাজি অর্ক, তোমার সঙ্গে নিজের স্বপ্ন পূরণ করতে।
2: এই তো, জাস্ট লাইক এ গুড গার্ল, সব সময় তোমার পাশে থাকবো, ঠিক আছে?
0: ভালোবাসার এই প্রতিশ্রুতি কতটা সত্যি তা বলা কঠিন, কিন্তু অর্কর কাছে এই প্রতিজ্ঞা ছিল তার স্ত্রী সোহিনীর একটা স্বপ্ন, যে স্বপ্ন পূরণ করতেই তারা সঙ্গী হয়েছিল।

লাভ শর্টসে আজ শুনলে শেয়তির লেখা গল্প স্বপ্ন দেখে মন। গল্পের ন্যারেশনে রাজীব, সোহিনী দেবারতী, অর্ক অরিজিৎ, সোহিনীর মা স্বপ্না, সোহিনীর বাবা সুদীপ্ত, অর্কর মা দেবলীনা, অর্কর বাবা উজ্জ্বল।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ভালোবাসায় মন কেমন করাটা না খুবই স্বাভাবিক জানো তো। আর ভালোবাসার সম্পর্কে যদি একটু মাত্র খুনসুটি, একটু একটু মন কেমন করা নাই থাকে, তাহলে সেটা ভীষণ নুন ছাড়া তরকারির মতো লাগে। জীবনটাও একদম সেইভাবেই আমাদের কিন্তু অ্যাডজাস্ট করে কাটিয়ে নিতে হয়, এগিয়ে নিয়ে চলতে হয়। ভালোবাসা নিয়ে তো অনেক কথাই বলার থাকে, আবার ভালোবাসাই বোধ হয় এমন একটা অনুভূতি যেটা নিয়ে অনেক কিছু বলতে চাইলেও কোথাও গিয়ে নীরব থেকেও ভালোবাসা বুঝিয়ে দেওয়া যায়। শুনছো লাভ জাংশন, তোমার ভালোবাসার ওয়ান অ্যান্ড ওনলি ডেস্টিনেশন। আজকে শুক্রবারের রাত, আর স্টুডিও ক্লকে রাত 10:57 হয়ে 22 সেকেন্ড। সঙ্গে আছি সৌমি আর শিওতি।
2: হ্যাঁ, আর আমাদের সঙ্গে রয়েছে 9903653992 তে তোমার পাঠানো হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপটা কিন্তু অনেকক্ষণ আগেই এসেছিল, কিন্তু আমরা
1: লাভ শর্টস শুনছিলাম,
2: লাভ শর্টস শুনছিলাম, তারপরে অন্যান্য মেসেজের ভিড়ে কোথাও গিয়ে আমরা এই মেসেজটাকে একটু হয়তো সরিয়ে রেখেছিলাম, কিন্তু না, এটা খুবই একটা স্পেশাল মিষ্টি মেসেজ, একটু শুনে নিই।
1: হাই প্রিয় লাভ জাংশন, আমি সৌর্য ফ্রম গড়িয়া, আমি ক্লাস 8 পড়ি। আজ আমি খুব হ্যাপি, আমি আজ একজন স্পেশাল ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছি, এই বাড়ির দিকেই এখন যাচ্ছি, ওয়েট করছি চুপ কথার জন্য। আজ আছি তোমাদের সাথে 3 পর্যন্ত, পুরো উইকটাতে ওয়েট করে থাকি চুপ কথা আর লাভ জাংশনের জন্য। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে বাড়ি যেও, আর কিছু খেয়ে নিও। লাভ ফ্রম সৌর্য। সৌর্যর মেসেজ কিন্তু আমরা পাই, আমরা লাভ জাংশন চুপ কথায় পাই, তবে চুপ কথার সময়টা এখনো বেশ অনেকটা দেরি আছে, রাত 12, তার আগে শুধুই ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা। আর ভালোবাসার মেসেজ তুমি করছো 9903659992 এই নাম্বারে। অমিতা মানিকতলা থেকে একটা টেক্সট করেছো যে, হ্যালো দুই দিদি, আমাদের দেখাও হয় না, কথাও হয় না, ওকে কি ভরসা করা উচিত? আমার নাম অমিতা।
2: দেখা হয় না, কথা হয় না, কিন্তু কেন, মানে এই কারণটা কি? সে কি কোনো অন্য জায়গাতে থাকে, মানে তোমরা দুজনে কি এক শহরে থাকো না, নাকি তোমাদের সঙ্গে এখন কোনো রকমভাবে একটা ওই সেই ঠান্ডা লড়াই মতন চলছে, যার জন্য দেখাও হচ্ছে না, কথাও হচ্ছে না, দুটোর কোনটা সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। তবে এটুকুই বলতে পারি যে ভরসা বিষয়টা তো অনেক একটা বড় বিষয়, হয়তো 3 অক্ষরের কথা, কিন্তু ভাব রয়েছে এর মধ্যে অনেকখানি মিশে, আর দায়িত্বও রয়েছে, তাই সেটা সময়ের সাথে সাথে কিন্তু বুঝতে পারা যায়। প্রথমেই আমি যদি একটা ভেবে নিই যে এই মানুষটি খুব খারাপ অথবা এই মানুষটি ভীষণ ভালো, এটার দুটোর কোনোটাই হয়তো করা

0: প্রিয় লাভ জাংশন, আগামীকাল 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি, তাই কবিগুরুকে প্রণাম জানাই। তারপর লাভ শর্টসটা শুনলাম, খুবই ভালো লাগলো। প্রত্যেকের অভিনয় এক কথায় অনবদ্য, ছোট ছোট গল্প গেঁথে তাকে নাট্যরূপে মালা গেঁথে উপহার দেওয়া সত্যি প্রশংসার যোগ্য। এবার আমি ছোট্ট একটি কথা তোমার মাধ্যমে এক বেতার বন্ধুর উদ্দেশ্যে বলবো। বন্ধু আর যাই হোক, আচ্ছা এটা একটা অভিযোগের লেখা, বোধহয় ওনার লেখাকে কেউ অন্য কেউ কপি করেছেন, তো কপিরাইট ইস্যু, ঠিক আছে। এটার মেসেজটা আমি দীর্ঘায়িত করলাম না, কারণ এটা প্ল্যাটফর্ম নয়, এটা লাভ জাংশন, ভালোবাসার কথা শেয়ার করার জায়গা। লাভ শর্টসের ফিডব্যাক যেটা দিয়েছেন সেটা সত্যি খুব ভালো লাগলো, আর লাভ শর্টসটা কিন্তু শিওতির লেখা। তুমিও জানাতে পারো আজকে লাভ শর্টস তোমার কেমন লেগেছে 9903653992। আচ্ছা পরের মেসেজটা করেছো যে, দিদি আমি একজনকে ভালোবাসি, ওর 21 বছর বয়স, আমার 14। আমি ওর সাথে প্রতিদিন রাত্রে কথা বলি, ও আমাকে অনেক ভালোবাসে। ওর সাথে একদিন দেখা করতে যাই, ও তখন মেশিন আছে, ও একটা মেশিন চালায়। আমি ওকে বলি না যে তুমি কাজ ছেড়ে এসো, ওকে আমি 1 বছর ধরে ডাকি, তারপর ওর সাথে দেখি, তারপর ওর সাথে কথা বলি। জানো দিদি, আমার ডান হাতে AD লেখা আছে হাতের আঙুলে, আমি কিছু বুঝতে পারি না। ও আচ্ছা, ওর ডান হাতে ওখানে AD লেখা আছে, কিছু একটা লেখা আছে হরফ, সেটা দেখে ওর একটু সন্দেহ হয়েছে যে বিষয়টা কী। ও আমাকে বলে যে তোমার সাথে আমি আছি, এই বলে ও আমাকে সাহস দেখায়। ওকে, বিষয়টা হলো যে যাকে ওর পছন্দ, যার সঙ্গে ও কাইন্ড অফ ডেট করছে, তার হাতে কোনো অক্ষর লেখা আছে, ঠিক আছে। এবার এই অক্ষরটা দেখে ও ভাবছে যে ওই অক্ষরটা কেন লেখা আছে, এবং এই অক্ষরটা নিয়ে যখন ও প্রশ্ন করছে যে কেন এরকম AD লেখা, মানে যেটা আমি বুঝতে পারছি ওর সন্দেহের জায়গাটা, যে অলরেডি সে কোনো রিলেশনশিপে আছে কিনা, সেই মানুষটার নামের প্রথম অক্ষর হাতে ছাপানো আছে কিনা, মনে হয় এই সন্দেহটা ওর মধ্যে কোথাও ঢুকেছে। সেই জন্যে ও কি করছে, ও বারবার এই ছেলেটিকে জিজ্ঞেস করছে যে বিষয়টা কি, আর ছেলেটা ওকে বলেছে যে আমি তো তোমার পাশে আছি, এই সমস্ত বলে ছেলেটা ওকে সাহস ভরসা সমস্ত জুগিয়েছে। মেসেজটা আমাদের পাঠিয়েছো মল্লিকা।
1: কিন্তু এখানে এই জিনিসটা থেকেই যায় যে ওই যে লেটার দুটো রয়েছে সেটা অ্যাকচুয়ালি কী মিন করছে, কারণ যদি সেই মানুষটি সত্যিই তোমার এক ভালোবাসার মানুষ হয়ে থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় এটা বলতে কোনো রকম অসুবিধা হয়তো থাকার কথা নয়। কারণ অনেক সময়তে এরকম তো হয়েই থাকে যে আমাদের দুজনের মধ্যেও কিন্তু একটা সেপারেট স্পেস থাকে, মানে আমি এবং আমার সেই ভালোবাসার মানুষটির মধ্যে তার নিজের নিজের কিছু স্পেসিফিক হয়তো বিষয় রয়েছে যেটাতে আমি খুব একটা আমার মাথা ব্যথা আমি দেখাচ্ছি না, অথবা আমারও একটা নিজস্ব জায়গা রয়েছে যেখানে কিন্তু সেও মাথা গলাচ্ছে না। কিন্তু এটা এমন একটা জিনিস যেটা প্রতিনিয়ত তুমি দেখতে পাচ্ছ, অথচ প্রশ্ন করলে তুমি উত্তর পাচ্ছ না, সেটা কিন্তু একটা ভাববার বিষয় বটে, আমার কাছে তো বটে, কারণ আমি একটুখানি এরকম এইসব ব্যাপারে খুব সন্দিহান হয়ে পড়ি
0: না আসলে,
1: যে এই জিনিসটা কি যে কিনা আমাকে বলতে পারছে না।
0: সত্যি সেমতি, জানো তো আজকালকার দিনে মানে আমরা এত মানুষকে দেখি তারা বিশ্বাস ভঙ্গের মুখে পড়ে, এত দুঃখ ব্যথা যন্ত্রণা সবটা নিয়েই চলে, যে ভরসা বিশ্বাস করার আগে খুব প্র্যাকটিক্যাল যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে একটু বুঝে নেওয়া, একটু যাচাই করে নেওয়া, একটু খোঁজ নেওয়া, সেটা নিজের ভালো থাকার জন্য, বা আরো প্রিসাইজলি বললে নিজের ভবিষ্যতের নিরাপত্তার জন্য বোধহয় ভীষণ প্রয়োজন। কারণ একটা মানে একজন মানুষ, তার সঙ্গে আমি সারা জীবনের জন্য এগোবো, সেই মানুষটির সঙ্গে আমি পরবর্তীকালে ডেফিনেটলি, আমরা যখনই কোনো সম্পর্কে যাই আমরা বিয়েটাকেই তো ভবিষ্যৎ বলে ভাবি,
1: সেটাই মানে একদম আলটিমেট বোধহয় সত্যি হিসেবে আমরা দেখি,
0: আমরা দেখি
1: সম্পর্কের পরিপূর্ণতা।
0: তো যখন আমি বিয়ে করে একজন মানুষের সঙ্গে থাকা শুরু করব, তখন সেই মানুষটি কেমন হবে সেটা তো যতক্ষণ না থাকতে শুরু করছি আমরা সত্যি কেউ বুঝতে পারি না। মানে 10 বছর 11 বছর ধরে প্রেম করেও আমরা যখন এক ছাদের তলায় থাকতে শুরু করি, অনেক ক্ষেত্রেই আমি শুনেছি অনেককে বলতে যে বিয়ের আগে একরকম লাগে, বিয়ের পরে বোঝা যায় যে সেই মানুষটি আসলে কেমন। প্রকৃতপক্ষে তাকে চেনার জন্য বিয়ের মানে বিয়েটা ছাড়া বা এক ছাদের তলায় থাকা ছাড়া কিন্তু সেই মানুষটিকে পুরোপুরি চেনাটা একটু মুশকিল। তো সেই ক্ষেত্রে সবসময় আমরা আমাদের নিরাপত্তা বা আমাদের ভবিষ্যৎ যাতে ভালো মানুষের সঙ্গে কাটে, এই ভাবনা থেকে একটু যাচাই করে নেওয়া, একটু বুঝে শুনে পা ফেলাটাই এই মুহূর্তে দাঁড়িয়ে খুব প্র্যাকটিক্যাল দিক থেকে ভাবলে কিন্তু প্রয়োজন।
1: এবং সেদিক থেকে আমি বলবো যে তুমি কিন্তু ঠিক যে এই ব্যাপারে তুমি সন্দেহ প্রকাশ করেছো বা জিজ্ঞাসা করেছো, এবং সেটা যদি দেখো যে একটা টাইমে তুমি সঠিক উত্তর পাচ্ছ না, মানে সে এড়িয়ে যাচ্ছে ব্যাপারটা, তাহলে আমি বলবো যে একটু সময় দেওয়া উচিত, মানে একটু ভাবা উচিত যে আর তুমি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে কিনা।
0: আরেকটা সাজেশন আমি দিতে পারি, আমার হঠাৎ

0: মনে হলো যে এটা করা যেতে পারে শ্রেয়তি, যে যখনই তোমার এই মানুষটির সঙ্গে একটা সম্পর্ক হলো, নিশ্চয়ই তার পরিবার, তার বন্ধুবান্ধবের সঙ্গেও তোমার সম্পর্ক তৈরি হবে, ধীরে ধীরে হবে। এমন তো নয় যে শুধু এই মানুষটির সঙ্গেই তোমার কথাবার্তা হবে, আর ওর চেনা পরিচিত আর আরও তো মানুষ থাকবে যার সঙ্গে তুমি কানেকশনে আসবে, যোগাযোগে আসবে। তো তাদের থেকেও একটু জানার চেষ্টা করতে পারো, দেখো কি উত্তর পাও। সত্যিটা তোমার সামনে হয়তো সেইভাবেও উঠে আসতে পারে যদি পেয়ে যাও সত্যি, আর যদি দেখো যে তোমার সন্দেহটা অমূলক ছিল, তুমি বেকার চিন্তাভাবনা করছিলে, তাহলে তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যদি সেখান থেকে কোনো সত্যি তোমার সামনে আসে, তাহলে ভালোবাসা ভালোবাসার জায়গায় এবং নিজের ভালো থাকা, বাস্তবটাকে মেনে নেওয়া, সেটা তার জায়গায়। আশা করব তখন তুমি খুব ম্যাচিওর ডিসিশনটা নিতে পারবে।
1: অবশ্যই, এবং আমার মনে হয় যে এই ভাবনা চিন্তাগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরই বোধহয় রাখা উচিত, শুধু মল্লিকা নয় বা শুধু ও যার কথা বলছে সেই মানুষটি নয়, হয়তো আমাদের নিজেদের লাইফেও। মানে খুবই এটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার, যেহেতু আমরা এত ধরনের জিনিসপত্র, বিশেষ করে আমাদের এই সোশ্যাল মিডিয়া বিষয়টি আসার পরে এত কিছু আমরা হয়তো দেখে নিয়েছি, সেখানে একটু যাচাই করে নেওয়া কিন্তু ভালো।
0: লাভ শর্টস নিয়ে বেশ অনেকগুলো ফিডব্যাক রয়েছে। আচ্ছা, পৌলমি রয় বাওয়ালি শখের বাজার থেকে লিখছেন যে আজকে লাভ শর্টসটা খুব ভালো ছিল। আরেকটা মেসেজ দেখতে পাচ্ছি, অপূর্ব সেন দমদম থেকে লিখছেন, আমি অপূর্ব সেন, আমার মনে হয় বিয়ের পরে ভালোবাসা বাড়ে। আচ্ছা, এটা আমাদের ইনস্টাগ্রামের টপিক, কিন্তু আমরা এই মেসেজটা লাভ মিটারের টপিক, এই কমেন্টটা করতে হবে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে 107 FM রেনবো কলকাতা। ঠিক আছে, তবু করে ফেলেছেন, পড়েও পড়তে শুরুও করে দিয়েছিলাম, পড়েই দিই। আমার বেস্ট ফ্রেন্ড আছে রাজদীপ, তার সঙ্গে আগে কথা হতো, এখন আর কথা হয় না। এটা কি ফ্রেন্ডশিপ নাকি অন্য কিছু? হাই প্রিয় লাভ, তারাও ভালো করে মেসেজটা পড়ি, কথা হতো এখন আর কথা হয় না, এটা কি ফ্রেন্ডশিপ না অন্য কিছু, তোমরাই বলো। আর ও এটাও লিখেছে যে লাভ শর্টসটা, আচ্ছা লাভ জাংশন কে ও লাভ শর্টস লিখছে, ওকে ফাইন চলো। তো এটাই ওর বক্তব্য যে বন্ধু ছিল, বন্ধুর সঙ্গে এখন আর সেভাবে কথা হয় না।
1: হ্যাঁ, তো এই কিছু কিছু সম্পর্ক এমন থাকে যেগুলো একটা সময় আস্তে আস্তে ফেড আউট করে যায়। আমাদের লাইফেও এরকম ঘটনা ঘটেছে, সৌমি আমি মানে শ্রেয়তি সৌমির জীবনেও হয়তো এরকম অনেক ঘটনা ঘটেছে যে এক সময় প্রচণ্ড বন্ধু, প্রচুর কথাবার্তা হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে যার যার নিজের জীবনে প্রায়োরিটি পাল্টাচ্ছে এবং সেই থেকে বন্ধুত্বটাও কমে আসছে, যোগাযোগটাও কমে আসছে। শোনো, একটা জিনিস মানবে যে যেগুলো থেকে যাওয়ার, সেগুলো হাজার হাজার মাইল তুমি দূরে থাকো বা তুমি খুব কাছাকাছির মধ্যে থাকো, সেগুলো কিন্তু থেকে যাবেই, এবং যেগুলো ঝরে পড়ে যাওয়ার, সেগুলো কিন্তু দেখবে একটা টাইমের পরে তুমি সেন্স করতে পারবে যে না, আমার দুঃখের দিনে বা আমার সুখের দিনে এই মানুষটির সঙ্গে কিন্তু আমার সেরকম যোগাযোগ হচ্ছে না, অতএব আমার মনে হয় যে এ কিন্তু আমার প্রকৃত বন্ধু হতে পারবে না বা থাকবেও না। একটা বয়সের পরে কিন্তু আমরা ওই সার্কেলটা ক্রমশ কমতে থাকে, ছোট হতে থাকে,
0: সবার সঙ্গে আগের মতন করে বন্ধুত্বটা
1: আমাদের ইচ্ছেটাও হয় না।
0: হ্যাঁ হ্যাঁ, সত্যিই তাই। আচ্ছা, লাভ শর্টস নিয়ে আরেকটা মেসেজ কৃষাণু বারাসাত থেকে লিখছে, নিজের জীবনের সাথে অনেকটা মিল পেলাম, খুব ভালো থেকো, টাটা। লাভ শর্টসটা নিয়ে ও লিখছে,
1: আমাদেরও খুব ভালো লাগলো যে তোমাদের পছন্দ হয়েছে লাভ শর্টসটা।
0: ওকে, আরেকটা মেসেজ রয়েছে, লাভ শর্টসের প্রেজেন্টেশনটা ভেরি নাইস, শ্রেয়তিকে বলছে, শ্রেয়তির লেখা আজকে লাভ শর্টস, জীবনে ক্যারিয়ারটা আগে, আজ অর্কর মতো ছেলে পাওয়া খুবই কঠিন, যে কঠিন সময়ে পাশে থাকবে বলছে, সেটাও পরিবারের বিপরীত ভাবনায়, সেদিক থেকে মেয়েটিকে দোষী বলবে কদিন পর, এটা হবে না, অর্ক ওর সাথ দেবে, এটাইও বলতে চাইছে। তোমাকে হ্যাটস অফ এইরকম একটা প্রসঙ্গ নিয়ে লাভ শর্টসটা লেখার জন্য। আর লাভ শর্টস নিয়ে মোটামুটি ও বলছে আর কি, এই
1: বাহ, আমাদেরও খুব ভালো লাগলো যে বিষয়টার সাথে মানুষ হয়তো কোথাও গিয়ে রিলেট করতে পেরেছেন। এবং হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো তো ছোটোখাটো থেকে যাবে, কিন্তু তার সঙ্গে যেটা থাকবে সেটা হলো কিছু কিছু সুন্দর এমন গান, যে গানের মধ্যে রয়েছে অনন্ত ভালোবাসার কথা।
0: আর সেরকমই একটা ভালোবাসার কথা, ভালোবাসার গান তোমার জন্য রাখছি, কিন্তু 9903652992 তে মেসেজ করতে ভুলো না।

0: FM Rainbow-তে তিন একে তিন গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক
1: শুনছো 107 FM Rainbow সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন তুমি শুনছো Love Junction ভালোবাসার only destination Love Junction 107 FM Rainbow Day.
2: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশন শুনছো 107 FM রেনবোতে। সেউতি আর সৌমি অনেকদিন পর আজকে তোমার সঙ্গে, সেই রাত 9টা থেকে তোমার ভালোবাসার জার্নিতে তোমাদের সহযাত্রী হয়ে রয়েছি বলাই ভালো। কারণ কথা হচ্ছে, তোমার কথা আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আর আমরা আমাদের মতো করে তোমার কথা শুনছি, সেটার উত্তর দিচ্ছি। এই জার্নিটা কিন্তু রাত 12টা পর্যন্ত প্রত্যেক শুক্রবারের মতো আজকেও চলছে। জানি এই মুহূর্তে কোথাও কোথাও কিন্তু সেমতি খুব বৃষ্টি হয়েছে, আমরা শুনলাম ওয়েদারে কোথাও কোথাও খুব বৃষ্টি নেমেছে, খুব একদম সকাল থেকে বোঝাই যায়নি যে আজকে বৃষ্টি হবে, হঠাৎ করে বিকেলে বৃষ্টি নামলো। অনেক জায়গায় শুকনো পরিস্থিতি, এখনও গরম, এখনও বৃষ্টি আসেনি। জীবনটাও তো এরকমই, কখনো কখনো
3: বলতে যাচ্ছি
2: আমাদের, আমরা যখন কথা বলি হয় এটাই হয়।
3: আমাদের জীবনটা সত্যি খুবই এরকমই আনপ্রেডিক্টেবল, মানে কখন কি হবে। যদিও এখনো মানে আমরা হয়তো ইন্টারনেট দেখে বলে দিতে পারি যে ওয়েদারে এরকম বলছে, প্রেডিক্ট করা যাচ্ছে, কিন্তু তাহলেও আমাদের লাইফটাও যদি এরমভাবে বলে দেওয়া যেত যে, বা নিজেই বলে দিতে পারতাম যে আমার লাইফে এরকম জিনিসটা হবে, আমি এবার ভাববো, সেটা তো আর হয় না। আর ভালোবাসাও এমন একটা জিনিস যেটা প্রেডিক্ট করা যায় না, এবং আমার মনে হয় ওটার মধ্যেই আনন্দ আছে। ওই আনপ্রেডিক্টেবল জার্নিটার মধ্যে কিন্তু একটা অদ্ভুত রোমাঞ্চ, অদ্ভুত আনন্দ সব মিশে আছে।
2: অর্চনার একটা খুব সুন্দর মেসেজ সাপুই পাড়া থেকে, শুধুমাত্র আমাদের যারা শোনেন, প্রবলেম না থাকলেও প্রোগ্রামের প্রতি যে ভালোবাসা, লাভ জাংশনের প্রতি তাদের যে ভালোবাসা, সেটাও কিন্তু মন ভরে, মন খুলে তারা শেয়ার করেন। যেমন অর্চনা, তুমি লিখেছো যে লাভ জাংশন প্রোগ্রাম খুব ভালো হচ্ছে, আমি শুনছি, অনেক অনেক শুভেচ্ছা রইল।
3: তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল যে তোমার ভালো লেগেছে আজকে, আর তুমি শুনছো, আমাদের সঙ্গে রয়েছো, এবং এরমভাবেই প্রতিটা শুক্রবার যে তোমাকে পাবো সেটাও আমরা আশা রাখি।
2: সেই রকমই অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি থেকে, এটাও একটা আমাদের জন্য ভালোবাসার মেসেজ। হ্যালো লাভ জাংশন দিদিজ, তোমাদের শোটা খুব ভালো লাগছে, লাভ শর্টসটাও খুব ভালো লেগেছিল। লাভ শর্টসটা আরও একবার তোমাকে নিশ্চয়ই শোনাবো, তার কারণ আমাদের কাছে এখনও সময় রয়েছে এই ঘন্টায়। লাভ শর্টস এখনও একবারও শোনাইনি, আজকে শ্রেয়তির লেখা লাভ শর্টস তোমার কাছে আরও একবার রাখবো। তবে তার আগে 9903653992 এই নাম্বারে আসছে তোমার ভালোবাসার কথা, ভালোবাসার প্রবলেম, কনফেস সবটাই, যেখানে তুমি হোয়াটসঅ্যাপ করছো অথবা টেক্সট মেসেজ করছো, সেরকমই একটা মেসেজ রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে।
3: শ্রিয়া মুখার্জি লিখছে বেহালা থেকে, স্কুল লাইফ মানেই শুধু পড়াশোনা আর এক্সাম নয়, কিছু স্পেশাল মানুষও জড়িয়ে থাকে সেই স্মৃতির সঙ্গে। আমার কাছে পড়াশোনা, গান আর আমার বেস্টি, এই তিনটেই স্কুল লাইফকে সুন্দর করে তোলে। ক্লাসের চাপ, হোমওয়ার্ক, টেস্টের টেনশনের মাঝেও বেস্টির সঙ্গে ছোট ছোট হাসি মজা যেন সব স্ট্রেস কমিয়ে দেয়। আর যখন মন খারাপ হয় তখন গানই হয়ে ওঠে সবচেয়ে কাছের সঙ্গী। বইয়ের পাতার মাঝে যত স্বপ্ন লুকিয়ে থাকে, বন্ধুত্ব আর গানের সুর সেই স্বপ্নগুলোকে আরও রঙিন করে তোলে। হয়তো একদিন স্কুল লাইফ শেষ হয়ে যাবে, কিন্তু এই পড়াশুনো, গান আর বেস্টির সঙ্গে কাটানো মুহূর্তগুলো সারা জীবন স্পেশাল হয়ে থাকবে।
2: খুব সত্যি কথা, বিশ্বাস করো, ভীষণ ভীষণ ভীষণ সত্যি কথা। আমরা আমাদের জীবনের জার্নিতে না চাইতেও এগিয়ে যাই, আমাদের প্রত্যেকটা মানুষকে এগিয়ে যেতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে সেওতে এখন আমাদের যেন প্রিয় বন্ধু, তাদের সাথে সেই যে মানে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা আড্ডা দেওয়া, সেটা হয়তো হয়ে ওঠে না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমি এক জায়গায় রয়েছি শহরের এক প্রান্তে, আমার সেই প্রিয় বন্ধু হয়তো অন্য কোনো শহরের অন্য কোনো প্রান্তে রয়েছে, হয় বিবাহ সূত্রে, নয় কাজের সূত্রে, এক অদ্ভুত দূরত্ব। সেখানে হয়তো কথা হয়, এখন টেকনোলজি উন্নত, আমরা ভিডিও কলের মাধ্যমে সবটা দেখাই। ধরুন আমার একজন খুব কাছের বন্ধু, সে সম্প্রতি অন্য একটি শহরে সে গেছে, তার হাজবেন্ড সেখানে কাজ করছে, তো সেও সেই শহরে গেছে তার স্বামীর সঙ্গে। তো সেই শহরে ও যখন, এরকম আগেও অনেক শহরে সে গেছে, যখনই যায় না তখনই সেখান থেকে সে ভিডিও কল করে তার যে বাড়িটায় সে আছে, আশেপাশের এরিয়াটা যেরকম, সবটাই ভিডিও কলে দেখানো আর কি, যে এই দেখ আমার অ্যাপার্টমেন্ট, এই দেখ আমার এই এই করছি, এই করছি। মানে আমরা এখন ওই সুযোগ সুবিধাটুকু তো অ্যাটলিস্ট পাই, যে সামনাসামনি ওই কোনো না কোনো অ্যাপের মাধ্যমে একটু ভিডিও কল করে তার সঙ্গে কথা বলে নেওয়া, আমাদের এইটুকুতেই সীমাবদ্ধ থাকতে হয়, কিছু করার নেই। তবে এই যখনই আমাদের কথা হয় বন্ধুবান্ধবদের, দেখবে কথার মাঝখানে মাঝখানে না ঠিক পুরনো কথা, পুরনো সেই দিনগুলো, পুরনো সেই কলেজের ক্যান্টিন, ক্যান্টিনে কার হাতের বানানো কোন খাবারটা খেতাম, কার গিটারের বাজানো গান শুনতে ভাল লাগতো, কাকে মনে মনে পছন্দ করতাম, কাকে হঠাৎ করে রাস্তায় দেখেছি এই জানিস, আজকে হঠাৎ করে ওকে দেখলাম, হ্যাঁ 10 বছর পর।
3: হ্যাঁ, আমার সাথে এরকম একটা ঘটনা ঠিক সেটাই ঘটেছিল। মানে মাঝখানেই আমি একটি দক্ষিণ কলকাতার একটি মানে শপিং কমপ্লেক্সে আমি গেছিলাম, এবং সেখানে আমার এমন এক বান্ধবীর সঙ্গে দেখা হলো যে কিনা আমার ক্লাসমেট ছিল। অদ্ভুত ব্যাপার, স্কুলে পড়াকালীন কিন্তু আমি যে ওর খুব ক্লোজ ছিলাম সেরমটা নয় জানো, এবং খুব যে মানে একদম সেই বন্ধুত্বটা একদম বিরাট শেয়ার করার মতন সেরকমও ছিল না। অথচ আমরা মানে আবার হঠাৎ করে ওর সঙ্গে যোগাযোগটা খুব বেশি পরিমাণে হলো যখন ও বিয়ে করতে যাচ্ছে, সেই সময়তে যখন নেমন্তন্ন করলো, তখন মনে হলো যে বাবা আমাকে নেমন্তন্ন করেছে, তার মানে একটা বড় ব্যাপার সত্যি, ওর সাথে হয়তো কোথাও কানেকশন রয়েছে। এবং তারপরে এখন আমরা মোটামুটি একই শহরে থাকি, কিন্তু হ্যাঁ ওই দেখা সাক্ষাৎ সেভাবে তো হয় না, কিন্তু সেখান থেকে যখন ওর সঙ্গে দাঁড়িয়ে ওইখানে কিছুক্ষণ 10 মিনিট মতন কথা বললাম, স্কুলের কথাটাই কিন্তু ম্যাক্সিমাম
2: উঠে আসে।
3: তখন মানে বলা হলো না যে কি কেনাকাটা করলাম, কি করলাম, এখন কি করছি, না না না, স্কুল লাইফে এই জিনিসটা করেছিলাম, তোর ওকে মনে আছে, জানিস ও কি করেছে,
2: একদম একদম,
3: শুধু এটাই কিন্তু আলোচনা হলো।
2: এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মধ্যে হয়, এটা খুব স্বাভাবিক, আর এটাই না মানে মজা। ইনফ্যাক্ট এরকমও হয় যে আমরা অনেক সময় প্ল্যান করি, অনেক দিন বাদে বাদে যখন দেখা হয় অনেক সময় কিন্তু আমরা প্ল্যান করি যে ওই কলেজ টাইমে যেখানে মিট করতাম চলো সেখানে মিট করি, এইটা কিন্তু অনেক সময় হয়, ওই ওই দাদার ওই কাকুর দোকানে বসেই চা খাবো, ওই বৌদির কাছ থেকেই ওই ঝালমুড়িটা কিনে খাবো, এইটা না খুব খুব প্রাসঙ্গিক। আর আমার মনে হয় যে জেনারেশনস বদলাবে, সময় বদলাবে, যুগ বদলাবে, কিন্তু এই বিষয়গুলো থাকবে, এটা না হারিয়ে যাবে না কোনো দিন, এর পরিবর্তন হবে না। সেওতি
3: হয়তো সোশ্যাল মিডিয়া একটু বাড়বাড়ন তো আমরা দেখতে পাই, ঠিক কথাই, সেটা আমাদের কলেজ লাইফ থেকেও শুরু হয়েছিল, ঠিক কথাই, কিন্তু এই সব কিছুর মধ্যেও ওই যে একটা চেনা গন্ধ, যেটা এই বন্ধুগুলো যারা কিনা অনেক দূর দূরান্তে এখন রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হঠাৎ করে দেখা হওয়ার পরে যখন কথাবার্তা মনে হয় এটা যে ওর কথা বলা স্টাইলটা কত পাল্টে গেছে না, কিন্তু কি একটা জিনিস যেন একরকম রয়ে গেছে, আর সেটা হলো আমাদের এই বন্ধুত্বটা।
2: সত্যি তাই, লাভ জাংশনের কাছে মেসেজ একটা ভীষণ ভালো মেসেজ, কিন্তু দেখা যাক, আমি প্রতি শুক্রবারের অপেক্ষায় থাকি, আজ প্রথম তোমাদের মেসেজ করছি। এখন আমার বয়স 43, এই বয়সে এসে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, ছেলেকে একাই এতদিন মানুষ করছিলাম, এবার ছেলে একটু বড় হয়েছে, ওর নিজের একটা জগৎ হয়েছে, আমার শুধু একটাই ভয় হয় আমার ছেলে আমার বরকে বাবা হিসেবে মেনে নিতে পারবে, তো নামটা বললাম না, ভালো থেকো তোমরা সবাই।
3: এটা একটা কঠিন প্রশ্ন, কারণ আমরা হয়তো নিজেরা একরকম করে ভাবি, আর আমাদের সময়তে যেটা হয়ে এসছে যে ও তো এখন ছোট, ও এই জিনিসটা এতটা বুঝবে না, এটা হয়তো আমরা শুনে এসেছি, কিন্তু এখনকার জেনারেশন এত ফাস্ট এগোচ্ছে যে আমাদের না ওই ছোট বলে এই ব্যাপারটা ভাবলে চলবে না, মানে ওর কিন্তু একটা আলাদা মত যার গুরুত্ব রয়েছে অপরিসীম, তো সেক্ষেত্রে আগে কিন্তু ওকে জিজ্ঞেস করাটা খুব প্রয়োজন, কারণ ওর সিদ্ধান্তের উপরে অনেক কিছু নির্ভর করবে যেটা তোমাকে আগামী দিনে খুশি রাখবে কি না। কারণ ও যদি একবার বলে যে না আমি এখনই এই বিষয়টা হয়তো মেনে নিতে পারবো না, তাহলে দেখবে তুমি কিন্তু খানিকটা ওর উপরে জোর করে ডিসিশনটা চাপিয়ে দেবে, যেটা আমার মনে হয় উচিত নয়।
2: এখানে দুটো কথা আমি বলতে পারি, এক নম্বর হচ্ছে আপনি যাকে ভেবেছেন আপনার জীবনে নতুনভাবে নিয়ে আসবেন, তাকে যেন আপনার ছেলে বন্ধুর মতন করে, বাবা তো ঠিক আছে সেই জায়গাটা দেওয়া একটু কঠিন প্রথম প্রথম, পরবর্তীকালে সে নিশ্চয়ই সেটা দিতে পারবে, যদি প্রথমে ভালো বন্ধুত্বটা তৈরি হয় এবং সে বোঝে যে এই মানুষটির সঙ্গে আমার মা ভালো থাকবে, তাহলে কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে সেও হয়তো মেনে নেবে বিষয়টাকে। শুধুমাত্র আমার মনে হয় একটা ইনিশিয়েটিভের দরকার আছে, সেই ইনিশিয়েটিভটা আপনি যাকে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন তার সঙ্গে কথা বলে ঠিক করুন যে সেই মানুষটি যাতে আপনার ছেলের ভালো বন্ধু বাডি হওয়ার চেষ্টা করে, তো সেইটা করলে দেখবেন যে দুজনের মধ্যে যদি কোনো দূরত্ব না থাকে, কোনো দেওয়াল না থাকে, তাহলে সেখানে অ্যাকসেপ্টেন্সটা খুব সহজেই আসবে, সেখানে খুব একটা সমস্যা তৈরি হবে না। তবুও যদি দেখেন, মানে এই প্রসেসের পরেও যদি দেখেন যে না, কোথাও গিয়ে আমার ছেলে মানতে পারছে না, সে তার জগতে থাকতে থাকতে ক্রমাগত দূরে সরে যাচ্ছে আমাদের থেকে, তখন আমার মনে হয় যদি পারেন ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে তিনজনে মিলে একটা কাউন্সেলিং করানো, তাহলে অনেক সময় কি হয় না, এই ধরনের প্রবলেমগুলো তো খুব অবাঞ্ছিত প্রবলেম, মানে প্রবলেমটা আছে, প্রবলেমটা সলভ করা দরকার, এরকম নয় যে এটা খুব ক্ষতিকারক কোনো একটা দিকে যাচ্ছে, বিষয়টা সলভ করলে, একটু ভাবনা চিন্তা করলে, একটু উদ্যোগ নিলে হয়তো অনেকটা ভালো জায়গায় বিষয়টা যেতে পারে। তো সেটার জন্য প্রথম স্টেপ হচ্ছে দুজনের মধ্যে সম্পর্কটা সহজ হওয়া, আর সেটা যদি কোনো কারণে না হতে পারে তাহলে তিনজনে মিলে যদি একটা কাউন্সেলিং করানো যায়, চেষ্টা করুন, আগামী দিনটা নিশ্চয়ই আপনাদের ভীষণ ভীষণ ভালো কাটবে। শুনছো লাভ জাংশন, সঙ্গে আছি সৌমিয়া শেউতি, আর হৃদয় থাকলে হৃদয় ভুল তো একটু একটু করবেই, সেটাকে আমল দিলে খুব একটা চলে না। 9903659992 হচ্ছে তোমার নাম্বার, যেখানে তুমি মেসেজ করছো, হোয়াটসঅ্যাপ করছো।

তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার ওনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: আজকের লাভ শর্টসে সেওতের লেখা গল্প স্বপ্ন দেখে মন। গল্পের ন্যারেশনে রাজীব, অভিনয়ে অরিজিৎ, দেবারতী, সুদীপ্ত, উজ্জ্বল, দেবলীনা ও স্বপ্না। শুরু হচ্ছে লাভ শর্টস স্বপ্ন দেখে মন।
1: ছোটবেলা থেকেই সোহিনী নাচ শিখেছে। পড়াশুনোয় অল্প বিস্তর ফাঁকি দিলেও নাচের স্কুলে যাওয়াটা সে কোনোদিনও মিস করেনি। তার স্বপ্ন ছিল বড় হয়ে সে একজন নৃত্যশিল্পী।

0: হবে, ছোট ছোট বাচ্চাদের নাচ শেখাবে, তাই স্কুলের পরে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটাও ডান্স ডিপার্টমেন্ট। এই সাফল্যের সঙ্গে শেষ করল সোহিনী। মা বাবা খুব খুশি হলেও তাদের চিন্তা, মেয়ে এরপর কি করবে। কিন্তু সোহিনী জানত সে সোশ্যাল মিডিয়ায় তার নাচের ভিডিও পোস্ট করবে, আর দেখতে দেখতে এখন তার বেশ খ্যাতি হয়েছে, সেই সঙ্গে একটু একটু করে চলছে নাচের স্কুলের কাজ। এখনো অনেক পথ চলা বাকি, কিন্তু তার মধ্যেই সেই দিনটা উপস্থিত হল।
1: আসুন আসুন, বাড়ি চিনতে কোনো অসুবিধে হয়নি তো?
2: না না, আমাদের কোনো অসুবিধে হয়নি, তবে আমাদের কিন্তু আরেকটা জায়গায় যাওয়ার আছে, বেশিক্ষণ হয়তো বসতে পারবো না, মাফ করবেন।
3: হ্যাঁ, আমাদের মেয়ে এই বাড়ি ঢুকলো বলে।
4: আপনাদের মেয়ে বুঝি চাকরি করে?
3: চাকরি মানে ওর একটা নিজস্ব নাচের স্কুল আছে, এই 7টা নাগাদ ক্লাস শেষ করে ফিরবে।
2: সে কি, এই কথাটা তো আপনারা আগে জানাননি।
5: হ্যাঁ, কি মুশকিল, আগে না জানালে কি অসুবিধা হয়েছে বাবা, এ তো খুব ভালো ব্যাপার। আচ্ছা বলছি, ও কি নাচ শেখায়?
1: ভারতনাট্যম, এছাড়া ক্রিয়েটিভ ডান্সও শেখায়।
0: কথার মাঝেই সোহিনী এলো। সোহিনীকে ছবিতে যা দেখেছে তার চেয়ে সামনে থেকে দেখে অর্ক যেন স্তব্ধ হয়ে গেল। পরিশ্রান্ত একটা মুখ, কিন্তু ভীষণ আবেগ আর স্ত্রী আছে। সোহিনীরও বেশ ভালো লাগলো অর্ককে দেখে। অর্কর বাবা মাকে সোহিনী প্রণাম জানালো।
4: বসো মা, বসো। বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোমায়। তোমার নাচের স্কুলটা বুঝি অনেক দূরে? না আসলে খুব ক্লান্ত লাগছে তো তোমাকে দেখে?
6: হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা লাগে, তবে অভ্যেস হয়ে গেছে।
2: ব্যাচেলার কিসে করেছো জানো?
6: নাচই বিষয় ছিল আমার।
2: ও, তা ভালো, কিন্তু আমরা এমন একজন বৌমা খুঁজছি যার কাছে সংসারটাই মুখ্য হবে। দেখো মা, আমাদের বয়স হচ্ছে, আমাদেরও তো একটু শান্তি চাই, সংসারের হাল আর কতদিন টানবো।
4: হ্যাঁ মা, তোমাকে আমার ছেলের সঙ্গে বেশ মানাবে, কিন্তু ওই নাচের স্কুলের ব্যাপারটা না, ওটা বরং তুমি বাদ দাও।
6: তাহলে আপনারা এই বাড়িতে সময় নষ্ট করবেন না, কারণ নাচ আমার প্রাণ, আমি সংসারের জন্য নিজের স্বপ্ন ত্যাগ করতে পারবো না।
0: কথাটা বলে সোহিনী উঠে দাঁড়ায়। অর্কর বাবা মা খুবই বিরক্তির সঙ্গে ওর দিকে তাকিয়ে থাকে, কিন্তু অর্কর চোখে ছিল এক অদ্ভুত শ্রদ্ধা। সোহিনীর বাবা মাও খুব অপ্রস্তুত হলেন, তবে তারা তাদের মেয়ের সিদ্ধান্তকে কখনোই ভুল মনে করেননি। সপ্তাহে 3 দিন নাচের ক্লাস থাকে সোহিনীর। আজ শুক্রবার, ক্লাস চলছে পুরো দমে। ছাত্রীদের 10 মিনিটের একটা ব্রেক দিয়ে সোহিনী একটু বাইরে বেরোলো হাওয়া খেতে, আর বেরিয়েই চমকে গেল। অর্ক দাঁড়িয়ে রয়েছে নিজের গাড়ির পাশে।
6: আপনি এখানে? কি ব্যাপার, কিছু বুঝতে পারলাম না।
5: না মানে ওই গত সপ্তাহে আমার বাবা মার বলা কথাগুলোর জন্য আমি খুবই লজ্জিত, তাই ক্ষমা চাইতেই এখানে আসা বলতে পারেন।
6: না না, ছি ছি, এভাবে বলবেন না, আমি হয়তো একটু রুড আচরণ করে ফেলেছিলাম, তবে আমি সত্যিটাই জানাতে চেয়েছি।
5: হ্যাঁ, আর ঠিক সেই কারণেই আপনাকে আমার খুব ভালো লেগেছে। আপনার বাড়ি থেকে সেদিন ফিরে ইউটিউবটা ওপেন করে আপনার চ্যানেলটা দেখলাম, অনেক দিন পর কিন্তু আমি এতটা সময় ইউটিউবে ব্যয় করলাম।
6: এই রে, সারাদিন অফিসের খাটাখাটনির পর আপনার ঘুমটাই মাটি হয়ে গেল দেখছি।
5: সত্যি বলতে আপনাকে সামনে থেকে দেখে সেটা অনেক আগেই উড়ে গেছে।
6: আমার ক্লাসটা এখনো চলছে, আমাকে যেতে হবে।
5: ওহ সরি সরি সরি, না না, জাস্ট একটা কথা বলছি যে আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে?
6: আমার ফোন নাম্বারটা আপনার কোনো কাজে লাগবে না।
0: অদ্ভুত একটা উত্তর দিয়ে ও খানিক লজ্জা পেয়ে সোহিনী ক্লাসে ঢুকে পড়ে। 7টায় ক্লাস থেকে বেরোনোর পর সে অবাক হয়ে গেল, দেখল কাছেরই একটা রোলের দোকান থেকে অর্ক 2টো এগ রোল নিয়ে দাঁড়িয়ে আছে।
6: কি, আপনি এখনো বাড়ি যাননি? আর এগুলো কি?
5: আরে ম্যাডাম, নিন নিন, অনেকক্ষণ ক্লাস করেছেন, খিদে পেয়ে গেছে তো।

0: চটপট খেতে শুরু করুন তো, দারুণ এগরোল বানায় কিন্তু এই দোকানটা, খেয়ে নিন।
1: সোহিনী অবাক হাতে রোলটা নিল আর অর্কর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল।
2: আপনি কি অদ্ভুত, নাম্বার চাইলেন দিলাম না, আর দুটো এগরোল নিয়ে দেড় ঘন্টা ধরে অপেক্ষা করলেন।
0: নম্বর দেননি বলেই তো, দেখুন না আর দেখা হবে কিনা তো জানি না, তবে আজকের দিনটা যাতে আপনার মনে থাকে সেই ব্যবস্থা করতেই এখানে আমার অপেক্ষা করা।
2: জানি না কি বলা উচিত আমার, তবে এগরোলটা না ভালোই করেছেন, বেজায় খিদে পেয়েছিল।
1: এগরোল খাওয়ার পর অর্ক বলল,
0: হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এবার যদি বলি যে আপনাকে বাড়ি অব্দি পৌঁছে দিই, মানে আপনি কি শুনবেন নাকি জাস্ট ওই ফোন নাম্বারের মতো পাত্তা দেবেন না?
2: এ বিষয়ে আমি না বলবো না, একটা ভিড় বাসে আজকে না চড়ে যদি একটু এসির হাওয়া খেতে খেতে যাওয়া যায় তাহলে কে না বলবে বলুন।
1: দুজনেই গাড়িতে উঠে রওনা দিল একটা ব্যস্ততায় ভরা দিন শেষ হওয়ার পর, কিন্তু গাড়িতে উঠে কি বলবে ভেবে পাচ্ছিল না সোহিনী।
0: ম্যাডাম কি ভাবছেন, আমার বাবা মায়ের কথা নাকি?
2: হ্যাঁ মানে এটাই ভাবছি যে যখন ওনাদের আমাকে পছন্দ হয়নি তখন আপনি আবার দেখা করতে এলেন কেন?
0: দেখুন না, বিষয়টা যতদূর মনে হয় যে বিয়েটা তো আমাকেই করতে হবে, তাই না? তাই আমি যদি একটু সিদ্ধান্ত নিই সেটা কি খুব ভুল হবে? জানি আপনি হয়তো রাজি হবেন না, তবে আমার কিন্তু আপনাকে বেশ ভালো লেগেছে বুঝলেন, বিয়েতে আমার কিন্তু সম্পূর্ণ মত রয়েছে।
2: কিন্তু আমার নাচের স্কুল, সেটা তো আমি বন্ধ করতে পারবো না।
0: যদি বলি যে আপনি যদি নাচ ছেড়ে দেন তাহলে আমি এই বিয়ে থেকে পিছিয়ে যাব, তাহলে শুনবেন আমার কথা?
1: সোহিনী চুপ করে রইল। রাস্তায় একটা চায়ের দোকান দেখে অর্ক জিজ্ঞেস করল,
0: ম্যাডাম ওই চায়ের দোকানে কি একটু আমরা চা খেতে পারি, মানে কড়া করে আদা দিয়ে, মাথাটা খুলে যাবে, দেখবেন উত্তরটাও পেয়ে গেলে পেয়ে যেতে পারে বুঝলেন।
1: সোহিনী সম্মতি জানানোয় গাড়ি থামিয়ে অর্ক দুটো চায়ের ভাঁড় নিয়ে গাড়িতে উঠে বসে।
2: চাটা বেশ সুন্দর।
0: আর আপনিও?
2: কি বললেন?
0: না না কিছু না।
1: তবে এই কিছু না এর মধ্যেই অনেক কিছু হয়ে গেল। বাড়ির কাছে এসে সোহিনী অর্কর নম্বরটা চাইল। অর্ক চমকে গেল।
0: সে কি, এটা তো আশাই করিনি আমি।
2: অনেক কিছুই আশা করে পাওয়া যায় না, বরং উল্টোটা করলে অনেক কিছু পাওয়া যায়।
1: দুজনের নম্বর এক্সচেঞ্জের পর একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে ঘরে ফিরে সোহিনী এবার ফ্রেশ হয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। নিজেকে আজকে দেখে খুব ভালো লাগছিল ওর। ফোনটা হাতে নিয়ে সে অর্কুর নম্বরটা ডায়াল করল।
0: হ্যাঁ ম্যাডাম, হ্যালো। আপনার তো ফোনে আশা করিনি আমি, তাই হয়তো ফোনটা করলেন, তাই না?
2: আমি খুব কনফিউজড, তবে একটা জিনিস বলতে পারি।
0: কি বলুন তো?
2: আপনার সঙ্গে সন্ধ্যাটা খুব সুন্দর কেটেছে, আর মনে হচ্ছে এরকম সন্ধ্যে যদি আরো কাটানো যায় তো বেশ হয়। কিন্তু বিয়ের ব্যাপারটা ঠিক জানি না, রাজি হওয়ার কথা এখনই ভাবতে পারছি না।
0: হ্যাঁ বেশ তো, ভাবতে হবে না, স্রেফ বাদ দিয়ে দিন আর ভাবুন যে নেক্সট কবে আমরা দেখা করতে পারি ওই আরেকটা এমন সন্ধ্যের জন্য।
2: পরশু আপনার অফিস আর আমার ক্লাসের পর হবে কি?
0: হতে তো হবেই, তবে এবার কিন্তু ফিশ কাটলেট খাবো আর বিলটা আপনি পে করবেন, রাজি তো?
2: একদম রাজি।
1: ওদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে আর দেখতে দেখতে পার হয়ে যায় একটা গোটা বছর। কিন্তু আজও সোহিনী জানে না যে বিয়ের সিদ্ধান্তে সে কি বলবে। বাবা মায়ের কথা ভেবেও সে অস্থির হয়। তার একটাই চিন্তা, যদি বিয়ের পর তার নাচ বন্ধ হয়ে যায়। একদিন ফোনে কথা হচ্ছিল।
0: আচ্ছা বলছি যে আমাদের মানে সম্পর্কটা ঠিক কিসের বলতো, মানে বন্ধুত্বের নাকি একটা প্রি ওয়েডিং আলাপ?
2: কেন, তোমার এটা বন্ধুত্ব বলে মনে হয়?

0: না না মানে হয়, তবে ঠিক বিয়ের কথা ভেবে বন্ধুত্ব রয়েছে এরকম তো মনে হয় না। আচ্ছা সোহিনী, একটা কথা বলবো, তুমি কি চাও না আমাদের বিয়েটা হোক?
1: এক বছর আগে হয়তো চাইতাম না, কিন্তু এখন।
0: এখনো চাও নাকি?
1: চাই, কিন্তু তোমার মা বাবা কি আমায় মেনে নেবেন? ওরা কি চাইবেন আমি আমার স্বপ্ন পূরণ করি?
0: আমি চাই তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো সোহিনী, কিন্তু আমার উপর তোমাকে ভরসা রাখতে হবে, ব্যাস তাহলেই হবে।
2: সোহিনী আর নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে পারে না, অর্ককে এই এক বছরে সে ভালোবেসে ফেলেছে। নিজের লক্ষ্যে পৌঁছতে অর্কর মতো সঙ্গীর হাত সে ছাড়তে চায় না।
1: আমি রাজি অর্ক, তোমার সঙ্গে নিজের স্বপ্ন পূরণ করতে।
0: এই তো, জাস্ট লাইক এ গুড গার্ল, সব সময় তোমার পাশে থাকব, ঠিক আছে?
2: ভালোবাসার এই প্রতিশ্রুতি কতটা সত্যি তা বলা কঠিন, কিন্তু অর্কর কাছে এই প্রতিজ্ঞা ছিল তার স্ত্রী সোহিনীর একটা স্বপ্ন, যে স্বপ্ন পূরণ করতেই তারা সঙ্গী হয়েছিল।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: লাভ জাংশনে লাভ মিটার,
2: লাভ জাংশনে লাভ মিটার,
3: লাভ জাংশনের লাভ মিটারে আজকে বিষয় ছিল যে বিয়ের পরে কি প্রেম কমে যায়, এবং সেখানে নাতেই আমাদের ম্যাক্সিমাম রেসপন্সেস এসছে, যেখানে অবশ্যই বলতে হয় যে তোমরা বুঝিয়ে দিয়েছো যে এই টপিকটা যেটা দেওয়া রয়েছে সেখানে অবশ্যই নাটাই কিন্তু সঠিক উত্তর হবে, এবং তাতে করে লাস্ট যার মেসেজ পড়তেই হয়

0: সে হচ্ছে প্রসেনজিৎ আনফিল্টার্ড, লিখেছ বিয়ের আগের ভালোবাসা রোমাঞ্চ আর উত্তেজনা, আর বিয়ের পরের ভালোবাসা হলো বিশ্বাস আর মানিয়ে নেওয়া।
1: খুব ভালো, খুব ছোট্ট কথার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু তুমি বিষয়টা বলে দিলে। আচ্ছা, আমাদের মধ্যে আরও একটা দুটো মেসেজ রয়েছে, স্পন্দনের একটা বড় সড়ো মেসেজ সেওতে আমি দেখতে পাচ্ছি।
0: ঠিক আছে, চটপট একটু পড়ে নি। লিখেছ যে ভালোবাসা বা প্রেমের কোনো নির্দিষ্ট রূপ নেই, নেই কোনো একটাই রং, সময়ের সঙ্গে সঙ্গে তার মানেও বদলায়, গভীরতাও বাড়ে। ভালোবাসা যখন পূর্ণতা পেতে শুরু করে তখন শুধু অনুভূতি নয়, তার সঙ্গে জড়িয়ে আসে দায়িত্ব, যত্ন আর একসাথে বাঁচার অভ্যাস। যে সম্পর্কটা একসময় গঙ্গার ঘাটে বসে এক কাপ চায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, সময়ের সাথে সেইটাই হয়ে ওঠে একসাথে একই ঘরে বসে গল্প করা কিংবা সন্ধ্যার ছাদে দু মিনিট নির্ভর হয়ে থাকা। আগে যেখানে আবদার ছিল আমাকে এটা কিনে দেবে, পরে সেটাই বদলে যায়, আজ ফিরতে একটু এটা নিয়ে এসো, তোমার জন্য তোমার পছন্দের খাবারটা বানিয়েছি। আগে রাত জেগে লুকিয়ে লুকিয়ে ফোনে কথা হতো, আর পরে সেই মানুষটাই হয়ে যায় রাতে শেষে পাশে বালিশে মাথা রেখে সব শান্তির ঠিকানা। ভালোবাসা আসলে বদলায় না, শুধু সময়ের সাথে তার প্রকাশটা আরো বাস্তব, আরো গভীর হয়ে ওঠে।
1: যাক, তোমরা অন্তত বিয়ের পরে কেমন ভালোবাসার, বিয়ের আগে কেমন ভালোবাসা সেটা অন্তত ভালোভাবেই বুঝেছ। আজকের টপিক, বিয়ের পরে ভালোবাসা কমে না, এটাই কিন্তু 71% বোধহয় লাস্ট যা দেখলাম সবাই সেটা দিয়ে বিশ্বাস করছো, খুব ভালো। কিন্তু সময় হয়ে গেছে লাভ জংশন শেষ করার, কারণ দীপ আর বাসু দুজনেই ওয়েট করছে তোমার জন্য, চুপ কথা নিয়ে, তোমাদের দুই পছন্দের দাদা। তবে যেতে যেতে যেটা অবশ্যই দরকার, যেটা আমরা করেই থাকি এই সপ্তাহের লাভ কোট অফ দ্য উইক।
2: লাভ জংশনে লাভ কোট অফ দ্য উইক, লাভ কোট অফ দ্য উইক।
1: যাদের কাছে সম্পর্ক মানে বোঝ, তারা বোঝে না যে সম্পর্ক আসলে একে অপরকে বোঝা, একে অপরের বোঝ নয়। তাই মনে মেঘ যতই থাকুক না কেন, তোমার জীবনটা সুন্দর হোক, ভালো হোক। আর সেউতি সৌমি আজকের মতন শেষ করবে লাভ জংশন।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

0: ঘড়িতে সময় বলছে রাত 12টা বেজে এই 7 মিনিট মতন হয়েছে, আর 107 FM রেইনবোতে এই মুহূর্তে তোমার গানে চুপ কথা। চুপ কথা নিয়ে অবভিয়াসলি বুঝতেই পারছো আমি দীপ্ত রয়েছি তোমার সঙ্গে, কিন্তু আমার সঙ্গে রয়েছে আমার ভীষণ ভালো বন্ধু, একজন ভীষণ ভীষণ ভালো আরজে এবং তোমাদের ভীষণ প্রিয় বাসু। ওয়েলকাম বাসু, আজকে অনেকদিন পরে আবার আমরা ব্যাক টু ব্যাক দুটো মাসে পরপর দুটো চুপ কথা করছি।
1: এটাই সব থেকে আমার কাছে আনন্দের বিষয় যেটা আমি তোমাকে অফ এয়ার বলছিলাম, এবং অবশ্যই অন এয়ার এই মুহূর্তে যারা রয়েছে আমাদের সঙ্গে চুপ কথা তাদেরকেও বলি যে এটা বড় আনন্দের দিন যে আমি আর আরজে দীপ আবারও তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি চুপ কথায়। আর ভীষণ ভীষণ ভীষণ একটা সুন্দর ওয়েদার ছিল বাইরে আজকে, বেশ খানিকটা বৃষ্টি হয়েছে শহর কলকাতায়, এবং সেই বৃষ্টির ফলে একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে।
0: ইটস
1: ভেরি ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবং তারই মধ্যে আমরা দুজনেই দুজন দুখানা দুচক্র যান চালিয়ে চলে এসেছি চুপ কথা করতে। তোমাদের আমাদের নাম্বারটা একবার বলে রাখি, 9903659992 9903659992, এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারো।
0: এবার মেসেজ করে কি বলবে, মেসেজ করে বলবে যে তোমরা কেমন আছো, তোমাদের মনের মধ্যে কি চলছে, এমন কোন কথা যেটা তোমার বলা হয়ে ওঠেনি, কারোর সঙ্গে তুমি বলতে পারছো না, কিন্তু মগজের ভেতর মনের ভেতর সেই কথাটা ভীষণভাবে ঘুরপাক খাচ্ছে আর তোমাকে বারবার থামাচ্ছে, থমকে দিচ্ছে, ভাবাচ্ছে, এমন যে কোনো কথা। সেটা যে সবসময় মন খারাপ করার কথা হবে এমনটার কোনো মানে নেই, সেটা মন ভালো করার কথা হতে পারে, সেটা কোনো অ্যাচিভমেন্ট হতে পারে, সেটা কোনো প্রাপ্তি হতে পারে, যে কোনো কথা। তুমি নির্দ্বিধায় আজকে আরও একবার চুপ কথা, যেটা তোমার মনের কথার অনুষ্ঠান, তোমার মনের কথা শোনার জন্য যে প্রোগ্রাম, সেখানে বাসু আর দীপ রয়েছে তোমার সঙ্গে। ইয়াদের সিনেমার একটা টাইটেল ট্র্যাক শোনালাম তোমাদের, আর এরপরে আরও একটা দুর্দান্ত গান, এরকম বৃষ্টি ভেজা কলকাতার রাতে, বৃষ্টি ভেজে বাংলার আর একটা রাতে আর একটা গান শুনতে শুনতে আমরা আমাদের চুপ কথা জার্নি শুরু করছি। ঘড়িতে সময় এখন ঠিক 12টা বেজে 9 মিনিট। সাবধানে যারা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছো, প্লিজ সাবধানে ড্রাইভ করবে। আর বৃষ্টি বাদলা কিন্তু আজকেই শেষ নয়, এরকম আগামী কয়েকটা দিনেও এরকম বৃষ্টি বাদলা কিন্তু চলতে থাকবে। তো স্টেডিয়াম উইথ আস 107 FM রেইনবোতে বাসু আর দীপের সঙ্গে তুমি শুনছো চুপ কথা।

0: এসে গেছি, এসে গেছি একদম তোমার কানের সামনে কথা বলতে, চুপ কথাতে। বৃষ্টি ভেজা মরশুম, বেশ রোমান্টিক মরশুম, চুপ কথার মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে বাজলে অনেকেরই তো অনেক কথা পায়, তোমাদের কথা অবশ্যই আমরা শুনবো, পড়বো, কথা বলবো। সমস্যার কথা থাকবে, ভালোবাসার কথা থাকবে, নস্টালজিয়ার কথা থাকবে, জীবনের কথা থাকবে,
1: সবথেকে বড় কথা যে তোমার কথা থাকবে, তুমি কেমন আছো সেটা নিয়েই তো আমরা সবথেকে বেশি কথা বলি। ওকে, 9903653992 নাম্বারে প্রথম মেসেজ। বাসুদা তুমি কেমন রয়েছো? আমি হাওড়া থেকে মমতাজ লিখছি, অনেকদিন পর তোমাকে শুনছি, জাস্ট ডিনার করে উঠলাম, তারপরে রেনবো টিউন করলাম, টিউন করতেই তোমার গলা পেলাম। লাইফটা ভীষণ বোরিং, একঘেয়ে লাগছে জানো তো, একটু কোনোভাবেই লাইফের রিল্যাক্সেশন নেই, তার মধ্যে চারদিকে রোজ এত রকম রাজনৈতিক ঝামেলার খবর পাচ্ছি, জানি না নিউ জেনারেশন এটা নিয়ে কি ভাবছে, কিন্তু নিউ জেনারেশনের ওপর কিন্তু এটা একটা প্রভাবও রয়েছে। আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে একটা অনুরোধ করব, আপনারা আমাদের কলকাতাকে ভীষণ সুন্দর করে তুলুন। আর এটাই বলার ছিল, একটা অ্যাপলিটিক্যাল প্রোগ্রামে একটু পলিটিক্যাল কথা বলে ফেললাম, আমাকে মাফ করো।
0: মমতাজ ধন্যবাদ আমাদেরকে মেসেজ করার জন্য, এবং মমতাজের মেসেজের পরিপ্রেক্ষিতে সকলকে অনুরোধ করব, যেহেতু চুপ কথা একটা নিতান্তই ব্যক্তিগত জায়গার শো, একদম ব্যক্তিগত কথা হয় তো চুপ কথায়, রাজনৈতিক কথা বা রাজনীতিকে উল্লেখ করে কোনো কথা আজকে চুপ কথায় না হলেই ভালো, তাহলে কি হয় ব্যক্তিগত স্পেসটা, আমার আপত্তি নেই ব্যক্তিগতভাবে রাজনীতি নিয়ে কথা বলতে, আমি ভীষণ ভালোবাসি, আমি একজন কি বলবো তার্কিক বাঙালি, যে কোনো বিষয় নিয়ে তর্ক করতে আমার ভীষণ ভালো লাগে, তবে যেহেতু চুপ কথাটা একদম ব্যক্তিগত স্পেস যেখানে আমরা একদম নিজেদের মনের কথাগুলো শেয়ার করি, সেখানে রাজনৈতিক আলোচনা আমরা আজকে নাই করি। জানি পরিস্থিতি কীরকম সকলে জানেন, তাই সকলের যেটা জানা সেটাকে আর উল্লেখ করতে হবে,
1: কিন্তু আমরা অবশ্যই আমরা সবাই মিলে একটা ভালো ভবিষ্যতের আরও আগামীর জন্য একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা, একটা ভালো বাংলা, একটা ভালো শহর, একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, একটা সবার জন্য একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ভালো জিনিসের যাতে আমরা তৈরি করতে পারি, অবশ্যই আমাদের সেদিকে সবাই।
0: আমি শুধু আমার শহর বা রাজ্যের কথা বলছি না, আমি তো বলছি যে গোটা দেশের উন্নতি, আমাদের দেশ যত এগোবে, আমাদের দেশের যুবরা, আমাদের দেশের ছাত্ররা, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যত শক্তিশালী হবে, আমরা তত উন্নত একটা দেশ দেখব। আমার কাছে তো দেশের আগে সত্যিই কিছু নয়, তবে আমার বক্তব্য এটাই যে যেহেতু চুপ কথাটা একদম ব্যক্তিগত জায়গা, ভীষণ নিবিড় একটা সম্পর্ক চুপ কথার সাথে আমাদের সকলের, লেটস নট টক অ্যাবাউট এনিথিং।
1: সৌভিক কসবা হালতু থেকে লিখে পাঠিয়েছে যে জীবনে একজন ভালো বন্ধু শুধু পাশে থাকে না, সে আমাদের ভরসা দেয়, আমাদের সাহস যোগায়, কঠিন সময় এগিয়ে যাওয়ার শক্তি দেয়। যখন সবাই ভুল বোঝে তখন সত্যিকারের ওই একজন বন্ধুই আমাদের কথা নীরবে শোনে। বন্ধুত্ব মানেই শুধু আনন্দ ভাগ করে নেওয়া তো নয়, বরং খারাপ সময়েও হাত না ছাড়াকেই বন্ধুত্ব বলে। একজন ভালো বন্ধু জীবনের সবচেয়ে বড় মোটিভেশন, কারণ তার এতটুকু বিশ্বাসও আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। সৌভিক লিখে পাঠিয়েছে কসবা হালতু থেকে। সৌভিক আমাদের প্রত্যেক দিনের শোতেই ভীষণ ভীষণ সুন্দর সুন্দর মেসেজ করে।
0: কি ভীষণ সুন্দর মেসেজটা সৌভিক, থ্যাংক ইউ ভেরি মাচ।
1: পরের মেসেজ পাঠিয়েছে জ্যোৎস্না, লিখেছে আমি শুনছি তোমাদের, আমার দুই ভীষণ প্রিয় দাদা আজকে এসেছে শো করতে। সত্যি কথা বলতে ব্যক্তিগত জীবনে আমি খারাপ রয়েছি, পারিবারিক কিছু সমস্যার জন্য, আমি জানি না কোনো কিছুই ঠিক লাগছে না, কিন্তু কেন ঠিক লাগছে না যদি জিজ্ঞেস করো তাহলে সেটার উত্তরও দিতে পারবো না। জ্যোৎস্না লিখে পাঠিয়েছে, এটা তো হয় বাসু, সত্যি সত্যি এমন আমাদের জীবনে তো এমন অনেকগুলো সময় বা ফেজ আসে যে সময় দেখো খারাপ লাগছে, কিন্তু কেন খারাপ লাগছে যদি কেউ জিজ্ঞেসও করে চট করে তার উত্তর দেওয়া যায় না, হয় না এরকম জীবনে?
0: এই ঠিক জ্যোৎস্নার আগের মেসেজটাই করেছিল মমতাজ, মমতাজের মেসেজটা পড়তে গিয়ে একটা কথা বললো যে না আমার লাইফটা খুব বোরিং লাগছে, কিছু নতুন কিছু হচ্ছে না, অ্যাকচুয়ালি লাইফের কিছু না। আমি একটা কথা বলি, যে যেটাকে তোমরা বলছো যে তোমার বোর লাগছে বা কিছু হচ্ছে না, নিস্তরঙ্গ জীবন, তুমি জানো কত মানুষ এরকম একটা নিস্তরঙ্গ জীবনের প্রার্থনা করে প্রত্যেকদিন। এতো দেশের কথা হচ্ছিল, তুমি দেশ পেরিয়ে একটুখানি আন্তর্জাতিক স্তরে কথা বলি, এখনো কত বহু দেশ যুদ্ধ বিধ্বস্ত, রোজ সেখানে বোম পড়ছে, তুমি জানো সেখানে রোজ একটা মানুষের জীবন পুরো অ্যাডভেঞ্চার।
1: থেকে আমার একটা কথা জানো তো ভীষণ শুনেছিলাম, সে কথাটা মাথার মধ্যে ঢুকে গেছে, যে শিশুরা কখনো যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত শৈশবই হয়।
0: এক্স্যাক্টলি,
1: এই কথাটা আমার এত মানে মাথায় ঢুকে গিয়েছিল কথাটা, যে সব থেকে বেশি সাফার করে, ধর একজন একটা অ্যাডাল্ট মানুষ তো একটা যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি বুঝলে সেখান থেকে পালানোর প্রস্তুতিটা অন্তত নিতে পারে, যে না আমি বুঝতে পারছি এটা যুদ্ধ বিধ্বস্ত এলাকা, এখানে হামলা হতে পারে, আমি পালাই। শিশুরা তো সেটা পারে না, সব থেকে বেশি সাফার করে কিন্তু শিশুরা।
0: তো সেইখানেই একটা ভীষণ অশান্তিপূর্ণ জীবনে যে রয়েছে, সে একমাত্র সেই তোমাকে বলতে পারবে যে একটা নিস্তরঙ্গ, কিচ্ছু করার দরকার নেই, এরকম একটা দিন, এরকম একটা সন্ধে কতটা গুরুত্বপূর্ণ তার কাছে। আমি প্রার্থনা করি যেন এই বোর্ডমটা, এই বিলাসিতার বোর্ডমটা পৃথিবীর সমস্ত মানুষ পায় অন্তত একটা দিনের জন্য। ভালো থাকবে, এই বোর্ডামটাকে উপভোগ করো।
1: আচ্ছা, আজকে মাধ্যমিকের

0: রেজাল্ট বেরিয়েছে, তো আমাদের বেশ কয়েকজন বন্ধু আমাদের মেসেজ পাঠিয়েছে। সুচরিতা একটা সায়ন একটা মেসেজ পাঠিয়েছে নন্দীগ্রাম থেকে, লিখেছে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আমি ভালো নম্বরই পেয়েছি, 622 পেয়েছি, কিন্তু তাতেও যে আমার খুব একটা আনন্দ হচ্ছে এমনটা নয়, কারণ আমার ভীষণ প্রিয় বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড মাত্র 280 পেয়েছে, ও ভীষণ মনমরা হয়ে রয়েছে। আমি জানি না দাদা কী করলে ওর মনটা একটু ভালো করা যায়, কারণ ওর আনন্দ হচ্ছে না, আমারও আনন্দ হচ্ছে না।
1: তুমি কিছু বলবে?
0: দেখো একটা খুব সত্যি কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, আর আমরা জানি মাধ্যমিক পরীক্ষা তুমি যখন একবার দিয়ে ফেলেছো তুমিও নিশ্চয়ই এটা রিয়েলাইজ করেছো যে মাধ্যমিক পরীক্ষা কিন্তু জীবনের কঠিনতম পরীক্ষা নয়। একটু বেসিক প্রিপারেশন থাকলে মাধ্যমিক পরীক্ষায় একটা ঠিকঠাক নম্বর পাওয়া যায়। এবার তোমার বন্ধু যদি এতটাই তার প্রিপারেশনে খামতি থেকে থাকে যে সে ভালো নম্বর পায়নি, তাহলে এটা বুঝে নিতে হবে যে তার মানে সে তৈরি ছিল না এই পরীক্ষাটা ভালো করে দেওয়ার জন্য। তোমার মন খারাপ হবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এটাও সত্যি কথা, তুমি ওর কম নম্বরকে ইলাস্টিকের মতন টেনে রাতারাতি তো বেশি করে দিতে পারবে না। তাই আমার মনে হয় যে বন্ধুর পাশে, বন্ধুত্বপূর্ণভাবে পাশে থাকাটা খুব জরুরি, কিন্তু তার পাশাপাশি একটা সময় জীবনে আসে যেখানে একটু স্বার্থপর আমাদের প্রত্যেককে হতে হয়। এরপরে তোমারও ক্লাস 11 রয়েছে, এরপরে HS রয়েছে, সুতরাং আমার মনে হয় সেদিকেও কনসেন্ট্রেট করাটা তোমার কিন্তু জরুরি। বাস এটা আমার খুব টেকনিক্যাল প্র্যাকটিক্যাল সলিউশন মানে কথা বলার ছিল। এবারে তোমার যদি কিছু অ্যাড করার থাকে।
1: আমার যেটা অ্যাড করার আছে সেটা খুব মানে কী বলবো, ফিলোসফিক্যাল। আমার তো ওর বন্ধু, ওকে এটা বলার ছিল যে কখনো কখনো কিছু মানুষকে ধাক্কা মেরে পুকুরে ফেলতে হয়, নাহলে সে বুঝতে পারে না যে সাঁতার কীভাবে কাটবে। তোমার বন্ধু এখন সেই জায়গাতেই রয়েছে, তোমার বন্ধুকে একটু ধাক্কা মেরে পুকুরে ফেলো। আমার মনে হচ্ছে ও এমন কিছুর মধ্যে রয়েছে যার জন্য ও এক্সপেক্ট করেছিল যে ওর হয়তো মাধ্যমিকে রেজাল্টটা এমনি এমনি ভালো হয়ে যাবে।
0: এটাই আমারও বলার জন্য, আমার মনে হয় যে মাধ্যমিক পরীক্ষায় খুব কম নম্বর পাওয়াটাই বোধ হয় টাফ।
1: জানি না, আমি তো এখন মাধ্যমিক দিচ্ছি না, যথেষ্ট টাফ হয়েও থাকতে পারে, মানে যে যখন যে ক্লাসে পড়ে সে তখন বুঝতে পারে যে কখন কতটা আর কি কঠিন হয় জীবন। আমার কাছে মাধ্যমিকের সময় মাধ্যমিক কঠিন ছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জীবনটা খুব কঠিন। এনিওয়েজ, সেটা আমার বক্তব্য না, তবে যে কোনো কঠিন পরীক্ষাকে ভালো রেজাল্ট দিয়ে উত্তরাতে গেলে সেই রকমের খাটনি
0: প্রিপারেশন নিতে হয়। ঠিক,
1: খাটনিটা না খাটলে, জীবনে পরিশ্রম না করলে কেউ কোনো কিছুতে ভালো রেজাল্ট এক্সপেক্ট করবে বসে বসে, মাই ফ্রেন্ড তুমি কোনো মায়া বা ভ্রমে আচ্ছন্ন হয়ে রয়েছো, আই এম সরি। আর তোমাকেও বলছি দ্যাটস এ গুড রেজাল্ট, 621-622 গুড,
0: ভালো নম্বর, হ্যাঁ নিঃসন্দেহে ভালো নম্বর,
1: ডোন্ট বি সো রিল্যাক্সড। 11-12 এবং তারপরের জীবন তোমার তখন আর মার্কস দেখবে না, হ্যাঁ, সো বি প্রিপেয়ার্ড ফর এভরিথিং। মাধ্যমিক আমাদের জীবনের একটা অ্যাডোলেসেন্স ফেজকে কাটিয়ে পরবর্তী কৈশোরে পা দেওয়ার একটা, দায়িত্বশীল কৈশোরে পা দেওয়ার একটা সূচনা। এবং দায়িত্বশীল কৈশোর বলতে আমি বলছি যে আমি চিরকাল ভারতের ইতিহাসকে সম্মান জানিয়ে দেখে এসেছি, কৈশোর থেকেই কিন্তু একটা মানুষের মধ্যে, একটা একটা ব্যক্তির মধ্যে কৈশোর থেকেই সমাজ চেতনা, দেশ সম্পর্কে চেতনা তৈরি হয়, এবং সেই চেতনাটা যেন ঠিক হয়, মানুষের উন্নতির জন্য হয়, সবার সার্বিক উন্নতির জন্য হয়, এটা যেন এই সময় থেকেই তৈরি হতে শুরু করে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান যা নেবে, তোমার সাবজেক্ট ম্যাটার আর্টস হতে পারে বা সায়েন্স হতে পারে, যদি তুমি সায়েন্সে চলে যাও তাহলে তো আর ইতিহাস ভূগোল পড়তে হবে না ভারতবর্ষের। তাই অবশ্যই যখনই সময় পাবে এই মাধ্যমিক অবধি যা ইতিহাস পড়ছে অবশ্যই বারবার করে পড়ো, বারবার করে পড়ো, ভারতের ইতিহাস পড়ো, ভারতের ইতিহাসটা জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, ভারতকে বোঝার চেষ্টা করো। কারণ একটা সময় গিয়ে না প্রত্যেকটা মানুষকে ভীষণ সেলফিশ হয়ে যেতে হয়, হতেই হয়, এটা জীবনের নেচার।
0: ঠিক,
1: কারণ মানুষকে সার্ভাইভ করতে হবে, টু বিইং অ্যান অ্যানিমাল। তো যতক্ষণ না সেলফিশ হতে হচ্ছে একটু সবার কথা ভাবো, এটুকুই বলবো।
0: পরের মেসেজ উলুবেরিয়া হাওড়া থেকে কৃষ্ণা এবং সুদেষ্ণা গুৎসাহিত মামু একসঙ্গে লিখেছে যে হাই চুপ কথা, বাসুদার গল্পের প্রচুর প্রশংসা রয়েছে মেসেজের মধ্যে। বাসুদা ছায়াবহ গল্পে গোয়েন্দার চরিত্রে তোমাকে দারুণ লেগেছে, ওই গল্পের আবেগ ছুঁয়ে গেছে আমাদের প্রত্যেককে। একটা নতুন বছর, বহু মানুষের মনে স্বপ্ন রয়েছে, একটা নতুন সরকার তৈরি হচ্ছে, আমরা চাই সাধারণ নাগরিক হিসাবে একটা ভালো শিক্ষা ব্যবস্থা, মর্যাদা, স্বাস্থ্য, অন্যায়ের প্রতিবাদ, উপযুক্ত শাস্তি দোষীদের এবং মহিলাদের স্বাধীনতা। বাসুদার প্রশংসা রয়েছে। দীপদা, তোমাকেও শুনতে ভীষণ ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। বাসু, ইদানিং অনেকগুলো গল্প পড়ছি, মানে তোমার গল্প আমি চারিদিকে শুনতে পাচ্ছি,
1: কি করবো দাদা,
0: ভালো লাগছে কিন্তু
1: খেতে হয়,
0: ভালো লাগছে কিন্তু শুনতে।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: আমি নিজেও ব্যক্তিগতভাবে বলছি, আমি বাসুর শুধু গল্পের নয়, আমি মানুষ বাসুর, বাসুর কথার অবশ্যই বাসুর গল্পের আমি সত্যিই বড় ফ্যান। বাসু অনেকগুলো গল্প পড়ে, অনেকগুলো চ্যানেলে বাসুর গলা শোনা যায়, এবং আমার রাতে ঘুমোতে যাওয়ার জন্য গল্প শোনাটা হচ্ছে আমার কাছে একটা ম্যান্ডেটরি। ওটা আমার কাছে একটা গুড নাইট মেডিসিনের মতো, কারণ মাথার মধ্যে এত অজস্র চিন্তা ভাবনা রাতের বেলা চলতে থাকে যে আমার মনে হয় যে মনটাকে শান্ত করার জন্য, ঘুমানোর জন্য চিন্তাটা একমুখী হওয়া বেটার। তো তাই আমি রাতের বেলা সব সময় প্রতিদিন, আমার 365 days এটা আমার রুটিন, আমি যেখানেই থাকি না কেন, এখানে থাকি, বাইরে থাকি, যেখানেই থাকি না কেন, বাংলা গল্প চালিয়ে আমি শুতে যাই। এবং আমার গল্পের কিছু চয়েস রয়েছে, সব রকম গল্প আমি ঘুমোতে যাওয়ার সময় শুনতে পারি না, কারণ একটু রিল্যাক্সিং, একটু কামনেস দরকার হয় তো ঘুমানোর সময়। তো যদি তিনজনের গলা, যে তিনজনের গলা আমাকে ঘুমোতে সাহায্য করে, আমার মনকে শান্ত করে, সেই তিনজনের মধ্যে একজন হচ্ছে যে আমার উল্টো দিকে এখন বসে আছে, আমার প্রিয় বন্ধু বাসু।
1: ও মাই গড, দ্যাটস আ হিউজ কমপ্লিমেন্ট।
0: ওকে, পরের মেসেজ, এটা আমি সত্যি কথা বললাম, কোনো কমপ্লিমেন্ট নয়, সত্যি কথা বললাম। পরের মেসেজ, প্রিয় চুপ কথা, আমার দুই ভীষণ প্রিয় দাদা ভাই, কেমন আছে তোমরা? আজ মনটা ভীষণ খুশি, তার কারণ আমার স্কুল এই প্রথম মাধ্যমিকের মেধা তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। সেই প্রাপ্তি এনে দিয়েছে আমার বাড়ির কাছের একটি বোন, সে 10th স্থান অধিকার করেছে। আর রাত পোহালেই প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, বোন স্কুলে অনুষ্ঠানে গান গাইবে, আমার সেই শুনে কত কিছুই মনে পড়ে গেল। ভাবি আগে এই দিনটাকে ঘিরে কত ব্যস্ততা থাকতো, কিন্তু এখন সময়ের নিয়মে আমি হোস্টেলের ঘরে বন্দি, এইভাবেই সময় বদলে যায় আর উদযাপনগুলোও বদলে বদলে যায়। আসলে 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের আড়ম্বরে তো নয়, তিনি সবসময় বিরাজ করছেন আমাদের প্রাণের কাছাকাছি, কখনো বন্ধু, কখনো অভিভাবক, কখনো কাছের মানুষের মতন। তোমরা ভীষণ ভালো থেকো, সঞ্চারী আলিপুর থেকে লিখে পাঠিয়েছে।
1: থ্যাংক ইউ সঞ্চারী, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের দুজনকে এত সুন্দর করে একটা মেসেজ পাঠানোর জন্য। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমার মন যেন সবসময় ভালো থাকে, এটাই আমার প্রার্থনা থাকবে। খুব ভালো থেকো।
0: বেহালা থেকে আকাশ লিখে পাঠিয়েছে, হাই বাসুদা, দীপদা, তোমরা কেমন আছো? মনটা একদম ভালো নেই জানো তো, সন্ধ্যায় কলকাতা শহর জুড়ে বৃষ্টি হয়েছে, আমাদের বেহালাতেও বৃষ্টি হয়েছে, কিন্তু মনটা একেবারে ভালো নেই। এক গাথা পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, আর তাতেই মনটা আচমকা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টির সঙ্গে কি মন খারাপ একটা সমানুপাতিক সম্পর্ক আছে বাসু?
1: বলতে পারবো না একদমই, তবে সম্ভবত এটা আজ থেকে 100 বছর আগেও আমাদের দেশে যেরকমভাবে আমরা থেকেছি, বাড়িঘর দর আমাদের যেরকম ছিল, তার সাথে আমাদের বাঙালি বা ভারতীয় হিসেবে খুব এটা হার্ডওয়্যার্ড, বৃষ্টি হলে, প্রচণ্ড বৃষ্টি হলে কাজকর্মের তো খুব ক্ষতি হয় আমাদের রাজ্যে বা স্টেটে বা আমাদের শহরে, সেটা একটু মনমরা ভাব লাগে। কারণ আমরা মানে সমতলের মানুষটা কিন্তু আশেপাশে প্রচুর লোকজন, হই হই, আলো এসব দেখে অভ্যস্ত বরাবর, তো কখনো যদি আলো কমে আসে শহর জুড়ে তাহলে মন খারাপ তো হবেই। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, দুর্গাপুজোর কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই, প্রায় চলে এসেছে।
0: পরের মেসেজ পাঠিয়েছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা লিখেছে, বাসুদার সঙ্গে আমি একমত, মাঝে মধ্যে ভেঙে পড়ি, আমারও মন খারাপ হয়, কান্না পায়, মনও ভীষণ খারাপ হয়, কিন্তু কোথাও একটা হাসি মুখে আমরা অভিনয় করতে শিখে গেছি। সান্ত্বনা দেওয়ার কেউ যখন পাশে থাকে না, কারণ সবার ভাগ্য তো একরকম ভালো হয় না, তবুও বলবো ভালো আছি, তার কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয়, ভালো আছি এটা বলাটা জরুরি। আর প্রিয় দীপদা, তুমি কেমন রয়েছো? আদর কেমন রয়েছে? পান্তুয়া কেমন রয়েছে জানতে চাই, প্রিয়াঙ্কা লিখে পাঠিয়েছে গড়িয়া থেকে।
1: বলো আদর, পান্তুয়া কেমন আছে?
0: আদরের সঙ্গে না, খুব ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আদরের সঙ্গে আমি একটানা 24 ঘন্টা কাটিয়েছি প্রায়, আমি তোমাকে বলছি বেশ 30 দিন পর কম করে, মানে একটানা 24 ঘন্টা বাপ বেটা দুজনে মিলে একসঙ্গে ছিলাম, প্রচুর অনিয়ম বেনিয়ম করেছি, পিৎজা খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, আর ওর সঙ্গে প্রচুর আলোচনা করেছি, কারণ ওর প্রচুর আলোচনা থাকে। ওর সব থেকে ইন্টারেস্টিং আলোচনা এই মুহূর্তে হচ্ছে যে বাড়িতে ফ্রিজে চকলেট থাকলে কেউ খেয়ে নিচ্ছে, তো সেটা কে করছে, এটা একটা ওর মনে খুব প্রশ্ন যে সেই চকলেটটা কে খেয়ে নিচ্ছে। এবার আমরা ডিসকাস করি দুপুরবেলায় শুয়ে শুয়ে, যাতে ওর মা শুনতে না পায়, যে আমরা কোন গোয়েন্দাকে এই রহস্যের সমাধানের জন্য নিয়োগ করব। আমার পছন্দ, আমার আর ওর দুজনেরই মিউচুয়াল পছন্দ হয় ফেলুদা নয় ব্যোমকেশ। এবার আমি ওকে যেহেতু আরও অনেকগুলো গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়েছি, সেটা কখনো কিরিটির সঙ্গে, কখনো কর্নেলের সঙ্গে, কখনো অর্জুনের সঙ্গে, কিন্তু ওর সবথেকে বেশি পছন্দ ফেলুদাকেই। ও বলে যে আচ্ছা বাবা চলো ফেলুদাকে যদি আমরা বলি এটা সমাধান করতে, খুঁজে বার করতে পারবে যে কে আমাদের চকলেট খেয়ে যাচ্ছে। এবার আমি ওকে বললাম দেখ যে সেটা তো বলতে পারবো না, তাহলে আমাকে কথা বলতে হবে, আমার সঙ্গে আমাকে কথা বলে জানতে হবে যে ফেলুদা এই রহস্যের সমাধান করতে আসবে কিনা আমাদের বাড়িতে।
1: শৈশবটা বড্ড আনন্দের সময় না? আমাকে যদি কেউ কখনো কোনোদিন বলে যে তুমি তোমার কোন সময়টাকে সব থেকে বেশি মিস করো, আমি অবশ্যই একটা সময়ের কথাই বললাম, আমার শৈশব। মানে বলছি দীপদা, আমার ছোটবেলায় আমরা তো ভীষণ হাম্বল ফ্যামিলি থেকে বড় হয়েছি, লিমিটেড রিসোর্সেস ছিল, সব কিছু খুব লিমিটেড ছিল, এবং সেই লিমিটেশনটার সেই সেই সেই শৃঙ্খলাটার সেই প্রাচীরটার একটা নিজস্ব কি বলবো মায়া ছিল যে এই পাঁচিলটা আমাদেরকে টপকাতে হবে, এই শৃঙ্খলটা আমাদের ভাঙতে হবে। তবু বলি ওই অল্প রিসোর্সের মধ্যে অধিকাংশ দিন সন্ধেবেলায় যখন লোডশেডিং হয়ে যেত, তখন যখন জোনাকিগুলো বেরিয়ে আসতো পাড়ার মাঠের মধ্যে কিংবা পাশের বাড়ির বাগানের মধ্যে, সেইগুলোকে সত্যি এখনো মিস করি। এবং আমার মনে হয় আমরা বড় হয়ে, আমরা আমি জানি না আমার তোমার এই নিজের সময়টাকে কেমন লাগে, আমার মনে হয় যে আদরের কিন্তু ডেফিনেটলি খুব খুব একটা ভালো শৈশব কাটছে তোমার মতন একজন বন্ধু যার সঙ্গে সবসময় থাকে।
0: এই বৃষ্টি যখন আসে, যখন ঝড় শুরু হয়, তখন কিন্তু খুব ভালোবাসে জানলা দিয়ে দেখতে যে একটা ঝড় উঠছে, একটা বৃষ্টি নামছে, এরকম একটা অ্যাটমোসফিয়ার।
1: ভেরি নাইস।

0: দুটো দুটো নস্টালজিয়ায় ভোগানো গান আমাদের কাছে নস্টালজিয়া,
1: আমাদের কাছে নস্টালজিয়া, ঠিক আমাদের কাছে ভীষণ।
0: এবং যারাই গানগুলো নস্টালজিয়াটা বোঝে তারা বুঝবে যে কি সময়ে লেখা কি অসাধারণ দুটো গান। আমি এই গানের উপর কোনো কমেন্ট্রি করতে চাই না।
1: তা আমার একটা অভিজ্ঞতার কথা বলি এখানে, জানো তো, দেখো রূপম ইসলামকে নিয়ে প্রচুর মাতামাতি রয়েছে, রূপম ইসলামকে নিয়ে প্রচুর লোকেদের প্রচুর গল্প রয়েছে। আমার একটা কথা এখনো খুব মনে পড়ে, আমাদের একটা কলেজে বন্ধুদের গ্রুপ ছিল। এবার আমাদের তখন কলেজে সর্বসাকুল্যে প্রতিদিন কলেজ যাওয়ার জন্য পেতাম আমরা 20 টাকা করে, সর্বসাকুল্যে বাস ভাড়া নিয়ে বলছি। তো বাস ভাড়া ছাড়া আর থাকতো ধরো 10 টাকা মতন থাকতো আমাদের কাছে, বা 15 টাকা থাকতো বাস ভাড়া ছাড়া। তো আমাদের কাছে প্রচুর পয়সা দিয়ে টিকিট কেটে তো প্রোগ্রাম দেখতে যাওয়ার বা যে ফেস্ট যেগুলো হতো সেগুলো দেখতে যাওয়ার পয়সা থাকতো না। তো আমার মনে আছে আমরা একবার কলেজ স্ট্রিটে কফি হাউসে, তখন আমরা কয়েকজন বন্ধু মিলে এসেছি ঘুরতে। এবার আমাদের এক বেটে বন্ধু, সে না দেখি একদম কলেজ স্ট্রিটে ঢোকে, কফি হাউসে ঢোকার মুখে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর ওপরে একটা কালো রঙের একটা পোস্টার খুব উঁচু হয়ে দেখার চেষ্টা করছে পোস্টারটা কি লেখা রয়েছে। তার কারণ পোস্টারটা খুব বড় পোস্টার না, মাঝারি মাপের পোস্টার, ফসিলসটা খুব বড় বড় করে লেখা রয়েছে, আর ওপরে আর নিচে কারা আয়োজন করছে আর কোথায় শোটা আছে এটা লেখা রয়েছে। ও যেহেতু বেটে, ও অতটা উপরে কোথায় আয়োজন করা হয়েছে, কারা আয়োজন করছে আর কবে এটা দেখতে পাচ্ছে না, ফসল স্টেলের লেখাটা দেখতে পাচ্ছে। তো তারপর আমাদের ডেকেছে, তো আমাদের বলে একটু দেখ দেখ কোথায় প্রোগ্রামটা আছে, চ দেখতে যাবো দেখতে যাবো। তো আমার খুব পরিষ্কার এখনো মনে আছে আমরা কলেজের ফার্স্ট ইয়ারে দেখা প্রথম ফসিলসের প্রোগ্রাম, আমাদের প্রথম হেড ব্যাঙ্গিং, আমাদের প্রথম মোবাইলে ফ্ল্যাশ জেলে এরকম পাগলামো করা একদম মনে আছে। সেই অভিজ্ঞতা, সেই সময়ের যে মনের অবস্থাটা কি হয়, তখন তো আনকোরা, তখন তো খুব বেশি শোজ আমরা লাইভ, বিশেষ করে এরকম ব্যান্ডের শো খুব বেশি তখন লাইভ আমরা দেখিনি। এটা আমি তোমাকে বলছি 2005-06 কথা বলছি ধরে নাও সেই সময়। তো সেই অভিজ্ঞতা এবং তার আরও অনেক পরে তখন আমরা আরও বেশ কয়েকজন বন্ধু মিলে প্রোগ্রাম দেখতে গেছি, একই রকম দেখলাম আমি ওই যখনই প্রোগ্রামটার মধ্যে ঢুকে যাচ্ছি, তখনই আমরা কি ফার্স্ট ইয়ারে পড়ি নাকি আমরা আরও অনেক বড় হয়ে গেছি তার 10 বছর পরেও, ওই ধরনের একটা লাইভ শোজ দেখতে গেছি, একই রকম এনার্জি, একই রকম মানসিকতা, একই রকম উদ্দীপনা কিন্তু আমরা আমাদের মধ্যে আমি টের পেয়েছি অন্তত বলব।
0: অ্যাবসলিউটলি, আমারও খুব ভালো করে মনে আছে আমার কলেজের সোশ্যালে 1 বছর নজরুল মঞ্চে রূপম ইসলাম এসেছিলেন, এবং সেই আমার প্রথম রূপম ইসলামকে একদম সামনাসামনি দেখা এবং প্রায় মঞ্চে উঠে ওনার সাথে কথা বলা। শিল্পী মানুষ, তার যে নিজস্ব একটা জোন থাকে, তুমি তাকে জড়িয়ে ধরতে পারো, শরীরটা তার শরীর জড়িয়ে ধরতে পারো, একজন শিল্পীর অটোগ্রাফ নিতে পারো, একজন শিল্পীর সাথে হয়তো তুমি কথাও বলতে পারো, কিন্তু আমি বলছি তাকে, শিল্পীকে ছোঁয়াটা খুব মুশকিল, তার মনের অতল বোঝাটা খুব মুশকিল। এবং একজন শিল্পী অনেক কিছু ভেবে তো একটা লেখা বা একটা গান বা একটা গল্প বা একটা নাটক যা হোক কিছু করেন, সেই অতল গভীরতাটাকে অন্য একজন শিল্পীও হয়তো সচরাচর মানে স্পর্শ করতে পারেন না। এটা আমি বুঝেছিলাম রূপম ইসলামের সাথে সেইবার আমার আলাপ হওয়াতে, একটা অন্য জোনে চলে যায় যখন পারফর্ম করতে যায় ভদ্রলোক।
1: ঠিক, ওকে। পরের মেসেজ কসবা হালদা থেকে শাগনিক লিখে পাঠিয়েছে, লিখেছে, আমি আর আমার মা একসঙ্গে তোমাদের শুনছি, তোমরা কেমন আছো, অনেকদিন পর আবার তোমাদের একসঙ্গে দুজনকে শো করতে শুনলাম, আমার মা আমাকে জোর করে বললে সেমেস্টার তোমাদের করতে, আমি আর আমার মা তোমাদের শুনছি, রাত 3টে পর্যন্ত নিশ্চয়ই তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করবো।
0: থ্যাংক ইউ ভেরি মাচ।

0: শাকলিঙ্গের মেসেজ পড়লাম, পরের মেসেজ শুনি সুমিত সোনারপুর থেকে লিখেছে, ও লিখেছে আজ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তাই একটা কথা বলতে চাইবো সব ভাই বোনদের, যেটা সত্যি যে স্টুডেন্টকে রেজাল্ট দিয়ে মাপা হয়, কিন্তু জীবনে সাফল্য দিয়ে মানুষকে জীবনে সাফল্য দিয়ে মাপা হয়, রেজাল্টটাও যেমন দরকার তার থেকেও বেশি দরকার পজিটিভ থাকা, নিজের ওপর বিশ্বাস রাখার চেষ্টা করবে। এক্সামের রেজাল্টস হয়তো খারাপ একবার হতে পারে, কিন্তু তার বলে মন খারাপ করবে না, যেটা হয়েছে সেটা তোমার হাতে নেই, নেক্সট যেটা করবে সেটাতে ফোকাস করবে, রেজাল্ট যাবে আর আসবে, নিশ্চয়ই পরেরবার ভালো হবে। যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের শুভেচ্ছা, যাদের ততটা ভালো হয়নি তাদের জন্য পরের অপরচুনিটি রয়েছে। মনে রাখবে FAIL ফেল পুরো কথাটা হলো ফাস্ট অ্যাটেম্পট ইন লার্নিং, তাই দ্রুত অ্যাডাপ্ট করতে শেখো, তোমাদের জন্য নেক্সট অপরচুনিটি ওয়েট করছে। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ পজিটিভ একটা মেসেজ পাঠিয়েছে সোনারপুর থেকে সুমিত। কারণ দেখো একটা কথা তো ঠিক বাসু, যে এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যখনই বেরোয় দেখবে কেউ দেখা হলেই আগে জিজ্ঞেস করে কত পেলি, তাই না? এবার তুমি 500 পেলে না, তুমি 600,
1: বক্তব্য আছে, তুমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বললে, বলছি তুমি বলে
0: না, এটাই বলার যে তুমি দেখবে একটা বাচ্চা ছেলে বা মেয়েকে কিন্তু সঙ্গে সঙ্গে ওই এক সেকেন্ডের উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে জাজ করে নেওয়া হয়, যে ও বল তুমি চেয়ার টিয়ার আবার ঘুরিয়ে টুরিয়ে বসলে এখানে, মানে বড় উত্তর দেবে না, প্লিজ বাসু কন্টিনিউ, আমার ভয় লাগছে বাসুকে দেখে, বলো বাসু প্লিজ।
1: এই কথাটা না আমি বলছি সিরিয়াসলি, এই কথাটা এতটা ইম্পর্টেন্ট কেন লাগলো আমার এই মুহূর্তে তোমাকে বলি। বর্তমানে একটা রিসার্চ করা হয়েছে আমেরিকার কোনো একটি ইউনিভার্সিটি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ইউনিভার্সিটির রিসার্চ ছিল এটা যে একজন মানুষকে এখন বাকি মানুষরা, তার সেই মানুষটা যাদের কাছে ভিজিবিলিটি আছে, মানে ধরো আজকে আরজে দীপকে 50 জন চেনে, তার নাম শুনেছে, তার গলা শুনেছে, এই 50 জনের কাছে আরজে দীপ কি বা কেমন সেটা কি দিয়ে মাপা হচ্ছে, আরজে দীপের সাথে কথা বলে, আরজে দীপের ব্যক্তিগত পরিচয়ের জন্য, তার প্রফেশনাল পরিচয়ের জন্য, না কিসের জন্য? তো 93% মানুষের উত্তর এটা হচ্ছে যে তার সোশ্যাল মিডিয়াতে তার নাম্বারস দিয়ে আমরা তাকে,
0: ফলোয়ার্স দিয়ে,
1: নাম্বারস দিয়ে আমরা তাকে বিচার করছি, সেই মানুষটা কতটা ইনফ্লুয়েন্সিয়াল। এই মুহূর্তে সময়টা হচ্ছে সাকসেসফুল নয়, তুমি কতটা ইনফ্লুয়েন্সিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল মানুষকে মানুষ সাকসেসফুল বলছে। হতে পারে তুমি ইলন মাস্ক, হতে পারে তোমার তুমি পৃথিবীর সব থেকে বড় লোক, বাট তুমি কতটা সাকসেসফুল মাপা হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ার নাম্বারস দিয়ে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সরি, আর দি মোস্ট সাকসেসফুল পার্সনস রাইট নাও ইন দ্য ওয়ার্ল্ড, কারণ তারা সব থেকে বেশি ফলোয়ার্স হোল্ড করে। তারপরেই ভারতবর্ষ থেকে আসছেন বিরাট কোহলি, তারপরে বাকিরা আসছে একটু একটু করে। মানুষ এখন মানুষকে নাম্বারস দিয়ে বিচার করা শুরু করেছে, এবং আমার মনে হয় এটার প্রথম ধাপটাই এটা,
0: পরীক্ষা করা যে
1: কত পেয়েছে,
0: এভলিউশন। তুমি বলতে চাই যে প্রশ্নটা রেভলিউশন হয়েছে, কিন্তু মাপকাঠিটা একই রয়েছে, নাম্বারস
1: নাম্বার।
0: প্রথমে তোমার মাধ্যমিকে তুমি কত পেয়েছো, তারপরে তোমার বেতন কত, তারপরে তোমার ফলোয়ার্স কত, তাই না? এগুলো
1: মানে আমি মাপা হয় যার যেটা জিজ্ঞেস করার দরকার আর কি। কারোর কাছে হয়তো বেতনটা ইম্পর্টেন্ট, সব বেতনটা
0: গুড ওয়ান, দারুন দারুন, এটা দুর্দান্ত বাসু, এটা আমার অনেকদিন মনে থাকবে, এই মানুষকে নম্বর দিয়ে বিচার করা অসাধারণ।
1: আমি ছোটবেলায় একটা, আমরা সবাই, তুমিও পড়েছো, বিশপ স্ক্যান্ডেল স্টিক্স বলে একটা নাটক পড়েছিলাম, তোমার মনে আছে কি না এই মুহূর্তে আমার মনে নেই, সেই বিশপ স্ক্যান্ডেল স্টিক্সে যে কয়েদিটি ছিল, যে বিশপের কাছে এসেছিল পালিয়ে, সে নিজের নাম ভুলে গেছিল, সে নিজের শুধু তার যে কয়েদি
0: নাম্বার মনে
1: রেখেছিল, সেই কয়েদি নাম্বারটা দিয়ে নিজেকে মনে রেখেছিল, মনে পড়ছে?
0: রাইট। থ্যাংক ইউ বাসু, দুর্দান্ত একটা স্ট্যাটিস্টিক্যাল একটা তথ্য তুলে ধরলে আমাদের সামনে। পরের মেসেজ পাঠিয়েছে সৌর্য, গড়িয়া থেকে লিখে পাঠিয়েছে, আমি ক্লাস 8-এ পড়ি, আজকে আমি ভীষণ খুশি, তার কারণ আমার অ্যাকোরিয়ামের জন্য আজকে নতুন মাছ এবং পাখি কিনে এনেছি। খুব বেশি ডিটেলসে গেলাম না, মেসেজটা তার জন্য বড় হয়ে যাবে। তোমাদের সঙ্গে আছি, তোমাদের কথা শুনতে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর একটা মেসেজ রয়েছে, হাই চুপ কথা, তোমরা কেমন আছো, কেউ তোমার জন্য যদি কবিতা লেখে যার

0: প্রত্যেকটা লাইন না তুমি আছো তাহলে তোমার কেমন লাগবে, এটা আমার সঙ্গে হয়েছে, তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করলো। এই বৃষ্টি ভেজা রাতে দুর্দান্ত কিছু গান শোনাচ্ছ, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। যে লিখেছে সে নিয়ে নাম লেখেনি, কিন্তু যে লিখেছে এটা তার কাছে পাওয়া একটা অন্যতম বড় কি বলবো, প্রেম পত্র বলবো এটাকে কি, কারণ ও স্বীকার করছে যে ওর জন্য লেখা একটা কবিতা ডেডিকেটেডলি ওকেই ডেডিকেট করা হয়েছে।
1: এটা যে কতটা ভালো লাগে যে পায় সে তো বুঝতে পারে, যে লেখে হয়তো তারও হয়তো খুব ভালো লাগে যখন যে পাচ্ছে। কিন্তু খুব বেরসিকের মতো একটা কথা বলি, এই কবিতাগুলো যেন লেখা চলতে থাকে, না হলে কিন্তু খুব মুশকিল, এক্সপেকটেশন হার্ট হয়ে যাবে।
0: থ্যাংক ইউ সো মাচ। এরকম মেসেজ আমাদের কাছে আরও আসতে থাকুক। 9903652992 নাম্বারটা। জানি চারদিকে এখন আজকে যা ওয়েদার, তার মধ্যে একটু বেশ একটা ঘন হয়ে একটু লাইট অফ করে ফ্যান চলবে বা এসি চলবে, তার সঙ্গে চাদরটা একটু গলা অব্দি টেনে নেওয়ার আজকে ওয়েদার। কিন্তু তার মধ্যেও তোমাদের কানে 107 FM রেইনবোতে এই মুহূর্তে চুপ কথা নিয়ে বাসু আর দ্বীপ রয়েছে, যেখানে এক এক করে পড়ছি তোমাদের উষ্ণ সব মেসেজ। আর অনেক মেসেজ রয়েছে, সব মেসেজ পড়বো, তবে এই ওয়েদারের সঙ্গে একদম পারফেক্টলি ম্যাচ করবে এরকম একটু গান শুনবো। গানের উপর এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকো আমাদের বাসু আর দ্বীপের সঙ্গে।

0: আজকে 9903653992 তে মেসেজ হোয়াটসঅ্যাপের সংখ্যা খুব কম, এবং তার জন্য আমরা একদমই হতাশ নই, কারণ সত্যি ওয়েদারটা ভীষণ ঘুমু ঘুমু ওয়েদার। আমি জানি আজকে অনেকেরই ঘুমু ঘুমু পাচ্ছে, তাড়াতাড়ি ঘুমু ঘুমু করতে যাচ্ছে। তো আমি ঠিক করেছি যে আজকে একটু আমি দীপের সাথে আড্ডা মারব।
1: আসলে না, আমার যেটা আরেকদিন শোনায় বাসু, যেহেতু ধরো গত এক মাস যদি আমি বলি, খুব টাইট করে যদি বলি, গত এক মাস যেহেতু একটা ভীষণ পলিটিক্যালি আপস অ্যান্ড ডাউনস গেছে, প্রচুর মানুষ তারা ট্রাভেল করেছেন, বাইরে থেকে এসছেন, এখান থেকে বাইরে গেছেন, এই সব মিলিয়ে যে কর্মযজ্ঞ চলেছে রাজ্য জুড়ে, মানে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব যেটাকে বলে ভোট নিয়ে, আমার মনে হয় সেই সব মিটে যাওয়ার পরে এবার একটু পরিস্থিতিটা যেহেতু চারদিকে একটু শান্ত হয়েছে, থিতিয়ে গেছে সব কিছু, একটু বোধহয় মানুষ রিল্যাক্সড হয়ে গেছেন এবারে। সেই কারণেই বোধ হয় আমাদের মেসেজ অন্য সমস্ত দিনে হয় যে আমাদের 10টার মধ্যে একটা মেসেজ বেছে নিতে হয়, আজকে বোধ হয় তাই
0: আমরা যে যুগে বাস করছি সেই সময় দাঁড়িয়ে গণমাধ্যম একটা এমন একটা বিষয়, এমন একটা জায়গা যেখানে একজন মানুষের দায়িত্বটা, সামাজিক দায়িত্ব এতটাই বেড়ে যায়, তার ব্যক্তিগত কথা তাছাড়াও তার ব্যক্তিগত ভাবনা চিন্তার সাথে যে আশেপাশের যে ইনফরমেশনসগুলো তার কাছে আসছে সে সেটাকে প্রডিউস করছে গণমাধ্যমের মাধ্যমে মানুষের কাছে, এটা এত বড় একটা দায়িত্বশীল একটা প্রফেশন, যে কারণে কিন্তু বারবার বলা হয় যে সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এবং সেই রকম একটা মানুষকে যখন তুমি পাও তোমার সামনে, এবং তার মধ্যে থেকেও যদি একটু সময় বার করে নিতে পারো তার সাথে তুমি আলোচনা করার, তাহলে সেই সুযোগটা কখনোই ছেড়ে দেওয়া উচিত না, কারণ একটা শিক্ষণীয় জায়গা। আমি মনে করি ব্যক্তিগতভাবে যে তোমার মতন মানুষটা মানে সমাজের কাছে প্রায় শিক্ষকের মতোই, হয়তো তোমাদেরকে টিচার্স বলা হয় না, বাট ইউ পিপল আর ওরেটরস তোমরা বলো।
1: আমি যেটা মনে করি বাসু, প্রথম কথা এত কাইন্ড

0: ওয়ার্ডস এর জন্য তোমাকে আমি থ্যাংক ইউ বলবো না, তুমি আমার ভাইয়ের মতন, বন্ধুর মতন। আমি যেটা মনে করি যে ধরো এই সমাজে এমন কিছু পেশা আছে যেগুলোকে আমরা বলি এমার্জেন্সি সার্ভিস, যেমন ধরো ডাক্তার একটা প্রফেশন সেরকম,
1: পুলিশ
0: যিনি দমকলে কাজ করেন,
1: পুলিশ
0: এমনকি যিনি সাফাই কর্মী, যিনি বাড়িতে দুধ দেন, এগুলোকে এমার্জেন্সি সার্ভিস বলে।
1: ঠিক,
0: তার মানে ধরো গোটা ভারত জুড়ে কোনো কারণে ধর্মঘট পালন হচ্ছে, এদের আটকানো যাবে না, এদের মুভমেন্ট ফ্রি রাখতে হবে। ধরো যিনি যে গাড়িতে করে এলপিজি সিলিন্ডার আসছে বা পেট্রোল পাম্প বা ওষুধের দোকান, এইগুলো কেন? তার কারণ সমাজে এই জিনিসগুলো ছাড়া একটা মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে না।
1: রাইট,
0: সেটা কোভিড এর সময় আরো বেশি করে প্রকট হয়ে গিয়েছিল, কারণ যেহেতু সেই সময় অন্যান্য সমস্ত সার্ভিস থমকে গিয়েছিল, এই সার্ভিসগুলো কিন্তু কখনো থমকাতে
1: পারেনি। ঠিক,
0: সেই রকমই ইনফরমেশন একটা এমন জিনিস যে ইনফরমেশনের উপর ডিপেন্ড করে সমাজের সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়াটা একটা এমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে।
1: একদম একদম,
0: সেই জন্য তুমি কোনো কারণে দেখবে না খবরের কাগজ একদিনের জন্য বন্ধ থাকে, টেলিভিশন চ্যানেল এক ঘন্টার জন্য কালো হয়ে থাকে, বা রেডিও সেট এক ঘন্টা ধরে বাজছে না, এটা হয় না কখনো। খুব যদি বড় কোনো বিপর্যয় হয়েও যায় তাহলে সেটার বিকল্প একটা ইমিডিয়েট রাস্তা বার করতে হয়। ধরো কিছু জাতীয় ছুটির দিনে এখনো খবরের কাগজ প্রকাশিত না হলেও তার ই পেপার ভার্সনটা তাদের ওয়েবসাইটে পড়া যায়।
1: ঠিক,
0: কোনো কারণে যদি তোমার ধরো ডাক্তার, যদি বড় ডাক্তার কোনো একদিন হাসপাতালে থাকবেন না, তার বদলে
1: জুনিয়র ডক্টর,
0: তার একটু জুনিয়র ডাক্তারকে সেই দিন হাসপাতালে ডিউটি দিতেই হবে, বিশেষ করে পুজোর সময়গুলো তুমি আরো বেশি করে এগুলো ফেস করতে পারবে। তো আমাদের এটাও একটা এমার্জেন্সি সার্ভিসের মতন, টেলিভিশন চ্যানেল কিন্তু এক ঘন্টার জন্য কখনো বন্ধ থাকতে পারে না, যাই হয়ে যাক না কেন, যাই হয়ে যাক না কেন।
1: স্পেসিফিক্যালি আমি বলবো নিউজ চ্যানেলস,
0: নিউজ চ্যানেল। আমার খুব মনে আছে ধরো যখন অপারেশন সিঁদুর হচ্ছে, যেহেতু এটা অপারেশন সিঁদুরের বর্ষপূর্তির সপ্তাহের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যখন অপারেশন সিঁদুর হচ্ছে তখন রাত আড়াইটেই আমার সহকর্মীর অফিসে ছুটে গিয়েছিল এই খবরটা পাওয়ার পরে, কারণ তখন অফিস থেকে এমার্জেন্সি অ্যালার্ট দেওয়া হয়েছে সবার ফোনে যে ইমিডিয়েট তোমরা এসে জয়েন করো, যে যে যে মুহূর্তে সেই মেসেজ দেখেছে সে সে সেই মুহূর্তে অফিসে পৌঁছে গেছে। আমি বলছি এই কাজটা কিন্তু আর পাঁচটা কাজের সঙ্গে তুমি এটার মিল খুঁজে পাবে না। মানে ধরো ছুটি, আমি যদি তোমাকে বলি যে একজন ধরো সরকারি কর্মচারী, ধরো যাক আমি একজন উদাহরণের জন্য বলছি, কোনো পেশাকে ছোট করার জন্য বলছি না অবশ্যই, ধরো যাক একজন সরকারি কর্ম, একজন সরকারি স্কুলের শিক্ষক, তার কাছে কিন্তু রবিবার মানে ছুটি।
1: একদম,
0: একটা স্কুল কিন্তু কোনোদিনই রবিবার খোলা থাকবে না,
1: থাকবে না, একদম অ্যাবসলিউটলি।
0: সেটা দশ বছরও একবার কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় না যে একটা রবিবার একটা সরকারি স্কুল খোলা আছে সেখানে শিক্ষকদের যেতে হবে। মানে যদি না খুব বড় কোনো একটা অন্য ধরনের কাজ থাকে তাহলে রবিবারটাকে ছুটি বলেই গণ্য করা হয়।
1: ঠিক,
0: আমাদের এই প্রফেশনে কিন্তু যারা অন্তত মূল স্রোতের সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত তাদের কাছে কিন্তু রবিবারটা কোনোদিনই ছুটির দিন নয়। তার কারণ রবিবার মানে এই নয় যে সেদিনকে খবরের কাগজ বেরোবে না বা সেদিনকে টেলিভিশন চ্যানেলে খবর হবে না। তো এটার সঙ্গে কিন্তু আমাদের যখন থেকে আমরা প্রফেশনে ঢুকি, এটা হচ্ছে আমার ধরো ফোর্থ ইলেকশন, 2011 ইলেকশন করা। আরও একটা ব্যাপার এই তোমার কথার প্রসঙ্গে মনে পড়ে গেল, 2011 প্রথম ইলেকশন আমার করা এই আকাশবাণীর হয়, তখন আমি আকাশবাণীর সংবাদ বিভাগে কাজ করতাম। তো আমার প্রথম ইলেকশন করা, আর আজকে এটা 2026 ইলেকশন করা, মানে 11, 16, 21, 26 এটা আমার ফোর্থ ইলেকশন। দেখো সেই আকাশবাণীর সংবাদ মাধ্যমের সঙ্গে কাজ করে আমার 2011 ইলেকশন কভার করা, আর আজকে 2026 এখানে আমি আর তুমি একটা এমন দিনে বসে কথা বলছি যার পরের দিন এই বাংলা একটা নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।
1: ভেরি ইন্টারেস্টিং। আর একটা জিনিস আমার তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুমি তো একই সঙ্গে সংবাদ এবং এন্টারটেনমেন্ট এই দুটো কাজই রয়েছো কোনো না কোনোভাবে, এবং বলছি মাঝখানটাতে নেই, ইনফোটেনমেন্টে নেই, তুমি একদম এন্টারটেনমেন্ট, পিওর এন্টারটেনমেন্ট এবং
0: পিওর নিউজ,
1: পিওর নিউজ। তোমার কাছে কোনটা বেশি আরামদায়ক, স্বচ্ছন্দ?
0: আরামদায়ক যদি বলো তো এই যে কাজটা এখন আমি আর তুমি করছি এটা অনেক বেশি আরামদায়ক, কারণ এখানে আমরা আমাদের মনের কথা ভাগ করে নিচ্ছি, এখানে আমার কাছে কোনো টাইমলিনেসের প্রেশার নেই, এখানে আমার কাছে, এখানে আমার যারা শুনছেন, আমাকে যারা শুনছে এখানে, তারা প্রত্যেকেই জানে যে তারাও এটা রিল্যাক্স করার জন্যই শুনছে, তারাও এটা খুব হার্ড কোর ইনফরমেশন পাওয়ার জন্য এখন শুনছে না, তারা এটা একটু গান শুনছে, একটু গল্প শুনছে, একটু মেসেজ করছে, এইটার মধ্যে তারা রয়েছে। কিন্তু একটা হার্ড কোর টেলিভিশন নিউজের যদি তুমি পরিস্থিতি বা পরিবেশ বলো, সেটা ভীষণই মানে চ্যালেঞ্জিং, সেটা সব সময় তোমার অ্যাড্রিনালিন রাশ থাকবে, তোমাকে সর্বক্ষণ এতটা অ্যালার্ট হয়ে থাকতে হবে, তার কারণ তোমার মুখ থেকে বেরিয়ে যাওয়া একটা শব্দ কোন একটা চাপের মুহূর্তেও সেটাও একটা খুব বড় কোনো মিস ইনফরমেশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এখনকার দিনে তো আরো বেশি করে, যখন পুরো সংবাদ মাধ্যমটাই একসঙ্গে একাধিক জায়গাতে ডিজিটালি তোমার হচ্ছে পাবলিশ হচ্ছে, তোমার মুখ থেকে যদি কোনো একটা ভুল শব্দ কোনো একটা পরিস্থিতিতে বেরিয়ে যায়, তাহলে সেটা মুহূর্তে সেটা নিয়ে একটা ভিডিও তৈরি হয়ে যেতে পারে, সেটা নিয়ে একটা মিম তৈরি হয়ে যেতে পারে, বা সেটাকে তোমার এগেনস্ট একটা আইনি পদক্ষেপের মতন করেও একটা ডকুমেন্ট হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের অনেক রকম কি বলবো, অনেক রকম সহনশীলতা দেখিয়ে একই সঙ্গে সময় এবং তার সঙ্গে নির্ভুল এই দুটো জিনিসকে একসঙ্গে আমাদের মিক্স এন্ড ম্যাচ করে কাজ করতে হয়।
1: আর আরেকটা প্রশ্ন অবশ্যই করবো, কারণ এই ধরনের প্রশ্ন সচরাচর করা যায়।
0: আমি মনে হচ্ছে পডকাস্টে বসেছি, পডকাস্ট উইথ দীপ বাসু,
1: কেমন লাগছে?
0: এই উত্তরগুলো আমাকে আসলে ভেবে দিতে হচ্ছে না, কারণ যেহেতু
1: না আমি চাইছিলাম না তুমি ভেবে দাও,
0: কারণ এগুলো যেহেতু প্রত্যেকদিন আমাদের ফেস করতে হয়, তো তার জন্য এগুলো তো অনেকে আমাকে ধরে জিজ্ঞেস করে। এখনো যখন ধরো আমি কোনো কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমি আমার ক্লাস করতে চাই, কখনো যখন কোনো সেমিনারে গেলাম কোথাও গেলাম, তো অনেকেই আমাকে বলে যে আমি অ্যাঙ্কার হতে চাই। বহু কম বয়সী ছেলে বা মেয়ে দুজনেই বলে আমি অ্যাঙ্কার হতে চাই। তো আমি এবার দেখো, এটা তো ঠিক যে টেলিভিশনে যারা খবর পড়ে তাদেরই তুমি দেখতে পাও চোখে, যার ফলে তাদের একটা ফ্যান বেসও তৈরি হয়
1: একদম,
0: কারণ একটা সিনেমাতে বা সিরিয়ালে যেমন কোনো চরিত্রকে তুমি অভিনেতা বা অভিনেত্রীকে যেমন তুমি টেলিভিশনে রোজ দেখো বা সিনেমার পর্দায় দেখো, তেমনি তুমি একজন সংবাদ পাঠককেও তো স্ক্রিনে দেখতে পাও
1: একদম,
0: যার ফলে তার প্রতি একটা মানুষের অনুরাগ তৈরি হয়, তাদের একটা মুখ পরিচিতি তৈরি হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই অবভিয়াসলি। কিন্তু আমি বলি যে সংবাদ মাধ্যমে কাজ করতে আসলেই যে তোমাকে নিউজ অ্যাঙ্কার হতে হবে, সংবাদ পাঠক পাঠিকা হতে হবে, এই ধারণাটা মাথা থেকে বার করে আসতে হবে আজকের দিনে বিশেষত। তার কারণ আজকের দিনে শুধু একজন অ্যাঙ্কার, সেটা মহিলা বা পুরুষ, কিন্তু নিউজ পার্সন হিসাবে বিবেচ্য হবেন না, তাকে কমপ্লিট নিউজ পার্সন হতে হবে, তাকে একাধিক জায়গায় কাজ করার তার দক্ষতা থাকতে হবে। আমি খবর পড়ছি হার্ডলি 2 বছর হয়তো হবে হার্ডলি, তার আগের 12-13 বছর কিন্তু আমি খবরের পিছনে কাজ করেছি, যে কারণে এই বিষয়টা, এই একটা নিউজ প্রোডাকশন যেটাকে বলে, নিউজ প্রোডাকশনটা কিন্তু আমার কাছে হাতের তালুর মতন চেনা। কিন্তু একটা নতুন ছেলে বা মেয়ে যখন খবর পড়তে আসছে বা সে খবরই শুধু পড়ে, ধরো গত 5-6 বছর ধরে সে শুধু খবর পড়ছে, তার নিউজ প্রেজেন্ট মানে একটা নিউজ প্রোডাকশন করার ক্ষমতা কিন্তু, সেটা নিয়ে প্রশ্ন থাকবে।
1: আমার তোমাকে তৃতীয় প্রশ্ন যেটা আমার করার ছিল, ভীষণ ইম্পর্টেন্ট, এটা তুমি ভাববে কিনা আমি জানি না, আচ্ছা তোমার কি মনে হয় এখন সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করছে এবং সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম হয়ে উঠছে খবর এবং ইনফরমেশন চালাচালি, তোমার কি মনে হয় যে যাবতীয় যা নিউজ খবর আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে পাই, সেইগুলোকে যখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ ব্যক্তিগতভাবে প্রোডিউস করেন, তাদের ব্যক্তিগত ইমোশন জড়িয়ে থাকে তার মধ্যে একটা নিউজের মধ্যে,
0: আমি তোমার প্রশ্ন বুঝে পেরেছি, আমি উত্তরটা বলে দিচ্ছি তোমাকে,
1: কতটা ক্ষতি
0: আমি বলে দিচ্ছি তোমাকে উত্তরটা। আজ থেকে 10 বছর আগে আমাকে একজন বলেছিলেন, মুম্বাই থেকে আসা একজন ভদ্রলোক, যে টেলিভিশনটা আর 5 বছর পরে উঠে যাবে, এটা আমাকে আজ থেকে 10 বছর আগে বলেছিলেন। আজ থেকে 1 বছর আগেও আমাকে 9টা থেকে আসা এক ভদ্রলোক বলেছিলেন টেলিভিশনটা 5 বছরের মধ্যে উঠে যাবে, এবং খবরের কাগজ উঠে যাবে, এটা তো গত 20 বছর ধরে চলছে। আমি তোমাকে বলছি খবরের ক্রেডিবল সোর্স হিসাবে খবরের কাগজ এবং টেলিভিশন, এই দুটোর বিকল্প এখনো পর্যন্ত আমাদের দেশে তৈরি হয়নি। আমি সর্বভারতীয় স্তরের কথা মাথায় রেখেই তোমাকে দায়িত্ব নিয়ে জিনিসটা বলছি, খবরের কাগজ এবং টেলিভিশন চ্যানেল, এই দুটোর বাইরে সংবাদ সরবরাহ যারা করে, সেটা ডিজিটালি করুক অন্য যে কোনো মাধ্যমে করুক, কেউ ইনস্টাগ্রামে ভিডিও করে, কেউ ইউটিউবে করে, কেউ সোশ্যাল ফেসবুকে করে, তাদের দায়বদ্ধতার নিয়ে প্রশ্ন আছে। তার কারণ ভারতবর্ষে একমাত্র যে প্রেস কাউন্সিল অ্যাক্ট রয়েছে, যেটা ভারতবর্ষের গণমাধ্যমের একমাত্র লাগু হওয়া আইন, সেই আইনের অধীনে এখনো পর্যন্ত টেলিভিশন এবং খবর কাগজ এই দুটোই পড়ে, এবং রেডিও এই 3টে পড়ে। যারা ব্যক্তিগত পরিচিতিতে ডিজিটাল মিডিয়াতে বিভিন্ন রকম খবর

0: করায় দেয়, আমি তাদের ভুল বলছি না সবসময়, কিন্তু সেখানে তুমি যেটা এক্ষুনি বললে, তাদের ব্যক্তিগত ইমোশন, তাদের কোনো পলিটিক্যাল ড্রাইভ, তাদের কোনো লাভের সুযোগ, এইগুলো থাকবে কি থাকবে না, এটা নিয়ে প্রশ্ন থাকে।
1: তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে,
0: খবরে কাগজ কি হয়, আজকেও যখন কোনো আদালতে কোনো মামলা ওঠে, আমি তোমাকে বলে দিচ্ছি, যিনি মামলা লড়েন এবং মানে যিনি বাদী এবং বিবাদী দুপক্ষই, ডকুমেন্ট হিসাবে টেলিভিশনে দেখানো নিউজ ক্লিপিংস এবং খবরে কাগজে বেরোনো খবরের কাটিং, এই দুটো নিয়ে এজলাস অব্দি যান। এই দুটো কোর্টে প্রডিউস করা যায়,
1: যায় যায় ঠিক। এবং এখানেই আমার মানে আমি এই আলোচনাটা মানে এন্ড করতে চাই, সেটা হচ্ছে একটা জিনিস তাহলে বোঝা গেল যে যদি আমরা মনে করি যে সোশ্যাল মিডিয়া সর্বস্ব এই জগতে, সোশ্যাল মিডিয়াই সব কিছুকে কন্ট্রোল করে বা সত্যতা অসত্যতা বিচার করে, তা কিন্তু নয়। তাই সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় অবশ্যই একটু ভাবনা চিন্তা করে করো।

0: দুরো অসাধারণ গান। আঁখো কি গুস্তাখিয়া বাহু কি দারমিয়া, মানে দীপে এমন সুন্দর সুন্দর গান বাছে মিলিয়ে মিলিয়ে। এই হোক, অনেকটা ভারী আলোচনা হয়েছিল দুটো গানে যাওয়ার আগে, আমরা ইচ্ছা করে ভারী আলোচনা করতে চাইনি। তবু আমার মনে হয় যে এখন যারা মাধ্যমিক দিচ্ছ, কদিন পরে আবার উচ্চ মাধ্যমিক রেজাল্টও বেরোবে, এবং তোমরা সবাই এখন থেকেই নিশ্চয়ই নিজেদের ক্যারিয়ারের গতিপথ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছ, তো আমার মনে হলো এইরকম একটা সময়ে একজন এইরকম মানুষকে সঙ্গে যখন পেয়েছি, তোমাদেরকে একটা গাইডেন্স দিতে পারলে সত্যি খুব ভালো হতো। এবং আমি সত্যি কথা বলছি দীপদা, তোমাকে আমি যে সময়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিচ্ছি, সেই সময়ে আমরা এখন যে এক্সপোজারটায় রয়েছি, সেই সময়টা তো এই এক্সপোজারটা আমাদের বাবা মাদের মধ্যে ছিল না।
1: ছিল না, আমি তো এটা ভাবতেই এখন আমার ভাবতে এটা এত নিজের এত কষ্ট হয় যে ধরো যখন আমি আমার ছেলের জন্য স্কুল চুজ করছি, আমাদের সময় আমাদের মা বাবারা কলকাতা শহরের নির্দিষ্ট কিছু এলাকা কিছু নির্দিষ্ট স্কুলের নাম জানতেন, সেই স্কুলে ফিজিক্যালি যেতেন, কবে ফর্ম দেবে ফর্ম নিয়ে বাড়িতে আসতেন, ফর্ম ফিল আপ করতেন, ফের জমা দেওয়ার দিন লাইনে দাঁড়াতেন, লটারি হতো, নাম উঠতো উঠতো না, পরের ব্যাপার, এতগুলো স্টেপ ছিল।
0: ঠিক ঠিক।
1: এখন যদি কোনো স্কুলের নাম অনলাইনে না পাওয়া যায় এবং না দেখতে পাওয়া যায় সেই স্কুলে কবে ফর্ম দেবে, তার প্রত্যেকটা ইনফরমেশন যদি অনলাইনে না থাকে, আমার মনে হয় সেই স্কুল নিজের রেলিভেন্স হারিয়ে ফেলবে।
0: হ্যাঁ, একদম একদম একদম।
1: এখন বিভিন্ন একাধিক এরকম ওয়েবসাইট রয়েছে যাদের শুধুমাত্র কাজই হচ্ছে স্কুল বাছাই করা। এবং আমি আবারও বলছি এই যে কথা তুমি এইমাত্র তুললে যে এক্সপোজার, এখন অনেক বেশি খোঁজার জন্য অন্তত সব কিছুর বিষয়ে ইন্টারনেটটা রয়েছে। আজ থেকে বেশি বলবো না, 15 বছর আগেও আমি বলবো এই সুবিধাটা সবার কাছে ছিল না।
0: ছিল না, এবং আমার যেটা বক্তব্য যে আমাদের কাছে এত গাইডেন্সও ছিল না।
1: ছিল না,
0: কোন ক্যারিয়ার আমরা বাঁচবো সেটা ভাবতে গিয়ে আমাদেরকে অনেকেই অনেক কিছু বলতে পারেনি।
1: ঠিক।
0: আমরা প্রায় অন্ধকারে তীর ছোড়ার মতন করে নিজেদের ক্যারিয়ারটাকে বেছে নিয়েছি একটা সময়। তবে হ্যাঁ, আমি চাইবো না সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে হোক এবং সকলকে বলবো।
1: ছেলেরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি ফোকাসড।
0: স্মার্ট ওই কারণেই, কারণ তাদের কাছে অনেক বেশি
1: তারা কোনো কাজে খুব বেশি দিন তাদের অধ্যাবসায় বা তারা খুব বেশি ফোকাসড একটা কাজের প্রতি বেশি দিন থাকতে পারে না, এটা প্রায়শই তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কিন্তু আমি একটা ভালো দিকে যেটা দেখতে পাই সেটা হচ্ছে জেনজি নিজের অধিকারের ব্যাপারে সচেতন। তুমি কোনো জেনজি কর্মীকে তার উপর তুমি অকারণে মেন্টাল হ্যারাসমেন্ট চাপিয়ে দিয়ে যাবে দিনের পর দিন, এটা অধিকাংশ জেনজি ছেলে মেয়ে এখনকার দিনে এটা মেনে নেবে না।
0: কারণ তাদের কাছে আমার মনে হয় যে তাদের কাছে সেন্স অফ সিকিউরিটিটা অনেক বেশি হাই,
1: তারা মানসিক শান্তিটাকে প্রেফারেন্স দেয়। আমাদের কাছে যেমন অপশন কম ছিল, আমাদের কাছে আমাদের ব্যক্তিগত প্রায়োরিটিটাও কম ছিল,
0: কম ছিল।
1: আমি বা তুমি আমাদের কর্মজীবনের শুরুর দিকের কথা তুমি যদি মনে করে দেখো, অনেক প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, পয়সা দেয় না দেবে না, কবে দেবে কোনো ঠিক নেই, যেতে হবে বাসে করে, ফিরতে হবে ট্রামে করে ট্রেনে করে, বহু দূর, কে আছে ওখানে লিয়াজো জানি না, এই অবস্থা তো কাজ করে এসেছি আমি বা তুমি। এখনকার দিনের ছেলে মেয়েকে দিয়ে তুমি এতটা আমি বলবো যে এতটা কি ছাড়া ছাড়া, এতটা কোনো রকম কংক্রিট কোনো প্ল্যান ছাড়া, আজকের দিনে যে ছেলেটি বা মেয়েটি সদ্য চাকরি পেয়েছে তাকে দিয়ে তুমি করাতে পারবে না।
0: অ্যাবসলিউটলি পারবো না, এবং এটাই আমার বক্তব্য যে এই যে গাইডেন্সটা তুমি দিলে আজকে, একটা বিশেষ কি বলবো, একটা বিশেষ ধারার কাজের জন্য যে গাইডেন্সটা তোমার কাছ থেকে পাওয়া গেল, মানুষ এই গাইডেন্সটা খোঁজে। আমি বলছি
1: বহু ছেলে মেয়ে বাংলাতে এখন জার্নালিজম পড়ে, বহু ছেলে মেয়ে আমাকে বহু জায়গাতে জিজ্ঞেস করেছে যে দাদা কিভাবে খবরে কাগজে চাকরি বা সংবাদ মাধ্যমে চাকরি করার জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করব। বেসিক কোয়েশ্চেন তো আমরা সবাই তো তাই চাই, তোমার যে প্রফেশনটা ভালো লেগেছে তুমি সেই প্রফেশনে কাউকে কাজ করতে দেখলে তার কাছে কিন্তু এটাই জানতে চেয়েছো যে দাদা আমি কি করে তোমার মতন হব,
0: ঠিক
1: তাই তো জানতে চেয়েছো। আমি সবাইকে এই জন্য বলি এবং আমার সমস্ত ছোট ছোট ভাই বোন যারা সংবাদ মাধ্যমের প্রফেশন আসতে চাও, ইভেন যারা রেডিওতেও আসতে চাও, তাদের জন্য এই একই কথা বলি, একটাই ফর্মুলা সব ক্ষেত্রে খাটে, সেটা হচ্ছে যে প্রতিদিন তোমার চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে তার একটা ওভারভিউ তোমার কাছে থাকতে হবে, এটা তোমাকে রাখতে হবে। তার সঙ্গে যেটা বাসুর ভীষণ প্রিয় জিনিস ইতিহাস, আমার ভীষণ প্রিয় জিনিস পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশন, এগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে। বাংলা, হিন্দি, ইংরেজি তিনটে বলতে এবং শুনলে বুঝতে জানতে হবে। লেখার জন্য বাংলা এবং ইংরেজিটা ভালো লিখতে জানতে হবে। এইগুলো হচ্ছে খুব বেসিক ক্রাইটেরিয়া, পড়াশোনার থাকতে হবে। আমি জানি না বাস্তু, তুমি যখন, আমি যদি রেডিওর কথাই বলি, যখন তুমি রেডিওতে এসেছো কাজ করতে, তখন তোমাকেও তিনটে ধাপ পেরিয়ে আসতে হচ্ছে রেডিওতে কাজ করার জন্য। একটা রিটেন টেস্ট হয়েছে, তারপর একটা গ্রুপ ডিসকাশন বা গ্রুপ ইন্টারভিউ হয়েছে, তারপর একটা পার্সোনাল ইন্টারভিউ হয়েছে। তো মোটামুটি যে কোনো পেশাতেই, যে কোনো প্রফেশনেই, এই ধরনের প্রফেশন, আমরা যে ধরনের প্রফেশনে রয়েছি, এই ধরনের প্রফেশনে কিন্তু এইটাই একদম বেসিক ক্রাইটেরিয়া। তোমাকে এখানেও কিন্তু তিনটে ধাপ পেরোতে হবে। প্রথম ধাপে তোমার রিটেন যে টেস্ট হবে, সেখানে কিন্তু দেখে নেওয়া হবে যে তুমি জেনারেল নলেজ, হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের কনস্টিটিউশন সম্পর্কে, ভারতের পলিটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে এবং ভারতের বিদেশি নীতি সম্পর্কে কতটা জানো। তারপরে যখন গ্রুপ ডিসকাশন হবে, তখন দেখে নেওয়া হবে তোমার কথা বলার ক্ষমতা, কোনো মুহূর্তে কোনো এক্সটেম্পো বলার ক্ষমতা। আমার এখনও মনে আছে বাসু, আমাদের একটা তখন হতো যে যে কোনো একটা বিষয় বেছে দেওয়া হবে র্যান্ডমলি, তোমাকে এক দু মিনিট সেটার উপরে কিছুটা বলতে হবে, তুমি থামতে পারবে না এবং তুমি লজিক্যাল কিছু বলতে পারবে না, এবং সেই বিষয়গুলো খুব অদ্ভুত হতো। ধরো কেউ কেউ তোমাকে বললো তোমার বিষয় হচ্ছে হাতা, তোমাকে হাতা নিয়ে দু মিনিট ননস্টপ বলে যেতে হবে। কিন্তু এমন না যে তুমি বললে হাতাটাকে দেখতে লম্বা, মাথাটা গোল, ওই রকম ইললজিক্যাল বললে চলবে না, লজিক্যাল বলতে হবে। কেউ তোমাকে বললো তোমাকে একটা মশা নিয়ে বলতে হবে, কিন্তু বলে যেতে হবে দুটো মিনিট। শুনতে সহজ লাগে, কিন্তু যখন তুমি, যখন প্রতিটা সেকেন্ডের কাঁটা তোমার চোখের সামনে চলছে, তখন 120 সেকেন্ড যে কতটা লম্বা হতে পারে তখন বোঝা যায়।
0: আমার এই ক্ষেত্রে একটা জিনিস বলার আছে যে আমি যখন, আমি শুধু আকাশবাণীর কথাই বলছি, আমি আকাশবাণীতে যখন পরীক্ষা দিতে আসি, আকাশবাণীর পরীক্ষা যে কি আসতে পারে সে বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। কিন্তু আমি কোনো ধারণা নিয়ে পরীক্ষাটা দিতে আসতে চাইও নি, কারণ একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম যে যেহেতু ইটস ক্রিয়েটিভ ফিল্ড, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্টের সঙ্গে ক্রিয়েটিভিটির যেহেতু বেসিক জায়গা থেকে যোগাযোগ রয়েছে, তো আমি বুঝতে পেরেছিলাম যে যা হবে সবটাই ক্রিয়েটিভ বেসিসে হবে। এবং যারা, এটা আমি তাদেরকে বলছি যারা এই মুহূর্তে শুনছ, যারা ক্রিয়েটিভ ফিল্ডে আসতে চাও, মানে সংবাদ মাধ্যম বাদ দিয়ে অন্যান্য যে কোনো ক্রিয়েটিভ বা এন্টারটেনমেন্টের যে কোনো মাধ্যমে যদি কাজ করতে চাও, তারা কিন্তু অবশ্যই তিনটে জিনিস মাথায় রেখো। এক হচ্ছে তোমার ক্রিয়েটিভ প্র্যাকটিস, সাহিত্য চর্চা বেসিক লেভেলে, গল্পের বই পড়া, গান শোনা,
1: সিনেমা
0: দেখা, নাটক দেখা, এইটা রেগুলার বেসিসে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিজের ক্রিয়েটিভ চর্চা রাখতে হবে, যে কোনো ক্রিয়েটিভ চর্চা, মানে ধরো সেটা ডিবেট হতে পারে, সেটা গান কবিতা হতে পারে, নাচ হতে পারে, থিয়েটার হতে পারে, সেটা নিয়ে সমালোচনা লেখালেখি হতে পারে, ফেসবুকে লিখছো হয়তো তুমি কোনো

0: সিনেমা দেখে, থিয়েটার দেখে, গান শুনে তার একটা সমালোচনা লিখছো, এবং ক্রিয়েশন, প্রথমে হচ্ছে জানা, তারপরে হচ্ছে প্র্যাকটিস, তারপরে হচ্ছে ক্রিয়েশন। এবার তুমি নিজে কি ক্রিয়েট করতে পারছো? আমরা যখন এই রেডিওতে, আমি আবার রেডিওতে ফিরে আসি, যখন রেডিওতে এসে আমরা কথা বলছি, তখন আমাদের কোনো একটা বিষয় নিয়ে ক্রিয়েটিভ লিখতে এবং ক্রিয়েটিভ বলতে জানতে হয়,
1: ভীষণ জরুরি। সব থেকে বড় ক্রিয়েটিভ মাইন্ডটাকে কখনো মুড়ে যেতে দেওয়া চলবে না।
0: এক্স্যাক্টলি,
1: তোমার মনের ভেতর যে সৃজনশীলতা রয়েছে সেটাকে কখনো মরে যেতে দেওয়া চলবে না। দেখো, ঠিক এই প্রসঙ্গে একটা মেসেজ এই মুহূর্তে আমাদের কাছে এসেছে যে তোমাদের দুজনকে শুনতে ভীষণই ভালো লাগছে, অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো, বিশেষ করে যদি কেরিয়ার নিয়ে কথা বলি। দেখো, আমি নিজেও ভীষণ সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড ছিলাম, কিন্তু পরে আমি জেনেছি যে সোশ্যাল মিডিয়া এভাবে ঘন্টার পর ঘন্টা ধরে আমরা যে উদ্দেশ্যহীনভাবে স্ক্রল করে যাই, মিনিংলেসভাবে এরকমভাবে স্ক্রল করে যাওয়াটা একটা কম্পালসিভ মিডিয়া বিহেভিয়ার ডিসঅর্ডার, যেটাকে ডুম স্ক্রলিং বলে। আমি এখন সোশ্যাল মিডিয়া করার আগে থেকে অনেক কমিয়ে দিয়েছি, বেশ কয়েকটা অ্যাপও আনইনস্টল করে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে লোকজন ভীষণ শো অফ করে, একটা রকম নিজেকে দেখায়, আসলে সে মোটেও ওরকম নয়। আমি আমার বহু ব্যক্তিগত পরিচিতি অনুযায়ী এরকম মানুষকে চিনি, যারা আসলে যেমন তারা সোশ্যাল মিডিয়া তেমনটা করে নিজেদের পোর্ট্রে করে না। আর অন্যদিকে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে খবরের যে বিভিন্ন রকম ভিডিও বলে পোস্ট করা হয়, তার মধ্যে অনেক রকম হয় ভুল তথ্য থাকে, না হলে সেখানে কমেন্ট সেকশনে অনেকে শুধুই ঝগড়া আর ভার্বাল অ্যাবিউজ করতে শুরু করে। এই সোশ্যাল মিডিয়া এবং তার ফেক লাইফস্টাইল নেগেটিভিটি ডেকে আনে, বিশেষ করে ছোটদের মধ্যে। অনেক বড় মেসেজ, মেসেজটা আর সঙ্গে সপ্তর্ষি পাঠিয়েছে সল্টলেক থেকে,
0: ভেরি ইম্পর্ট্যান্ট। সপ্তর্ষির কথাটা কেন বেশি ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, যে মিডিয়া বা মাধ্যম প্রত্যেকটা মানুষেরই একটা অন্য চিত্র আমাদের সামনে তুলে ধরে। ঠিক যেরকম সিনেমায় শাহরুখ খান আসলে যা ব্যক্তি শাহরুখ খান তা নয়, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় যে কোনো অ্যাকাউন্ট, যে কোনো প্রোফাইল, যে কোনো অ্যাকাউন্ট, সে যা দেখাচ্ছে, সে যা বলছে, আদৌ ব্যক্তি মানুষটা সেটা নয়। যে জন্য আমি বারবার সকলকে বলেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় লাভ জাংশনে বলেছিলাম, সোশ্যাল মিডিয়ায় কথা বলে, সোশ্যাল মিডিয়ায় পছন্দ হলে প্লিজ তোমরা যোগাযোগ করো, ব্যক্তিগত সিদ্ধান্তে যাবে।
1: এটা খুব বড় আরও একটা তুমি বিতর্কের ইন্ধন এখানে কিন্তু যোগান দিয়ে দিলে, যে সোশ্যাল মিডিয়ায় পরিচিতি, সোশ্যাল মিডিয়ায় আলাপ, মেয়েটাকে আমার খুব ভালো লাগে বা ছেলেটাকে আমার খুব ভালো লাগে, এই সম্পর্কটা এগোবো কি না। লাভ জাংশন এরকম প্রশ্ন বোধ হয় আমি কয়েক লক্ষ পড়েছি গত কয়েক বছরে। একদম ঠিক, এটা নিয়ে আমরা আলোচনা করব, এটা নিয়ে আলোচনা থাকবে। তবে আরেকটা প্রসঙ্গ এখানে আমাদের কাছে এসেছে, যেখানে লেখা রয়েছে যে কেরিয়ার নিয়ে যে আলোচনাগুলো তোমরা করছো ভীষণ বাস্তবিক, সুগার কোটিং নেই, একদম প্র্যাকটিক্যাল আলোচনা। তোমরা দুজনেই নিজেদের ক্যারিয়ারে যথেষ্ট প্রতিষ্ঠিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমরা যদি আরেকটু সরলভাবে, যারা এই ধরনের প্রফেশনে, বিশেষ করে মিডিয়া এবং এই ধরনের টেলিভিশন বা রেডিও প্রফেশন আসতে চায়, তাদের কি করা উচিত, কিভাবে তারা জিরো থেকে শুরু করবে, এবং আরেকটা প্রশ্ন যে তারা কোন মিডিয়া নিয়ে, কোন মিডিয়ামে পড়াশোনা করলে এই প্রফেশনে বেশি শাইন করা যায়, সেগুলো নিয়েও যদি আলোচনা করো তাহলে সুবিধা হয়।
0: আমার মতে বলে প্রথম প্রশ্নটা আমি বলে দিই যে সুগার কোটিংয়ের জায়গা নেই, আমরা যথেষ্ট আলোচনা করছি মাধ্যমের বিষয়ে।
1: সুগার কোটিং আলোচনা করছি না, ইনফ্যাক্ট আমরা খুব প্র্যাকটিক্যাল আলোচনা করছি যেগুলো আমাদের প্রত্যেকদিন ফেস করতে।
0: মাধ্যমের কথা বলাতে আমি একটা কথা বলি, ইংলিশ মিডিয়ামে পড়লেই ভালো মিডিয়ায় কাজ করা যায় বা বাংলা মিডিয়ায় পড়লেই ভালো মিডিয়া,
1: কিন্তু বহু মানুষের একটা জিজ্ঞাসা।
0: আমি এইখানটা একদম স্পষ্ট করে বলতে চাই, মাধ্যমে কিছু যায় আসে না যদি তোমার মাথা ক্লিয়ার থাকে।
1: আমি একটু আগেও বাসুকে, আজ যখন শো শুরু করছি আমরা, তার আগে বলেছিলাম যে এই মুহূর্তে গোটা ভারতবর্ষ তো বটেই, বিদেশের বহু সংবাদ মাধ্যমে কাজ করেন এমন বহু বাঙালি রয়েছেন যারা স্থানীয় সরকারি স্কুলে পড়াশোনা করেছেন একসময় এবং তারপরে আজকে ওই জায়গায় প্রতিষ্ঠিত। ব্যক্তিগতভাবে জার্মানিতে একটি অত্যন্ত প্রসিদ্ধ সংবাদ মাধ্যম রয়েছে, সবাই নাম জানো জার্মানি বললেই বুঝতে পারবে, লন্ডনেও একটা সেম এরকম রয়েছে, ভীষণ বড় আন্তর্জাতিক গণমাধ্যম। এই দুটো জায়গাতেই আমার পরিচিত যে বন্ধুরা রয়েছে তারা কিন্তু একেবারে বাঙালি, পাড়ার বাংলা মিডিয়াম স্কুলে তারা পড়াশোনা করেছেন, সেখান থেকে পড়াশোনা করার পরও কিন্তু তারা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করছেন। তার মানে প্রথম যে প্রশ্নের উত্তরটা ছিল যে কোন ভাষায় পড়াশোনা করব, আমি দেখেছি যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করে তাদের না একটা কমপ্লেক্স কাজ করে,
0: প্রথম তৈরি করে দেওয়া হয়েছে সেটা একদম অন্য কথা।
1: ঠিক, তারা না একটুখানি কুণ্ঠাবোধ করে বড় কোনো জায়গা।
0: আমি তোমাকে এটা নিয়ে একটা অন্য কথা বলবো, বলো তুমি।
1: তো এইটাই তোমাদের প্রত্যেককে বলার, যারা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছো, কখনো নিজেকে ছোট ভাববে না। আমরা এটা না আমাদের মধ্যে মজ্জাগত হয়ে গেছে, আমরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি বলে আমরা ভাবি যে আমরা বোধহয় স্মার্ট নই, আমরা বোধহয় প্রফেশনাল জগতে গিয়ে খুব ভালো শাইন করতে পারবো না। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলছি, মাধ্যমিক পরীক্ষার পরও এই একই রকমের একটা কি বলবো, একটা কুণ্ঠাবোধ। ইভেন আমার তো খুব ভালো কোনো একটা স্টাডি ইনস্টিটিউট যেখানে পড়ানো হয় সেখানে ঢুকতেও একটু কেমন বাধু বাধু ঠেকত, কারণ আমার মনে হতো আমি একদম একটা বাংলা মিডিয়াম স্কুল থেকে আসা, সরকারি বাংলা মিডিয়াম সরকারি স্কুল থেকে আসা, যেখানে গোটা ববছরে পড়াশোনার জন্য হার্ডলি আমাদের 300 টাকা খরচ হতো, সেরকম একটা জায়গা থেকে এসে আমি একটা খুব বড় ঝাঁ চকচকে ইনস্টিটিউটে ঢুকবো, আমার সেটাতেই কুণ্ঠাবোধ হচ্ছিলো। এটা আমাদের বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের মধ্যেই কুণ্ঠাবোধটা থাকে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, খুব দামি ইংরাজি মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করে আসা একটা ছেলেও যখন তোমার সঙ্গে ওই একই পদের জন্য যখন তোমরা দুজনেই ঝাঁপাচ্ছ, তখন তোমার থেকে এমন কিচ্ছু বেশি জানে না, কিচ্ছু বেশি জানে না, শুধুমাত্র ওর ওপরে চাকচিক্যটা রয়েছে, তোমার ওপরে চাকচিক্যটা তৈরি হয়নি, সেটা আস্তে আস্তে তৈরি হবে। এই দুটো ছাড়া তোমাদের ভিতরের কন্টেন্টে কোনো পার্থক্য নেই।
0: আর মাধ্যম নিয়ে পড়াশোনার ক্ষেত্রে আমি বলতে চাই, প্রত্যেকটা মানুষের একটা বেসিক চয়েস থাকে যে আমি এই মিডিয়ার এই ভাষাটায় কাজ করব, মানে আমি বাংলা সংবাদ মাধ্যমে কাজ করব, আমি হিন্দি সংবাদ মাধ্যমে কাজ করব, আমি ইংরেজি সংবাদ মাধ্যমে কাজ করব, আমি বাংলা সিরিয়ালে অভিনয় করব, আমি হিন্দি সিরিয়ালে সিনেমায় অভিনয় করব, আমি ইংরেজি সিরিয়াল সিনেমায় অভিনয় করব। ভাবনাটা যেদিকে যাবে আমার ভাষা বা মাধ্যমটাও সেই দিকেই থাকবে। হতেই পারে যে কেউ ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করতে পারছে না, তাই বলে কি সে ইংরেজি শিখতে পারবে না? ইংরেজি শেখার এখন বহু উপায় আছে, আমি সেগুলোর বিষয়ে এখন যাচ্ছি না। তো তুমি সেই মাধ্যমেই পড়াশোনা করার চেষ্টা করো, বা সেই মাধ্যমেই ক্রিয়েটিভ চিন্তাভাবনা নিয়ে চর্চা বা করার চেষ্টা করো যে মাধ্যমে তুমি কাজ করতে চাও। এবং আমি একটা সবসময় কথা বলি সবাইকে, মানুষ সহজ কাজটাই করতে চায়, অলওয়েজ সহজটাকে পেরিয়ে যদি কিছু থাকে তাহলে সেটা করো, সেটা তোমাকে এক ধাপ এগিয়ে দেবে। যেটা এক্ষুনি দীপ বলছিল যে বাইরের চাকচিক্যটা তৈরি করা, সেটা কিন্তু তোমার নিজের দায়িত্ব, অন্য কারোর নয়।

0: রাত দুটো, এই মুহূর্তে স্টুডিওতে মানুষ দুটো,
1: দুর্দান্ত সমাপতন বলে
0: এবং এই রাত দুটোর সময় 9909 9909 3652 9992 এখানে হোয়াটসঅ্যাপ এবং মেসেজ আসছে,
1: বেশ কয়েকটা মেসেজ রয়েছে, এক এক করে ওরা পড়বো সেগুলো। মেসেজ পাঠিয়েছে, হাই চুপ কথা, আমি সুস্মিতা লিখছি, তোমাদের শো শুনতে আমার তো ভীষণ ভালোই লাগছে, রাতে শুয়ে কানে হেডফোন লাগিয়ে তোমাদের কথা শুনছি, যখন তখন নিজেকে না একটু কম একা লাগে, বিশ্বাস করো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট।
0: আমাদেরও খুব ভালো লাগে যখন তোমাদের সঙ্গে এইভাবে কথা বলে যুক্ত থাকতে পারি, এটা সত্যি একটা অসাধারণ সময়ে, যে সময় দাঁড়িয়ে আমরা বাড়িতে মানুষের মধ্যে বসে থেকেও নিজেদেরকে একা ফিল করি এবং দূরে বসে থেকেও কথা বলতে বলতে মনে হয় যে না আমরা একা নই। থ্যাংক ইউ ফর মেসেজিং।
1: হাই বাসুদা, হাই দীপদা, আমি একটা অন্য প্রসঙ্গে একটু কথা বলতে চাই। আমি দোষ করলে অন্য লোক ওখানে খাচ্ছে কেন, এরকম করে বাঁচা যায়? আমি দোষ করলে অন্য লোক ওখানে খাচ্ছে কেন, বেশ আমি এরকম নিজেকে না, আমি সরি, মেসেজটার ভাবার্থ আমি উদ্ধার করতে পারলাম না, তার জন্য আই এম সো সরি। পরের মেসেজ, মনকে কিভাবে শান্ত রাখা যায়, জিজ্ঞেস করছে সৌগত বন্দ্যোপাধ্যায় বেহালা কলকাতা থেকে।
0: বয়সের উপর ডিপেন্ড করছে, এক একটা বয়সে মনকে শান্ত রাখার এক এক রকমের ওষুধ হয়। আমি জানি না তোমার বয়স কত, তবে আমি তোমাকে একটাই কথা বলবো যে মন শান্ত তখনই হয় যখন তুমি সেই মুহূর্তে যেটা চাইছো সেটা যখন হয়, এছাড়া তোমার মন শান্ত হবে না কখনো।
1: একটা খুব ইন্টারেস্টিং প্রসঙ্গের কথাই মনে পড়ে গেল আমার, সেটা হচ্ছে যে রিসেন্টলি একটা স্টাডিতে বেশ কয়েকজনকে একটা ঘরের মধ্যে বোরডম কাটাতে দেওয়া হয়েছে, একটা সাদা রঙের দেওয়াল দেওয়া ঘর, সেই ঘরে অন্য কোনো জিনিস নেই, তোমাকে শুধু একটা জায়গাতে বসে থাকতে হবে এবং তুমি ঘরের মধ্যে চলাফেরা করতে পারবে, কিন্তু ঘড়ি নেই, মোবাইল ফোন তো নেই, গান বাজনা শোনার কোনো জিনিস নেই, পড়ার জন্য কোনো বই নেই, স্রেফ বসার জায়গা আছে, তোমাকে কাটাতে হবে সময়, তুমি কতক্ষণ কাটাতে পারবে তার পরীক্ষা, তোমার ধৈর্য কতটা তার পরীক্ষা। বেশিরভাগ মানুষই মানে কয়েক মিনিটের বেশি কাটাতে পারছে না, কারণ তার মাথা, আমাদের মোবাইল আমাদের মাথাকে এমন অভ্যেস করিয়ে দিয়েছে যে কিছু না করে, আমি কেন এই প্রসঙ্গে আসছি পেলাম সেটা বলছি, কিছু না করে কয়েকটা সেকেন্ড থাকাটা আমাদের কাছে এখন নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। মানে আদার্স কোনো এঙ্গেজমেন্ট তোমার নেই, তুমি ফোনে স্ক্রিন দেখতে পারছো না, টিভি নেই, অন্য কোনো সোর্স অফ এন্টারটেনমেন্ট নেই তোমার কাছে, তোমাকে কিছুক্ষণ কাটাতে হবে, তুমি কতক্ষণ কাটাতে পারবে তার পরীক্ষা, তার উপর ডিপেন্ড করছে তোমার মন কতটা শান্ত, তুমি কতটা একাগ্র চিত্তে ভাবতে পারো কিছু একটা। দেখা যাচ্ছে কয়েক মিনিটের বেশি অনেকেই এই এক্সপেরিমেন্ট কন্টিনিউ করতে পারছে না। তার মানে এটা ভাবো যে এখনকার দিনে আমাদের অ্যাটেনশন স্প্যান, আমাদের যে বারবার অনেক আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা মেসেজ পাঠায় যে দাদা পড়াশোনায় মন বসছে না বা একটা

0: সিনিয়র নিউরোলজিস্ট, চাইল্ড নিউরোলজিস্ট আই গেস, তিনি একটা রিপোর্টে বলেছেন যে বাচ্চাদের মধ্যে মোবাইল ফোন দেখার যে প্রবণতা সেটা এত বেড়ে গেছে যে এতে বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান ভীষণ কমে যাচ্ছে এবং তাদের মধ্যে অনেক রকম এমন সমস্যা হচ্ছে যে সমস্যাগুলো হওয়ার উচিত ছিল না,
1: উচিত ছিল না।
0: 18 মাস থেকে শুরু করে 3 বছরের বাচ্চাদের তো মোবাইল ফোন দেওয়াটাই কমপ্লিটলি মানা করছেন দিল্লি এইমসের চিকিৎসকরা। তার কারণ বলছেন যে মোবাইল ফোনের এই সময়টা, মানে 18 মাস থেকে শুরু করে 3 বছর এই সময়টায়, বা প্রথম 1000 দিন বাচ্চার, তারা না অনেক কিছু বুঝতে শেখে, তারা শেখে, তারা মানুষের মুখের অভিব্যক্তি দেখে শেখে কোনটা রাগ, কোনটা হাসি, কোনটা দুঃখ, কোনটা হ্যাঁ, কোনটা না। তারা খাবার খেলে তার টেস্ট বুঝতে শেখে, তারা রং চিনতে শেখে, তারা অনুভূতি শেখে, স্পর্শ শেখে, গন্ধ শেখে। তার জন্য তাদের সময় দিতে হয়, তাদের প্রতি অ্যাটেনশন দিতে হয়। কিন্তু যেহেতু এখন ধরো সব বাড়িতে এরকম হয় যে মা বাবা দুজনেরই সময় খুব কম, তারা অ্যাটেনশন দিতে পারছেন না, বাচ্চা খেতে চাইছে না, তার হাতে মোবাইল ফোন ধরিয়ে দিই, বাচ্চা বিরক্ত করছে, তার হাতে মোবাইল ফোন ধরিয়ে দিই, এটা আমরা সকলেই কম বেশি করি। এটা বলছি না যে আমি এই মানে এই ভুল কাজ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রেখে বলছি, আমার বাড়িতেও হয় এটা। কিন্তু বলছে এটা বাচ্চাদের জন্য চূড়ান্ত ক্ষতিকারক, বিশেষ করে 18 মাস থেকে শুরু করে 3 বছরের বাচ্চাদের ক্ষেত্রে, এবং 3 থেকে শুরু করে 6 পর্যন্ত সম্ভবত সারাদিনে 1 ঘন্টা স্ক্রিন টাইম থাকার কথা। না হলে এটা বাচ্চাদের একটা ডিজিটাল এক ধরনের সমস্যার মধ্যে ঠেলে দিচ্ছে, যেখানে তাদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, কোন একটা জিনিস না পেলে বাচ্চারা চূড়ান্ত রেগে যাচ্ছে, অভব্য আচরণ করছে, বাবা মাকে মারছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা এই মুহূর্তে আমাদের শুনছো, যারা একটু বড়, যাদের বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, বাচ্চা ছেলে মেয়ে বিশেষ করে রয়েছে, সেই সমস্ত মা বাবা একটু খেয়াল রাখবে যে এই প্রথম 1000 দিন বাচ্চাকে যেন আমরা স্ক্রিন টাইম না দিই, এইটা মাথায় রাখতে হবে।
1: আমি তোমার এই প্রথম রিসার্চটার, প্রথম যে এটা বললে গবেষণাটা, তার একটা নন অ্যাকাডেমিক প্রতিস্থাপন দেখেছিলাম, উপস্থাপন দেখেছিলাম। মিস্টার বিস্ট বলে একটি ইউটিউব চ্যানেল আছে, এবং মিস্টার বিস্ট এই মুহূর্তে ইউটিউবের সেলিব্রিটি বলা যায়, বিগেস্ট সেলিব্রিটি,
0: সব থেকে অন্যতম বড় এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যার ভিডিওতে সব থেকে বেশি ভিউ আসে।
1: এবং এই মিস্টার বিস্ট নিজে নিজের উপর একটি এক্সপেরিমেন্ট করেছিল, একটি সাদা ঘরের মধ্যে সে নিজেকে বন্দি করে নিয়েছিল, এবং মিস্টার বিস্টের বন্ধুরা বাইরে থেকে মনিটরিং করেছিল, এবং মিস্টার বিস্ট বলছে ওর চ্যালেঞ্জটা ছিল 72 ঘন্টা থাকার, ও 48 ঘন্টাও থাকতে পারেনি। প্রথম 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা ও শুধু ঘুমিয়ে কাটিয়েছে, তার পরের 12 ঘন্টার ওর টাইমটার কোনো হিসেব নেই যে ও অ্যাকচুয়ালি কতক্ষণ ভিতরে আছে। আমার মনে হয় এই সময়টা এমন একটা সময়, আমরা এমন একটা সময় রয়েছি যে সময় আমার মনে হয় আমাদের আরও গ্রাউন্ডে, মানে আরও বেশি নিজের কাছে ফিরে আসার সময় হওয়া উচিত, যেখানে আমরা বেশি বাইরের দিকে মুখও বহির্মুখী হয়ে যাচ্ছি, আমরা একটু নিজের কাছে ফিরে আসার সময়, ইন্ট্রোস্পেকশনের সময়। মেডিটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস,
0: খুব জানো তো আমি চেষ্টা করেছিলাম, মানে আমি ভেবেছিলাম যে বছর অন্তত আমি চেষ্টা করবো মেডিটেশনটা করার, কারণ চিকিৎসকরা বলেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম 5-10 মিনিট তুমি যদি না ছোটাছুটি করে একটা জায়গাতে বসে তোমাকে সারাদিনে কী কী কাজ আজকে করতে হবে সেটার একটা একটা মনে মনে তুমি একটা লিস্ট বানিয়ে নাও, তাহলে তোমার গোটা দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারে। কিন্তু আমি হিসাব করে দেখেছি আমি কোনো দিন এরকম পাই না, আমি পারি না করতে, ইনফ্যাক্ট এটা আমার ব্যর্থতা। মেডিটেশনের জন্য 5-10 মিনিট সময় বার করা,
1: তাহলে তোমার সাথে একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। একদম মানে বেসিক লেভেলে আমারও এটা কোনোদিন ছিল না যে করতে হবে বা করব, তবে হ্যাঁ থিয়েটার করতে গিয়ে এবং অন্যান্য কাজ করতে গিয়ে আমাকে মাঝে মধ্যে এগুলো করতে হয়েছে, ওয়ার্কশপের আন্ডারে বসে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট। ভেরি রিসেন্টলি, আমি বলছি এই বছর 2-1 হলো, এভিডেন্টলি যোগাভ্যাসটা এখন আরও বেশি ভারতবর্ষে বুম করেছে, নতুন করে অনেকেই যোগাভ্যাস করছেন, তো আমার পক্ষে তো এই মুহূর্তে যোগাভ্যাস করার মতো সময় নেই সত্যি, কারণ যোগাভ্যাসটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, প্রত্যেক দিন 8 ঘন্টা 45 মিনিট দিতে হয় যোগাভ্যাস করতে গেলে, কিন্তু নিজেকে একটুখানি স্থিতিশীল রাখার জন্য ব্রেনটাকে একটু

0: ঠিক জায়গায় রাখার জন্য যোগাভ্যাস মেডিটেট করতে বসার প্রথম প্রথম চেষ্টা করি, যখন আমি প্রথমে সত্যি সত্যি এক মিনিট দু মিনিটও পারতাম না চোখ বন্ধ করে, নর্মাল কোনো ধ্যান ট্যান না, চোখ বন্ধ করে নর্মাল বসে থাকতে পারতাম না, সারাক্ষণ মাথার মধ্যে কিছু না কিছু কাজ করছে। সেই সময় এক বন্ধুর থেকে আমি একটু গাইডেন্স নিলাম যে কিভাবে করা যায়, কারণ ও বহুদিন ধরে করছে। তখন সেই বন্ধুটি বললো, দেখ পসিবল নয় তুই ঘুম থেকে উঠেই বা কোনো একটা সময় দিনের, ঘুমোতে যাওয়ার আগেও পাঁচ মিনিট তুই মেডিটেট করতে পারিস, বাট তুই বসেই তুই একটা কনসেন্ট্রেশন পয়েন্টে চলে যাচ্ছিস, পসিবল। বললাম কি করা উচিত, বললো মাথার মধ্যে যাই কথা চলুক না কেন সেই কথাগুলোকে বন্ধ করার জন্য আমাদেরকে বিভিন্ন মন্ত্র দেওয়া হতো আগেকার দিনে, ওম বলতে বলা হতো বা কিছু একটা মন্ত্র দেওয়া হতো, যাতে সেইটা রেজোনেট করে, যাতে তোর মাথার ভিতরের কথাগুলো বন্ধ হয়ে যায়।
1: ঠিক।
0: আর যদি সেটা না থাকে, কোনো মন্ত্র নেই, কিচ্ছু নেই, তাহলে কি করবো? বলবি ব্রিদ, একটাই কথা বলবি, ব্রিদ, ওটাই তোর মন্ত্র।
1: এই যে তুমি কথাটা বললে না, এটা আমি ব্যক্তিগত জীবনে ফিল করে দেখেছি যে কোনো একটা মিনিট বা দুটো মিনিট, ধরো আমি চুপ করে বসে আছি, এটা ভাবছি যে সারাদিন প্রচুর ভেবেছি, আজকে মাথাটাকে একটু রেস্ট দিই এই দুটো তিনটে মিনিট, কিছুতেই পারি না।
0: একটা একটা শব্দ থাকতে হবে তোমার কাছে।
1: আমি দেখেছি মানে মাথার মধ্যে মানে অজস্র চিন্তা ভাবনা প্রতি সেকেন্ডে গোঁত্তা খাচ্ছে, এইটা না হলে ওটা, না হলে ওটা, না হলে শুধু এটা যে এই যে আমি চুপ করে বসে ভাবছি কি হয়ে যাচ্ছে এই পাঁচ মিনিটে, কি হয়ে যাচ্ছে ওদিকে, কেউ কি আমায় ডাকলো, কেউ কি আমায় খুঁজছে, ফোনে কোনো নোটিফিকেশান এলো, কিছু মিস করে গেলাম, কালকে ওটা করতে হবে, ওটা করে গেছিলাম, জামাটা আয়রন করা আছে, পরশু দিন বেরোবো, মানে কিছু না কিছু, এটা আমি খেয়াল করে দেখেছি।
0: এবার এই মেডিটেশন সংক্রান্ত বহু পডকাস্ট দেখার পর আমি একটা ভালো ধারণা এসেছি, তারপরে আমি অনেক কিছু শিখেছি, আমি কিছু নিঃশ্বাস প্রশ্বাসের ব্যায়াম শিখেছি,
1: আচ্ছা,
0: সেগুলো করি, সেটা করতে করতে আমি দেখেছি দশ মিনিট পেরিয়ে যায়, নানান রকম নিঃশ্বাস প্রশ্বাসের কাজ আছে, উইচ ইজ ভেরি ইজি।
1: ওকে,
0: তারপরে অ্যাডভান্সড ফেজটায় গিয়ে দেখলাম একটা জায়গায় যে মন্ত্রের জন্য গুরু লাগে, ইত্যাদি লাগে, তা আমি কি করব, আমার কোনো গুরু নেই, আমি এখন কোনো গুরু হায়ার করতে পারছি না বা আমি যেতে পারছি না কোনো গুরু, হোয়াট শুড আই ডু, বলছে শুধু নিজের নামটা বলো।
1: বেশ অসাধারণ। তো যদি তোমাদেরও মাথার মধ্যে একই রকম জিনিস চলে, তাহলে কিন্তু বাসুর দেওয়ার টিপসগুলো অবভিয়াসলি কাজে লাগাতে পারো। একটা মেসেজ এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে, হাই প্রিয় বাসুদা দীপদা, তোমাদের প্রফেশনকে সেলুট জানিয়ে বলতে হয় যে ডাক্তার যেমন মানুষের শরীরকে সুস্থ করে, তেমনি তোমরাও আমাদের মনকে ভালো রাখো। যার কেউ নেই তার তো ভগবান আছে, আমি জানি আকাশবাণী আছে আমাদের মন খারাপের দাওয়াই হয়ে। কলেজ লাইফ থেকে আকাশবাণী আমার ভীষণ প্রিয় বন্ধু। আজ আমি দুই মেয়ের মা, আমার বড় মেয়ে 9-এ এবং আমার ছোট মেয়ে 3-তে পড়ে। সকালে রেডিওতে শোনা হয় প্রাত্যহিকী, তারপরে সারাদিন সংসারের নানান কাজ, মেয়েদের পড়াশোনা, গান, আবৃত্তি, রাতে মা আর মেয়ের সঙ্গে তোমরা দুজনও থাকো। সারাদিনে ক্লান্তি, মন খারাপ অনায়াসই ভালো হয়ে যায়। আজকে তোমাদের আলোচনা থেকে অনেক দিনের অনেক প্রশ্নের উত্তর পেলাম, তোমাদের দুজনকেই অনেক অনেক অনেক ধন্যবাদ। কৃষ্ণা গুছাইত লিখে পাঠিয়েছে কুলগাছিয়া উলুবেড়িয়া হাওড়া থেকে।
0: থ্যাংক ইউ ভেরি মাচ কৃষ্ণা, ভালো থাকবেন।
1: পরের মেসেজ পাঠিয়েছে আমাদের, হ্যালো চুপ কথা, মোর লাগিও করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, দূর হতে যদি দেখো পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। আজকে আমার ছোটবেলার অনেক স্মৃতি যিনি খুব সহজেই মনে করিয়ে দিতে পারেন তার কবিতা এবং গানের মাধ্যম, সেই বিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন, সকলকে শুভ রবীন্দ্র জয়ন্তী। জানো তো বাসু, ছোটবেলায় পড়া রবি ঠাকুরের লেখা, ছোটবেলায় তো অনেক সময় আমরা তার মর্মোদ্ধার করতে পারি না, স্কুলে জোর করে পড়ানো হয়, পাঠ্য বইতে আছে, পড়ে ফেলি। আমি না বড় হয়ে রবি ঠাকুরের কতগুলো জীবন দর্শন দেখেছি যে আমাদের জীবনে কেমন অক্ষরে অক্ষরে মিলে যায়। আমি এই না তুমি পড়েছো কিনা, আমাদের ছোটবেলায় অসন্তোষের কারণ বলে একটা গদ্য ছিল রবি ঠাকুরের,
0: মনে পড়ছে,
1: সেখানে একটা জায়গায় লেখা ছিল যে শিক্ষাকে আমরা বহন করিয়াই গেলাম, বাহন করিতে পারিলাম না। ওখানে লেখা ছিল যে আমরা বড় ধুমধাম করিয়া শুরু করি, শেষ করিতে পারি না। এরকম আর অনেকগুলো ভাষা ভাষা লাইন আমি দেখেছি, তখন তো পড়েছিলাম অতটা রিয়েলাইজ করিনি, পরে এসে দেখি যে সত্যি সত্যি শিক্ষাকে যদি বলি, ধরো যে আমরা শিক্ষাকে শুধুমাত্র বই নিয়ে চললাম, আমরা শিক্ষাকে কতটা ইউটিলাইজ করতে পেরেছি, বা একটু আগে যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ধরো আমরা কিছুটা শুরু করলাম, এটা ভেবে যেটা

0: একটা ভালো কিছু করব, প্রোডাক্টিভ কিছু একটা করব, শুরু তো আমরা করে ফেলি, কিন্তু সেটাকে কন্টিনিউ কতদিন করতে পারি, এইগুলো কিন্তু আমাকে, আমি বলছি অনেক পরে যখন জীবনে এগুলো এসে, আমি যখন জীবনে এটাকে প্রত্যক্ষ করেছি, তখন আমি রিয়েলাইজ করেছি যে একটা মানুষ মানে কি লিখে গেছে কত বছর আগে এবং আজকে আমরা কত বছর পরে তার ওই রিয়েলাইজেশনসগুলো আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিফলিত হতে দেখছি।
1: অল ডিউ রেসপেক্ট টু রবীন্দ্রনাথ ঠাকুর, অল ডিউ রেসপেক্ট টু অল দি মনীষী। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের যেমন মনীষীদের কথা, লেখকদের কথা, ফিলোসফারদের কথা শোনা দরকার, ঠিক তেমনি আমি যে যুগে রয়েছি সেই সময়ের যারা সাকসেসফুল মানুষ নিজের নিজের জায়গায়, তাদের কথাও একটুখানি শোনা উচিত, জানা উচিত, বোঝা উচিত। আমি শাহরুখ খানকে ভীষণভাবে ফলো করি, এই জন্য নয় যে তিনি একজন খুব বড় অভিনেতা, তিনি একজন অত্যন্ত দক্ষ, কি বলবো, কর্মী মানুষ এবং সফল মানুষ। আমরা সবাই, আমরা যাই করি না কেন, আমরা আমাদের জীবনে সফল হতে চাই, তাই তো? আজকের দিনের একজন বিখ্যাত মানুষ, আমি তার নামটা এই মুহূর্তে বলছি না, বলাটা যাবে না তাই, একজন বিখ্যাত মানুষকে একজন ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছেন যে আপনি তো এত সাকসেসফুল হয়েছেন নিজের জগতে, নিজের সময়ে দাঁড়িয়ে এত টাকা রোজগার করেছেন, এত ধনী ব্যক্তি হয়েছেন শূন্য থেকে শুরু করে, আপনি আমাদেরকে কি বলতে চান পড়াশোনা এবং বাকি জিনিস নিয়ে? তখন উনি বললেন যে আমাদেরকে না ছোটবেলা থেকে একটা অদ্ভুত জিনিস শেখানো হয় যে টাকাটা ইম্পর্টেন্ট নয়, টাকাটা খুব খারাপ জিনিস। বলছে যে রাইট, টাকা খারাপ জিনিস, দেয়ার ইজ নো ডাউট, কিন্তু টাকা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, এইটা কেন সঙ্গে বলো না? ঠিক যেমন তুমি যদি জানতে পারো যে তুমি যে শ্বাস গ্রহণ করছো সেটাই তোমার মৃত্যুর কারণ আলটিমেটলি, এটা কি তুমি জানতে? কিন্তু যেহেতু তুমি বেঁচে আছো তাই তোমাকে বলা হচ্ছে শ্বাস তো নিতেই হবে বাঁচার জন্য, কিন্তু শ্বাসগ্রহণই মানুষের মৃত্যুর কারণ ভবিষ্যতে। তার কারণ শ্বাসের মাধ্যমে যে অক্সিজেন শরীরে ঢুকছে সেটাই আমাদের সেলগুলোকে ক্ষয় করছে এবং তার জন্যই আমাদের বয়স হচ্ছে, যার জন্য অ্যান্টি অক্সিডেন্টস খেতে বলা হয়। সব জিনিসেরই খারাপ ভালো আছে। মানুষকে পড়াশোনা করানো হয় কিন্তু এটা শেখানো হয় না যে সেই পড়াশোনাকে কাজে লাগিয়ে সে কিভাবে জীবিকা নির্বাহ করবে।
0: ঠিক তো, এটা তো আমি তোমার সঙ্গে একদম একমত যে আমাদের কেন স্কুল লাইফে ইনভেস্টমেন্ট, কেন আমাদের স্কুল লাইফে আরও এরকম টাকা পয়সা সংক্রান্ত অনেক জিনিস কেন শেখানো হয় না, কিভাবে প্রেশারের সঙ্গে কোপ আপ করবে একজন স্টুডেন্ট,
1: অ্যাবসলিউটলি
0: এগুলো কেন শেখানো হয় না, এগুলো কিন্তু শেখানো খুব দরকার আজকের দিনে, বিশেষ করে কিভাবে নিজেকে সোশ্যাল মিডিয়াতে সিকিউর রাখবে, এইগুলো কিন্তু এখন সময়ের চাহিদা মানে আমাদের ছোটোবেলা স্কুল থেকে এগুলো শেখাটা খুব দরকার হয়ে পড়ে। যেমন এখন অনেক কিন্ডারগার্টেন স্কুলে তুমি দেখবে ছোটো ছোটো ছেলেমেয়েদের প্রাইভেট পার্টস নিয়ে বোঝানো হয়, একদম কিন্ডারগার্টেন লেভেল থেকে শেখানো হয়, তেমনই আমাদের সাধারণ বাড়ির ছেলেমেয়েদের স্কুল লাইফেও কিন্তু সাইবারলি মানে সাইবার দুনিয়াতে কীভাবে নিজেকে সেফ রাখবে, নিজের ডিজিটাল ডকুমেন্টস কীভাবে সেফ রাখবে, ফাইন্যান্সকে কীভাবে হ্যান্ডেল করবে, নিজেকে কীভাবে সুস্থ রাখবে, বেসিক এই জিনিসগুলো না শেখালে কিন্তু এগুলো পরে আমাদের বড় হওয়ার পর ঠেকে শিখতে হয়, যখন ঠেকে শিখতে হয় তখন কিন্তু আমাদের মোটেও ততটা মানে সহজ হয় না আমাদের কাছে।
1: অ্যাবসলিউটলি, এবং আমাদের চারপাশে প্রচুর ইনফরমেশনস রয়েছে, প্রচুর জ্ঞান রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটাই কিন্তু আমাদের জীবনে একমাত্র সহজ পন্থা বেঁচে থাকার।

0: এটাই বলার যে ভালোবাসো, হয়তো ভালোবাসতেই এই পৃথিবীর বুকে আসা। বুক পড়ুক মন ভাঙুক তবু ভালোবাসো। যদি কোথাও তোমার ভালোবাসায় কিছু ভালো হয় তাহলে কিন্তু ভালোবাসা দিয়ে এসো, ভালোবেসো।
1: আমরা তো ভালোবাসতে সত্যি সত্যি, নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে এখন বোধ হয় সেটা হিসেব কষে বলতে হয়, তাই কারণ নিঃস্বার্থ ভালোবাসা আর জানি না আমাদের মধ্যে এক্সিস্ট করে কি না। একদম সময় হাতে যেহেতু প্রায় শেষের দিকে, একদম শেষের দিকে কয়েকটা মেসেজ পড়ব। তোমরা দুজনে কেমন আছো, একটা গানের রিকোয়েস্ট করছি, প্লিজ শোনাবে? শ্রীকান্ত আচার্যর একটা গান একজন শুনতে চেয়েছে, নাম লেখেনি। আমরা শ্রীকান্ত আচার্যের মেঘ পিয়নের ব্যাগের ভিতর গানটা শোনাচ্ছিলাম, কিন্তু গানটার ভেতরে কয়েকটা জায়গাতে গানটা শুনতে শুনতে কয়েক জায়গায় লিরিক্স স্কিপ করলো। আসলে গানটা একটু টেকনিক্যাল কিছু ইস্যুস ছিল গানটার ভিতরে, কিন্তু আমরা চেয়েছিলাম আজকে মেঘ পিয়নের ব্যাগের ভিতর গানটা শোনানোর জন্য শ্রীকান্ত আচার্যর, কিন্তু শোনাতে পারলাম না, সো সরি ফর দ্যাট। একদম শেষ দিকে যেহেতু আমরা চলে এসেছি, তাই অনেকগুলো মেসেজ এমন রয়েছে যে যেখানে লেখা রয়েছে যে দীপ আর বাসুকে অনেকদিন পর একসঙ্গে শুনতে পেয়ে ভীষণ ভালো লাগছে, এরকম কয়েকটা মেসেজ রয়েছে। প্রত্যেকের নাম আলাদা করে আর বলার এখানে আমাদের কাছে ফুরসত পেলাম না আমরা, অনেকগুলো মেসেজই একই রকম ছিল। অনেকে বাসুকে এবং আমাকে বলেছে তোমরা এত রাতে ফিরবে, সাবধানে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে যাও। আর গানগুলো ভালো ছিল, ফিট আর ফাইন থেকো একটা মেসেজ আমার কাছে রয়েছে, অ্যান্ডি পাঠিয়েছে বাসুকে, তোমরা প্লিজ ভালো থেকো, সাবধানে ফিরে যেও, টু হুইলার্স নিয়ে এসছো, বৃষ্টি রাস্তা ভিজে রয়েছে, বাড়ি ফেরার সময় সাবধানে চালিও। থ্যাংক ইউ অ্যান্ডি, থ্যাংক ইউ সো মাচ,
0: থ্যাংক ইউ সো মাচ।
1: বাসু আর দীপের আজকের চুপ কথার জার্নি আজকে একেবারে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে, হাতে আর সময় খুব বেশি নেই, একটু পরে ইন্দ্রাণী দিও চলে আসবে তোমাদের সঙ্গে। যেতে যেতে শুধু এটুকুই বলার যে যেহেতু একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, আবার একটু সেটেল হতে আমরা শুরু করেছি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, পাশের মানুষকে একটু ভালোবেসো, একটু সহনশীলতা রেখো, সংযম রেখো, ধৈর্য রেখো। এই কথাটা শুধু তোমাদের বলা নয়, এই কথাটা আমাদের নিজেদেরও একবার করে বলা, নিজেরাও একবার আমরা ঝালিয়ে নিই এই কথাটা, কারণ আমাদের মধ্যে যদি সব থেকে বেশি কোনো জিনিসের অভাব এই মুহূর্তে থেকে থাকে তাহলে সেটা হচ্ছে সহনশীলতা, ধৈর্য।
0: তো
1: সেটা যেন একটু আমাদের মধ্যে থাকুক, আমাদের মধ্যে সেই জিনিসটা থাকুক, এটাই চাওয়ার। তো আজকের মতন চুপ কথা থেকে বাসু আর দীপ তোমাদের টাটা বা বাই বলছে, ভীষণ ভালো থেকো, আবার কোনো একটা সপ্তাহে কোনো একটা চুপ কথায় নিশ্চয়ই তোমাদের সঙ্গে আবার কোনো দুজন বন্ধু থাকবে, আবার কথা হবে তোমার মনের কথা নিয়ে, তুমি কেমন আছো তাই নিয়ে। আজকের মতন যেতে যেতে শ্রেয়া ঘোষালের গানটা আমার ভীষণ প্রিয় গান,

এতক্ষণ চুপ কথায় আপনাদের সঙ্গে ছিলেন দীপ এবং বাসু। ঘড়িতে সময় বলছে সময় হয়ে গিয়েছে আপকে লিয়েতে হিন্দি গান শোনানোর। চলে এসেছি আমি ইন্দ্রাণী, আপনাদের কাছে শোনাব হিন্দি গান, চেষ্টা করব রেট্রো সংস শোনানোর, কিন্তু নানান রকম হিন্দি ছবির গান নিয়েই সাজানো আপকে লিয়ে আপনার জন্য 107 FM রেইনবোতে। চলুন শোনা যাক আজকের গান শুনতে।

রায়না বেঁধে যায়। শুনছিলাম লতা মঙ্গেশকরের গলায় অমর প্রেম। অভিমান ছবির গান। বেশ একটু যান্ত্রিক সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে অনুষ্ঠান করতে হচ্ছে, ফলে আরও অনেক কিছু ইনফরমেশান সেগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। এবারের গানটি

প্রীতমের গলায় শুনছিলাম অতিথি তুম কব যাওগে এই ছবির গান। এবারের গানে মোহাম্মদ রফি, লতা মঙ্গেশকর।

শুনছিলাম তেরি বিন্দিয়ারে, অভিমান ছবির গান মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের গলায়। এবারের গানে আশা ভোঁসলে।

একটু সমস্যার মধ্যে দিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। শুনছিলাম অনামিকা ছবির গান লতা মঙ্গেশকরের গলায়। এবারের গানটি শুনব বম্বে টু গোয়া, এই ছবির গান।

பெருமான். শুনছিলাম কিশোর কুমারের গলায় বম্বে টু গোয়া এই ছবির গান। এবারের গান

শুনছিলাম লিবাস ছবির গান গাইছিলেন লতা মঙ্গেশকর। এবারের গানে কুমার শানু এবং সোনালী বাজপেয়ী, ছবি বাজিগর।

শুনছিলাম কুমার শানু এবং সোনালী বাজপির গলায় বাজিগার ছবির গান। এবারের গান জিবা ছবির।

জীবা ছবির গান গাইছিলেন আশা ভোঁসলে এবং অমিত কুমার। এবারের গানটি শুনব বেটা ছবির গান, গেয়েছেন উদিত নারায়ণ।

শুনছিলাম অনুপ ঘোষালের গলায় মাসুম ছবির গান। এবারের গানটি শুনব আধি ছবি থেকে, এটাই হবে আজকের শেষ গান।

লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের গলায় আধি ছবির এই গানটি দিয়ে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। ঘড়িতে চারটে বেজে গিয়েছে, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। এখন শুনবেন সেতার, শিল্পী নিখিল ব্যানার্জি, রাগ ভাটিয়ার।

শুনছিলাম এতক্ষণ প্রভাতী অনুষ্ঠানের সেতার শিল্পী নিখিল বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার, তবলায় ছিলেন কেরামাতুল্লাহ খান। শুনছেন প্রভাতী। এবারে শুনবেন টরি রাগে শিল্পী রশিদ খান।

Dare,

Tu ke dale se tab tu ke dale se tab tu ke dale se.

ಮೊದಲೇ ಯಾರ

I'm a man.

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী রশিদ খান, রাগ টোড়ি। প্রভাতীর মুহূর্ত একটু একটু করে কমছে, আর কিছুক্ষণ বাদেই শুরু হবে চিরন্তনী।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনার নতুন রূপে শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 9 মে, শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নম্বরে। আর আজ যে একটা বিশেষ দিন, কেবলমাত্র আর 5টা শনিবারের মতো নয়, কেবলমাত্র অন্য কোনো দিনের মতো নয়, এ কথা তো বলাই বাহুল্য। আজ 9 মে, আজ 25শে বৈশাখ। এই দিনটির জন্য বোধহয় আমাদের সারা বছর ধরে অপেক্ষা থাকে। হ্যাঁ, যে মানুষটির জন্য আজকের দিনটি বিশেষ দিন, তাকে নিয়ে আমাদের 365 দিন প্রতি মুহূর্তই কাটে। তবুও আজকের এই দিন সত্যিই একটা বিশেষ দিন। আর তাই ভেবেছি আজ চিরন্তনীতে গল্প বলতে বসব সেই রবিকে নিয়েই। শুধু তাকে নিয়ে নয়, আসলে আজকে ইচ্ছে আছে ছোট্ট রবি, তার সেই কল্পনা প্রবণতা। ছোট্টবেলায় সকলেরই থাকে কল্পনা, কিন্তু সেই কল্পনা প্রবণতার সঙ্গে সঙ্গে প্রকাশ করতে শেখা, এও কিন্তু এক অভাবনীয় ব্যাপার। সঠিকভাবে প্রকাশ করা, সঠিক সময়ে প্রকাশ করা, সঠিক স্থানে প্রকাশ করা, এইটাই তো সত্যিকারের ঠিকঠাক প্রকাশ। কিন্তু যদি কল্পনাই না থাকে, কি প্রকাশ হবে? আর আজ তাই ছোট্ট রবির কল্পনার কথা নিয়েই মাঝে মাঝে ফিরে আসব আজকের শিশুর কল্পনার কিছু কথায়। ছোট্ট একটা শিশু রবি, তার শৈশব থেকে এক বড় সম্পদ হচ্ছে তার কল্পনা। বদ্ধ ঘরে খোলা জানালায় যার প্রকৃতিকে, মানুষকে চেনা শুরু। ঘরের কোণে জানালায় বসে সেভাবে কত বৈচিত্র্যে ভরা এই জগৎ। সত্যি তো এই ছোট্ট রবি সারা জীবন ভোর আমাদের দিয়ে গিয়েছেন কত কিছু।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম স্বপন গুপ্তর কণ্ঠে এসো হই বৈশাখ, এসো এসো। সত্যি তো ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৈশাখ তো আসবেই, কিন্তু এই বৈশাখ এলেই আমাদের মনে হয় একজন মানুষের কথা, বিশেষ করে পয়লা বৈশাখ পালনের পরই তার জন্মদিন পালনের জন্য আমরা উদগ্রীব হয়ে থাকি। হ্যাঁ, নিত্যদিন তাকে আমরা স্মরণ করি, নিত্যদিন তিনি আমাদের নিত্যসঙ্গী। তবুও আজকের এই দিনটা বিশেষ করে খুব অবাক লাগে, সেই ছোট্টবেলায় অনেক না পাওয়ার মধ্যেও অনেক কিছু পাওয়া। মূলত ঘরের কোণে ওই জানালায় বসে যে ছবি চোখে পড়েছিল, কি সুন্দর করে বলেছেন ঘটনাটা এরকম হতো। ওনার ওই জানালাটার নিচেই একটা ঘাট বাঁধানো পুকুর ছিল, তার পূর্ব দিকের প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটা চীনাবট, আর দক্ষিণ দিকে ছিল নারিকেল শ্রেণী। ওনার কথাতেই বলি, একটু হয়তো সাধু ভাষায় লেখা, কিন্তু তাতে আমাদের এতটুকুনি গল্প শোনায় কোনো ছেদ পড়বে না। বলছেন, গণ্ডিবন্ধনের বন্দি আমি জানালার খড়খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরটাকে একখানা ছবির বইয়ের মতো দেখিয়া দেখিয়া কাটাইয়া দিতাম। পুকুরটা যেন একটা ছবির বই, আহা কি সুন্দর করে বললেন। সকাল হতে দেখতাম প্রতিবেশীরা একে একে স্নান করতে আসতেছে, তাহাদের কে কখন আসিবে আমার জানা ছিল, প্রত্যেকের স্নানের বিশেষত্বটুকুও আমার পরিচিত। কেহ বা দুইখানে আঙুল চাপিয়া ঝুপঝুপ করিয়া দ্রুত বেগে কতগুলো ডুব পাড়িয়া চলে যাইত, কেহ বা ডুব না দিয়া গামছায় জল তুলিয়া ঘন ঘন মাথায় ঢালিতে থাকিত, কেহ বা জলের উপরিভাগের মৌলিনতা এড়াইবার জন্য বারবার দুই হাতে জল কাটাইয়া লইয়া হঠাৎ একসময় ধাঁ করিয়া ডুব পাড়িত, কেহ বা উপরে সিঁড়ি হইতেই বিনা ভূমিকায় সশব্দে জলের মধ্যে ঝাঁপ দিয়া পড়িয়া আত্মসমর্পণ করিত। কি অসাধারণ

প্রকাশ, আত্মসমর্পণ করিত। কেহ বা জলের মধ্যে নামিতে নামিতে এক নিঃশ্বাসে কতগুলো শ্লোক আওড়াইয়া লইত, কেহ বা ব্যস্ত কোনো মতে স্নান সারিয়া লইয়া বাড়ি যাইবার জন্য উৎসুক, কাহারু বা ব্যস্ততার লেশ মাত্র নাই। ধীরে সুস্থে স্নান করিয়া জপ করিয়া গা মুছিয়া কাপড় কাচিয়া কোচাটা দুই তিনবার ঝাড়িয়া বাগান হইতে কিছু বা ফুল তুলিয়া মৃদু মন্দ দদুল গতিতে স্নান স্নিগ্ধ শরীরের আরামটিকে বায়ুতে বিকীর্ণ করিতে করিতে বাহিরের দিকে তার যাত্রা। এমনি করিয়া দুপুর বাজিয়া যায়, বেলা একটা হয়। ক্রমে পুকুরের ঘাট জনশূন্য নিস্তব্ধ, বলছেন দৈবাৎ সেখানে যেন এক স্বপ্নযুগের একটা অসম্ভবের রাজত্ব বিধাতার চোখ এড়াইয়া আজও যেন দিনের আলোর মাঝখানে রহিয়া গিয়াছে। মনের চোখে সেখানে যে কাহাদের দেখিতাম, আর সেই বটকে উদ্দেশ্য করি একদিন লিখিয়াছিলাম, নেশে দেশে দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট। কি সুন্দর করে বলেছেন! আবার আমরা দেখি সেই পুনশ্চর পুকুর ধারে কবিতায় কি সুন্দর করে এই ছবিটাই তিনি লিখেছেন, যে দোতলা জানলা থেকে চোখে পড়ে পুকুরের একটি কোণা, ভাদ্র মাসে কানায় কানায় জল, জলে গাছের গভীর ছায়া টল টল করছে সবুজ রেশমের আভায়, তীরে তীরে কলমি শাকার হেলাঞ্চ, ঢালু পাড়িতে সুপারি গাছ কঠা মুখোমুখি দাঁড়ায়, এধারে টাঙায় করবি সাদা রঙন একটি শিউলি, দুটি অযত্নের রজনীগন্ধায় ফুল ধরেছে গরিবের মতো, মাখারি বাঁধা মেহেদির বেড়া, তার উপরে কলা পেয়ারা নারকেলের বাগান, আরো দূরে গাছপালার মধ্যে একটা কোঠা বাড়ির ছাদ, উপর থেকে শাড়ি ঝুলছে, মাথায় ভিজে চাদর চড়ানো গা খোলা মোটা মানুষটি ছিপ ফেলে বসে আছে বাঁধা ঘাটের বৈঠাতে, ঘন্টার পর ঘন্টা যায় কেটে। এইভাবে সেই ছোট্টবেলা সেই কল্পনা সব যেন তার লেখায় তার রচনায় ফুটে উঠেছে আজীবন।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম ইন্দ্রনীল সেনের কণ্ঠে আকাশ ভরা সূর্য তারা। তাই তো, আকাশ ভরা সূর্য তারা। আমরা সারা দিন ধরে দেখি, সারা রাত কালো আকাশে দেখি তারা ফুটে আছে, কিন্তু এমন করে প্রকাশ করতে কজন পেরেছেন? এই কল্পনা প্রবণতা ছিলই ছোট্ট রবির সব থেকে বড় সম্পদ। অবাক লাগে, ছোটবেলায় তারও স্কুল যেতে ভালো লাগতো না। আজও ছোট্ট শিশুরা হয়তো অনেক দৃশ্য দেখা যায় এরকম কাঁদতে কাঁদতে চলেছে, তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে যখন বন্ধুদের কাছে গিয়ে পৌঁছলো এক গাল হাসি। কিন্তু ছোট্ট রবির কোনো কালই ওই ধরা বাঁধার স্কুলের পড়া, স্কুল, এটা ভালো লাগেনি। বরং তিনি বারে বারে খুঁজে বেরিয়েছেন সব কিছুর, মানে সামান্য কিছুর মধ্যে অসামান্য কিছু। কি সুন্দর, আমার এই জায়গাটা হঠাৎ মনে পড়ে গেল, ওই যে উনি বারবার করে বলতেন রাজার বাড়ি, এইটা কি সুন্দর বলছেন যে বাড়িতে আরও একটা জায়গা ছিল, সেটা যে কোথায় তাহা আজ পর্যন্ত বাহির করতে পারি নাই। আমার সমবয়স্ক খেলার সঙ্গিনী একটি বালিকা সেটাকে রাজার বাড়ি বলিত। কখনো কখনো তাহার কাছে শুনিতাম, আজ সেখানে গিয়াছিলাম, কিন্তু একদিনও এমন সুযোগ হয় নাই যখন আমিও তাহার সঙ্গ ধরিতে পারি। সে এক আশ্চর্য জায়গা, সেখানে খেলাও যেমন আশ্চর্য, খেলার সামগ্রীও তেমনই অপরূপ। মনে হইত সেটা অত্যন্ত কাছে, ওই একতলায় বা দোতলায় যাওয়ার কোনো একটা জায়গায়, কিন্তু কোনো মতেই সেখানে যাওয়া ঘটিয়া ওঠে না। কতবার বালিকাকে জিজ্ঞাসা করিয়াছি, রাজার বাড়ি কি আমাদের বাড়ির বাহিরে? সে বলিয়াছে, না, এই বাড়ির মধ্যেই। আমি বিস্মিত হইয়া ভাবিতাম, বাড়ির সকল ঘরই তো আমি দেখিয়াছি, কিন্তু সে ঘর তবে কোথায়? রাজা যে কে সে কথা কোনোদিন জিজ্ঞাসা করি নাই, রাজত্ব যে কোথায় তাহা আজ পর্যন্ত অনাবিষ্কৃত রহিয়া গিয়াছে। কেবল এইটুকু আভাস পাওয়া গিয়াছে, আমাদের বাড়িতেই সেই রাজার বাড়ি। তাই তো, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই যে সেই রাজার বাড়ি, যে রাজা এমন সম্পদে ধনী যে আমাদেরকেও ধনী করে তুলেছেন, তার সেই সম্পদ প্রতিদিন প্রতিক্ষণে আমরা অনুভব করি, স্মরণ করি। আমাদের শৈশব, আমাদের যৌবন, আমাদের সারা জীবনভর ওই সম্পদ পরিপূর্ণ করে রাখে, সেই তো আমাদের রাজা। কি সুন্দর করে বলছেন, আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না, সে তো এ বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত। রূপো দিয়ে দেয়াল গাঁথা, সোনা দিয়ে ছাদ, থাকে তাকে সরিয়ে ওঠে সাদা হাতির দাঁত। সাত মহলা কোঠায় সেথা থাকেন সুরানি, সাত রাজার ধন মানিক গান।

কথা গলার মালাখানি। আমার রাজার বাড়ি কোথায়, শোন মা কানে কানে, ছাদের পাশে তুলসী গাছের টব আছে যেইখানে। রাজাকে তার দেখা হয়নি, তাই আমরা বারে বারে রাজাকে ফিরে পেয়েছি। তিনি থাকেন আধারে, তাকে দেখতে পাওয়া যায় না, কেবল অনুভব করা যায় রাজার সেই প্রাবল্য, রাজার সেই শক্তি, রাজার সেই বিশালতা।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনা নতুন রূপে, শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: হে নূতন দেখা দিয়ে কারবার, শুনছিলাম ইন্দ্রাণী সেনের গলায় এই গানটি। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে গল্প বলতে বসলে না সত্যি 365 দিনেও হবে না, তাই বোধ হয় তিনি প্রতিদিন আমাদের নানান প্রসঙ্গে, নানান গল্পে, নানান কথায় আসেন। আজ ভাবছিলাম যে সত্যি তো কত কত গল্প তার জীবনের, কত ঘটনা, কিন্তু বারবার মনে হচ্ছিল প্রত্যেকটা ঘটনা তার কল্পনার শক্তিকে আরও আরও বেশি বিকাশ লাভ করিয়েছে, আরও বেশি বড় করে তুলেছে। আমরা ছোটবেলায় সবাই নানান রকম কল্পনা করি, কিন্তু সেই কল্পনার মধ্যে একটা বড় কল্পনা থাকে, ভয়ের কল্পনা। আমরা বুঝতেই পারি না যা কোথায় আমাদের, কোথায় যেন আমাদের মনের পথকে রুদ্ধ করে দেয়।

ছোট্টবেলায় আমাদের অনেক রকম ভয় দেখানো হয়, যাতে পড়ে না যায়, যাতে ব্যথা না লাগে, তার জন্য জুজুবুড়ি, তারপরে আরও নানাবিধ, জুজুবুড়ি তো একটা মাত্র নাম বললাম, এইরকম আরও ইত্যাদি প্রভৃতি অনেক কিছু থাকে, যা কিন্তু সত্যিকারের ভয়ের প্রকৃতি, সত্যিকারের ভয়ের বৃহত্তটা কতটা আমরা কিন্তু তা পরিমাপ করতে পারি না। কিন্তু ভয় নামক একটা বিষয় আমাদের মনকে ক্রমশ আচ্ছন্ন করে রাখতে থাকে, তার হয়তো রূপ বদলায় কিন্তু ভয় থেকে যায়। মনে পড়ছে ওই যে জায়গাটা, তিনি বলেছিলেন যে পৈতা উপলক্ষে মাথা মুড়াইয়া ভয়ানক ভাবনা হইল, স্কুল যাইব কি করিয়া। মানে যা হয় আর কি, এটা আমাদেরও হতো যে গ্রীষ্মের ছুটি হলেই চুলটা পুরো ফেলে দেওয়া হতো, একদম নেড়া মাথা, প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা, হে ভগবান মাথায় তাড়াতাড়ি করে চুল গজিয়ে দাও, না হলে যে স্কুলে গিয়ে কী করবে। এ হয়তো সব ছোট্টদেরই হয় বা হতো। এমন একটা অবস্থায় একদিন তেতালার ঘরে ডাক পড়িল। ওই তেতালার ঘর হচ্ছে বাবা, বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর। তো তিনি একদিন জিজ্ঞেস করলেন যে আমি তার সঙ্গে হিমালয়ে যাইতে চাই কি না। তখন কি সুন্দর করে বলছেন, এই কথাটা যতবার বলেছি মানে কখনো পরিমাপ করা যায় না, বোধ হয় আকাশের মতন বড় এই কথাটা হয়ে যায়। বলছেন চাই, এই কথাটা যদি চিৎকার করিয়া আকাশ ফাটাইয়া বলিতে পারিতাম তবে মনের ভাবের উপযুক্ত উত্তর হইত, কোথায় বেঙ্গল একাডেমি আর কোথায় হিমালয়ে। সত্যি তাই, আমরা এই চার দেওয়ালের মধ্যে বদ্ধ হয়ে থাকি, কিন্তু কখনো যদি এমন সুযোগ আসে যে আমরা একদম বাইরে কোথাও বেরিয়ে পড়তে পারি হিমালয়ের কাছে, কি বিশালতা, কি স্থির ধীর গম্ভীর। কিন্তু প্রতিদিনের এই নানান কিছুর মধ্যে, এত কোলাহলের মধ্যে কিছুতেই যেন আমাদের সেই স্থৈর্য, ধৈর্য, ধীরতা, স্থিরতা আসতেই চায় না। আনার চেষ্টা করলেও বারে বারে ভেঙে যায়। কিন্তু ওই ছোট্ট রবি, এমন একটা সুযোগ হয়েছিল, তিনি ওই বৃহতের কাছে চলে গেলেন ওই ছোট্ট বয়সে। সেখানেও একটা খুব মজার ব্যাপার হয়েছিল যে যাত্রার আরম্ভে প্রথম কিছুদিন বোলপুরে থাকার কথা, তো কিছুদিন পূর্বে সত্যেন্দ্রনাথ ঠাকুর তিনি গিয়েছিলেন। এবার ও খুব ভয় দেখাতে ভালোবাসত ছোট্ট রবিকে, বলেছিল ওনার কথাতেই চলে যাই বারবার করে, বিশেষ দক্ষতা না থাকিলে রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট, পা ফসকাইয়া গেলেই আর রক্ষা নাই, তারপর গাড়ি যখন চলতে আরম্ভ করে তখন শরীরের সমস্ত শক্তিকে আশ্রয় করে খুব জোর করিয়া বসা চাই, নইলে এমন ভয়ানক ধাক্কা দেয় যে মানুষ কে কোথায় ছিটকাইয়া পড়ে তার ঠিকানা পাওয়া যায় না। এবার ন্যাচারালি স্টেশনে পৌঁছে তো ছোট্ট রবির বেশ ভয় করছে যে বাবা সত্য যা যা বলেছে তাই তাই যদি হয় কি হবে, প্রচণ্ড ভয়ের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। তিনি বলছেন যে স্টেশনে পৌঁছিয়া মনের মধ্যে বেশ একটু ভয় ভয় করিতেছিল, কিন্তু গাড়িতে এত সহজেই উঠিলাম যে মনে সন্দেহ হইল এখন হয়তো গাড়ি ওঠার আসল অঙ্গটাই বাকি আছে। তাহার পরে যখন অত্যন্ত সহজে গাড়ি ছাড়িয়াও দিল তখন কোথাও বিপদের একটু আভাস না পাইয়া মনটা বিমর্ষ হইয়া গেল। এক্স্যাক্টলি তাই হয়, আমরা ভয় দিয়ে আমাদের ভেতরটাকে এতটা জড়িয়ে রাখি যে ভয়ের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ভয়ের আকৃতি কত বড়, সে সম্বন্ধে আমাদের কোনো ধারণাই তৈরি হয় না, ওটা ওই কল্পনার মধ্যেই ক্রমশ বড় বড় বড় বড় আরও আরও আরও বড় হতে থাকে। আপনারও তাই হয়তো, কি জানি। তবে ভেবেছিলাম তো অনেক অনেক গল্প বলবো, মনে হচ্ছে না অনেক গল্প বলা যাবে, কেননা এত এত গল্প আছে, কিন্তু ঘড়ি টিকটিক করে এগিয়ে যাচ্ছে ক্রমশ। আর তারপর আপনাদের এই দিনটাকে নিয়ে, এই প্রিয় মানুষটাকে নিয়ে কার কী অনুভূতি তা তো জানতেই হবে, আর তারই জন্য তো খোলা রয়েছে 9903652992 এই নম্বরটা, তাই না। এই জন্যই মাঝে মাঝে একটুখানি গান, আর জানেন এই গানগুলো শোনাতে শোনাতে মনে হচ্ছে প্র্যাকটিক্যালি একটা গানের বিশ্লেষণ আর আলোচনা নিয়ে বোধহয় এক ঘন্টা কেন, একটা গোটা দিন চলে যাবে।

সামনে কিছু কথা, তার আড়ালে কিছু অর্থ, শব্দের কিছু অর্থ, ভাবের কিছু অর্থ, আর তার আড়ালে ওই যে রূপক, তার পিছনে ওই যে কল্পনা, সব মিলিয়ে সে এক যেন অনন্ত অসীম আকাশ। তাই মাঝে মাঝেই ফিরে যাচ্ছে একটু সুরে সুরে, গঙ্গা জলে গঙ্গা পূজা আর কি।

0: 107 FM রেইনবোতে শুনছেন চিরন্তনী, চিরন্তনী, চিরন্তন ভাবনার নতুন রূপে শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে অসাধারণ সেই গান। আসলে গান নয়, মনের কথা। আর যে মনের কথাগুলো আসে সেই কল্পনা থেকে, সেই ছোট্টবেলা থেকে। খুব মজা লাগে, ছোট্টবেলা আমাদের হাতে থাকে না, আমাদের চারপাশের পরিবেশ আমাদের যেমন করে নানান কিছুর একটা ইশারা দেয় বলা যায়। আমরা সেখান থেকে অনেক রসদ সংগ্রহ করি, মনের রসদ, আর তাই দিয়েই গড়ে তুলি বোধহয় পরবর্তীকালের প্রতিটি দিন, প্রতিটি পল, প্রতিটি মুহূর্ত বলা যায়। তাই জন্যই হয়তো এক একজনের জীবন এক এক রকম দর্শন, মানে জীবনের দর্শন এক একজনের এক এক রকম হয়ে যায়, জীবন যাপন এক এক রকমের হয়ে যায়, আর এইভাবেই আমাদের জীবন কাটাই। আর সেই জীবনের সম্পূর্ণতা আসে বোধহয় এই মানুষটিকে যতটুকুনি জানতে পারি তার হাত ধরে। কত কি বলেছেন, কত কি শিখিয়েছেন, কত কি জানিয়েছেন, কত কি উপলব্ধি করিয়েছেন, কতটুকু করতে পারি আমরা, খুব সামান্য। কি সুন্দর সেই যে আমাদের পাশাপাশি শাসন আর সোহাগ কেমন করে পাশাপাশি থাকে, এ কথা যেন বারবার মনে হচ্ছিল। সেই যে বাড়ির আবহাওয়াটা বেশ কঠিন, শাসন সাংঘাতিক, এবং তিনি একেবারে ভৃত্যরাজতন্ত্রের মধ্যে তার বড় হওয়া, এই করতে করতে চিন্তা করা যায়, এই মানুষটি বলছেন যে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হল দোহে, কি ছিল বিধাতার মনে, বনের পাখি বলে খাঁচার পাখি ভাই,